তাই বলিতেছিলাম আপনাকে দয়াদ্র চিত্র বলিয়া বোধ হয় না, যে রাধারানী আপনার শ্রীচরণ দর্শনের জন্য। এটুকু বলিতে বলিতেই ছি ছি রাধারানী, ফুলের কুঁড়ির ভেতর যেমন বৃষ্টির জল ভরা থাকে, ফুলটি নিচু করিলেই ঝরঝর করিয়া পড়িয়া যায়। রাধারানীর মুখ নত করিয়া এইটুকু বলিয়াই চোখের জল ঝরঝর করে ফেলিতে লাগিল। অমনি যেদিকে রুক্মিণী কুমার ছিলেন সেই দিকের মাথার কাপড়টা বেশি করে টানিয়া সে ঘর হইতে রাধারানী বাহির হইয়া গেল। রুক্মিণী কুমার বোধ হয় চোখের জলটুকু দেখিতে পান নাই, কি পাইয়াই থাকিবেন বলা যায় না। বাহিরে আসিয়া মুখে চোখে জল দিয়া অশ্রুচিহ্ন বিলুপ্ত করিয়া রাধারানী ভাবিতে লাগিল, ইনি তো রুক্মিণী কুমার, আমিও সেই রাধারানী, দুইজনেই দুইজনের জন্য মন তুলিয়া রাখিয়াছি। এখন উপায়, আমি যে রাধারানী তা উহাকে বিশ্বাস করাইতে পারি, তারপর উনি কি জাতি তা কে জানে, জাতিটা এখনই জানিতে পারা যায়। কিন্তু উনি যদি আমার জাতি না হন তবে ধর্মবন্ধন ঘটিবে না, চিরন্তনের যে বন্ধন তাহা ঘটিবে না, প্রাণের বন্ধন ঘটিবে না, তবে আর উহার সহিত কাজ কি, কথায় না হয় এই জন্মটা রুক্মিণী কুমারের নাম জপ করিয়াই কাটাইব। এতদিন সেই জপ করিয়া কাটাইয়াছি, জোয়ারের প্রথম বেগটা কাটিয়া গিয়াছে, বাকি কাল কাটিবে না নিশ্চয় কাটিবে। এই ভাবিতে ভাবিতে রাধারানীর আবার নাকের বাটা ফাঁপিয়া উঠিল, ঠোঁট দুখানি ফুলিয়া উঠিল, আবার চোখ দিয়া জল পড়িতে লাগিল। সে জল দিয়া মুখ চোখ ধুইয়া রাধারানী ভাবিতে লাগিল, আচ্ছা যদি আমার জাতি হয় তাহলেই বা ভরসা কি, উনি তো দেখিতেছি বয়প্রাপ্ত কুমার, এমন সম্ভব নাকি, তা হলেনি বা বিবাহিত, না না তা হইবে না, নাম জপ করিয়া মরি সে অনেক ভালো, সতী নামে সহিতে পারিব না। তবে এখন কর্তব্য কি, জাতির কথাটা জিজ্ঞাসা করিতে কি হইবে, তবে রাধারানীর পরিচয়টাই দিই, আর উনি কে তাহা জানিয়া লই, কেননা রুক্মিণী কুমার তো ওর নাম নয়, তা তো শুনিলাম, যে নাম জপ করিয়া মরিতে হইবে তা শুনিয়া লই, তারপর বিদায় দিয়া না হয় কাঁদিতে বসিব। আয় পোড়ার মুখী বসন্ত, না বুঝিয়া না জানিয়া এ সামগ্রী কেন পাঠাইলি জানিস নাকি, এ জীবন সমুদ্র অমন করিয়া মন্থন করিতে গেলে কাহারো কপালে অমৃত, কাহারো কপালে গরল ওঠে। আচ্ছা পরিচয়টা তো দি, এই ভাবিয়া রাধারানী যাহা প্রাণের অধিক যত্ন করিয়া তুলিয়া রাখিয়াছিল তাহা বাহির করিয়া আনিল, সেই নোটখানি রাধারানী তাহা আঁচলে বাঁধিল। বাঁধিতে বাঁধিতে ভাবিতে লাগিল, আচ্ছা যদি মনের বাসনা পুরিবার মতোই হয় তবে শেষ কথাটা কে বলিবে, এই ভাবিয়া রাধারানী আপনায় আপনি হাসিয়া কুটপাটি হইতেছিল, আছি চিঠি তার পারিব না, বসন্তকে যদি আনাইতাম ভালো হইত, উহাকে এখন দুদিন বসাইয়া রাখিয়া বসন্তকে আনাইতে পারিব না, উনি না হয় সে দুদিন আমার লাইব্রেরি হইতে বই পড়ুন না, পড়াশুনো করেন নাকি, ওরই জন্য তো লাইব্রেরি করিয়া রাখিয়াছি, তা যদি দিন দুই থাকিতে রাজি হন, উহার যদি কাজ না থাকে, আচ্ছা কাজ যদি থাকে তবে কি হইবে, ওতে আমাদের সে কথাটা কি হইবে, ক্ষতি কি, ইংরাজ মেয়ের কি হয়, আমাদের দেশে তাতে নিন্দা আছে, তা আমি দেশের লোকের নিন্দার ভয়ে কোন কাজটাই বা করি, এই যে 19 বছর পর্যন্ত আমি বিয়ে করলাম না, এতে কে কি না বলে, আমি তো বুড়া বয়স পর্যন্ত কুমারী, এই কাজটা না হয় ইংরেজের মেয়ের মতোই হইল। তারপর রাধারানী বিষণ্ন মনে ভাবিল, তা যেন হল, তাতেও বড় গোল, মোমবাতিতে গড়া মেয়েদের মাঝখানে প্রথাটা এই যে পুরুষ মানুষই কথাটা পারিবে, উনি যদি কথাটা না পারেন তবে এ ভগবান বলিয়া দাও কি করিব, লজ্জাও তুমি করিয়াছ, যে আগুনে আমি পুড়িতেছি তাহাও তুমি গড়িয়াছ, এ আগুনে সে লজ্জা কি পুড়িবে না, কি সুন্দর একটা উপমায় কানটাতে, তুমি এই সহায় হিনা অনাথাকে অদয়া করিয়া পবিত্রতার আবরণে আমাকে আবৃত করিয়া লজ্জার আবরণ কাড়িয়া লও, তোমার কৃপায় যেন আমি দণ্ডের মতো মুখরা হই। এরপর ধীরে ধীরে গল্পটা এগিয়ে চলেছে, ভগবান বুঝি সে কথাও শুনিলেন, বিশুদ্ধ চিত্তে যাহা বলিবে তাহাই বুঝি তিনি শোনেন। রাধারানী মৃদু হাসিতে হাসিতে গজেন্দ্র মনে রুক্মিণী কুমারের নিকট আসিয়া উপস্থিত হইলেন। রুক্মিণী কুমার তখন বলিলেন, আপনি আমাকে বিদায় দিয়া যান নাই, আমি যে কথা জানিবার জন্য আসিয়াছি তাহাও জানিতে পারি নাই,

0: তাই এখনো যেতে পারি নাই। আপনি রাধারানীর জন্য আসিয়াছেন আমার মনে আছে। এ বাড়িতে একজন রাধারানী আছে সত্য বটে, সে আপনার নিকট পরিচিত হইবে কি না সেই কথাটাই ঠিক করিতে গিয়াছিলাম। রুক্মিণী কুমার বললেন, তারপর? রাধারানী তখন অল্প একটু হাসিয়া একবার আপনার পায়ের দিকে চাহিয়া আপনার হাতের অলঙ্কার ঘুঁটিয়া সেই ঘরে বসানো একটা প্রস্তর নির্মিত প্রতিকৃতি পানে চাহিয়া রুক্মিণী কুমারের পানে চাহিয়া বলিল, আপনি বলিয়াছেন রুক্মিণী কুমার আপনার যথার্থ নাম নহে, রাধারানীর যে আরাধ্য দেবতা তাহার নাম পর্যন্ত এখনো সে শুনিতে পায় নাই। রুক্মিণী কুমার বলিলেন, আরাধ্য দেবতা কে বলিল? রাধারানী কথাটা অনবধানে বলিয়া ফেলিয়াছিল, এখন সামলাইতে গিয়া বলিল, নাম ওইরূপে জিজ্ঞাসা করিতে হয়, কি বোকা মেয়ে। রুক্মিণী কুমার বলিলেন, আমার নাম দেবেন্দ্র নারায়ণ রায়। রাধারানী গুপ্তভাবে দুই হাত যুক্ত করিয়া মনে মনে বলিল, জয় জগদীশ্বর, তোমার কৃপা অনন্ত। প্রকাশ্যে বলিল, রাজা দেবেন্দ্র নারায়ণের নাম শুনিয়াছি। দেবেন্দ্রনাথ বলিলেন, অমন সকলেই রাজা বলে, আমাকে যে কুমার বলে সে যথেষ্ট সম্মান করে। রাধারানী বলিল, এক্ষণে আমার সাহস বাড়িল, জানিলাম যে আপনি আমার স্বজাতি, এখন স্পর্ধা হইতেছে আজই আপনাকে আমার আতিথ্য স্বীকার করাই। দেবেন্দ্র বলিল, সে কথা পরে হবে, রাধারানী কই? রাধারানী বলিল, ভোজনের পর সে কথা বলিব। দেবেন্দ্র বলিল, মনে দুঃখ থাকিলে ভোজনে তৃপ্তি হয় না। রাধারানীর জন্য এত দুঃখ কেন তা জানি না, বড় দুঃখ, 8 বৎসরের দুঃখ তাই জানি। তো হঠাৎ রাধারানীর পরিচয় দিতে আমার কিছু সংকোচ হইতেছে, আপনি রাধারানীকে পাইলে কি করিবেন?
1: কি আর করিব, একবার দেখিব।
0: একবার দেখিবার জন্য এই 8 বৎসর এত কাতর?
1: কত রকমের মানুষ থাকে।
0: আচ্ছা, আমি ভোজনের পরে আপনাকে আপনার রাধারানী দেখাইব। ওই যে বড় আয়না দেখিতেছেন উহার ভিতর দেখাইব, চাক্ষুষ দেখিতে পাইবেন না। চাক্ষুষ সাক্ষাতে কি আপত্তি? আমি যে 8 বৎসর কাতর। ভেতরে ভেতরে দুইজনে দুইজনকে বুঝিতেছেন কিনা জানি না, কিন্তু কথাবার্তা এরূপ হইতে লাগিল। রাধারানী বলিতে লাগিল, সে কথাটা তত বিশ্বাস হয় না, আপনি 8 বৎসর পূর্বে তাহাকে দেখিয়াছিলেন, এখন তার বয়স কত?
1: 11 হইবে।
0: 11 বৎসরের বালিকার উপর এত অনুরাগ হয় নাকি? কখনো শুনি নাই।
1: তবে মনে করুন কৌতূহল।
0: সে আবার কি,
1: শুধুই দেখিবার ইচ্ছা।
0: তা দেখাইব, ওই বড় আয়নার ভিতর। আপনি বাহিরে থাকিবেন।
1: কেন,
0: সম্মুখ সাক্ষাতে আপত্তি কি?
1: সে কুলের কুলবতী, আপনিও তো তাই।
0: আমার কিছু বিষয় আছে, নিজে তাহার তত্ত্বাবধান করি, সুতরাং সকলের সম্মুখে আমাকে বাহির হইতে হয়, আমি কাহার অধীন নয়। সে তাহার স্বামীর অধীন, স্বামীর অনুমতি ব্যতীত।
1: স্বামী?
0: হ্যাঁ, আশ্চর্য হইলেন যে, বিবাহিত? হিন্দুর মেয়ে, 19 বৎসর বয়স, বিবাহিত নহে।
1: দেবেন্দ্রনারায়ণ অনেকক্ষণ মাথায় হাত দিয়া রহিলেন।
0: রাধারানী বলিলেন, কেন, আপনি কি তাহাকে বিবাহ করিতে ইচ্ছা করিয়াছিলেন?
1: মানুষ কি না ইচ্ছা করে।
0: এরূপ ইচ্ছা রানীজি জানিতে পারিয়াছেন কি?
1: রানীজি কেহ ইহার ভিতরে নাই, রাধারানী সাক্ষাতের অনেক পূর্বেই আমার পত্নী বিয়োগ হইয়াছে।
0: রাধারানী আবার যুক্ত করে কহিল, জয় জগদীশ্বর, আর ক্ষণকাল যেন আমার এমন সাহস থাকে। প্রকাশ্যে বলিল, তা শুনিলেন তো রাধারানী পরস্ত্রী, এখনো কি তাহার দর্শন করিতে অভিলাষী?
1: করিবই কি,
0: সে কথাটা কি আপনার যোগ্য?
1: রাধারানী আমার সন্ধান করিয়াছিল কেন তাহা এখনো আমার জানা হয় নাই।
0: আপনি রাধারানীকে যাহা দিয়াছিলেন তাহা পরিশোধ করিবে বলিয়া, আপনি শোধ লইবেন কি?
1: দেবেন্দ্র হাসিয়া বলিল, যা দিয়াছি তাহা পাইলে লইতে পারি।
0: কি কি দিয়াছেন?
1: একখানা নোট,
0: এই নিন বলিয়া রাধারানী আঁচল হইতে সেই নোটখানি খুলিয়া দেবেন্দ্রনারায়ণের হাতে দিলেন। দেবেন্দ্রনারায়ণ দেখিলেন তাহার হাতে লেখা রাধারানীর নাম।

একটি নোটের আছে দেখিয়া বলিলেন, এই নোট কি রাধারানীর স্বামী কখনো দেখিয়াছেন? রাধারানী কুমারী, স্বামীর কথাটা আপনাকে মিথ্যে বলিয়াছিলাম। তাহলে সব তো শোধ হইল না, আর কি বাকি? দুইটা টাকা আর সেই কাপড়, সব ঋণ যদি এখনই পরিশোধ হয় তবে আপনি আহার না করিয়া চলিয়া যাইবেন। পাওনা বুঝিয়া পাইলে কোন মহাজন বসে? ঋণের যে অংশ ভোজনের পরে রাধারানী আসিয়া পরিশোধ করিবে। আমার যে এখনো অনেক পাওনা বাকি, আবার কি? রাধারানীকে মন প্রাণ দিয়াছি, তা তো পাই নাই, অনেকদিন পাইয়াছেন। রাধারানীর মন প্রাণ আপনি অনেকদিন লইয়াছেন, সেদিনাটা শোধ বোধ হইয়া গিয়াছে। শোধ কিছু পাই না, পাইবেন বই কি? কি পাইব? শুভ লগ্নে সুহতিভুক যোগে কি অধম নারী দেহ আপনাকে দিয়া রাধারানী মুক্ত হইবে। এই বলিয়া রাধারানী ঘর হইতে বাহির।

রাধারানীর আজ্ঞা পাইয়া দেওয়ানজি আসিয়া রাজা দেবেন্দ্রনারায়ণকে বহির্বাটিতে লইয়া গিয়া যথেষ্ট সমাদর করিলেন। যথাবিহিত সময়ে রাজা দেবেন্দ্রনারায়ণ ভোজন করিলেন। রাধারানী স্বয়ং উপস্থিত হইয়া তাহাকে ভোজন করাইলেন। ভোজনান্তে রাধারানী বলিলেন, আপনার নগদ দুই টাকাও কাপড় এখনো ধারি, কাপড় পরিয়া ছিঁড়িয়া ফেলিয়াছি, টাকা খরচ করিয়াছি, তাহার ফেরত দিবার জো নাই, তাহার বদলে আপনার জন্য যাহা রাখিয়াছি তাহা গ্রহণ করুন। এই বলিয়া রাধারানী হীরক হার বাহির করিয়া দেবেন্দ্রনের গলায় পড়িয়া দিতে গেলেন। দেবেন্দ্রনারায়ণ নিষেধ করিয়া বলিলেন, যদি ওই রূপে দেনা পরিশোধ করিবে তবে তোমার গলায় যে ছড়া আছে তাই লইব। রাধারানী হাসিতে হাসিতে আপনার হার খুলিয়া দেবেন্দ্রনারায়ণের গলায় পড়াইল। তখন দেবেন্দ্রনারায়ণ বলিলেন, সব শোধ হইল কিন্তু আমি একটু ঋণী হইলাম। কিসে? সেই দুই পয়সার ফুলের মালার মূল্য ফেরত পাইলাম, তবে এখন মালা ফেরত দিতে আমি বাধ্য। রাধারানী হাসিল। দেবেন্দ্রনারায়ণ ইচ্ছাপূর্বক মুক্তাহার পরিয়া আসিয়াছিলেন। তাহা রাধারানীর কণ্ঠে পরাইয়া দিয়া বলিলেন, এই এই ফেরত দিলাম। এমন সময় পুঁ করিয়া শাঁখ বাজিল। রাধারানী হাসিয়া জিজ্ঞাসা করিল, শাঁখ শাঁখ বাজাইল কে? তাহার একজন দাসী চিত্রা বলিল, আগে আমি। কেন বাজাইলি? কিছু পাইব বলিয়া। বলা বাহিল, সে চিত্রা পুরস্কৃত হইল কিন্তু তাহার কথাটা মিথ্যা। রাধারানী তাহাকে শিখাইয়া পড়াইয়া দ্বারের নিকট বসিয়া রাখিয়াছিল। তারপর দুজনে বিরলে বসিয়া মনির কথা বলিল। রাধারানী দেবেন্দ্রনারায়ণের মৃষ্ময় দূর করিবার জন্য সেই রথের দিনের সাক্ষাতের পর যাহা ঘটিয়াছিল তাহার পিতামহের বিষয় সম্পত্তির কথা, পিতামহের কথা, মকদ্দমার কথা সব সব বলিল। দেবেন্দ্রনারায়ণ শীতল হইলেন, যেমন নিদাহক সন্তপ্ত পর্বত বর্ষার বাড়িধারা পাইয়া শীতল হয়। তিনি রাধারানীকে জিজ্ঞাসা করিলেন, তোমার তো কেহ নাই কিন্তু এই বাড়ি বড় জনাকীর্ণ দেখিতেছি। রাধারানী বলিল, দুঃখের দিনে আমার কেহ ছিল না, এখন আমার অনেক আত্মীয় কুটুম্ব জুটিয়াছে। আমি এই অল্প বয়সে একা থাকিতে পারি না, এই জন্য যত্ন করিয়া তাহাদিগকে স্থান দিয়া রাখিয়াছি। তাহাদের মধ্যে এমন সম্বন্ধ বিশিষ্ট কেহ আছে কি তোমাকে এই দিন দরিদ্রকে দান করিতে পারে? তাও আছে, তবে তিনি কেন সেই শুভ লগ্নযুক্ত সুহতিবুক যোগটা খুঁজুন না? বোধ করি সেটাও এতক্ষণে হইয়া গেল। তোমার সঙ্গে রাধারানীর এরূপ সাক্ষাৎ অন্য কোনো কারণে হইতে পারে না, এ পুরীতে সকলেই জানে। সংবাদ লইবে কি? বিলম্বে কাজ কি? রাধারানী ডাকিল, চিত্রা। চিত্রা আসিল। রাধারানী জিজ্ঞেস করিল, দিন

কঠিন কিছু হইল? হ্যাঁ, দেওয়ানজি মহাশয় পুরোহিত মহাশয়কে ডাকাইয়াছিলেন। পুরোহিত পরদিন বিবাহের উত্তম দিন বলিয়া গিয়াছেন, দেওয়ানজি সমস্ত উদ্যোগ করিতেছেন। বসন্ত আসিল, কামাখ্যাবাবুর পুত্ররা পরিবারবর্গ আসিল, বসন্তের কোকিল, সময়ের বন্ধু যে যেখানে ছিল সকলে আসিল, দেবেন্দ্র নারায়ণের বন্ধু অনুচারবর্গ সকলে আসিল। বসন্ত আসিলে রাধারানী বলিল, তোমার কি আক্কেল ভাই বসন্ত? কেন কি আক্কেল ভাই রাধারানী? যাকে তাকে তুমি পত্র দিয়া পাঠাইয়া দাও। কেন কেন, লোকটা কি করেছে বলো দেখি। রাধারানী তখন সকল কথা বলিল। বসন্ত বলিল, হ্যাঁ রাগের কথা বটে, সুদ শুদ্ধ দেনা পাওনা বুঝিয়া নেয়, এমন মহাজনকে যে বাড়ি চিনাইয়া দেয় তার উপর রাগের কথাটা বটে। রাধারানী বলিল, তাই আমি আজ তোর গলায় দড়ি দিব। এই বলিয়া রাধারানী সেই হীরকার রুক্মিণী কুমারকে পরাইতে গিয়াছিলেন, তাহা আনাইয়া বসন্তের গলায় পরাইয়া দিলেন। তারপর শুভ লগ্নে শুভ বিবাহ হইয়া গেল।

স্টুডিওর ঘড়ি বলছে 5:48। আপনারা অনেকে মেসেজ পাঠিয়েছেন, সুতরাং এই গানের ফাঁকে ফাঁকে সেই মেসেজগুলো কিন্তু একটু চটপট করে পড়ে দিতে হবে, কারণ আমি জানি না যে সব মেসেজ পড়া সম্ভব হবে কিনা। লিখছেন কে কে, একটু চট করে পড়তে শুরু করি কারণ প্রচুর প্রচুর প্রচুর মেসেজ এসে গেছে। শুভ সকাল দাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত দাদাভাই, শুনছি রাধারানী গল্পের পরবর্তী অংশ, আগামী সপ্তাহ বাড়ি থেকে শুনবো চিরন্তনী কারণ বুধবার বাড়ি যাব ছুটিতে। অর্জুন সিং তামিলনাড়ু থেকে, সুস্বাগতম বাড়িতে। এরপরে লিখছেন কে, হীরক ভট্টাচার্য বামুনগাছি থেকে, দুঃখ যতই আসুক ফিরে সকল সকাল ডাকে আয়, চিরন্তনী সত্য একটাই আলো পথ দেখায়, তাই তো রোজই নতুন করে বাঁচতে ইচ্ছে হয়, চিরন্তনী ভোরের বুকে সবাই জয়ময়। নমস্কার দাদা ভাই সকলকে, আমি জানাই একজন ড্রাইভার, এখন গাড়ি চালাচ্ছি, দারুণ লাগছে রাধারানীর গল্প, অনেক ধন্যবাদ। আপনি কি সুন্দর লিখেছেন আপনার গাড়ি চালানোর ফাঁকে, অনেক ধন্যবাদ। এরপরে লিখছেন সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী আজকে বঙ্কিমচন্দ্রের রাধারানীর অপূর্ব পরিবেশনা শুনছি আপনার উপস্থাপনায়, ও এক্সপ্লেনেশন অপূর্ব, গল্পের শেষ পর্যন্ত আছি, ভালো থাকবেন, মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। একটু স্পিডে পড়তে হচ্ছে আমাকে, প্রচুর জিনিস তো। অখিলবন্ধু মহাপাত্র লিখছেন, আমার প্রিয় চিরন্তনী, একদিকে রথযাত্রা, অন্যদিকে সমাজের সত্যতা মানবিকতার অবক্ষয়ের ঘূর্ণি, এরকম একটা সময় দাঁড়িয়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানী গল্পকে চিরন্তনীতে বেছে নিয়েছেন সুসঞ্চালক প্রিয় উজ্জ্বলবাবু। 1875-এ বঙ্কিমচন্দ্রের লোকরহস্য প্রবন্ধ সংকলনে প্রথম প্রকাশিত হয়েছিল, বহুকাল আগে পড়েছিলাম রাধারানী, আজ আবার এই সময়ে চোখের সামনে যেন ভাসিয়ে দিলেন উজ্জ্বলবাবু তার ব্যতিক্রমী উপস্থাপনার গুণে। খুব সুন্দর আজকের চিরন্তনী, সকলকে রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চিরন্তনী পরিবারের সমৃদ্ধ করবেন। অখিলবন্ধু মহাপাত্র মনোহরপুর ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। কি সুন্দর করে বিভিন্ন রকম ইনফরমেশন আপনারা দিয়েছেন। অরিজিৎ দাস অধিকারী সেঞ্জিতি বিবেকনগরে মাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। উজ্জ্বলবাবুর সাথে চিরন্তনী, সপ্তাহের আজ শেষ, রাধারানীর দ্বিতীয় পর্ব থাকবে মননের রেশ। ছদ্মবেশী রুক্মিণীদের অপূর্ব সেই কথন, সাহিত্য সম্রাটের সৃষ্টিতে অনন্য এই যাপন, বন্দে মাতরম স্রষ্টা বাঙালির তুমি আলো, তোমায় পেয়ে সকালে লাগছে ভীষণ ভালো, এমন চির সৃষ্টিতে না মজলে সবই হবে ব্যর্থ, আমাদের অযুত সৃষ্টিতে ভুলব আপন স্বার্থ, প্রেরণাদায়ক উপন্যাস সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়া প্রাণের দোলা, আজকে বিশেষ পাওয়া স্যালুট তোমায় উজ্জ্বলবাবু, নতুনত্বের

0: এমনিভাবে খোঁজাও তুমি সকল অমানিসা অরিজিৎ দাস অধিকারী সে যদি বেবিনাগর থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন কে, শ্রবণসাথী উজ্জ্বল, সুপ্রভাত। গল্প গানে ব্যক্ত হয় অমূল্য শাশ্বত বাণী, তাই আজও শুনতে থাকি প্রিয় চিরন্তনী। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। এরপরে লিখছেন, গুড মর্নিং চিরন্তনী, গুড মর্নিং উজ্জ্বলবাবু, ভগবানের কাছে শুধু এই প্রার্থনা করি যেন আপনার এই কণ্ঠস্বর চিরভাস্বর হয়ে থাকে। ধন্যবাদ আনন্দ কুমার কর, ধরমপুর, ইন্দপুর, বাঁকুড়া থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ। এই যে ভালো লাগাগুলো, এগুলোই কিন্তু সবথেকে বড় পাওয়া। লিখছেন, গল্প অপেক্ষা উপস্থাপনা, তার অবতারণাঘাত প্রতিঘাত মনে রোমান্স দিয়ে যায়। আবহ পরিমণ্ডল এত তীক্ষ্ণ ক্ষুরধার, লেখনীর থেকে ভাষ্য মনকে অনুভবে অন্য অনুভবে মুড়ে দেয়। চলুক উজ্জ্বল দাদা ভাইয়ের চিরন্তনীর গান গল্প উপস্থাপনা কান পেতে শুনি। শুভেচ্ছা অভিনন্দনে বিমল কুমার প্রধান, বিষ্ণু কমলাকুঞ্জ, চণ্ডীপুর, মঠচণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। লিখছেন নিরঞ্জন সাহু, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে, সুপ্রভাত চিরন্তন এবং স্নেহের ভাই উজ্জ্বলবাবু, ভোর চারটে উঠে বেরোতে পারিনি কারণ ঝিরঝির বর্ষা হচ্ছে, তাই উদ্গ্রীব হয়ে বসে আছি বাকি গল্প শোনার জন্য। এখন শুনছি গল্প আর শিখছি সঙ্গে আমার দিদিমণি সৃজিতা। অনেক ধন্যবাদ। আজ রবিবারের চিরন্তনী উজ্জ্বল ভট্টাচার্য তার অপূর্ব কণ্ঠ মাধুর্যের রাধারানীর দ্বিতীয় অংশ আউন হয়ে পরিবেশনা করলেন। এতবার পরে উপন্যাসটি যেন নতুনভাবে আবিষ্কার করলাম। অস্বীকার করবার উপায় নেই যে আমার চক্ষু অশ্রুসিক্ত হল আপনার রথের ব্যাখ্যায় অনুপ্রাণিত হয়ে। আমার নিবেদন, রথ যে মোদের দেহ তৈরি, 206টি হারে তৈরি, পঞ্চখোরা ইন্দ্রিয় সব মন যে রথের চাকা, বিবেক বুদ্ধি রাস্তা চেনায় কোনটা সোজা কোনটা বাঁকা, উল্টো রথে ফেরেন তিনি তাকান না তো পিছু, অগ্নিবাণে পোড়ানো হয় রথের সব কিছু, আত্মা যখন দেহের থেকে উড়ান দিয়ে যায়, আত্মাহীন দেহ তৈরি রাখি কি উপায়। বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি থেকে। অনেক ধন্যবাদ, খুব সুন্দর লিখেছেন। কারণ গতদিনে রথ নিয়ে যখন পর্যালোচনা করেছিলাম তখন একটা কবিতা বলেছিলাম, সেই কবিতার অনুষঙ্গে এটা আপনি তৈরি করেছেন, খুব ভালো লাগলো। মোহাম্মদ আকবর মোল্লা, ভুষওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ সপ্তাহের শেষ চিরন্তনীতে শুনছি, খুব সুন্দর লাগছে আপনার উপস্থাপনা, গানে গল্পে অতুলনীয়, আবার আগামী সপ্তাহের অপেক্ষায় থাকলাম। অনেক ধন্যবাদ আপনাকেও, খুব সুন্দর গল্প ছিল আজ রাধারানী, সত্যি পরের সপ্তাহের জন্য অপেক্ষা করব। সৌভিক ঢাকুরিয়া থেকে, ধন্যবাদ সৌভিক। সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বলদা, অসাধারণ অসাধারণ লাগলো, একটা ছবি দেখতে পেলাম ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, ধন্যবাদ আপনাকেও। এরপরে আরও যারা পাঠিয়েছেন একটু চট করে পড়ে দেওয়ার চেষ্টা করি, কারা কারা পাঠিয়েছেন, কারণ সময় তো 54 সময় নেই, আর 2 সেকেন্ড সময় আছে। ভোরের সাথী চিরন্তনী, শুভ সকাল দাদা উজ্জ্বল, প্রতি পর্বের মতো আজও শুনছি বঙ্কিমচন্দ্রের রাধারানী গল্প। অভিজিৎ মণ্ডল লিখেছেন, একটা ছোট্ট কবিতা দিয়েছেন, বৃষ্টি ভরা আকাশ যখন খেলে লুকোচুরি খেলা, ঠিক তখনই গঞ্জে গ্রামে পাড়ায় পাড়ায় শুরু হয়ে যায় রথের মেলা। কিশোর কিশোরীরা সাজে তো বটেই, শুরু হয়ে যায় যুবক যুবতীদের আর চোখে চাওয়া চাই, জিলিপি মাপুরে ডিস্কো দোলায় হাসি মল মজা হুল্লোর হাহা হিহি। আর একটু বড় আছে কিন্তু আর পড়ার সময় নেই, কারণ সময় এগিয়ে চলেছে। এরপরে লিখছেন, শুভ সকাল বন্ধু, খুব ভালো লাগছে, খুব ভালো থেকো ডোরা। অনেক ধন্যবাদ আপনাকে। লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, আজ শ্রাবণ মাসের প্রথম রবিবার, ভোরে রাধারানীর গল্প আর গানের পরিবেশনা খুব ভালো লাগলো, খুব ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে, কবিতা পাঠিয়েছেন একটা, হাওড়া থেকে রঞ্জন লিখেছেন, কিন্তু সময় প্রায় শেষ, একটু পরে সমুক অপেক্ষা করছে আপনাদের জন্য, কারণ নমস্কার কলকাতা এবং ভোরাই তার আগে, আর সামনের সপ্তাহে আবার কথা হবে। তপদিদি লিখছেন ইনমোটর থেকে, সুপ্রভাত ভাই উজ্জ্বল, আজ রাধারানীর বাকি গল্পটা শুনলাম, সুন্দর উপস্থাপনায় মন ভরে গেল। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, মানে একদম শেষ মুহূর্তে এসে যেহেতু দাঁড়িয়েছি, আমি ভাবতে পারিনি যে আপনাদের সবার এই বার্তাগুলো পড়তে পারবো, কারণ গল্পটা আজকে সত্যি অনেকটা বড় ছিল। ইচ্ছে হয় যে মাঝে মাঝে এরকম বড় গল্প 2-3 পর্বে পড়বার, দেখা যাক। ইচ্ছে আছে, আনন্দমঠের একটা পর্ব আপনাদের শুনিয়েছিলাম এর আগে, বঙ্কিমচন্দ্রের জন্মদিনে মনে হয় বা কিছু, আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না, কিছুদিন আগে, কিন্তু আনন্দমঠটা পুরোটাই আপনাদের একবার শোনানোর, মানে আপনাদের সঙ্গে শোনানোর এবং নিজেও পড়বার ইচ্ছে রয়েছে। খুব ভালো থাকবেন সবাই, একদম শেষ মুহূর্তে শেষ করছি, সবাইকে থেকে অনুমতি নিয়ে বন্দে মাতরম এই গানটির মধ্যে দিয়ে।
1: বন্দে মাতরম সুজলা।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 34 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 8 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া

মৎস্যজীবী বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আজ পশ্চিমবঙ্গ ও তার উপকূলবর্তী অংশে মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো আবহাওয়া সতর্কবার্তা নেই।

আকাশবাণী মৈত্রী সুচিন্তন। আজ শুনবেন নেতাজি সুভাষচন্দ্র বোসের রচনা থেকে পাঠ।

পরোপকারের হীন আত্মপ্রসাদ লাভের জন্য নয়, পতিত জাতির উদ্ধারের অহংকারের জন্য নয়, কর্মকর্তৃত্বের আত্মম্ভরী জ্ঞান হইতে নয়, আমরা আমাদের মিলিত শক্তির দ্বারা, সমবেত চেষ্টার দ্বারা যে সেবাব্রত উদযাপন করব তা শুধু নিজেদের মনুষ্যত্বের বিকাশের সাধনের জন্য, আত্মবিস্তৃত পুরুষ সিংহের জাগরণের জন্য, মথিত নরনারায়ণের উদ্বোধনের জন্য। অনাদিকাল হতে ভারতবর্ষের যে মহান আদর্শ পরসেবাব্রতে প্রারব্ধ হয়েছে তা এই সেবাব্রতেই উদযাপিত হয়ে আমাদের সিদ্ধির পথে অগ্রসর করে দেবে। অমৃতের দানের আশায় আমরা থাকব নিশ্চেষ্ট হয়ে নয়, অদৃষ্টবাদীর মতো নয়, দুর্বল পরমুখাপেক্ষীর মতো নয়, আমরা আমাদের স্বাধীন আত্মস্বতন্ত্র কর্মঠ শত শত অনুষ্ঠান প্রতিষ্ঠানের মধ্যে সদা জাগ্রত থাকব। সমগ্র বাংলায় এইরূপ অসংখ্য কর্মকেন্দ্র স্থাপন করতে হবে। যেখানে কোনো কর্মকেন্দ্র নাই সেখানে উৎসাহী কর্মী দলকে সঙ্গবদ্ধ করে নতুন কর্ম প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। যে সকল স্থানে কর্মকেন্দ্র পূর্ব হতে জাগ্রত অথবা মৃতপ্রায় হয়ে রয়েছে সেসবগুলিকে বর্তমানের কর্মোপযোগী করে নতুন প্রেরণা দিয়ে নতুন আদর্শে সঞ্জীবিত করে একটি বিরাট কর্ম

কেন্দ্রের অঙ্গীভূত করতে হবে। আমাদের আদর্শ যদি সত্যের উপরে প্রতিষ্ঠিত হয়, তাহলে নানাভাবে বিস্তৃত ও বিক্ষিপ্ত সকল কর্মকেন্দ্রের মধ্যে একই দুর্লঙ্ঘ অনিবার্য শক্তি আমাদের সমস্ত কর্ম সাধনাকে সেই একই পরম লক্ষ্যের দিকে নিয়ে যাবে। এই রূপে আমরা এক হইতে বহুতে এবং বহু হইতে একের মধ্যে একটা সহজ সরল স্বাভাবিক সংযোগের সৃষ্টি করে আমাদের সাধনার ক্ষেত্রকে আন্তরিক ঔদার্যের দ্বারা সর্বজনগ্রাহ্য এবং সকলের পক্ষে সুলভ করে আমাদের কর্মবাহুল্যের মধ্যে সম্প্রীতি ও ঐক্য বিধান করতে পারব। সেখানে রাজনৈতিক মতদ্বৈধের কোনো স্থান থাকবে না, সমাজ পদ্ধতির কোনো বিশিষ্ট আচার অনুষ্ঠানকে গোড়ামির দ্বারা বড় করে দেখা হবে না, বিভিন্ন ধর্মের পার্থক্য কোনো বাধা সৃষ্টি করবে না। সেখানে সমস্ত দেশবাসী জাতি ধর্ম নির্বিশেষে একই আদর্শ অনুসরণ করে একই লক্ষ্যে একই পথে আপন আপন মনুষ্যত্বকে পাথেয় রূপে গ্রহণ করে আমরণ চলতে থাকবে। জনশিক্ষার বহুল প্রচার দ্বারা দেশের আত্মমর্যাদা বৃদ্ধি জাগিয়ে তুলতে হবে, নষ্ট শিল্পের পুনরুদ্ধার করে তাকে গড়ে তুলতে হবে, ধ্বংসোন্মুখ পল্লী সমূহের সংস্কার দ্বারা দেশের লুপ্ত সৌন্দর্যকে ফিরিয়ে আনতে হবে। এইসব বিভিন্ন কর্মের ভার আমাদের কর্মকেন্দ্রগুলিকেই গ্রহণ করতে হবে। আমাদের কর্মকেন্দ্র ক্ষুদ্রই হোক আর বিরাটই হোক, যেখানে সহকর্মীর সহায়তা সমানুভূতি ও কর্মকুশলতার অভাব, সেখানে কোনো কাজে সাফল্য লাভ করা যায় না। যেখানে সুখ দুঃখের ভাগাভাগি আছে, হাসি কান্নার অংশ হিসাব আছে, সেখানে সাহচর্য অযাচিতভাবে এসে উপস্থিত হয়, সেখানে সকল কর্ম সফলতার গৌরবে উজ্জ্বল হয়ে ওঠে। যে কাজে সাধারণের হৃদয় বিনিয়োগ হয়, তা অসাধ্য হলেও সমবেত ইচ্ছা শক্তি ও প্রেরণার বলে সহজ সাধ্য হয়ে পড়ে। আন্তরিকতাবিহীন অনুষ্ঠান বিধাতার অভিশাপে দুষ্ট, কাজেই আত্মনাম ঘোষণার চেষ্টার মধ্যে কর্মজীবনের শ্রেষ্ঠত্ব নাই, বাহ্যাড়ম্বরপূর্ণ কাজের মধ্যে সার্থকতা নাই। তাই বলি, আমাদের হৃদয় দিয়ে কাজ করতে হবে, ছুট মার্গ পরিহার করে অস্পৃশ্যতা ভূতকে ঝেড়ে ফেলে সবাইকে আপনার বলে আলিঙ্গন করতে হবে। মনকে ফাঁকি দিলে চলবে না, বিবেকের গলা টিপে ধরলে কুকর্ম আরো জোর গলায় প্রচারিত হবে।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন প্রথম আলো অনুষ্ঠানে সেতার, শিল্পী সৌমাল্য চক্রবর্তী, রাগ ললিত এবং ভৈরব।

প্রথম আলো অনুষ্ঠানে শুনলেন সেতার, শিল্পী সৌমাল্য চক্রবর্তী, শুনলেন রাগ ললিত এবং ভৈরব। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুরু হবে সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি হাওড়ার সাঁকড়াইলে নির্মীয়মান বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। শ্রেষ্ঠ কাহিনী চিত্র হিসেবে বিবেচিত হয়েছে আর্টিকেল 370। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছে নিয়ামি গৌতম। সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন কার্তিক আরিয়ান ও মামুট্টি। সেরা বাংলা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। সিবিএসই দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান দখল ইংল্যান্ডের। ফাইনালে আজ আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। কলকাতার জাতীয় গ্রন্থাগারে একটি ওয়ার্ল্ড মিউজিয়ামের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। স্বরাষ্ট্রমন্ত্রী এরপর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠান থেকে হাওড়ার সাঁকড়াইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আগেই জানানো হয়েছে শ্রী শাহ গতকাল উত্তরবঙ্গে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা ছিল বিশেষ নজরে। গতকাল সকালে বিএসএফের দুটি ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগাছে প্রহরী সম্মেলনে অংশ নেন। বিএসএফ ক্যাম্পে শ্রী শাহ বৃক্ষরোপণের পাশাপাশি জওয়ানদের সঙ্গে চা চক্রেও অংশ নেন। এরপর উত্তরকন্যা একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন শ্রী শাহ। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তর

পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারিকরা। বৈঠকে যোগ দেন বিএসএফ এর শীর্ষ আধিকারিক এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের ক্ষেত্রে শুধুমাত্র বিবৃতি নয়, একটি কঠোর পদক্ষেপের বার্তা। নতুন দিল্লিতে বাহিনীর প্রথম সম্মেলনে শ্রী সিং বলেন, ভারত শুধুমাত্র সন্ত্রাসবাদীদের দরজায় পৌঁছবে তা নয়, তাদের আস্তানার ভেতরে ঢুকে আঘাত হানবে। উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার মধ্যে রয়েছে আকাশতীর, আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ব্রহ্মোস এর মতো অস্ত্র, এই সমস্ত অভিযানে ব্যবহার করা হবে বলে তিনি জানান। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, গত ১২ বছর ধরে নরেন্দ্র মোদী সরকার দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার ভিত্তিতে শক্তিশালী করার সমস্ত রকম পদক্ষেপ করেছে। দেশের প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড উচ্চতায় পৌঁছে হয়েছে ১,৭৮,০০০ কোটি টাকায়, যা ২০১৪ সালে ছিল প্রায় ৪০,০০০ কোটি টাকার কাছাকাছি। সরকার এবছর প্রতিরক্ষা উৎপাদন ২,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে। সংসদে আগামীকাল বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকের সহযোগিতা চাইবে। আগামীকাল শুরু হয়ে বাদল অধিবেশন চলবে ১৩ই আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। এদিকে অধ্যক্ষ ওম বিড়লা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআইতে যোগ দেওয়া ২০ জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদকে লোকসভায় পৃথক আসনে বসার অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ইউবিটির ৬ সাংসদের একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গে একত্রীকরণের প্রস্তাব অনুমোদন করেছেন তিনি। এই ৬ সদস্যের অন্তর্ভুক্তির ফলে সংসদের নিম্নকক্ষে একনাথ শিন্ডের শিবসেনার আসন সংখ্যা ৭ থেকে বেড়ে হল ১৩। গুজরাটের আহমেদাবাদের রামুল গাত্রাদ রোডে গতকাল একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জন নিহত এবং বহু আহত হয়েছেন। খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তারা ৫টি মৃতদেহ উদ্ধার করেন এবং কারখানায় আটকে পড়া আহত কর্মীদের নিরাপদে বের করে আনেন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালগুলিতে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে আগুন পুরোপুরি নিভিয়ে দেওয়া হয়েছে। গুজরাটের আহমেদাবাদ আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডের প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শোকাহত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২,০০,০০০ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আহমেদাবাদের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি তাদের প্রয়োজনীয় সমস্ত রকম চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া সরকারের ইথানল মিশ্রণ প্রকল্পকে ভারতের অন্যতম বৃহৎ জনমুখী প্রকল্প হিসেবে মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, এটি কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি জ্বালানি সুরক্ষা মজবুত এবং তেলের আমদানির উপর নির্ভরতা কমিয়েছে। সরকারি সূত্র উল্লেখ করে তিনি জানিয়েছেন, এই প্রকল্পের ফলে কৃষকদের ১,৬৬,০০০ কোটি টাকা আয় অনুমান করা হয়েছে। সেই সঙ্গে তেলের আমদানি হ্রাসের ফলে ১,৯৮,০০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে তিনি জানিয়েছেন। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর্টিকেল ৩৭০ শ্রেষ্ঠ কাহিনীচিত্রের পুরস্কার পেয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মামুট্টি এবং কার্তিক আরিয়ান। আর্টিকেল ৩৭০তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। সেরা পরিচালকের সম্মান পেয়েছেন রাজকুমার পেরিয়াস্বামী। সেরা বাংলা কাহিনীচিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচকের পুরস্কার দেওয়া হবে সঞ্জীব শ্রীবাস্তবকে। সিনেমার উপর সেরা লেখার জন্য পুরস্কার দেওয়া হবে কে প্রদীপ কুমার শেঠীকে, তার রচিত কন্নড় ভাষায় একটি প্রবন্ধের জন্য। নন ফিচার চলচ্চিত্র বিভাগে শিবপাল সিং কাং সেরা সঙ্গীত পরিচালনার পুরস্কার পাবেন। স্ট্যাচু অব ইউনিটি একতা কা প্রতীকের জন্য সেরা পরিচালনার পুরস্কার দেওয়া হবে আনন্দ এল রায়কে। মারাঠি ছবি হামসাফার শ্রেষ্ঠ স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের সম্মান পাবে। সুমিরা রায় পরিচালিত ভাঙার ছবিটি শ্রেষ্ঠ অকাহিনী চলচ্চিত্রের পুরস্কার পাবে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই ২০২৬ সালে দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ছাত্রছাত্রীরা results.digilocker.gov.in পোর্টালে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবে। উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী সিবিএসই এই বছর থেকে দশম শ্রেণীর জন্য দুটি বোর্ড পরীক্ষার ব্যবস্থা চালু করেছিল। মূল বোর্ড পরীক্ষাটি ১৭ই ফেব্রুয়ারি থেকে ১১ই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এবং এরপর ১৫ই মে থেকে ২১শে মে পর্যন্ত দ্বিতীয় বোর্ড পরীক্ষাটি আয়োজিত হয়। সিবিএসই জানিয়েছে, এই বছরের মূল ও দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল মিলিয়ে সামগ্রিক পাশের হার ৯৬.৭৮%। বোর্ড আরও জানিয়েছে যে বিদেশে অবস্থিত সিবিএসই স্বীকৃত স্কুলগুলোর শিক্ষার্থীরাও ডিজিলকারের মাধ্যমে তাদের ফলাফল

এবং ডিজিটাল শিক্ষাগত নথিপত্র সংগ্রহ করতে পারবে। জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এবং বালতাল উভয় পথেই খারাপ আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ থেকে অমরনাথ তীর্থযাত্রা স্থগিত রাখা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন আবহাওয়া যাত্রার উপযোগী না থাকার পূর্বাভাস দেওয়ায় তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বালতাল এবং নুনওয়ান বা চন্দ্রনাড়ী বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের আর এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। জর্ডনের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ বলে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানি হামলায় এটি প্রথম কোন মার্কিন সেনার মৃত্যু। এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মার্কিন এবং সহযোগী বাহিনী প্রতিহত করলেও গতকাল ওই দুই সেনা নিহত হন, তবে মৃতদের পরিচয় জানা এখনও সম্ভব হয়নি। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতারা অবিলম্বে হরিদাস চন্দ্র তরণী দাসের মুক্তি দাবি করেছেন। শ্রীদাস গাইবান্ধা জেলার পলাশবাড়ির উপজেলার রাধাগোবিন্দ এবং কালীমন্দির চত্বরে ভগবান শ্রীরামের 81 ফুট মূর্তি প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, গত 12 জুলাই তাকে অর্থ তছরুপের অভিযোগে পলাশবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। ঢাকার জাতীয় প্রেস ক্লাবের বাইরে ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে কাজ করার একটি মানবাধিকার সংগঠনের সমাবেশ চলাকালীন এই দাবি তোলা হয়। বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফ্রান্সকে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করল ইংল্যান্ড। তারা ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে দেয়। প্রথমার্ধে ইংল্যান্ড 4 গোলে এগিয়ে যায়। ইংল্যান্ডের হয়ে 3 মিনিটে ডেক্লান রাইস, 18 মিনিটে এজরি কানসা, 37 মিনিটে ও প্রথমার্ধের সংযুক্ত সময়ে 2টি গোল করেন বুকা ও সাকা। এরপর দ্বিতীয়ার্ধে 48 ও 66 মিনিটে এমবাপে ও 54 মিনিটে ব্র্যাডলি বার্কুলার গোলে ম্যাচে ফিরে আসে ফ্রান্স। এরপর পেনাল্টিতে বুকা ও সাকার গোলে তার হ্যাট্রিক সম্পন্ন হয়। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে ফ্রান্সের ওসমান দেমবেলে গোল করে ব্যবধান কমালে আবার একদম শেষ মুহূর্তে ইংল্যান্ডের জুড বেলিংহাম গোল করে ব্যবধান বাড়ান। একাধিক রেকর্ডের সাক্ষী থাকলো এই ম্যাচ। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড তৈরি হল এই ম্যাচে। দুদল মিলে মোট 10টি গোল করেছে। এর আগে এই রেকর্ড ছিল 1958 সালের বিশ্বকাপে, যেখানে ফ্রান্স 6-3 গোলে পশ্চিম জার্মানিকে হারিয়ে দেয়। এছাড়া নিজের জোড়া গোলের ফলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তালিকায় প্রথম স্থানে উঠে এলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রথম স্থানে উঠে এলেন তিনি। চলতি প্রতিযোগিতায় এ নিয়ে 10টি গোল করলেন এমবাপে। এদিকে আজ ফাইনালে আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। টোকিওতে জাপান ব্যাডমিন্টন ওপেনের মহিলা ফাইনালে দুবারের অলিম্পিক পদজয়ী পিভি সিন্ধু খেলার যোগ্যতা অর্জন করেছেন। শিরোপা জয়ের লক্ষ্যে সিন্ধু আজ ফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি হাওড়ার সাকরাইলে নির্মীয়মাণ বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তি প্রস্তাব স্থাপন করবেন। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। খবর শেষ হলো, পরের খবর 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন শাশ্বত ভারত। আজ রয়েছে রাজসুন্দরী দেবীর রচনা থেকে পাঠ।

আহা, কি আশ্চর্য! দয়াময়ের কি অপরূপ দয়ার প্রভাব! আমি যেমন মনে মনে এই সকল চিন্তা করিতেছিলাম, অমনি তিনি শুনিয়া আমার মনোবাঞ্ছা পূর্ণ করিলেন। তখন আমার বড় ছেলেটি 8 বৎসর বয়স্ক। আমি পাকের ঘরে পাক করিতেছি, ইতিমধ্যে কর্তা আসিয়া ওই ছেলেটিকে ডাকিয়া বলিলেন, বিপিন, আমার চৈতন্য ভাগবত পুস্তকখানি এখানে থাকিল, আমি যখন তোমাকে লইয়া যাইতে বলিব তখন তুমি লইয়া যাইও। এই বলিয়া ওই চৈতন্য ভাগবত পুস্তকখানি ওখানে রাখিয়া তিনি বাহির বাটিতে গেলেন। পরে পুস্তকখানি ঘরের মধ্যে রাখিলে আমি ওই পুস্তক খুলিয়া একটি পাত লুকাইয়া রাখিলাম। সে পাতটি কোথা রাখিব কেহ দেখিবে বলিয়া ভারী ভয় হইল।

মনে মনে ভাবিতে লাগিলাম, এই পুস্তকের পাত যদি আমার হাতে কেহ দেখে তাহা হইলে নিন্দার এক শেষ হইবে। সে এক কাল গিয়াছে, সম্পূর্ণরূপে পরাধীনতায় কালযাপন হইত। বিশেষত আমার অতিশয় ভয় ছিল। তখন ওই পুস্তকের পাতটি লইয়া আমি মুশকিলে পড়িলাম। হাতে করিয়া ভাবিতে লাগিলাম, কি করিব, কোথায় রাখিব, কোথায় থইলে কে দেখিবে। এ প্রকার ভাবিয়া মনে মনে স্থির করিলাম যে স্থানে থাকিলে আমি সতত দেখিতে পাইব, অথচ অন্য কেহ না দেখে এমন স্থানে রাখা উচিত। আর কোথায় রাখিব, রান্নাঘরের হেঁসেলের মধ্যে খড়ির নিচে লুকাইয়া রাখিলাম। তখন আমার বড় ছেলেটি তালপাতে লিখিত, আমি তাহার একটি তালের পাতাও লুকাইয়া রাখিলাম। ওই তালপাতটি একবার দেখি, আবার ওই পুস্তকের পাতটিও দেখি, আর আমার মনের অক্ষরের সঙ্গে যোগ করিয়া দেখি, আবার সকল লোকের কথার সঙ্গে যোগ করিয়া মিলাইয়া মিলাইয়া দেখি। এই প্রকার করিয়াই কতক দিবস গত হইল। সেই পুস্তকের পাতটি একবার বাহির করিয়া দেখিতাম, আবার কেহ দেখিবে বলিয়া অমনি খড়ির নিচে লুকাইয়া রাখিতাম। আমি যে ছেলেবেলা স্কুলে বসিয়া থাকিতাম তাহাতে আমার অনেক উপকার হইয়াছে। আমি সেই পুস্তকের পাতটি ওই তালের পাতটি লইয়া মনের অক্ষরের সঙ্গে মিলাইয়া মিলাইয়া দেখিতাম। আমি এই প্রকার করিয়া সকল দিবস মনে মনে পড়িতাম। আমি অনেক দিবসে, অনেক পরিশ্রমে, অনেক যত্নে এবং অনেক কষ্ট করিয়া ওই চৈতন্য ভাগবত পুস্তকখানি গোঙাইয়া পড়িতে শিখিলাম। সেকালে এমন ছাপার অক্ষর ছিল না, সে সকল হাতের লেখার অক্ষর পড়িতে ভারী কষ্ট হইত। আমার এত দুঃখের পড়া, বস্তুত আমি এত কষ্ট করিয়া পড়িতে শিখিয়াও তাহা লিখিতে শিখিলাম না। বিশেষত লিখিতে বসিলে তাহার অনেক আয়োজন লাগে, কাগজ কলম কালি দোয়াত চাহি, তাহা লইয়া ঘটা করিয়া সাজাইয়া বসিতে হয়। আমি একে তো মেয়ে, তাহাতে বউ মানুষ, মেয়ে মানুষকে লেখাপড়া শিখিতেই নাই, এটি স্ত্রী জাতির পক্ষে প্রধান দোষ বলিয়া সকলে সিদ্ধান্ত করিয়া রাখিয়াছেন। সে স্থলে আমি এ প্রকার সাজিয়া লিখিতে বসিলে লোকে আমাকে দেখিয়া কি বলিবে, বাস্তবিক আমাকে কেহ কটুবাক্য বলিবে বলিয়া আমার অত্যন্ত ভয় ছিল। এই জন্য আমি লেখার বিষয় ক্ষান্ত দিয়া গোপনে গোপনে কেবল পড়িতাম। আমি যে ওই সকল পুস্তক পড়িতে পারিব সে কথাটি আমার চিত্তের অগোচর। বিশেষত এমন অবস্থায় লেখাপড়া হওয়া কোনো মতেই সম্ভব নয়। তবে যে যৎকিঞ্চিত শিখিয়াছি সে যেন পরমেশ্বর নিজে আমার হাত ধরিয়া শিখাইয়াছেন, এই মতো আমার জ্ঞান হইত। আমি যে একটুকু পড়িতে পারিতাম তাহাতেই আমার মন মগ্ন হইয়া থাকিত, আর লেখার কথা মনেও করিতাম না।

শাশ্বত ভারত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন রাস সুন্দরী দেবীর রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর

0: থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী রমা মণ্ডল।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী রমা মণ্ডল। জানিয়ে দিই আমাদের যে ইমেল আইডি সেই সম্বন্ধে।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com।
0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন প্রাণীবাহিত মনুষ্য রোগ ও প্রতিরোধ। এই বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের যুগ্ম নিবন্ধক ডক্টর সৌরভ চন্দ্র।
3: নমস্কার। জুনোটিক রোগ বা প্রাণীবাহিত মনুষ্য রোগ নিয়ে এখন বর্তমান সময়ে খুবই আলোচনা হচ্ছে। এর কারণ কি, যে পরিবেশের পরিবর্তন, চাষবাসের পরিবর্তন, মানুষের ব্যবহারের পরিবর্তন অনেক নতুন ধরনের রোগের উদ্ভাবন ঘটাচ্ছে, যেগুলো মানুষের মধ্যে চলে আসছে প্রাণীর শরীর থেকে, আবার প্রাণীর শরীরের রোগও কিছু মানুষের মধ্যে চলে আসছে। তো সুতরাং আমাদের এই বিষয়ে চিকিৎসা করার কথা ভাবলে হবে না, কেন চিকিৎসা ব্যয়সাধ্য, চিকিৎসা করেও যে মহামারী আটকানো যায় এরকম কোনো আমাদের কাছে রিপোর্ট নেই। সুতরাং প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। আমরা এই প্রতিরোধ করতে গেলে কারণ জানতে হবে, কারণ অনুযায়ী রোগের প্রতিরোধ পদ্ধতি ঠিক করতে হবে। কিছু সাধারণ ব্যবস্থাপনা আছে যেগুলো রোগ প্রতিরোধ করার জন্য আমরা আপনাদেরকে বলবো। মনুষ্য যেসব রোগ যেগুলো প্রাণীর শরীর থেকে আসে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখবেন। পোষা প্রাণী বা খামারের প্রাণীর সংস্পর্শে যদি আসেন এবং খাওয়ার আগে পরে অন্তত 20 সেকেন্ড সাবান ও জল দিয়ে হাত ধুয়ে নেবেন। আপনার যদি পোষ্য প্রাণী থাকে বা খামার

0: প্রাণীর থেকে অনেক রোগ কিন্তু প্রাণীর দেহে এবং মানুষের দেহেও আসতে পারে। আর আপনার খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, আপনার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, সতর্ক থাকুন, তাহলেই আপনি সুরক্ষা পাবেন। অসুস্থ প্রাণীর যত্ন নেওয়ার জন্য গ্লাভস বা মাস্ক বা বুট ব্যবহার করুন। যদি আপনার খামার থাকে, খামারে যাওয়ার আগে জৈব নিরাপত্তা ব্যবস্থা নেবেন। জলাতঙ্ক রোগ, অ্যানথ্রাক্স রোগ, অ্যানথ্রাক্স রোগে মারা গেলেই গরুটা আমরা কেটে রাস্তার পাশে ফেলে দিই, চামড়াটা বিক্রি করে দিই। এই যে সর্বনাশটা করলেন, এই রোগের যে জীবাণু, সে ফুলে রেণুর মতন বাতাসে ছড়িয়ে যায়, বা শিয়ালে কুকুরে যদি সেই মাংস খেয়ে নেয়, সেটা কিন্তু বন্যপ্রাণীর মধ্যে রোগ চলে যেতে পারে, তার থেকে মানুষের মধ্যে রোগ চলে আসতে পারে। জলাতঙ্ক রোগের যেমন সাবধানতা নিতে হয়, অ্যানথ্রাক্স রোগ বা ইনফ্লুয়েঞ্জা রোগ, যেগুলোই প্রাণীবাহিত মনুষ্য রোগ, সব ক্ষেত্রে কিন্তু নিজস্ব সাবধানতা নিন এবং অন্যকেও সচেতন করুন, তাহলে অবশ্যই এই জুনোটিক রোগ বা প্রাণীবাহিত মনুষ্য রোগ থেকে আপনি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবেন। বিশেষ করে কিছু বলার দরকার, যেগুলো যে ছোট ছোট বাচ্চারা, গর্ভবতী মহিলা বা যারা রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে, যাদের মধ্যে ইমিউনিটি লস আছে, যেমন কিছু কিছু রোগে ইমিউনিটি লস হয়, তাছাড়া যারা দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের রোগে ভুগছেন, যেসব মানুষ, তারা কিন্তু বেশি ঝুঁকির জায়গায় আছেন, তাদের ক্ষেত্রে এই ধরনের রোগ সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি, তাই তাদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা নিতে হবে। আপনার যদি পোষ্য প্রাণী থাকে ঘরের মধ্যে, তাদের জন্য খাবার দাবার আলাদা করে রাখা, আলাদা করে তৈরি করা, তাদের খাবারের সঙ্গে নিজের খাবার একসঙ্গে না খাওয়া, এই ব্যবস্থাগুলো নিতে হবে। আর যদি আপনার খামার বাড়ি থাকে, গরু ছাগল যেগুলো আপনার খামারে আছে, খামারেই থাকতে দিন, খামারের মধ্যে যেন কোনো বন্য প্রাণী না আসে, আসলে তাকে তাড়াতে হবে, ব্যবস্থা নিতে হবে, খামারের মলমূত্র পরিষ্কার পরিচ্ছন্নভাবে বর্জন করতে হবে, দরকার হলে ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করতে হবে, এবং খামারের গরু ছাগল হাঁস মুরগি আমাদের প্রিয় হলেও তাদের থেকে সাবধানভাবে তাদেরকে হাত লাগাতে হবে, এবং তার থেকে আমরা যখন কোনো রোগ হবে তাকে আলাদা করে চিকিৎসা করতে পারলে অনেকটা অংশেই আমরা এই রোগ প্রতিরোধ করতে পারি। তাই প্রাণীবাহিত মনুষ্য রোগের প্রতিরোধী হচ্ছে তার প্রধান উপায়।
1: শুনলেন প্রাণীবাহিত মনুষ্য রোগ ও প্রতিরোধ, এই বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের যুগ্ম নিবন্ধক ডক্টর সৌরভ চন্দ্র।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

এবার জানিয়ে দেব, আজ অর্থাৎ 19শে জুলাই রবিবার আকাশবাণী কলকাতা মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি সম্পর্কে। সকাল 7:05 শুনবেন সুফি গানের আসর, 7:15 শুনবেন সকালের, মাফ করবেন, 7:15 শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান সাজেক ভ্যালি বাংলাদেশ, উপস্থাপনায় থাকছি আমি সেমন্তী মুখোপাধ্যায়। 7:35 শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় থাকব আমি সেমন্তী মুখোপাধ্যায়। 8:30 শুনবেন কবি কণ্ঠে, কবি শুভ দাশগুপ্তের সঙ্গে আলাপচারিতায় থাকবেন শর্মিষ্ঠা সরকার। 9:00 শুনবেন ষোলো আনা বাঙালি অনুষ্ঠানে ভারতনাট্যম ও কথাকলি নৃত্যশিল্পী থাঙ্কমণি কুট্টির সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে দেবাশিস বসু শুনবেন প্রথম পর্ব। ভারতীয় সময় 9:30 মনের মতো গান অনুষ্ঠানে উপস্থাপনায় থাকবেন পুনম বাগ। 10:30 শুনবেন ভক্তিগীতি শিল্পী সুজয় চন্দ। 10:45 লোকগানের আসর। 11:00 অতিথি, এই অনুষ্ঠানে শুনবেন সুরকার অনুপম রায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার, আজ প্রথম পর্ব। 11:30 রম্যগীতি, 12:00 যুববাণী অনুষ্ঠানে পেশার সন্ধানে উপস্থাপনায় থাকবে ঋত্বিক শিকদার। 12:30 যাত্রাপালা অভিশপ্ত শাখা রচনায় শঙ্কর শাসমল, পরিবেশনা রতনপুর কালুরায় যাত্রা ইউনিট, 1:00।

ভারতীয় সময় বেলা 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 শুনবেন মহিলাদের আসর রসময়ী। এই অনুষ্ঠানে উপস্থাপনায় থাকবেন উমা মৈত্র ও তাবাসসুম আরা। 4:35 ষোলো আনা বাঙালি অনুষ্ঠানে শুনবেন নৃত্যশিল্পী থাংকমণি কুট্টির সাক্ষাৎকার। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় তানিয়া বন্দ্যোপাধ্যায়। 5:50 ক্ষুড়িরাঙ্গন উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। 6:20 ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে মাছ চাষের খুঁটিনাটি সম্পর্কে বলবেন ডক্টর স্বাগত ঘোষ। সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাসরায়। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন বর্ষার বিপদ, বলবেন ডক্টর অনির্বাণ দলুই। ভারতীয় সময় সন্ধে 7:00 শুনবেন নাটক নিম গাছ, রচনায় বনফুল, বেতার নাট্যরূপ অমল রায়, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। 7:45 নান্দনিক অনুষ্ঠানে শুনবেন মঞ্চ অভিনেত্রী নীলাঞ্জনা বিশ্বাসের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে স্পন্দন দাস। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় থাকবেন ধীমান চক্রবর্তী। 9:45 গ্রন্থ পরিচয়। 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন সেতার শিল্পী সৌমাল্য চক্রবর্তী। 10:45 শুনবেন উপমহাদেশের খবর এবং রাত 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে সুফি গানের আসর। শোনাচ্ছি শিল্পী শুভেন্দু মাইতির কণ্ঠে এই গানটি।

মাঝে মাঝে এই অস্থির সময়ে এই সুফি গান, মাটির সুরই আমাদের যেন আশ্রয় হয়ে ওঠে। এখন শোনাচ্ছি এই ভাবনারই রেশ রেখে উৎপল ফকিরের কণ্ঠে এই গানটি।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সঙ্গে রয়েছি আপনার মৈত্রী বন্ধু আমি সেমন্তী। যথারীতি আজ রোববার সকালে সঙ্গে নিয়ে এসেছি একটি বিশেষ, একটি অতি জনপ্রিয় বাংলাদেশের একটি পর্যটন কেন্দ্র, বাংলাদেশের একটি দর্শনীয় স্থান। আপনারা হয়তো জানেন আজকে যে জায়গাটির কথা বলবো তার নাম সাজেক ভ্যালি বা সাজেক উপত্যকা। চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের উত্তর দিকে কাশলং পর্বতশ্রেণীর পাহাড়গুলির মধ্যে এই ভ্যালি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে অবস্থিত। যদিও প্রশাসনিকভাবে এটি রাঙ্গামাটির অংশ, তবে সেখানে পৌঁছানোর প্রধান পথটি খাগড়াছড়ি হয়ে জেলার দীঘিনালা হয়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উচ্চতায় অবস্থিত এই মনোরম উপত্যকাটি অনেক সময় বাংলাদেশের ছাদ নামেও পরিচিত। এর অসাধারণ সৌন্দর্যের জন্য একে কখনো কখনো বলা হয় পাহাড়ের রানী, আবার কখনো কখনো রাঙামাটির ছাদ। এই উপত্যকাটির মূল যে আকর্ষণ তা তার সবুজ প্রকৃতি এবং ঘন জঙ্গল। মেঘ, পাহাড় আর সবুজ অরণ্যের অপূর্ব মিলনে সাজেকের সৌন্দর্য বছরের প্রতিটি ঋতুতেই ভিন্ন রূপে ধরা দেয়। ভোরবেলায় পাহাড়ের বুক

জুড়ে মেঘের সমুদ্র আর সূর্যোদয় দৃশ্য যেন স্বপ্নের মতো। আবার বিকেলে সূর্যাস্তের সোনালী আলো পাহাড়কে রাঙিয়ে তোলে এক অনন্য আবহে। সাজেকে গেলে অবশ্যই ঘুরে দেখা উচিত রুইলুই পাড়া, যেখানে লুসাই জনগোষ্ঠীর জীবনযাত্রা ও সংস্কৃতি খুব কাছ থেকে জানা যায়। এছাড়া কংলাক পাহাড় সাজেকের সর্বোচ্চ দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। এখান থেকে ভারতের মিজোরাম পাহাড়, চারপাশের সবুজ উপত্যকা এবং মেঘের খেলা একসঙ্গে দেখা যায়। কি অদ্ভুত না! বর্ষাকালে যদি যান, সাজেকের পাহাড়ে মেঘের আনাগোনা সবচেয়ে বেশি হলেও কখনো কখনো অতিবৃষ্টির কারণে রাস্তা ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে যদি ঝুঁকি নেন, তাহলে সাজেক উপত্যকা তার ঘন সবুজ রং নিয়ে আপনার কাছে ধরা দেবে। ভ্রমণের জন্য যদিও সকলে বলেন অক্টোবর থেকে মার্চ সব থেকে উপযুক্ত, আকাশ পরিষ্কার থাকে, আবহাওয়া মনোরম থাকে এবং সূর্যোদয় সূর্যাস্তের যে রঙের খেলা, আকাশের গায়ে সে যে নানান রঙের তুলি বুলিয়ে যাওয়া, সেটা উপভোগ করার জন্য আদর্শ পরিবেশ এই সময় পাওয়া যায়। তবে যে কোনো জায়গায় ঘুরে দেখার কথা যখনই আমি বলি, এই কথাটা আমি কখনো বলতে ভুলি না যে আসলে প্রতিটি ঋতুতে, আমাদের যে ছয় ঋতুতেই প্রতিটি জায়গার এক এক রকম মাধুর্য। তবে বেড়াতে যাওয়ার সময় কখনো একা বা কখনো সপরিবারে বা বন্ধু বান্ধব সহ কিছু কিছু বিষয় তো মাথায় রাখতেই হয়, খানিকটা নিরাপত্তার ব্যাপার থাকে এবং খুব বিশেষত পাহাড়ে বৃষ্টির কথাটা খেয়াল রাখতে হয়। এরপরে যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে থাকার জায়গা। থাকার জন্য সাজেকে কিন্তু সরকারি বেসরকারি মিলিয়ে একাধিক কটেজ, রিসর্ট এবং অতিথিশালা রয়েছে। সাধারণ কটেজ থেকে শুরু করে পাহাড়ের কিনারায় অবস্থিত বিলাসবহুল রিসর্ট, সব ধরনের বাজেটের পর্যটকদের জন্যই ব্যবস্থা কিন্তু রয়েছে। যেহেতু সপ্তাহান্ত, সরকারি ছুটি বা শীতকালে পর্যটকের ভিড় অনেক বেশি হয়, তাই যথারীতি আগে থাকতে ব্যবস্থা করে যাওয়াই ভালো। খাবারের ক্ষেত্রেও সাজেকের নিজস্ব স্বাদ রয়েছে। স্থানীয় পাহাড়ি রান্নার মধ্যে বাঁশের চোঙে রান্না করা বাঁশকোড়ার তরকারি, পাহাড়ি মুরগি, দেশি মোরগ, তাজা তাজা সবজি, পাহাড়ি আলু, কচু শাক, বিভিন্ন ধরনের ভর্তা, ঝুম চাষে পাওয়া সবজি এবং দেশীয় মাছের পদ বেশ জনপ্রিয়। অনেক রিসর্টে আগে থেকে জানালে বারবিকিউ বা পাহাড়ি খাবারের বিশেষ মেনু এবং দল বেঁধে রাতের খাবারের ব্যবস্থাও করা হয়। আচ্ছা, ঢাকা থেকে যদি সাজেক যেতে চান, তাহলে প্রথমে বাসে বা ট্রেনে চট্টগ্রাম হয়ে অথবা সরাসরি বাসে খাগড়াছড়ি হয়ে যেতে হয়। ঢাকা থেকে সরাসরি খাগড়াছড়িগামী বাসও চলাচল করে এবং যাত্রার সময় সাধারণত 8 থেকে 10 ঘন্টা। খাগড়াছড়ি থেকে চাঁদের গাড়ি বা ফোর হুইল ড্রাইভ জিপ, মাহিন্দ্রা বা রিজার্ভ গাড়িতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টার পাহাড়ি পথ পেরিয়ে সাজেক পৌঁছানো যায়। যদি চট্টগ্রাম থেকে যান, তাহলে চট্টগ্রাম থেকেও বাস বা গাড়িতে খাগড়াছড়ি হয়ে একই পথে সাজেকে যাওয়া যাবে। কক্সবাজার, বান্দরবান বা রাঙামাটি থেকেও সড়ক পথে খাগড়াছড়ি হয়ে সাজেকে যাওয়া যায়, যদিও দূরত্ব ও সময় কিছুটা বেশি লাগে এই পথে। নিরাপত্তার কারণে অনেক সময় গাড়ি চলাচলে কিছু নিয়ন্ত্রণ থাকে, তো সময়সূচি যাত্রার আগে একটু জেনে যাওয়া ভালো। আর প্রকৃতির এক অপূর্ব উপহার এই সাজেক ভ্যালি, এমন একটা জায়গা যেখানে একদিকে যেমন মেঘ, অন্যদিকে পাহাড়ি মানুষের সরল জীবন, নির্মল পরিবেশ ও নৈসর্গিক সৌন্দর্য প্রতিটা ভ্রমণকারীকে এক একভাবে ছুঁয়ে যায়। যারা শহরের কোলাহল ছেড়ে কিছুদিনের জন্য একটু দূরে যেতে চান বা কোন একটা দেশের কোন একটা অজানা কোনায় লুকিয়ে থাকা একটা অসাধারণ জায়গার স্বাদ পেতে চান, নিজেদের সমস্ত শ্রান্তি ক্লান্তি ভার হালকা করতে চান, তাহলে কিন্তু বাংলাদেশের সাজেক ভ্যালি আপনাদের নিঃসন্দেহে একটা
সেরা গন্ধ।

তাই আজকে এই সাজেক ভ্যালি বা সাজেক উপত্যকার সেই ছবি, মেঘ, সবুজ পাহাড়, আকাশ, আঁকাবাঁকা পাহাড়ি পথ, এই কথা মনে রেখে এই গানটি রইল আপনাদের জন্য।

তাহলে আজকে বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে শুনছিলেন সাজেক ভ্যালির কথা। আবারও অন্য কোনো একটা রবিবারে বাংলাদেশের অন্য কোনো দর্শনীয় স্থান নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। একটু পরেই শুরু হবে সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি হাওড়া সাঁকড়াইলে নির্মীয়মান বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। সিবিএসই দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ওএমআর শিট স্ক্রুটিনির জন্য জমা দিলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কঠোর আইনি পরিণতির সম্মুখীন হতে হবে বলে এনটিএ সতর্ক করে দিয়েছে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত, শ্রেষ্ঠ চলচ্চিত্র আর্টিকেল 370, সেরা অভিনেতা কার্তিক আরিয়ান ও মাম্মটি। আর্টিকেল 370 চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন ইয়ামি গৌতম। অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন সেরা বাংলা ছবির পুরস্কার পাচ্ছে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান দখল ইংল্যান্ডের, ফাইনালে আজ আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। সংসদে বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। আগামীকাল থেকে শুরু হবে এই বাদল অধিবেশন, চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। এদিকে অধ্যক্ষ ওম বিড়লা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদকে লোকসভায় পৃথক আসনে বসার অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ইউবিটির 6 সাংসদের একনাথ সিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গে একত্রীকরণের প্রস্তাব অনুমোদন করেছেন তিনি। এই 6 সদস্যের অন্তর্ভুক্তির ফলে সংসদের নিম্নকক্ষে একনাথ সিন্ডের শিবসেনার আসন সংখ্যা 7 থেকে বেড়ে হল 13। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। কলকাতার জাতীয় গ্রন্থাগারে একটি শব্দ জাদুঘরের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। স্বরাষ্ট্রমন্ত্রী এরপর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠান থেকে হাওড়া সাঁকড়াইলে বিশ্বের বৃহত্তম

তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। আগেই জানানো হয়েছে, শ্রী শাহ গতকাল উত্তরবঙ্গে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা ছিল বিশেষ নজরে। গতকাল সকালে বিএসএফ এর দুটি ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগাছে প্রহরী সম্মেলনে অংশ নেন। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই 2026 সালের দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ছাত্রছাত্রীরা results.digilocker.gov.in পোর্টালে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবে। উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী সিবিএসই এই বছর থেকে দশম শ্রেণীর জন্য দুটি বোর্ড পরীক্ষার ব্যবস্থা চালু করেছিল। মূল বোর্ড পরীক্ষাটি 17 ফেব্রুয়ারি থেকে 11 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং এরপর 15 মে থেকে 21 মে পর্যন্ত দ্বিতীয় বোর্ড পরীক্ষাটি আয়োজিত হয়। সিবিএসই জানিয়েছে, এই বছরের মূল ও দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল মিলিয়ে সামগ্রিক পাশের হার 96.78%। নথি বিকৃতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA স্ক্রুটিনির জন্য OMR শিট জমা দেওয়ার বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটি কঠোর নির্দেশিকা জারি করেছে। NTA জানিয়েছে, সম্প্রতি পর্যালোচনার জন্য জমা পড়া অনেক OMR শিটই নকল বা কৃত্রিমভাবে তৈরি বলে প্রমাণিত হয়েছে। এর ফলে সমস্ত অভিযোগের উপর আরও নিবিড় নজরদারি চালানো হচ্ছে। জাল বা AI এর মাধ্যমে তৈরি OMR শিট জমা দিলে অভিযোগকারীদের গুরুতর আইনি পরিণতির মুখে পড়তে হতে পারে বলে NTA সতর্ক করে দিয়েছে। বিজেপির IT সেলের প্রধান অমিত মালবিয়া সরকারের ইথানল মিশ্রণ প্রকল্পকে ভারতের অন্যতম বৃহৎ জনমুখী প্রকল্প হিসেবে মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, এটি কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি জ্বালানি সুরক্ষা মজবুত এবং তেলের আমদানির উপর নির্ভরতা কমিয়েছে। সরকারি সূত্র উল্লেখ করে তিনি জানিয়েছেন, এই প্রকল্পের ফলে 2014-15 সাল থেকে কৃষকদের 1,66,000 কোটি টাকা আয় অনুমান করা হয়েছে। সেই সঙ্গে তেলের আমদানি হ্রাসের ফলে ওই বছর থেকেই 1,98,000 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে তিনি জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর্টিকেল 370 শ্রেষ্ঠ কাহিনী চিত্রের পুরস্কার পেয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মামুট্টি এবং কার্তিক আরিয়ান। আর্টিকেল 370 চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। সেরা পরিচালকের সম্মান পাচ্ছেন রাজকুমার পেরিয়াস্বামী। সেরা বাংলা কাহিনী চিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচকের পুরস্কার দেওয়া হবে সঞ্জীব শ্রীবাস্তবকে। সিনেমার ওপর সেরা লেখার জন্য পুরস্কার দেওয়া হবে কে প্রদীপ কুমার শেঠিকে তার রচিত কন্নড় ভাষায় একটি প্রবন্ধের জন্য। নন ফিচার চলচ্চিত্র বিভাগে শিবপাল সিং কাং সেরা সঙ্গীত পরিচালনার পুরস্কার পাচ্ছেন। স্ট্যাচু অফ ইউনিটি একতাকা প্রতীকের জন্য সেরা পরিচালনার পুরস্কার দেওয়া হবে আনন্দ এল রায়কে। মারাঠি ছবি হামসাফর শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের সম্মান পাচ্ছে। সুমীরা রায় পরিচালিত ভাঙার ছবিটি শ্রেষ্ঠ অকাহিনী চলচ্চিত্রের পুরস্কার পাবে। জম্মু ও কাশ্মীরে পহেলগাঁও এবং বালতাল উভয় পথেই খারাপ আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আজ থেকে অমরনাথ তীর্থযাত্রা স্থগিত রাখা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন আবহাওয়া যাত্রার উপযোগী না থাকার পূর্বাভাস দেওয়ায় তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বালতাল এবং নুনওয়ান চন্দনবাড়ি বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের আর এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এখনও পর্যন্ত অমরনাথ তীর্থযাত্রায় 370,000-এরও বেশি তীর্থযাত্রী পবিত্র গুহা মন্দিরে পূজা ও দর্শন সম্পন্ন করেছেন। এদিকে IMD-র দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তার প্রেক্ষিতে শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড বৈষ্ণোদেবী যাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে। শ্রাইন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি তীর্থযাত্রীদের জন্য নিরাপদ বিবেচিত হলেই পুনরায় যাত্রা শুরু করা হবে। জর্ডনের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং 1 নিখোঁজ বলে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানি হামলায় এটি প্রথম কোনো মার্কিন সেনার মৃত্যু। এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মার্কিন এবং সহযোগী বাহিনী প্রতিহত করলেও গতকাল ওই 2 সেনা নিহত হন। তবে মৃতদের পরিচয় জানা এখনও সম্ভব হয়নি। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে মার্কিন বিদেশ দপ্তর তাদের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান

উভয় পক্ষের সামরিক তৎপরতা বৃদ্ধির ফলে উদ্ভূত জটিল নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এক বিবৃতিতে বিদেশ দপ্তর বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিশেষত পশ্চিম এশিয়ায় নিরাপত্তাজনিত পরিস্থিতির দ্রুত পরিবর্তন সম্পর্কে নিয়মিত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নেতারা অবিলম্বে হরিদাসচন্দ্র তরণী দাসের মুক্তি দাবি করেছেন। শ্রী দাস গাইবান্ধা জেলার পলাশবাড়ীর উপজেলার রাধাগোবিন্দ এবং কালীমন্দির চত্বরে ভগবান শ্রীরামের 81 ফুট মূর্তি প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গত 12 জুলাই তাকে অর্থ তছরূপের অভিযোগে পলাশবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকার জাতীয় প্রেস ক্লাবের বাইরে ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে কাজ করা একটি মানবাধিকার সংগঠনের সমাবেশ চলাকালীন এই দাবি তোলা হয়। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফ্রান্সকে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করল ইংল্যান্ড। ফ্রান্সকে গত রাতের ম্যাচে তারা 6-4 গোলে হারিয়ে দেয়। প্রথমার্ধে ইংল্যান্ড 4 গোলে এগিয়ে যায়। ইংল্যান্ডের হয়ে 3 মিনিটে ডেক্লান রাইস, 18 মিনিটে এজরি কনসা, 37 মিনিটে ও প্রথমার্ধের সংযুক্ত সময় দুটি গোল করেন বুকায়ো সাকা। এরপর দ্বিতীয়ার্ধে 48 ও 66 মিনিটে এমবাপে ও 54 মিনিটে ব্র্যাডলি বার্কুলার গোলে ম্যাচে ফিরে আসে ফ্রান্স। এরপর পেনাল্টিতে বুকায়ো সাকার গোলে হ্যাট্রিক সম্পন্ন হয়। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় ফ্রান্সের ওসমান দেম্বেলে গোল করে ব্যবধান কমালে একদম শেষ মুহূর্তে ইংল্যান্ডের জুড বেলিংহাম আবার গোল করে ব্যবধান বাড়ান। নিজের জোড়া গোলের ফলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তালিকায় প্রথম স্থানে উঠলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। এদিকে আজ ফাইনালে আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি হাওড়া সাঁকরাইলে নির্মীয়মান বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। সিবিএসই 10ম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান দখল ইংল্যান্ডের। ফাইনালে আজ আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে অনুষ্ঠান সকালের আড্ডা।
2: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।

ঘড়ির কাঁটা বলছে মোটামুটি এখন সকালের চা তৈরি সকলের। আজ রবিবার, আজ একেবারেই কারোরই অফিস যাওয়ার বা কাজে যাওয়ার তাড়া নেই। আজ তাই খানিকটা আলগা, খানিকটা যেন ছড়িয়ে বসে গল্প করার সময়। যেমন জানেন, সকালের আড্ডা মানেই আমার কাছে এই যে নতুন শুরু হওয়া একটা দিন, এই দিনটাকে ঘিরে আমাদের যে ভাবনা, যা অনুভূতি, সেগুলো নিয়ে একটু আলোচনা করা আপনার সঙ্গে, গোটা সপ্তাহটাকে একটু হয়তো ফিরে দেখা, আর একটু ইতিহাসের পাতায় ফিরে গিয়ে আজকের দিনটাকে দেখে একটু অবাকও হওয়া, আর কখনো কখনো আজকের দিনে দাঁড়িয়ে কি কি হচ্ছে চারপাশে তার সাথে আমাদের নানান ভাবনা চিন্তাকে মিলিয়ে নেওয়া। আড্ডা মানে তো এটাই, খানিকটা মন খুলে মন থেকে কিছু কথা বলা। আসলে প্রতিটা ভোরই অনেকটা যেমন একই রকম, প্রতিটা সকাল যেমন অনেকটাই একই রকম, একই ছন্দে বাঁধা, আবার সবাই যেন একে অপরের থেকে একটুখানি আলাদা। আজ সকালের আড্ডায় সঙ্গে রয়েছি আপনার মৈত্রী বন্ধু, আমি সেমন্তী। একদম শুরুতে এই গানটা খুব শোনাতে ইচ্ছা করছে, মনে হচ্ছে আমাদের আড্ডার শুরুতেই গানটা আরও লোপামুদ্রা মিত্রের কণ্ঠে বেশ মানাবে।

असतो मा सद्गमया, तमसो मा ज्योतिर्गमया, मृत्योर मा मृतंगमया। এই মন্ত্র যাদের জীবন দিয়ে আমরা প্রমাণ পেয়েছি, এই মন্ত্র যে যাদের জীবন চালিত করেছে, তাদের মধ্যে একজনের জন্মদিন আজ। 1827 সালের 19 জুলাই জন্মগ্রহণ করেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রথম বিপ্লবী মঙ্গল পাণ্ডে। উত্তরপ্রদেশে জন্ম নেওয়া এই বীর যুবক ইস্ট ইন্ডিয়া কোম্পানির 34তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রির একজন সিপাহী ছিলেন।

1857 সালের মার্চ মাসে ব্যারাকপুর সেনানিবাসে তিনি ব্রিটিশ সেনা অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। আমরা সবাই জানি, সবাই শুনেছি তার কথা, কিন্তু বারবার মনে হয় ফিরে দেখতে ভীষণ ভালো লাগে, বা বলা ভালো, ফিরে দেখাটা জরুরি মনে হয়। নতুন এনফিল্ড রাইফেলের কার্তুজে প্রাণীজ চর্বি ব্যবহার নিয়ে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল, সেটা আসলে হয়তো একটা ছোট্ট ক্ষুদ্র আগুনের ফুলকি ছিল। এই মঙ্গল পাণ্ডের মতো মানুষের জীবনে, মানুষের ভেতরে যে এক অন্য মন্ত্র ছিল, দীর্ঘদিনের বঞ্চনা, বৈষম্য এবং ব্রিটিশ শাসনের প্রতি ক্ষোভ সিপাহী বিদ্রোহের একটা আগুন জ্বালিয়ে দিল। মঙ্গল পাণ্ডের বিদ্রোহ শেষ পর্যন্ত 1857 সালের মহাবিদ্রোহের আগুন আরও ত্বরান্বিত করল, যাকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেও অভিহিত করা হয়। এই মঙ্গল পাণ্ডেকেই, হ্যাঁ এই মঙ্গল পাণ্ডেকেই বিদ্রোহ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় নির্ধারিত দিনের 10 দিন আগেই ফাঁসি দিয়ে দেয় ব্রিটিশ সরকার। তার বয়স তখন মাত্র 29। ভয় না পাওয়া এবং অসতোমা সদগমায়া, এই মন্ত্র বুকের মধ্যে নিয়ে মঙ্গল পাণ্ডে অমর হয়ে গেলেন। আমাদের মনে আছে স্বাধীনতা দিবসের প্রাককালে আমাদের স্কুলে, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে আমরা প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা বিষয় নিয়ে চার্ট বানাতাম। তখনই প্রথম সিপাহী বিদ্রোহ নিয়ে যখন আমরা চার্ট বানালাম হাতে, লাইব্রেরির ঘরে বসে পুরনো পুরনো আর্কাইভের ছবি থেকে হাতে, কাঁপা কাঁপা হাতে, তখন কতই বা বয়স, ক্লাস 5-6, আমরা মঙ্গল পাণ্ডের ছবি আঁকলাম। হয়তো মঙ্গল পাণ্ডের নাম জানলে বা তাদের জীবনকে নিয়ে জানলে আলাদা করে যে খুব মনের মধ্যে বদল হয় তা অনেকে বলবেন না, কিন্তু আমার মনে হয় না জানা আর জানার মধ্যে অনেকখানি ফারাক ঘটে যায়। যাই হোক, আজকের সকালের আড্ডায় তাহলে রইল এই গানটি। এই দেশের প্রতি যারা প্রাণ দিয়েছেন তাদের মধ্যে একজন অন্যতমর জন্মদিন হিসাবে আজকে এই গানটি রইল।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সঙ্গে রয়েছে আমি সেমন্তী এবং শুনছেন সকালের আড্ডা। আর এই আড্ডা মানে একটা ভাবনা থেকে আরেকটা ভাবনা, একটা কথা থেকে আরেকটা কথা। আপনারা কি জানেন এই 19শে জুলাই আরও একজনের জন্মদিন? আচ্ছা বলুন তো, 1983 সালের সেই বিখ্যাত 1983 সালে কপিল দেবের নেতৃত্বে ভারত যখন প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জিতল, তখন সেই দলের সর্বোচ্চ উইকেট শিকারী কে ছিলেন বলুন তো? এই ফুটবলের মরশুমে এরকম ক্রিকেটের প্রশ্ন কেউ করে? কিন্তু না করে উপায় কি, আজ যে সেই মানুষটারই জন্মদিন বলছিলাম না। পুরো টুর্নামেন্টে তিনি 18টা উইকেট নিয়ে ভারতের ঐতিহাসিক জয়ের একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন। মনে পড়ছে নামটা? হ্যাঁ, রজার বিনি। অনেকেই জানেন না যে তিনি ভারতের প্রথম অ্যাংলো ইন্ডিয়ান ক্রিকেটারদের অন্যতম, যিনি বিশ্ব ক্রিকেটে বিশেষ পরিচিতি পান এই ভারতীয় হিসাবে। খেলোয়াড় জীবনের শেষ হওয়ার পর তিনি জাতীয় নির্বাচক, কোচ এবং প্রশাসক হিসেবেও কাজ করেছেন। 2022 সালে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতিও নির্বাচিত হন। আর এই 19শে জুলাইয়ের জন্মজার সেই রজার বিনির আরেকটা মজার তথ্য জানেন? তার ছেলে স্টুয়ার্ট বিনিও ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। এই বাবা ছেলে দুজনেই ভারতের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন। এর থেকে মজার একটা বিষয় আর কি হতে পারে? আসলে দেশ, কাল, কাঁটাতার এবং ইতিহাসে ঘটে চলা অনেক ভাগাভাগির কথা, ভাগাভাগির বাস্তবতা আবার কত সহজ সহজ উদাহরণে যেন একেবারে নস্যাৎ হয়ে যায়। খানিকটা হয়তো এই মানুষটাও সেরকম একজন অ্যাংলো ইন্ডিয়ান মানুষ, যিনি কিনা ভারতকে জিতিয়ে দিলেন। আর মাঝে মাঝে জীবনের দিকে তাকালে বা মানুষের দিকে তাকালে এই জায়গাগুলো আমাকে বড্ড টানে। আর 22 গজের খেলা হোক কি দুই দলের মধ্যে একটা ফুটবল নিয়ে লড়াই, মাঝে মাঝে মনে হয় আপাত লড়াইয়ের মধ্যে যেমন নিজের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা তাগিদ থাকে, আবার কোথাও গিয়ে অন্য দেশকে জানার, অন্য দেশের সাথে একটা যোগাযোগ তৈরি হবার বা খেলার ছলে একটা সুস্থ প্রতিযোগিতার মধ্যে যাওয়ার সেই জায়গাটাও কিন্তু থেকে যায়। আচ্ছা, খেলার মাঠ না হয় হলো, কিন্তু রাস্তাঘাট, রাস্তাঘাটে চলার সময় কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের মনে থাকে তো?
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

0: আর চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
1: বেশ, রাস্তাঘাটে চলার সময় আমাদের বলে দেওয়া, আমাদের মনে করিয়ে দেওয়া এই কথাগুলো যেন একদম খেয়াল রাখে, নিজের এবং নিজের মারফত প্রিয়জনের এই সকলের বিষয়ে যেন সচেতনতা। রাস্তাঘাটের তীব্র ট্রাফিকের মধ্যে যখন আপনারা চলছেন, গাড়ি চালাচ্ছেন, গাড়িতে উঠছেন, ট্রেন থেকে নামছেন, খেয়াল যেন একদম ভালো করে থাকে। আর আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আজকের অনুষ্ঠানের মধ্যে বেশ কিছু অনুষ্ঠান কিন্তু একেবারে অন্যরকম রয়েছে। যেমন আজ সকাল সকাল 8:30 কবি কণ্ঠে অনুষ্ঠানে শুনবেন কবি শুভ দাশগুপ্তের সঙ্গে আলাপচারিতা। 16 আনা বাঙালি অনুষ্ঠানে আজ সকাল 9:00 প্রথম পর্ব থাকছে এবং শুনবেন কথাকলি এবং ভারতনাট্যম নৃত্যশিল্পী থাঙ্কমণি কুট্টির সাক্ষাৎকার। এবং এই সব মানুষদের সাথে কথা বলতে পারা, এটা কিন্তু একেবারে একটা অন্য অভিজ্ঞতা। এবং আপনারা রেডিওর যোগসূত্রে জুড়ে যাবেন আমাদের সাথে এই সাক্ষাৎকার, এই আড্ডায়। সকাল 11:00 কিন্তু অতিথি অনুষ্ঠানে থাকছে সুরকার অনুপম রায়ের সাক্ষাৎকার, শুনতে ভুলবেন না একেবারে। আর নান্দনিক অনুষ্ঠানটি থাকছে আজ সন্ধে 7:45 এবং শুনবেন মঞ্চ অভিনেত্রী নীলাঞ্জনা বিশ্বাসের সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারগুলি আমাদের কিন্তু তাঁদের জীবন সম্পর্কে জানতে একটা অন্য সুযোগ করে দেয়। আর আপনাদের সকলের এটা মনে আছে তো যে আমাদের মন কি বাত অনুষ্ঠানের কথা,
2: মন কি বাত জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11:00। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8:00 আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11:00।
1: আপনাদের সকলের মনে আছে নিশ্চয়ই আমাদের ঐতিহাসিক শহরের কথা অনুষ্ঠানের কথা।
2: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক, ঐতিহাসিক শহরের কথা।

তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

0: তাহলে যথারীতি আপনারা বলতে ভুলবেন না যে আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে আমাদের মৈত্রী প্রচার তরঙ্গের। নানান অনুষ্ঠানগুলি সম্পর্কে আমাদের মেইলে জানান অথবা আমাদের ফেসবুক পেজে। এখন শুনবেন দৃষ্টিকোণ।
1: সমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয় আমার চড়া, চোরাবালি আমি দূর দিগন্তে ডাকি, কোথায় ঘোড়সওয়ার?
2: দীপ্ত বিশ্ব বিজয়ী বর্ষা তোল, কেন ভয় কেন বীরের ভরসা ভোল, নয়নে ঘনায় বারে বারে ওঠা পড়া, চোরাবালি আমি দূর দিগন্তে ডাকি, হৃদয়ে আমার চড়া। অঙ্গে রাখি না কারোই অঙ্গীকার, চাঁদের আলোয় চাঁচর বালির চড়া, এখানে কখনো বাসর হয় না গড়া, মৃগতৃষ্ণিকা দূর দিগন্তে ডাকি, আত্মাহুতি কি চিরকাল থাকে বাকি।
1: বাংলা আধুনিক কবিদের মধ্যে ৩০ উত্তরকালের সর্বকনিষ্ঠ কবি বিষ্ণুদেব, স্বাতন্ত্র্য আর আবেগের প্রকাশে তার এক অন্য পরিচিতি হয়ে ওঠে।
3: আমার স্বপ্ন অপরিসীম, আমার মনে কোনো ক্লান্তি নেই, অথচ ডালে ডালে শুকনো হাহাকার, অথচ মাঠে মাঠে আষাঢ় হিম, আকাশে কান্নারও খান্তি নেই, জীবন উদ্গ্রীব প্রতীক্ষায়, প্রতীক্ষা নায়ক মিশ্র সুর, আকাঙ্ক্ষা নীলে রেঙেছে অঙ্গার, চাওয়ায় পাওয়া মেশে সে ভিক্ষায়, শরীরে মন মেলে মুঠিতে দূর।
1: জন্ম ১৯০৯ সালের ১৮ জুলাই, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। অধ্যাপনার কাজ শুরু তারপর, বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করলেও ১৯৩২ থেকেই মূলত তার কবি জীবনের শুরু। প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ উর্বশী ও আর্টিসিস। তার উল্লেখযোগ্য কাব্যগুলির মধ্যে রয়েছে চোরাবালি, পূর্বালের নাম রেখেছি কোমল গান্ধার, সন্দীপের চর, আলেখ্য, ইতিহাসে ট্রাজিক উল্লাসে, উত্তরে থাক মৌন, আমার হৃদয়ে বাঁচো, রবি কর উজ্জ্বল নিজ দেশে, সাত ভাই চম্পা প্রমুখ।
2: চম্পা তোমার মায়ার অন্ত নেই, কত না পারুল রাঙানো রাজকুমার, কত সমুদ্র কত নদী হায় পার, বিরাট বাংলাদেশের কত না ছেলে অবহেলে সয় সকল যন্ত্রণায়, চম্পা কখন জাগবে নয়ন মেলে।
1: বিষ্ণুদেব শুধুমাত্র কবি ছিলেন না, প্রবন্ধ, ছোট গল্প, শিল্প, সঙ্গীত সব ক্ষেত্রেই ছিল তার অনায়াস দক্ষতা। মার্ক্সবাদী দর্শনে বিশ্বাসী ছিলেন তিনি, কবিতায় এলিয়টের কিছুটা ছোঁয়া পাওয়া যায় বলেও অনেকের মত।
2: সর্বদাই সুখদা বরদা, তারপরে বৃষ্টি এলো, মাটিতে সুগন্ধে মনে দীর্ঘ অপেক্ষায়, যাকে চিনি চাই পাই কি না পাই সত্তার আকাশে সেও এলো, সত্যে নাকি মনে মনে উপমায় বা উৎপ্রেক্ষায়, সকালের রৌদ্র এলো বিকেলের মেঘে নাকি রইল ফ্যাকাশে কলকাতার শূন্যচর, দুপুরের দগ্ধতার দুরন্ত আড়ালে ম্লান মৌন দূত প্রিয়ম বাদা।
1: তার কবিতায় পাওয়া যায় প্রেমের তীব্র আবেগ, দেশের অতীত ও সমসাময়িক নানা বিষয়ের পাশাপাশি বিদেশি শিল্প সাহিত্য সহ বিভিন্ন প্রসঙ্গ উঠে এসেছে তার কবিতায়। তার কাব্য রচনা দুর্বোধ্যতার অভিযোগ থেকে মুক্ত নয়।
2: যে আমাকে বলেছিল ভালোবাসে, আমার যা মর্মের বিশ্বাস, অথচ যা শতসিদ্ধ।

0: নয় মোটে, কারণ সে দুর্মদ প্রিয়াস মেটে শুধু একমাত্র দীর্ঘশ্বাসে, সুদীর্ঘ নিষ্ঠায়, পাওয়া না পাওয়ায় দীর্ঘ তীর্থপথে গেলে কি দাঁড়ালে, সব মিশে একাকার একাত্মের চির প্রতীক্ষায়।
1: তিরিশের দশকের কবিদের মধ্যে বিষ্ণুদে প্রথম রাবীন্দ্রিক ধারা অতিক্রমণের চেষ্টা করেন, কিন্তু তিনি রবীন্দ্র বিরোধী ছিলেন না, রবীন্দ্র অনুকরণ থেকে বাংলা কবিতাকে মুক্ত করার চেষ্টা চালিয়েছেন মাত্র।
2: মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি, তুমি শুধু পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ, কাল বৈশাখীর তীব্র অতৃপ্ত প্রতিভা, বাদলের প্রবল প্লাবন, সবই শুধু বৎসরান্তে একদিনেই নির্গত।
1: সাহিত্যে কৃতির জন্য তিনি 1966 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান, এছাড়াও 1967 পেয়েছেন নেহেরু স্মৃতি পুরস্কার, জ্ঞানপীঠ সম্মানেও ভূষিত হয়েছেন কবি বিষ্ণুদে।
2: ম্রিয়মান, তোমারই কি ছিল এই নিরানন্দ ভঙ্গুর স্বদেশ?
1: মানুষের সংগ্রামী ভূমিকার মধ্যে দিয়ে যুগান্তরের স্বপ্ন দেখেছেন কবি, তার কবিতার বিস্তার ভাষা বারেবার মুগ্ধ করে পাঠককুলকে, তার অভিজ্ঞতার পথ হেঁটেই নতুন সূচনা। আমরা বাংলার লোক, বাংলাই আমাদের, এদের ওদের সবার জীবন। কবি লিখেছেন, আমার মিটে না স্বাদ তোমার সমুদ্রে যেন মরি, বেঁচে মরি দীর্ঘ বহু আন্দোলিত দিবস যামিনী দামিনী, সমুদ্রে দীপ্র তোমার শরীরে দামিনী, তার কবিতার স্বপ্ন সম্ভব।
0: বলেছিল, মিটিল না স্বাদ, পুনর্জন্ম চেয়েছিল জীবনের পূর্ণচন্দ্রে মৃত্যুর সীমায়, প্রেমের সমুদ্র ফের খুঁজেছিল পূর্ণিমার নীলিমা অগাধ, সেদিন দামিনী সমুদ্রের তীর।
3: কবি বিষ্ণুদের জন্মবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ শুনলেন। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন সকালের আড্ডা। আচ্ছা, এই যে প্রতিটা দিন সূর্য ওঠে, ভোর হয়, আকাশের এক প্রান্ত থেকে ও প্রান্ত সূর্য পথ হাঁটে, আর তার সাথে সাথে আমরাও হাঁটি, এই এক একটা দিনে এক একটা করে পা ফেলে ফেলে ইতিহাস এগিয়ে যায়, এক দেশ থেকে ঢেউ ওঠে আর ঢেউ ছড়িয়ে পড়ে সারা বিশ্বে, বছর মাস দিনের চৌকাঠ ফেরিয়ে ঢেউ ছড়িয়ে পড়ে যুগে যুগ যুগান্তরে। আজ থেকে প্রায় 178 বছর আগে 1848 সালের 19 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি ছোট্ট শহর সেনেকা ফলসে শুরু হয় ইতিহাসের প্রথম সংগঠিত নারীর অধিকার সম্মেলন। মাত্র দুদিনের এই সম্মেলনই পরবর্তীকালে বিশ্বজুড়ে নারী অধিকার আন্দোলনের ভিত্তি স্থাপন করে দেয়। এই সম্মেলনে নেতৃত্ব দেন সমাজ সংস্কারক এলিজাবেথ ক্যাডি স্ট্যান্ট এবং লুক্রেশিয়া মোট। সেখানে প্রায় 300 জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেছিলেন। সেই সম্মেলনে গৃহীত হয় বিখ্যাত ডিক্লারেশন অফ সেন্টিমেন্টস, যেখানে মার্কিন স্বাধীনতার ঘোষণাপত্রের ভাষা অনুকরণ করে ঘোষণা করা হয় সব নারী ও পুরুষ সমানভাবে সৃষ্টি হয়েছে। সেই সময় নারীদের ভোটাধিকার, সম্পত্তির অধিকার, উচ্চশিক্ষা বা অনেক পেশায় কাজ করার অধিকার ছিল না। এই সম্মেলন সেই বৈষম্যের বিরুদ্ধে প্রথম সুসংগঠিত প্রতিবাদ গড়ে তোলে। যদিও তখন এই আন্দোলনকে অনেকেই যথারীতি উপহাস করেছিলেন, তবু দীর্ঘ সংগ্রামের ফলেই 1920 সালে, ভাবুন, 1848 থেকে 1920 সালে যুক্তরাষ্ট্রে নারীরা ভোটাধিকার লাভ করেন। আজ বিশ্বের নারী সমতার আন্দোলনের ইতিহাসে সেনেকা ফলস কনভেনশনকে একটা ঐতিহাসিক মাইলফলক হিসাবে গণ্য করা হয়। ভাবুন, 178 বছর আগে, এই এত বছর আগে বলা একটা বাক্য যে নারী পুরুষ সমানভাবে সৃষ্টি হয়েছে, সেই বাক্য বারবার সত্য প্রমাণিত করার জন্য আমাদের প্রতিদিনের লড়াই, অক্রান্ত লড়াই। রইল এই গানটি সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে।

জিতে যাওয়ার মন্ত্র। ঝড় জল বৃষ্টি বজ্রপাত যতই বাধা আসুক, আমাদের এগিয়ে যাওয়ার মন্ত্র আসলে মনে হয় আমাদের বুকের ভেতরেই থাকে। সেনেকা ফলস 178 বছর আগের একটা কনভেনশন, আর আজও একটু একটু করে আমাদের যে লড়াই লড়তে হচ্ছে, আমরা যে লড়তে পাচ্ছি তার জন্য হয়তো 19 জুলাইয়ের সেই দিনটার কাছে আমরা ঋণী থাকব। শুনছেন আকাশবাণী মৈত্রী, সকালের আড্ডায় সঙ্গে রয়েছি আমি শ্যামন্তী মুখোপাধ্যায়। আর এখন সময় হয়ে গেছে যে আমি আপনাদের জানিয়ে দেব আজকের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। আকাশ অংশত মেঘলা থাকবে, হালকা বৃষ্টিপাত বা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ সর্বনিম্ন যথাক্রমে 95% এবং 68% ছিল, এবং গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 2.5 মিলিমিটার। এবং যেমন সকালেই জানিয়েছি, মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো আবহাওয়ার সতর্কবার্তা নেই। আচ্ছা, জানেন এই আজকের দিনেই 1900

2003 সালে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাইকেলের যে প্রতিযোগিতা ট্যুর দে ফ্রান্স প্রথম ভার্সন প্রথম আসরটি হয় এবং প্রতিযোগিতাটি শুরু হয়েছিল 1 জুলাই এবং মোট 6টি দীর্ঘ ধাপে প্রায় 2400 কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন প্রতিযোগিতা। এবং এই প্রতিযোগিতা শেষ হয়েছিল এই 19 জুলাইতে। প্রথম চ্যাম্পিয়ন হয়েছিলেন ফরাসি সাইক্লিস্ট মরিস গ্যারা। এবং মজার বিষয় হল এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল একটি ক্রীড়া সংবাদপত্র লা অটোর বিক্রিটা বাড়ানো, কিন্তু সেই উদ্যোগই পরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও কঠিন সাইকেল রেসে পরিণত হয়। কি মজার না! এবং প্রথম আসরে মাত্র 60 জন প্রতিযোগী অংশ নিলেও শেষ পর্যন্ত মাত্র 21 জন মোটে রেস সম্পূর্ণ করতে সক্ষম হয়েছিলেন। আজ কিন্তু এই ট্যুর দে ফ্রান্স একটি প্রতিযোগিতা মাত্র নয়, বরং মানসিক দৃঢ়তা এবং দৈহিক ক্ষমতার সীমা অতিক্রম করে যাওয়ার একটা অনন্য নিদর্শন। এবং কোটি কোটি ক্রীড়াপ্রেমীর কাছে এই প্রতিযোগিতা কিন্তু একটা বিশেষ স্থান দখল করে আছে। এবং কোথাও গিয়ে এই যে এক একটা নয় ক্রিকেট, তার 22 গজ, কখনো সাইকেল এবং তার এবড়ো খেবড়ো চড়াই উতরাই পথ, আবার কখনো এই যে ফুটবল, এসবই কিন্তু আসলে আমাদের জীবনের সাথে কখনো কখনো এমনভাবে জুড়ে যায়, তা কিন্তু কোথাও গিয়ে আসলে গোল পেরিয়ে নয়, আসলে ফিনিশ লাইনে নয়, আমাদের জীবনের পথে এগিয়ে নিয়ে চলে। আপনার জন্য রইল এই গানটি।

0: চলে আমাদের জানা অজানা পথ দিয়ে, তাই না? এখন সকালের আড্ডায় আপনারা জানেন জানা অজানার সময় রইল আপনাদের জন্য বিজ্ঞান নির্ভর এই অনুষ্ঠানটি।
1: জানা অজানা,
0: জানা অজানায় আজ থেকে পরপর তিন দিন শুনবেন স্নায়ু ও তার রাজত্ব বিষয়ে ধারাবাহিক কথিকা, বলছেন অধ্যাপক প্রদীপ মুখোপাধ্যায়।
2: মাধ্যমিকে বিল্টুর দ্বিতীয়বারের প্রচেষ্টায় বিল্টুর ঠাম্মার বড্ড ভয়। আদরে আবেগে আগলে রাখা নাতিটির এবারের পরীক্ষায় যেন নাভ না ফেল করে, তাই আজকের আলোচনায় বিল্টুর নাভ সংক্রান্ত ব্যাপারে একটু ঢোকাই যাক। বিল্টুর ঠাম্মা স্নেহের আবেশে সবাইকে বলেন, ওই অঙ্ক আর বিজ্ঞানের মাথাটা একটু কমই না হয় হলো, ইত্যাদি ইত্যাদি আর কি। এমন হৃদয় ছোঁয়া স্নেহচ্ছায় আমাদেরও আবেগ মেঘ হয়ে অশ্রুধারা বর্ষণ করে বই কি। আসলে এমনতর বহু ঘটনাতেই আমাদের স্নায়ুতন্ত্র অতি দ্রুততার সাথে কাজ করে যায় প্রতিক্ষণে। স্নায়ুতন্ত্র সাম্রাজ্য একমাত্র প্রাণীদের একান্ত আপন, যার আবার উদ্ভিদ জগতে তেমন অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। পরিবেশের সব কিছুর সাথে সাড়া দিয়ে, বোধ দিয়ে, স্মরণে রেখে স্নায়ুতন্ত্রের নিউরন পিতামাতার মতো জীবকুলকে শ্রেষ্ঠ আসনে আজও রেখেছে। স্নায়ুতন্ত্র ও অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন গ্রন্থিগুলো একটা পরিবারের পিতামাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে মানুষ তথা জীবকুলকে রক্ষা করে চলেছে। উন্নত স্নায়ুকোষ যা নিউরন নামে পরিচিত তা অনেককে সুশৃঙ্খলে বেঁধে এক বিরাট সাম্রাজ্য অতি সুন্দরভাবে শাসন করে চলেছে। এদের মধ্যে নিউরন মানবদেহের দীর্ঘতম কোষ, মানুষের ক্ষেত্রে 100 বিলিয়ন সংখ্যায় তো বটেই, যার বহু অংশই আমাদের মস্তিষ্ক বা ব্রেনে আশ্রয় নিয়েছে। আমাদের শাসন ব্যবস্থার সাথে স্নায়ুতন্ত্রের সাম্রাজ্যের অনেকটা মিল আছে, যেমন প্রধান বা প্রথমটি কেন্দ্রীয় আর অপরটি প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড এই দুভাগে ভাগ করলে বোঝা একটু সহজ হয়। আবার বিশেষ জ্ঞানার্জনের তাগিদে বিজ্ঞানীরা বা শারীরতত্ত্ববিদেরা অনেক ভাগে ভাগ করেছেন। প্রকৃত ভাগ করার কোনো রেখা না থাকলেও বুদ্ধিশ্রেষ্ঠ মানুষ জানার অদম্য ইচ্ছায় সহজ করে বোঝার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর সেভাবে বললে মেরুদণ্ডের প্রতিটা খণ্ড থেকে একজোড়া করে প্রান্তীয় স্নায়ু বেরোয়। মেরুদণ্ডের 31টা খণ্ডের মধ্যে 8টা গলা ঘাড়, 12টা বুকপিঠ, 5টি কোমর ও 5টি কোমরের নিচের অংশে এবং সর্বশেষটি মেরুদণ্ডের শেষ পুচ্ছ অংশ বা কক্সিস অংশের সাথে সম্পর্কযুক্ত। 12 জোড়া করোটি স্নায়ু বা ক্রেনিয়াল স্নায়ু প্রধানত মাথায় মেডালা পঞ্চ ও মধ্য মস্তিষ্ক থেকে বেরিয়ে আসে। সুষুম্না স্নায়ুর মতো এরা মিশ্র স্নায়ু নয়, নামই রেস্তোরাঁর মতো। একদল খাবারের ইচ্ছা তালিকা খাদ্যরসিকের কাছ থেকে রান্নাঘরে পাঠায়, আর অপর দল লোভনীয় খাবার রাশি সুন্দর করে দ্রুত সাজিয়ে খাদ্যরসিকের কাছে পৌঁছে দেয়। তাই তো বাসনার সেরা বাসা রসনায় লেখকের কলম থেকে বেরিয়ে আসে। 12 জোড়া করোটি স্নায়ুর নাম তাদের কাজ অনুসারেই বিজ্ঞানীরা রেখেছেন। এদের একাংশ সংজ্ঞাবহ বা সেন্সরি, অপরাংশ শুধুমাত্র চেষ্টীয় বা মোটর, আর বাকি অংশ মিশ্র স্নায়ু। ওই 12 জোড়া করোটি স্নায়ুর জন্যই দেখা, শোনা, গন্ধ, স্বাদ ও প্রভূত কাজকর্ম অতি দ্রুত এবং সুচারুরূপে নিরন্তর ঘটতে থাকে। এবার আমাদের অতি ব্যবহৃত অঙ্গগুলোর নাম ভিসেরাল স্নায়ু, অর্থাৎ ভিসেরা বা অঙ্গগুলোকে ডাক্তারি পরিভাষায় ভিসেরা বলে, তাই তাদের সাথে সম্পর্কিত হওয়ায় ভিসেরাল স্নায়ু নামে পরিচিত। এই ভিসেরাল স্নায়ু সিম্প্যাথেটিক বা স্বতন্ত্র এবং প্যারাসিম্প্যাথেটিক বা পরাশ্বতন্ত্র নামে পরিচিত। এগুলো কাজের ক্ষেত্রে পরস্পর বিরোধী, অর্থাৎ ওই বাগড়া দেওয়া মানুষের মতো আর কি। কোনো একটি বিভাগ কোনো একটি দেহাঙ্গে উদ্দীপনা প্রদান করলে

0: অপরটি সেইখানে ঠিক বাধা সৃষ্টি করে। যদিও কিছু কিছু আন্তর্যন্ত্র আবার উভয় বিভাগে স্নায়ু দ্বারাই সংযুক্ত, ফলে একই দেহাঙ্গে স্বতন্ত্র ও পরাশ্রতন্ত্র স্নায়ুর পরস্পর বিরোধী প্রভাবও দেখা যায়, ওই বাগড়া বা বাধা দেওয়া মানুষের মতো আর কি। মাস্টারমশাইয়ের কথায় ওই সহজ অঙ্কটাও বুঝলে না? ঘটে কিছু নেই দেখছি। আসলে মস্তিষ্ক ঘরটি খুবই জটিল হলেও সহজ করে পাঁচ ভাগে ভাগ করে নেওয়া যায়। প্রথম অংশ, যার মধ্যে গুরু মস্তিষ্ক, বেসাল গ্যাংলিয়া, লিম্বিক সংস্থা। দ্বিতীয় অংশে থ্যালামাস, মেটাথ্যালামাস, হাইপোথ্যালামাস ও এপিথ্যালামাস নামে অংশ থাকে। তৃতীয় অংশে মধ্য মস্তিষ্ক, আর চতুর্থ অংশে লঘু মস্তিষ্ক ও পঞ্চ, এবং পঞ্চম অংশ মেডালা অবলাঙ্গাটাতে রূপান্তরিত হয়। এ তো গেল মাথা ভাগ নিয়ে মাতামাতি। এত যে অংশ বা প্রকোষ্ঠ পেলাম তা কিন্তু আবার মস্তিষ্ক মেরুরসে বা সেরিব্রো স্পাইনাল রসে পূর্ণ থাকে।
1: শুনলেন স্নায়ু ও তার রাজত্ব ধারাবাহিক কথিকার প্রথম পর্ব, বললেন অধ্যাপক প্রদীপ মুখোপাধ্যায়। আগামীকাল দ্বিতীয় পর্ব। জানা অজানা এখানেই শেষ হল। সকালের আড্ডার একদম শেষ ভাগে চলে এসেছি। আমাদের এই সকালের আড্ডাটা রকমারি, কখনো দৃষ্টিকোণ, বিশেষ আজকের দিনের শ্রদ্ধার্ঘ বিষ্ণুদেবকে নিয়ে শুনলেন, আর শুনলেন মস্তিষ্ক নিয়ে একটা বেশ সহজ সরল করে বলা একটা আলোচনা, আর মাঝে মাঝে ছিল আজকের দিনটাকে ইতিহাসের পাতায় ঘিরে ফিরে দেখা, আমাদের ঘিরে থাকা নানান ভাবনাকে নিয়ে ওলট পালট করে দেখা। এই আড্ডার সময়গুলো বড় ভাল লাগে, আপনার সঙ্গে যেন সরাসরি কথা হয়। আর সকাল থেকে সাইকেলের কথা বললাম, বাইশ গজ ক্রিকেটের কথা বললাম, কিন্তু ফুটবলের কথা যদি না বলি আপনারা কিন্তু আমাকে ছাড়বেন না, কারণ আজ ফুটবল প্রেমীদের চোখ নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে একদম রয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপ 2026-এর মহারণে আজ মুখোমুখি হচ্ছে স্পেন এবং আর্জেন্টিনা। অন্যতম শক্তিশালী দল হিসেবে স্পেনের তারুণ্য আর আর্জেন্টিনার যে অভিজ্ঞতা, তা কিন্তু এই সোনালী ট্রফির জন্য আজ লড়াই করবে। গতকাল ইংল্যান্ড এবং ফ্রান্সের যে টুর্নামেন্ট, তাতে 4-3 গোলে কিন্তু ইংল্যান্ড ফ্রান্সকে হারিয়ে ব্রোঞ্জ পদকটি জিতে নিয়েছেন, এবং যথারীতি একটি অসামান্য ম্যাচ ছিল। এবং এই বিশ্বকাপ কিন্তু এই প্রথমবার 48 দলের বিশ্বকাপ ছিল, এবং অনেক বেশি ম্যাচ এবং আরও অনেক বেশি চমক দেখা দিয়েছে। এবং আমাদের চেনা পরিচিত দলের সাথে সাথে আরও ছোট ছোট দেশ, যেগুলো আয়তনে ছোট, জনসংখ্যায় ছোট, সেই দেশও কিন্তু উঠে এসেছে এবং চমক লাগিয়ে দিয়েছে। কেপ ভার্দে, কুরাসাও, জর্ডন, উজবেকিস্তান। এবং আসলে যে এই ট্রফির লড়াই শুধুমাত্র ট্রফির সোনালী রঙের জন্য তা নয়, এই ট্রফির লড়াই কিন্তু নিজেকে বারবার অতিক্রম করার জন্য। তাই একদিকে যেমন তরুণ খেলোয়াড়রা লড়ছেন তাদেরকে প্রমাণ, নিজেদেরকে প্রমাণ করার জন্য, আবার নিজের কাছে নিজেকে প্রমাণ করার জন্য অভিজ্ঞ অনেক বর্ষীয়ান খেলোয়াড়রাও কিন্তু সমান তালে দৌড়ে যাচ্ছেন। এবং কখনো কখনো আমরা দেখেছি জুড বেলিংহ্যামকে, কখনো কখনো এমবাপেকে, কখনো কখনো আর্লিং হল্যান্ডকে, আবার ভোজিনহাকেও দেখেছি কেপ ভার্দের সেই 40 বছর বয়সী গোলরক্ষককে, কারণ যিনি একসময় বাস চালক ও ইলেকট্রিশিয়ান ছিলেন, লড়াই করেছেন, তিনি কিন্তু তরুণ ফুটবলারদের কাছে এবারের বিশ্বকাপে একজন, আবারও একজন অনুপ্রেরণা হয়ে গেলেন। আসলে বুকের মধ্যেই বোধহয় এইসব মানুষদের সূর্যের বাসা থাকে, অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত অধ্যাবসায় এবং একটা অদম্য জেদ। আমরা সবাই হয়তো ফুটবল খেলতে পারি না বা খেলতে অতটা ভালোবাসি না, কিন্তু এই ফুটবল ম্যাচের প্রতি আমাদের যে এই তীব্র ভালোবাসা, এই খেলোয়াড়দের দেখে আমরা কিন্তু আসলে জীবনকে ভালোবাসতে শিখি নতুন করে, লড়ে যেতে শিখি শেষ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ না রেফারির বাঁশি বাজছে। সকালের আড্ডায় আবার কখন আপনার সঙ্গে দেখা হবে, আজ আসি। সঙ্গে ছিলাম শ্রীমন্তী মুখোপাধ্যায়, রইল এই গানটি অনুপম রায়ের কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন সকালের আড্ডা, এখন শুনবেন কবি কণ্ঠে। আজকের অতিথি কবি শুভ দাশগুপ্ত, তার সঙ্গে কথা বলছেন শর্মিষ্ঠা সরকার।
2: হঠাৎ কোনো দুপুরবেলা মেঘ হয়ে যায় উড়ে, সুদূর আকাশ পড়ে, ইচ্ছে মতন খেলি আমার সাধের খেলা, আলোয় ভেসে হেসে হেসে নীল চাঁদোয়ার আপন দেশে রামধনুকে জড়িয়ে ধরি রঙের মেলা। ইচ্ছে করে হঠাৎ কোনো দুপুরবেলা, ইচ্ছে করে হঠাৎ কোনো ভোরবেলাতে নদী হয়ে যাই, ছুটে যাই, কুল যেন তার খুঁজে না পাই, আপন মনে মেতে থাকি ঢেউ খেলাতে, নৌকো জাহাজ দামাল সাঁতার পারের তুরি এপার ওপার ঘাট আঘাটায় নানা রঙের রং মেলাতে। ইচ্ছে করে হঠাৎ কোনো স্তব্ধ রাতে এক ছুটে যাই একলা ছাতে, তারার ভিড়ে মন হারাতে, চাঁদকে ডাকি খেলতে নামুক আমার সাথে। বিশ্ব তখন নিদ্রা মগন, অন্ধকারে নীরব গগন, আমার আমি জাগুক গোপন ভাবনাতে। ইচ্ছে করে হঠাৎ কোনো স্তব্ধ রাতে, ইচ্ছে করে ইচ্ছে করে ইচ্ছে করে কত, ইচ্ছে কুসুম ফোটে ঝরে কার যে ইচ্ছে মতো, তাই খুঁজতে তাই বুঝতে বেলা অবসান, জীবন জুড়ে ইচ্ছে নানান সুরে শোনাই গান। একি কবিতা নাকি এ? না কবিতা, জানি অনেকে বলবেন না তো এ তো কবিতা, কিন্তু কবি বলছেন না এ না কবিতা, ভাবছেন যে এ তো বারে ধাঁধার কথা হচ্ছে, কি হলো টিউন তো করেছি আকাশবাণী মৈত্রী, শুনব কবি কণ্ঠে, এসব কি কথা, এমন গোলক ধাঁধা কেন? হ্যাঁ একদম ঠিক টিউন করেছেন।

0: আকাশবাণী মৈত্রী শুনছেন, আর এই অনুষ্ঠানের নাম কবিকণ্ঠে। কিন্তু কবিকণ্ঠেতে আমরা কবিতা দিয়ে শুরু করে থাকি, যে কবি আমাদের অতিথি তার কবিতা, কিন্তু তিনি আবার বলেন তার কবিতা না কবিতা। তাহলে বলুন, আমরাই বা করি কি গোলক ধাঁধা? জানি আপনারাও বুঝে গেছেন আজ কার সঙ্গে কথা বলবো, কার কণ্ঠে কবিতা শুনব, বিশিষ্ট কবি। আর তার সঙ্গে যদি জোড়তেই হয়, আরও অনেকগুলি শব্দবন্ধ জোড়তে হবে, এক্ষুনি না, সেই শব্দবন্ধগুলো জুড়ব পরে পরে। আপাতত আমাদের সকলের পছন্দের কবি, বিশিষ্ট কবি শুভ দাশগুপ্ত আমাদের সঙ্গে কবিকণ্ঠে অনুষ্ঠানে। স্বাগত জানাই শ্রী দাশগুপ্ত আপনাকে।
1: নমস্কার। শ্রোতারা যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই। আর অনেকদিন পরে আকাশবাণীর কোন অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে, সে কথাটাও জানালাম।
0: ভালো তো আমাদেরও লাগছে, এক তো আপনাকে পেয়েছি, আর আরও এ কারণে ভালো লাগছে, একটা সময় এই আকাশবাণীর বাড়িটিতে, এই ভবনে, আকাশবাণী ভবন আমাদের কাছে বাড়ির মতোই, একান্ত নিজেদের বাড়ির মতো, এখানে আপনার অনেক যাতায়াত, অনেক স্মৃতি, কবিতার সঙ্গে জড়ে থাকা টুকরো টুকরো ইতিহাস সবই রয়েছে। সুতরাং সেখানে আপনাকে এতদিন বাদে পেয়ে আমরা সত্যিই আপ্লুত। আমরা একটু আগে যে কথাটা বলছিলাম এক্ষুনি, না কবিতা, সেখান থেকেই শুরুটা করা যাক। এমন কবিতা যে কবিতা আমাদের হাসায় কাঁদায় ভাষায়, সে কবিতাকে না কবিতা বলবো আমরা কেন? আমরা তো বলিনি, কিন্তু আপনি বলেন কেন?
1: হ্যাঁ, এই প্রশ্নটা শুরুর থেকেই আমাকে শুনতে হয়েছে।
0: একদম।
1: অনেকে বলেছেন, গৌরীদি, পার্থদা, প্রদীপদা, যে তুমি না কবিতা বলো কেন। তার কারণ আমার কবিতা লেখার শুরুর গল্পটা বললেই আসবে। আমি ছোটবেলা থেকেই পড়াশুনো করতে ভালোবাসতাম, বিশেষ করে গল্প, কবিতা, উপন্যাস, নাটক,
0: সাহিত্য পছন্দের জায়গা ছিল
1: কিন্তু যে সমস্ত পত্রপত্রিকা বাড়িতে আসত তখনকার দিনে যেগুলো চলত, তো সেই সব কবিতাগুলো আমার পছন্দ হতো না, কারণ আমি বুঝতে পারতাম না। পড়তাম বিখ্যাত লোকেদের সব লেখা, কিন্তু আমি ঠিক তার মর্ম উদ্ধার করতে পারতাম না, সেটা আমার বুদ্ধির দোষ হতে পারে।
0: সেটা কি 6-7-এর দশক?
1: হ্যাঁ, মানে আমার স্কুল জীবনের কথা বলছি বা ওই সময়। তো কবিতার পাতাগুলো, মানে 4 পাতার কবিতা থাকতো, বাকি গল্প উপন্যাস সব পড়ে ফেললাম, ওই 4টা পাতা আমি এড়িয়ে যেতাম। সুতরাং কবিতার লেখার ইচ্ছা বা স্বপ্ন অনেকে থাকে, আমার ছোটবেলা থেকে মোটে ছিল না। এবং স্কুল জীবনেও আমি কখনো, অনেকে স্কুলের ম্যাগাজিনে কবিতা লিখে শুরু করে, আমি সেসব করি, বরং ছবি আঁকতাম। স্কুলের যে দেওয়াল ম্যাগাজিন ছিল তার অলংকরণের দায়িত্ব আমার ছিল, এবং সেখানে যথেষ্টই ছবি আঁকা, ক্যালিগ্রাফি, আমার হাতের লেখা, আমার হাতের লেখার গৌরীদি খুব প্রশংসা করতেন, সবাই করেন, তো সেই সব ব্যবহার করতাম। কিন্তু কবিতা একটা নিজে লিখে ফেলবো এরকম কখনো আমার মাথাতেই আসতো না। এটা ঘটেছে অনেক পরে, যখন আমি গান লিখতে শুরু করেছি, গানের জগতে প্রবেশ করেছি, এটা বলছি আরো পরে, 80-এর দশকে, তখন আমার সঙ্গে সলিল চৌধুরীর আলাপ হয়। কিংবদন্তি মানুষ, এবং আমি ছোটবেলা থেকে গানের ভীষণ পোকা, বাড়িতে রেডিও ছিল, তখন গ্রামফোন ছিল, তো গান শুনতে শুনতে যাদেরকে স্বপ্নের মানুষ মনে হতো তার মধ্যে একজন সলিল চৌধুরী। পরবর্তীকালে তার সঙ্গে আমার আলাপ পরিচয় হয় এবং আমি খানিকটা হলেও তার সঙ্গে জুড়ে যাই, এবং খানিকটা তারই ইচ্ছাতে আমার কবিতা লেখা শুরু। কিরকম, একদিন সলিলদা তখন এখানে থাকেন এই আকাশদ্বীপ অ্যাপার্টমেন্টে, মাঝে মাঝে যাই, দেখা হয়, কথা হয়। তো একদিন গেছি, উনি কোথা থেকে ফিরেছেন, ফিরে আমাকে হঠাৎই বললেন যে এক জায়গায় গিয়েছিলাম, সেখানে একটা বসে একটা কবিতা লিখেছি, সেটা আমি না তোকে শোনাতে চাই। তার আগে উনি ওনার নির্দেশনায় বা ওনার ওনাকে মাথার ওপরে রেখে একটা মস্ত বড় কাজ এইচিম্বিত হয়েছিল, যে কাজের সূত্রে গৌরীদি, প্রণতি এদের সঙ্গে আমার আলাপ হয়।
0: আসবো, এতবার গৌরীদির কথা আসছে, তিনি আমাদের আকাশবাণীর সম্পদ, আসবো সে কথায় নিশ্চয়ই।
1: তো সেই সলিলদা ছিলেন উপদেশটা, ওই কাজটা এইচিম্বিতে রেকর্ড হয়েছিল, এবং দীর্ঘদিন ধরে আমি ওটা পরিচালনা করি, আমারই স্ক্রিপ্ট ছিল, যার জন্য সলিলদা আমার লেখা পছন্দ করতেন এবং আমাকে বলতেন তুমি চেষ্টা করলে খুব ভালো কবিতা লিখতে পারবে, কিন্তু আমি কথাটাই গুরুত্ব দিতাম না। সেটা ভেবেই হয়তো উনি একদিন একটা নিজের কবিতা আমাকে শোনালেন, এসে নিজেই পায়চারি করছেন আর কবিতাটা পড়ছেন, আর আমি সোফায় বসে বসে ওনার দিকে তাকিয়ে শুনছি। শুনতে শুনতে আমার ভেতরে কিরকম একটা হলো যে আরে, এই কবিতাটা তো আমি বুঝতে পারছি, শুধু বুঝতে পারছি না, যেভাবে উনি বলছেন, যে কথাগুলো বলছেন, এরকম করে বললে তো নিশ্চয়ই শোনবার মতো হয়। তখন উনি কবিতাটা পড়া যখন হয়ে গেল, শেষ হলো, তখন উনি আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলছেন যে তুই ইচ্ছে করলে এর থেকেও ভালো লিখতে পারিস, কিন্তু তুই আসলে ফাঁকি বাজে, ওই জন্য লিখতে চাস না। এই কথাটা, আমি তো মফস্বলের ছেলে, ওখান থেকে বেরিয়ে ট্রেন ধরে বাড়ি গেছি, যাবার পথ

0: এই সারা রাস্তা ভেবেছি, তাই তো সেলদা বললেন এরকম, আচ্ছা দেখবো তো চেষ্টা করে হয় কিনা। এর বোধ হয় কিছুদিন বাদে, মাস কয়েক বাদে, তখন এই কাজটা হওয়ার সূত্রে আমার সঙ্গে যেটা বললাম যে অনেক বড় শিল্পীদের সঙ্গে আমার আলাপ হয়েছিল, গানের শিল্পী, ওই ক্যাসেটেই প্রথম, ওই যে ক্যাসেট বেরিয়েছিল সেই ক্যাসেটেই প্রথম আজকের কবি সুমন, তখন সুমন চট্টোপাধ্যায়, ওর সেই বছরই প্রথম গান বেরোয়।
1: এটা কি ক্যাসেটে না রেকর্ডে?
0: এটা ক্যাসেট,
1: ক্যাসেটে বেরিয়েছিল,
0: এটা হচ্ছে 92।
1: আচ্ছা, তখন তো ক্যাসেট
0: এবং ক্যাসেট, এবং সুমনের প্রথম ক্যাসেট যে বছর বেরোয় সেই বছরই এই গানটা আগস্টে বেরিয়েছিল, এবং সেই অর্থে ওর প্রথম গান এইখানে। ওই স্ক্রিপ্টে আমাকে বলা হয়েছিল যে একটা জায়গা সুমনকে ছেড়ে দিতে হবে, ওর একটা গান থাকবে। সুমন আমার পুরো স্ক্রিপ্টটা পড়ার পরে, ওর লেখা চিঠি আছে আমার কাছে, ও একটা গান তৈরি করেছে, অসাধারণ সুন্দর একটি গান করেছিল, সেটা নিজে গিটার বাজিয়ে গিয়েছিল এবং সেই গানটা ওখানে ছিল। তো ওই গানটা সুমন যেমন ছিল, শ্রীরাধা ছিলেন, আরো অনেক শিল্পীরা ছিলেন। সবচেয়ে বড় কথা যে আমার জীবনের প্রথম রেকর্ডিং যেদিন সুরিল্লা ছিলেন, ফার্স্ট রেকর্ডিং যেদিন আমার ওই স্ক্রিপ্টের প্রথম গান গেয়েছিলেন সুচিত্রা মিত্র, এবং সেটা সলিল চৌধুরীরই গান, 50 বছর আগে 1952 সালে রেকর্ড করেছিলেন, বলেন 50 বছর আগে এই HMB ফ্লোরে আমি করেছিলাম, আবার 50 বছর বাদে ওই সেম গান গাইছি। এবং পুরো সঙ্গীত আয়োজনের দায়িত্ব ছিল আমার বিশেষ বন্ধু কল্যাণ সেন বরাট, মিউজিক অ্যারেঞ্জমেন্টের কাজটা বালসারদা ছিলেন, অনেক বড় বড় মানুষ ছিলেন। তো সলিলদা যখন বললেন কবিতা লেখার কথা এবং ওর একটা কবিতা আমার শোনালেন, সেইটা আমাকে খুব ইন্সপায়ার করে। এবং তার কিছুদিন পরে আমি আকাশবাণীতে এসেছি, গৌরীদির সঙ্গে দেখা হয়েছে, গৌরীদি বলেছেন তুমি একটু অপেক্ষা করো, তুমি তো শিয়ালদা দিয়ে যাবে, আমি পৌঁছে দেবো তোমাকে শিয়ালদা স্টেশনে। তা আমাকে ক্যান্টিনে বসতে বললেন, আমি বলছি গৌরীদি রোজ আমার কাছে কবিতা চান আর আমি দিতে পারি না বা দিই না, কি আমার কবিতা গৌরীদি পড়বেন তো
1: আকাশবাণীতে?
0: আকাশবাণীতে এই বাড়িতেই আজকে ঢুকতে ঢুকতে আমার জায়গাগুলো দেখে আবার সেই গৌরীদির কথা মনে হলো, পার্থদার কথা মনে হলো, এই স্টুডিও এইসব জায়গাতেই তখন তো আসতাম। তা আমি ওই ক্যান্টিনে গিয়ে চা খেতে খেতে ভাবলাম গৌরীদি রোজ বলেন, এটা কি না দেয়াটা ঠিক হচ্ছে, এক কাজ করি একটা কবিতা লিখতে চেষ্টা করি। ওই ভিড়ের মধ্যেই চাটা ঠান্ডা হয়ে গেল, কিন্তু আমার 4-5 পাতা লেখা হয়ে গেল। তারপরে গৌরীদি যখন বেরোচ্ছেন তখন আমি বললাম চলুন আমি আপনার জিনিস শোনাবো, গাড়িতে উঠে ওনাকে শোনাচ্ছি। খুব মানে মনোযোগ দিয়ে শুনতে শুনতে বললেন যে এরপরে কি হলো, আমি বললাম এরপরে তার লেখা হয়নি। বললো কখন লিখলে এটা, আমি বললাম এই তো ক্যান্টিনে বসে লিখলাম। বলে এই কবিতাটা তুমি ক্যান্টিনে বসে ভিড়ের মধ্যে লিখলে? আমি বললাম হ্যাঁ, ভিড় তো কি আছে, আমি তো ভিড়ের মধ্যেই যাতায়াত করি, রেল প্যাসেঞ্জারই করি। তা সেই দিন আমাকে নিয়ে উনি রেকর্ড কোম্পানিতে গেলেন, গিয়ে বললেন পুজোয় এইটা রেকর্ড করব। সেইটা আমার প্রথম কবিতার রেকর্ডিং গৌরীদির কণ্ঠে, ওই পলাশপুরের জীবন। পরে সেটা রেকর্ড হয়, আমি তার ব্যাকগ্রাউন্ড মিউজিকও করি।
1: ততদিনে কি আপনার কবিতার বই বেরিয়েছে?
0: না,
1: তখন রেকর্ডের কবিতাই প্রথম।
0: আমার প্রথম ক্যাসেট বেরোয় গৌরীদির কণ্ঠে, তারপরে 95-তে আমার কবিতা তখন অনেকে বলতে শুরু করেছেন। সেই সময় খুবই সবসময় দেখা হতো বাচিক শিল্পী হিসেবেও, খুব নাম এখনো আছে তার, প্রণতি ঠাকুর। প্রণতির সঙ্গে আমার অনেক কাজ করার অভিজ্ঞতা আছে। তো প্রণতি আমাকে বেশ কিছু কবিতা দেওয়ার জন্য বলতো, তো ওর বাড়িতে বসে সন্ধ্যেবেলায় আমার হঠাৎ মনে হলো যে প্রণতি তো খবর পড়ে দূরদর্শনে, তাই আমি একটা অন্যরকম খবর লিখি, বলে একটা ননসেন্স খবর লিখলাম। যেমন খবরের ভূমিকা থাকে যে আজকের বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী বলেছেন, আমার কবিতাটার পুরোটা এখন আমার মনে নেই কিন্তু শুরুটা ছিল আজকের বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী বলেছেন ক খ গ ঘ ঙ, এরম ভাবে গোটা কবিতাটা একটা ননসেন্স নির্ভর এবং স্যাটায়ারিক্যাল। সেটা ও রবীন্দ্রসদনে পড়ে, আমি যেদিন লিখে দিই বিকেলবেলা সেদিনই সন্ধ্যেবেলা পড়ে, এবং প্রচুর লোককে জিজ্ঞাসা করেন এইটা কে, এটা কার লেখা, কোত্থেকে পেলে? তো বলেছে এটা শুভদাস গুপ্ত, আমাদের খুব পরিচিত কিন্তু আপনারা এখনো চেনেন না তাকে, তার একটি সদ্যজাত লেখা আমি পড়লাম। এবার সবাই খোঁজ করতে শুরু করে, তখন আমার কোনো কবিতা নেই, বই নেই, কিছু নেই, তখন গানের কাজই বেশি করি। তো সাউন্ডিং বলে একটা কোম্পানি ছিল এখানে, তার মালিক মানে কর্ণধার ছিল আলো কুণ্ডু, আমাদের বন্ধু বিশেষ। তো সে একদিন আমাকে রিকোয়েস্ট করে যে তোর কবিতা সবাই এত পছন্দ করে, তুই একটা ক্যাসেট কর। তা আমি দেখো ক্যাসেট আমি করতে পারি, বলে তোকে কিছু করতে হবে না, তুই যাদের দিয়ে বলাতে চাস তাদেরকে রাজি করিয়ে নিয়ে আয়, বাকিটা আমার দায়িত্ব। তো আমি গৌরীদিকে বললাম, প্রণতিকে বললাম।
1: তো ক্যাসেট করতে গেলে তো ততদিনে বেশ খান
0: অনেকগুলো লেখা দরকার। আমি কিন্তু ওই ক্যাসেটটা হবে বলে বাড়িতে বসে বসে কয়েকটা কবিতা লিখলাম যে এটা গৌরীদি পড়বে। যেমন আমি গানটা জানি যে এটা যদি মান্নাদা গান তাহলে এরকম লিখবো, এটা যদি বনশ্রীদি গান তাহলে এরকম লিখবো, কণ্ঠ অনুযায়ী গায়ক
1: ফরমায়েশি গান হয় তো জানতাম। আপনার মোটামুটি
0: ফরমায়েশি কবিতা, এবার আমি ফরমাইশ করছি যে গৌরীদি হলে এটা হবে আর প্রণতি হলে এইটা হবে। তো আমি সব লিখলাম নানা রকম কবিতা, রেকর্ডিং হলো কয়েকদিন ধরে। ওইখানেই আমি জন্মদিন কবিতাটা লিখি প্রথম, ওটা গৌরীদির জন্যই লেখা হয়। এবং গৌরীদির আমার বেশ মনে আছে দুবার তিনবার

0: রেকর্ডিং করতে গিয়ে গৌরী দি পারছেন না, কেঁদে ফেলছেন, বারবার বলছেন আমার গলা আটকে আসছে,
1: শেষের দিকটা সত্যি।
0: হ্যাঁ, তারপরে গৌরী ওটা ফাইনালি করেছিলেন। ওইখানে প্রণতিকে আমি একটা ছোট কবিতা দিয়েছিলাম কয়েক লাইনের, তখন বললো তুমি সবাইকে এত বড় বড় কবিতা দিয়েছ, আমাকে ছোট দিয়েছ, ওকে তখন একটা শঙ্খমালা বলে বড় কবিতা লিখে দিই। এবং সেই সময় বা এখনো তাই, এখনো যে আমি গান লিখি হৈমন্তী দি, ওরা বলে যে তুই তো ইনস্ট্যান্ট, তুই এক্ষুনি বললে এক্ষুনি দশটা গান লিখতে পারিস, তো সেরকম এখনো হয় আমার, মানে লিখতে আমার খুব একটা সময় লাগে না। ওই অ্যালবামের প্রথম যে কবিতাটা, ওটার টাইটেল কবিতা বেশ করছি, নাম ছিল বেশ করছি, এই বেশ করছি কবিতাটা আমি বলি, সেটা ছোট্ট কবিতা, এবং সেটা আমার মনে হয় যে না টাইটেলটা আমি বলবো, এবং আমি তো ঠিক সেই অর্থে বাচিক শিল্পী না, আমি আমার মতো বলবো, কিন্তু সামহাউ টোটাল প্রজেক্টটাই মানুষের ভালো লেগে যায়। আমি শিয়ালদা দিয়ে যাতায়াত করতাম, তখন আমি ব্যাংকে কাজ করি, ক্যাসেটের দোকানে ওই ক্যাসেটটা সারাদিন বাজে, আর কলেজের ছেলেমেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, প্রচুর বিক্রি হয়, সবাই খোঁজ করে কে শুভদাস গুপ্ত, আর ওরা বলে দাঁড়াও এক্ষুনি ট্রেনটা ঢুকলে এক্ষুনি আসবে, এখান দিয়েই যাবে। তো এই করে করে আস্তে আস্তে মানুষ আমায় চিনতে শুরু করে, এবং ওই ক্যাসেটটা বেরোনোর পর, এই গল্প আগেও লিখেছি বলেছি অনেক জায়গায়, ক্যাসেটটা বেরোনোর পর আমার এক শুভানুধ্যায়ী দাদা ছিলেন সুজন চন্দ, উনি আমায় ডেকে পাঠান যে তোমার বই নেই কেন। ঘটনাচক্রে এর মধ্যে আমার কলেজ স্ট্রিট পাড়ায় প্রকাশক ছিলেন দেবকুমার বসু বলে, খুবই নাম করা মানুষ, শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কবিতার বই উনিই তৈরি করেন, উনিই ছাপেন,
1: ওনার হাত ধরেই বোধ হয় আপনার প্রচ্ছদে।
0: হ্যাঁ, এবার দেবুদার ওখানে আমি যাবার পরে ওখানে দেখেছি আমি একটা 10x10 ফুট ঘরের মধ্যে গাদা বই পাণ্ডুলিপি, তার মধ্যে ঠাসাঠাসি করে স্টলওয়ার্ট লোকেরা বসে আড্ডা মার, শক্তি দা, সুনীল দা, কখনো কখনো ডক্টর সুধীর করণ, এরকম বড় বড় লোক, সুধীর চক্রবর্তী, চারু খান আর্টিস্ট,
1: ঘরের এক কোণে চুপচাপ বসে থাকা মানে
0: না, আমরা অনেক সময় ঢুকতেও পারতাম না, গেটের বাইরে দাঁড়িয়ে আছি। তা অমিতাভ দাশগুপ্ত কবি ছিলেন, পরিচয় পত্রিকার সম্পাদক, অমিত দার সঙ্গে বাইরে দাঁড়িয়ে আছি, দেবুদা বলছেন যে তোমাকে এরকম এরা নিয়ে এলো, তুই নিশ্চয়ই কবিতা লেখো, আমরা না না কবিতা দেখলে আমার ভয় করে, আমি কবিতার দিকে নিই। কিন্তু ওইখানে যাবার পর আমার সঙ্গে শক্তিদা, সুনীলদা, এদের সকলের সঙ্গে আলাপ হয়েছে, আর তখন আমি খুব খোলা গলায় গান করতাম। তো শক্তিদাদের সঙ্গে আমার বন্ধুত্ব হওয়া বা পরিচিত হওয়ার পরে আমার যেটা কাজ ছিল, শক্তিদারা বিভিন্ন জায়গায় কবি সম্মেলনে যেতেন, এই রায়গঞ্জ গেছেন, এখানে গেছেন, আমাকে নিয়ে যেতেন। নিয়ে যাওয়ার কারণ, ওদের থেকে বয়সে আমি অনেক ছোট, কিন্তু ওরা যখন রাত্রিটা যাপন করবেন নিজেদের মতো করে কবিতার আসরের পরে, সে সার্কিট হাউসে হোক কোনো হোটেলে হোক, তখন আমাকে গান শোনাতে হতো। শক্তিদা তখন একদম দারুণ মুডে, শুভ এবার একটা রবি ঠাকুর শোনা, এরকম দৃশ্য আমার মনে আছে। বিশেষ করে রায়গঞ্জে পূর্ণেন্দুদাও ছিলেন, তো রাত্রিবেলা শক্তিদা বসে আছেন দেয়ালে ঠাসান দিয়ে খালি গায়ে, আমি রবীন্দ্রনাথ গাইছি, শক্তিদা কাঁদছেন। আবার ভোরবেলা 5টার সময় উঠে পূর্ণেন্দুদা বলছে চ চ চ শুয়ে থেকে কি করবি, কুলিকের ধারে যাই ছবি আঁকবো, উনি ছবি আঁকছেন, আমাকে বললো তুই পেছন থেকে গান গা, আমি গান গাইছি, পূর্ণেন্দুদা আপন মনে ছবি এঁকে যাচ্ছেন। কবিকুলের সঙ্গে থাকলেও কবিতার প্রতি কোনো আগ্রহ আমার তখনও জন্মায়নি, যদি ওদের সঙ্গে
1: কবিকুলের সঙ্গীত নিয়ে আমি
0: গান নিয়েছিলাম, এবং অ্যাকচুয়ালি কবিতার অনেক আগে আমার গানের রেকর্ড বেরিয়ে গেছে, আমি হিন্দুস্তান রেকর্ডস থেকে আমার গানের ডিস্ক বেরিয়েছিল, মানে 4টে গান বেরিয়েছিল।
1: আমি একটু আগেই শ্রোতা বন্ধুদের বলছিলাম যে শুধুমাত্র বিশিষ্ট কবি বললে হয় না, তার সঙ্গে আরো অনেক শব্দবন্ধ জুড়তে হবে, সেই শব্দবন্ধ তখনই জুড়ে দিলে আর এই গল্প শোনার সময় আমি যেমন চাক্ষুষ করতে পারছি যে আমাদের শ্রোতা বন্ধুদের রীতিমতো বিস্মিত হচ্ছেন তারা যে সে কি শুভ দাশগুপ্ত, তিনি গান শোনাতেন শক্তিবাবু সুনীলবাবুদের, তিনি
0: এরকম অনেকে অনেকে জানে না, আমার কাছে রেকর্ড আছে,
1: আমরা সেই গল্পে আসব। তার আগে কিন্তু কবিতা শুনবো।
0: আচ্ছা,
1: আপনার কণ্ঠে যেহেতু কবি কণ্ঠেতে আপনাকে পেয়েছি, আপনার কণ্ঠে আপনার কবিতা, তারপর আবার গল্প, জানি আজ অনেক গল্প শুনতে পাবো, কিন্তু কবিতা আমরা ছাড়তে একটুও ইচ্ছুক নই। সেই প্রসঙ্গে আরো একবার শ্রোতা বন্ধুদের বলি, যারা একটু পরে টিউন করেছেন মৈত্রী, তাদের জন্য বলি আজ আমাদের সঙ্গে কবিকণ্ঠে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট কবি শুভ দাশগুপ্ত।
0: আর কিছুদিন পরেই আসছে পুজো, তো যখন পুজো আসে, ছোটবেলাটা পুজো একরকম ভাবে কেটেছে আমার, এখন একভাবে কাটাই, অনেক অনুষঙ্গ, আমি মফস্বলের ছেলে, গঙ্গার ধারে বাড়ি,
1: ভাটপাড়া,
0: ছোট ছোট পুজো হতো, এখন সেসব বৈভবে অন্যরকম হয়ে গেছে, কিন্তু তখন পুজো মানে একটা ব্যাপার ছিল। তো একটা পুজোকে নিয়ে লেখা ছোট্ট কবিতা, সেটা শোনাই আগে। এটার নাম মা। দশখানা হাত মা দুর্গার, দশখানা তার অস্ত্র, অমন মস্ত মহিষাসুর তাতেই তো সন্ত্রস্ত, আর সবাই তো দুখানা হাত মায়ের কেবল দশটা, তাতেই হলো বেজায় কাবু মহিষ রাক্ষসটা। পুজোর দিনে দারুণ মজা পাড়ার সে প্যান্ডেলে, সময় কাটে হাসি মজায় ইচ্ছে মতন।

0: খেলে। ফুচকা ঘুগনি এগরোল আর বিরিয়ানির দেশে নির্ভাবনায় কাটে ছুটি খুশির দোলায় ভেসে। ভর দুপুরে বিল্টু একা ঘরের মধ্যে বসে জানলা দিয়ে আকাশ দেখে দেখারই অভ্যেসে। এই বছরটা নতুন জামা নতুন জুতো হয়নি, বিল্টু আগে এমন দুঃখ কখনো আর পায়নি। পাড়ার যত কচি কাঁচা খেলছে ঠাকুর তলায়, দলা পাকিয়ে কি এক কষ্ট আটকে যে তার গলায়। ক্ষণিক্ষণে অকারণেই দু চোখ জলে ভরে, ঢাক পাচ্ছে তবু বিল্টুর মন যে কেমন করে। ভীষণ ভীষণ ভালোবাসত বিল্টুকে তার মা। মহালয়ায় চোখ বুঝলেন আর জাগলেন না। সারা বাড়ি থমথমে আর বাবার মলিন মুখ, কোথায় যেন হারিয়ে গেল বিল্টুর সব সুখ। বাতাস যখন বীরেন ভদ্র স্তোত্র গায়ে মেখে, পুজো এলো জানান দিল শিউলি ফুলে ঢেকে, তখন যে মা গেলেন চলে বিল্টু রইল একা। শহর জুড়ে মা তো এলেন, মায়ের যে নেই দেখা। জানলা দিয়ে আকাশ দেখে বিল্টু আপন মনে, মায়ের সকল স্মৃতি এখন ঘরের কোণে কোণে। ঢাক পাচ্ছে হই হুল্লোর শারদীয়ায় লগ্ন, মা যে আকাশ হয়ে গেছে বিল্টু তাতেই মগ্ন। বিল্টু বলে, ঠাকুর তুমি কত কিছু পারো, সবার দুঃখ কষ্ট ঘোচাও মহিষাসুর মারো, এটুকু কি পারো না এই একলা ছেলের জন্যে। খুঁজে আনতে মাকে তার হারালো কোন অরণ্যে, আকাশ ধীরে আধার হয়ে তারার প্রদীপ জালে। বিল্টু মাকে দেখতে পেল শারদ সন্ধ্যাকালে।
1: আহা আহা, মন কেমনিয়া একখানি কবিতা। আমরা আবারও আসি আমাদের গল্পে যেখানে ছিলাম, না কবিতা।
0: হ্যাঁ, এই না কবিতা বলার অভ্যেসটা আমার এই জন্য এলো যে আমি যখন কবিতা লিখতে শুরু করলাম, একটা উদাহরণ দিলাম যে আমি একটা খবর পড়া নিয়ে একটা স্যাটারিক্যাল এগুলো যে এতকাল ধরে আমি যে কবিতা পড়ে আসছি, যেটুকু পড়েছি বা দেখে আসছি, এগুলোর সঙ্গে কোনো মিল নেই। আমি রবীন্দ্রনাথ ভালোবাসি, রবীন্দ্রনাথ পড়েছি, আগেও পড়েছি, পরেও পড়েছি, অনেক সময় পুরনো অনেক কবিদের কবিতা বেশ ভালো লেগেছে, কিন্তু আমি যেটা লিখছি আমি দেখছি তার সঙ্গে কোনো মিল হচ্ছে না। তাহলে এর একটা আলাদা নামও হওয়া উচিত। সেই জন্য আমার প্রথম ক্যাসেট বেরোয়, তারপরে বই বেরোয়, তো একটু বলছিলাম যে সুজনদা আমাকে ডেকে বললেন, তখন এক পাবলিশারকে উনি ডাকলেন যে এর বই করো। তো সেই ভদ্রলোক খুব করুণ মুখ করে বললেন, দেখুন কবিতার বই আমি প্রচুর চেপেছি, সব পড়ে আছে, বিক্রি হয়। বড় বড় কবিদের নাম করে বললেন। আমিও বললাম যে দেখুন আমি এই,
1: এটা তো 90-এর দশক, 90-এর দশক।
0: হ্যাঁ, আমি শক্তিদা সুনীলদা এদের সঙ্গে আমিও আড্ডা মারি, এদেরকে আমি চিনি। ওখানেও অনেক কবি আছেন যারা অত নামি না, কিন্তু তাদের মধ্যে দু একজনকে আমি চিনতাম, তারা নিজের পয়সায় বই ছাপতেন। মানে আমার এক চেনা দাদা ছিলেন ভাটপাড়ারই, রবীন্দ্র সুর, বিখ্যাত মানুষ। কিন্তু রবীন্দ্রনাথ শখ ছিল যে কবি বললেন কবিতা হলো চিতাভস্মের মতো ছড়িয়ে দাও, তো প্রত্যেক বছর পিএফ থেকে লোন নিতেন, পোস্ট অফিস করতেন, আর একটা করে বই করতেন, আর ব্যাগে বই নিয়ে বই থাকতো না। খুব দিলখোলা মানুষ ছিলেন, ঘুরে বেড়াতে যার সঙ্গে দেখা দেয় এদিকে আয় বলে বইটা সই করে দিয়ে দিতেন। তাই বললাম, আপনি যে সবাইকে বই দেন পয়সা তো নেন না। বললো, না কবিতা জানিস তো ওখানে একটা চিতাভস্মের মতো, বড় লোকদের চিতাভস্মের তাই দেয় না ছড়িয়ে। আমিও আমার চিতাভস্ম, মানে আমি পরে দেখলাম যে একটা অনেক অর্থে বলেছিলেন চিতাভস্ম কথাটা। যাই হোক, রবীন্দ্রনাথ সঙ্গে অনেক গল্প। তো সেই আমি আমার কবিতার একটা আলাদা নামকরণ করলাম যে না কবিতা, এবং প্রথম থেকে ক্যাসেট থেকে পরে বই সবতে আজ অব্দি লেখা হয় কবিতা ও না কবিতা। এক্ষুনি যে কবিতাটা শোনালাম এটা নিশ্চয়ই না কবিতা নয়, এটা কবিতা। কিন্তু আমার কবিতা এবং না কবিতা এই জন্য থাকে যে যে কবিতাগুলো পড়ে লোক বুঝতে পারবে যে এতকালের প্রচলিত বাংলা কবিতার যে ধারা,
1: আমরা ক্লাসিক্যাল কবিতা বলতে যে ধরনের
0: হচ্ছে না, একদমই সেই জন্য তাদের একটা আলাদা নামকরণ। এটা পার্থদাকেও বলেছি, পার্থদা মানতে চাইতেন না, পার্থদা বলতেন এগুলো তোর বাজে কথা, সব কবিতাই কবিতা। যাই হোক, সেটা তারা তাঁদের কথা বলতেন। কিন্তু কবিতার পাশাপাশি যেটা আরো বেশি, যে জগৎটায় অনেক কাজও করেছি, কয়েক হাজার গান তো রেকর্ডই হয়েছে আমার লেখা, এই গানগুলো করতে গিয়েও এই কবিতার সঙ্গে যে আমার জীবনযাপন পরবর্তীকালে, কিন্তু গানের লিরিক্সে আমার কবিতার ওই যে ঢংটা, ওখানে আর না গান কথাটা তো চালু করতে পারিনি, কিন্তু ওই রকম আগে ওই ধরনের কথা লেখা হতো না। একটা উদাহরণ এক্ষুনি মাথায় আসছে, লোপার জন্য এক বছর লেখা হয়েছিল ধাদিনা নাতিনা, সেটা এত হিট করলো এবং বিপদ হলো যে পাড়ায় পাড়ায় অনেক অনুষ্ঠানে দেখি ওই লোপার গানটা বাজিয়ে বাচ্চা বাচ্চা মেয়েরা নাচে সব, কিন্তু ওর ভেতরে যে লিরিক্সটা আছে ওই গান এবং নাচানাচির আনন্দে মানুষ এটা খেয়ালই করে না।
1: আজকে যেটা ভালো
0: সেটা কালকে ভালো নয়, আজকে যেটা দোটানাতে কালকে সে নিশ্চয়। জীবন মানে ওঠা পড়া, জীবন মানে ভাঙা গড়া, ইত্যাদি ইত্যাদি ছিল।

0: ভাঙ থেকে উঠতে উঠতে পড়তে জীবন বয়ে যায়,
1: সময় চলে যায়। তো এই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে আমার কবিতা যদি মানুষের ভালো লেগে থাকে, এবং একটা কথা বলতে ভালো লাগে আমার, আজ অব্দি কোন পত্র পত্রিকার দপ্তরে আমি কোনোদিন কোনো কবিতা পাঠাইনি। কাদের পাঠিয়েছি? ছোট ছোট ম্যাগাজিন যারা মফস্বলে কাজ করেন, দূরে থাকেন, দেশের বাইরে থাকেন, বাংলা নিয়ে কাজ করেন, হাতে সুবাদা একটা লেখা দেবেন, আমি পাঠিয়ে দিয়েছি। কিন্তু কবিতা যারা লেখেন তাদের একটা স্বপ্ন থাকে, অমুক পত্রিকায় যদি আমার লেখাটা না বেরোয় তাহলে বোধ হয় আমার কবি হিসেবে নাম হবে না। তো সেই সব কৌলিন্য যারা মনে করেন, সেসব পত্রপত্রিকায় আজ অব্দি কেউ কোনোদিন দেখাতে পারবে না ওই ধরনের কোনো পত্রপত্রিকার কোনো সংখ্যায় আমার কোনো লেখা আছে, তার কারণ আমি কোনোদিন পাঠাইনি এবং তারাও আমার কাছে কোনোদিন চাননি। কিন্তু তৎসত্ত্বেও আমার 60টা 62টা বা 72টা বই বেরিয়েছে এবং অজস্র ক্যাসেট, অজস্র সিডি হয়েছে কয়েক হাজার বিভিন্ন শিল্পীর কণ্ঠে। তাতে তো আমার মানুষের কাছে পৌঁছতে বা মানুষের কাছে ভালোবাসা পেতে কোথাও অসুবিধা হয়নি।
0: আপনার কাছে তাহলে, যেহেতু আগে রেকর্ডের মাধ্যমে আপনার কবিতা মানুষ পেল, তাহলে আপনি যেমন আমাদেরকে মাঝে মাঝে একটু গুলিয়ে দেন কবিতা না না কবিতা, একটু আপনার কাছে সেভাবে যাই যে কবিতা পড়ার নাকি কবিতা শোনার, শুভ দাশগুপ্ত কি বলবেন?
1: না, দুটোই। কিছু কথা আছে যেটা শুনতে ভালো লাগে, কিছু কথা আছে যেটা অন্য লোক বললে আমার শুনতে ভালো লাগবে, কিছু কথা আছে যেটা আমি লোককে শোনাতে ভালোবাসি, আর কিছু কথা আছে কারুর শোনার দরকার নেই, একা একা পড়ে ভাববার। রবীন্দ্রনাথের অনেক গান আছে, অল্প বয়সে যখন গেয়েছি তখন গানটার মানে বুঝিনি, গানটার মানে বোঝার বয়স হয়নি, কিন্তু তার যে সুর, তার যে ছন্দ, তার যে ভাষার পেলবতা, সবকিছু মিলিয়ে আমাকে আকর্ষণ করেছে। কিন্তু ওগো নদী আপন বেগে পাগল পারা, আর আমি স্তব্ধ চাপার তরু, আমি এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছি আর তুমি চলছো, কিন্তু আমারও একটা চলা আছে সেটা বলা যায় না। এইটা বুঝতে গেলে তো বয়স হতে হবে, এটা বুঝতে গেলে তো অনুভবটাকে অনেক বেশি সমৃদ্ধ হতে হবে। তো সেই কারণে শোনার যে কবিতা, যেটা পড়ব আমি শুনব, আমি নীরবে পড়ব, এটার একটা দীর্ঘ চর্চা আমাদের বাংলাতে আছে। আমিও চেষ্টা করি অনেক সময় এমন লেখা লিখতে যেটাকে উচ্চকিত হয়ে পড়ার দরকার নেই, শুনলে ভালো লাগবে, নিজে নিজে পড়লে ভালো লাগবে, এরকম লেখা আমি অনেক লিখেছি। আমার একবার মনে আছে, একবার একটা রেকর্ডিং এর আগে, তখন শ্রীলা মজুমদার, ওকে দিয়ে আমি অনেক কাজ করিয়েছিলাম এক সময়, শ্রীলা বলল, সুবোধা আমি এমন একটা লেখা চাই যেটা কাউকে শোনানো না, কোনো ফাংশনে কেউ রিকোয়েস্ট করবে না, কিন্তু আমি বারবার একটু শুনবো, কিন্তু আমি রেকর্ড করে রাখবো সেটা। তখন আমার, সেই সময় আমি মান্নাদার সঙ্গে বোধ হয় গানের কাজ করছিলাম, গানের কাজটা চলছিল বলেই, গানের লিরিক্স নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছিল বলেই, তখন একটা মান্নাদার বহু পুরনো গান আমার মাথায় এলো। সেই গানের একটা শব্দকে ভেঙে একটা অনুভব কিছুক্ষণের জন্য মানুষের মনে হয় না, একটা সময়
0: অনুরণন চলতে থাকে,
1: ওটা থমকে দেয় মানুষকে, সেরকম একটা লেখা ছিল। সেই লেখাটা এক্ষুনি হাতের কাছে নেই, খুঁজেও পাবো না, এবং
0: গানটা মনে আছে কি?
1: সম্ভবত আমি নিরালায় বসে এরকম ওই গানটার থেকে একটা আইডিয়া এলো যে অনেক সময় না মানুষ চুপ করে ভাবে, সেটা কাউকে বলে না, সেটা তার একান্ত অনুভব। এই একান্ত অনুভব আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময়, কোনো না কোনো অবকাশে আমাদেরকে বেশ কিছুক্ষণের জন্য চুপ করিয়ে দেয়, থমকে দেয়। অনেক ঘটনা থাকে যা নিয়ে উচ্চকিত হওয়া যায় না, চিৎকার করে কিছু বলা যায় না, কিন্তু ভেতরে ভেতরে ভীষণভাবে সেটা ধাক্কা দেয়। এই যে জন্মদিন কবিতাটার কথা বললাম, আমার এক আত্মীয়া, তিনি থাকতেন একটি বৃদ্ধাশ্রমে, তিনি সম্পর্কে আমার মাসি হতেন, তিনি বিয়ে থা করেননি, একলাই থাকতেন, একটু স্কুলে পড়াতেন বাচ্চাদের, আর ওই বৃদ্ধাশ্রমে থাকতেন। তো ছোট ছিলাম বলে একবার ইচ্ছে হয়েছিল, মা বারবারই বলতো যে ওই মাসি বৃদ্ধাশ্রমে থাকে, বৃদ্ধাশ্রম কথাটার মানে জানতাম না, কিন্তু একবার দেখতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম একটা ঘরের মধ্যে বেশ অনেকজন মহিলা এবং অধিকাংশই বিধবা, আমার মাসি ছিলেন অবিবাহিত, বাকিরাও তাঁরই বয়সী, সব বিধবা, এবং এক ভদ্রমহিলা মাসিমের পাশে যিনি থাকতেন, তিনি একটা কৌটো এনে কৌটো থেকে খুলে বের করে আমাকে দুটো থিনারের বিস্কুট খেতে দিলেন। আর আমি খুব অবাক লাগছিল যে এরা একা একা এখানে কেন আছে, সেটা আমাকে খুব হন্ট করেছিল। তারপরে যখন একটু পরে ব্যাপারটা রিয়েলাইজ করলাম যে এদের ছেলে মেয়ে আছে, এদের অনেকেই অনেক কিছু আছে, কিন্তু এদের তাদের সঙ্গে থাকেননি,
0: সব থেকেও নেই,
1: হ্যাঁ, তারা আলাদা হয়ে গেছেন। এবং এটা হওয়ার পরে আমার ভেতরে এটা এমন হন্ট করে যে যখন আমি ওই ক্যাসেট করার কথাটা হয়, তখন প্রথম গৌরীদির ভয়েসটা আমার কাছে চিরকালই খুব মাতৃসুলভ, এবং ভীষণ গৌরীদির গলাটা শুনলেই আমার ওই মায়ের অ্যাপ্রোচটা কানে আসে,
0: এবং গৌরীদি যখনই কথা বলতেন এক অদ্ভুত স্নেহ।

0: সেটাকে আমি আজও ভুলতে পারিনি। এবং গৌরদিকে পরেও আরো এরকম বেশ কিছু কবিতা দিয়েছি যেগুলো আমার মনে হয়েছে ওনার কণ্ঠের জন্য।
1: আমরা বুঝতে পারলাম মোটামুটি এই পর্বে অনেক গল্প শুনলাম, না কবিতার কথাও শুনলাম। একটি কবিতা দিয়ে শেষ করবো আজকের এই পর্ব, কারণ সময় ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে আজকের মতন শেষ করতে হবে। কিন্তু কথা দিচ্ছি আবারও আগামী সপ্তাহে শুভ দাশগুপ্তকে নিয়ে আসবো আপনাদের জন্য আরো অনেক কথা আর কবিতা শোনার জন্য।
0: ছোট্ট একটা কবিতা বলি যেটা দিয়ে এই পর্বটা শেষ হতে পারে।
1: ঠিক।
0: পিতৃঋণ। ভালো করে পড় খোকা, মন দিয়ে পড়, শুধু পড়ে যা, শুধু বই মুখে করে মুখস্থ কর। আকাশ নয়, পুজো নয়, বৃষ্টি নয়, শরৎ বা গ্রীষ্ম নয়, কিচ্ছু দেখিস না, ওসব দেখে কোনো লাভ হবে না, তুই শুধু পড়ে যা, সিলেবাসটা যেন শেষ হয়। গল্প নয়, কবিতা নয়, সিনেমা নয়, শুধু বই, শুধু খাতা। তোর জন্য মাস্টার রেখেছি একটা নয় চারটি, তোর জন্য রোজ দুধ কিনি এক পো নয় এক লিটার, তোর জন্য এগরোল বিরিয়ানি, তোর জন্য ভালো শার্ট প্যান্ট, তোর জন্য সব, তুই শুধু পড় খোকা, তুই কেবল পড়। তোকে পড়তে হবে, পরীক্ষায় স্টার পেতে হবে, খবরের কাগজে টিভিতে পৌঁছতে হবে, তাহলেই ব্যাস, আর তোকে পায় কে? বড় কলেজ, বড় পরীক্ষা, পরপর পরীক্ষা, দাঁত চিপে মুখ বুঝে ঘাড় গুজে শুধু পড়ে যা খোকা, লড়ে যা। এদেশে থাকলে ভালো থাকবি না হয়তো, পদে পদে জ্বলে পুড়ে মরবি, তাই তোকে বিদেশে যেতে হবে, আমেরিকা, জার্মানি, কানাডা, নয়তো বেঙ্গালুর, নয়ডা কিংবা পুনে, এসব জায়গায় থাকা চলে না রে, এখানে থাকাটা বড় কষ্টের। পথে খানাকন্দ, খাবারে ভেজাল, হসপিটালে চিকিৎসা নেই, বাল্ব আছে বিদ্যুৎ নেই, কল আছে জল নেই, পড়শি আছে মানুষ নেই, এখানে থাকিস না, তোকে পালাতে হবে, তাই পড়, কেবল পড়, কোনো দিকে তাকাস না, ধানের মাঠে বাতাসের ঢেউ দেখিস না, খড়ের চালে বৃষ্টির সেতার শুনিস না, তুলসীতলায় সন্ধে প্রদীপের কাছে যাস না, গীতাঞ্জলি, কথামৃত, আবোল তাবোল সব পড়িস না, শুধু সিলেবাসটা গিলে যা, যথাস্থানে গিয়ে উগড়ে দেওয়ার জন্য। মা নয়, ভাই নয়, বোন নয়, বন্ধু নয়, কেউ নয়, তোর শুধু বই সম্বল খোকা, তুই লড়ে যা, আমি তোর ক্যারানি বাপ, জীবন ভোর হেরে গেছি, শুধু পরাজয়, তুই জিতে যা খোকা, শুধু তুই জিত, তাহলে মরার আগে আমি অন্তত শান্তি পাবো।

শুনছিলেন কবি কণ্ঠে, আজ ছিলেন কবি শুভ দাশগুপ্ত, তার সঙ্গে কথা বললেন শর্মিষ্ঠা সরকার। আজ শুনলেন প্রথম পর্ব, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা তনয়া বিশ্বাস। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ষোলো আনা বাঙালি। শুরু হচ্ছে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান ষোলো আনা বাঙালি। কেরালার মন্দির নৃত্য, কথাকলি আর ভারতনাট্যমের পরিমণ্ডলে মানুষ থাঙ্কমণি কুট্টি স্বামী গুরু গোবিন্দন কুট্টির সঙ্গে সেই কবে এসেছিলেন এই শহরে, তারপর সময়ের সঙ্গে সঙ্গে হয়ে গেলেন বাংলার মানুষ। শুরু করলেন শাস্ত্রীয় নৃত্যের পাঠশালা কলামণ্ডলম, যা ক্রমশ হয়ে উঠল ভারতনাট্যম শিক্ষার তীর্থক্ষেত্র। গুরু থাঙ্কমণি কুট্টি আকাশবাণীর আমন্ত্রণে এসেছিলেন আমাদের স্টুডিওতে 2016 জানুয়ারি মাসে। সঙ্গে ছিল দুই সুযোগ্য পুত্র সোমনাথ গোবিন্দন কুট্টি আর মোহন গোবিন্দন কুট্টি। তাদের সঙ্গে গানে গল্পে আকাশবাণীর দেবাশিস বসু। শুনবেন ষোলো আনা বাঙালি।

0: শোনো না বাঙালি,
1: তালং কুত্রু কুদক তক তাদি কিন তুম কেট কেট ন ক জম ত জি কেট ন ক ত ত কেট কেট ন ক জম ত জি কেট ন ক তাম ত জি কেট।

0: கிட்டக்கஜம் தரி கிட்டக்க தத்த கிட்டக்கஜம் தரி கிட்டக்கத்தாம் தரி கிட்டக்கஜம் தரி கிட்டக்க தத்த கிட்டக்கஜம் தரி கிட்டக்கத்தாம் தரி கிட்டக்கஜம் தரி கிட்டக்கஜம் தரி கிட்டக்கஜம் தரி கிட்டக்கஜம் தரி கிட்டக்கத்தாம் தரி கிட்டக்கஜம் தகுந்தரி கிட்டத்தக்க தகுந்தரி கிட்டக்கஜம் தகுந்தரி எந்தா நீ தெட்டு பறையுது நேரம் பறைய தாம் தரி கிட்டக்கஜம் தரு பாஸ்ட்லி பறே
1: மோன் பூஸ்து பாச்சுனா আসলে কোন ভাষাটা সুবিধে হয়?
0: আ পারনিলে
2: সুবিধা
0: হয়। আল্লাহ রেন্ডম বারিয়ে নামকে রেন্ডম উপযোগিতা
1: ভালোবাসলো না বকলো আমি বুঝতে পারছি।
2: বাবার কথা মনে পড়ে যায় কারণ এইসব কথা যখন হচ্ছে মিউজিক আমাদের তিন নম্বর ডবল লেন মানে যেখানে আমাদের জমেছে সেই সুন্দর কথাটা মনে পড়ে যাচ্ছে যে আমরা সবাই তো ওইখানে বড় হয়েছি একদম জন্ম তো মানে কলকাতায় তিন নম্বর ডবল লেনে বড় হয়েছি গড়িয়াতে। বাবা নেই আজ বাবা নেই আজ
3: বাবা বলতে গুরু গোবিন্দন
2: গোবিন্দন কর্তি নেই আমরা সবাই আছি মা আছে সঙ্গে
3: দু ভাই এবং মা সঙ্গে
2: আর সুকু আছে
3: সুকু তো আছেই সুকু নিজের মতো করে থাকে চুপচাপ না বড় শোনো না বাঙালি সঙ্গে রয়েছেন আমাদের মাসিমা অর্থাৎ ঠাকুমণি কর্তিজি ডান পাশে রয়েছে আমাদের মোহন ভাই আচ্ছা দস্যু মোহন গল্পটা পড়া হয়েছে ছোটবেলায়
4: না
3: পড়নি ভাগ্যিস
5: মোহনের নামের সাথে দস্যু নামটা যায়
3: দেখার জিনিস শুনলাম আর এদিকে মাসিমাকে দেখছিলাম কি সুন্দর মুদ্রা নিয়ে এটা অ্যাকচুয়ালি ভরতনাট্যমের এটা কি আদি
0: আদি মানে শুরু থেকেই আছে মানে আপনি প্যালেস থেকে আর কি আমরা সেইটুকু মন্দির থেকে তো আমাদের ভরতনাট্যমের উদ্ভবটা কোর্ট থেকে এটা মানে আমরা এখন ওইটাই পড়ে আসছি
3: আচ্ছা ওই যে ভাষাটা শুনলাম মধুর ভাষাটা সেটা কোথাকার দক্ষিণ কলকাতা না দাক্ষিণাত্যের
4: দাক্ষিণাত্যের
3: দাক্ষিণাত্যের মালায়ালাম
4: মালায়ালাম
3: এখন যদি বলি আচ্ছা মোহন তুমি কেমন আছো ভালো আছো তো পুরোটা মালায়ালামে বলা যাবে
4: নিশ্চয়ই
3: হ্যাঁ পারবে
4: হ্যাঁ
3: বলো
4: মোহন এখানে এরকম সুখমানো
3: ঠিক বললো
2: একদম পারফেক্ট
3: তার মানে দুজনে জানে কিংবা জানে না
4: জানতে হয় বছরে একবার অন্তত গিয়ে কেরালায় আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে আসে
3: এবং ওদের ভাষায় কথা বলতে হয়
4: ওখানে গিয়ে তো বলতেই হয়
0: এটা আমার আমি খুব স্ট্রিক্টলি ওদের বলেছি কেরালা গিয়ে নিজের লোকের সঙ্গে ভাষা না জানলে কেন আমি নিজেই তো অনেক ভাষা জানি না তেমনি তারাও তো অনেক কালের আগে না পঞ্চাশ বছরের লোক তারাও ইংলিশ বা বাংলা জানবে কেমন হিন্দি
3: মালায়ালামে
0: কথা বলতে হবে তো স্ট্রিক্টলি
3: স্ট্রিক্টলি আর আমাদের মাসিমা তো রয়েছেন গুরু থাঙ্কমণি কুট্টি পাশে বড় ছেলে বেশ বড় মোহন অন্তত চুল দিয়ে বোঝাচ্ছে চুলে তো
4: বড়
3: ততটা বড়
4: ছোট থাকতেই ভালোবাসি
3: বড় যদি হতে চাও ছোট হতো
4: একদম
0: বড় হওয়ার জন্য সিম্বল হচ্ছে চুল
3: দায়িত্বটা কমে যায় অনেকটা
4: আনন্দ তো ফুর্তি
0: বলেছেন একদম দায়িত্ব নিতেই চাই না মানে ছোট থাকতে চাইছি মন মন বলছে সবসময় তো
3: মোহন কি সংসারী হয়ে গেছে
4: না
3: আদারওয়াইজ
4: না
3: ব্যাচেলার মানুষ
4: একদম
3: আর আমাদের আরেক ভাই সোমনাথ
4: দাদু
3: মানে ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক সবসময় আমাকে বলছিল সেখানে দাদু হয়েছে আর আমাদের সুকুমার বাবু
2: বাবা হয়েছে
3: বাবা হয়েছে মানে আচ্ছা এখানে কোনো দুঃখের কাহিনী নেই তো মা ধরো শুনছে না যে মোহন কেন একাই থাকলো এরকম কোনো কি গল্প আছে
4: দুঃখ এখন হয়তো পায় না এখন ভাবে যে না এ তো একা থাকারই কথা এ দোকা হতে গেলে প্রবলেম আছে
3: মানে মোহনের কোনো দুঃখ নেই তো একা থাকার জন্য
4: না না না আমি একটু ভবঘুরে আছি তো
3: আচ্ছা
4: সেই জন্য আমি একটু একটু লাগাম ছাড়া আছি আমি
3: বরাবরই আচ্ছা
4: এখন পাহাড়ে যাওয়াটা হচ্ছে না কয়েকদিন আগে তো ঘুরে ঘুরে বেড়াতাম
3: আচ্ছা যখন তোমরা একটু একটু করে বড় হচ্ছ ওই রকম বাবা গুরু গোবিন্দন কুট্টি এরকম একজন মা গুরু থাঙ্কমণি কুট্টি যাদের সারা পৃথিবী চেনে যাদের সবাই মা বলে সম্মান করে গুরুমা বলে এই পরিবেশে তোমরা যখন বড় হলে তখন কিরকম মনে হতো অন্য বন্ধুদের থেকে নিজেদের কতটা আলাদা মনে হতো
4: ভালো লাগতো

0: তবে কিছু অসুবিধেও হতো।
1: কিরকম?
0: বিশেষ করে অনেকে, অনেক বন্ধুরা যে অনেক ফ্রিডম তাদের ছিল, কিছু কিছু ধরুন উচ্ছৃঙ্খলতার মধ্যেও তো একটা আনন্দ থাকে মানুষের।
1: আচ্ছা,
0: সেটা তো আমরা কখনো করতে পারিনি।
1: ডিসিপ্লিন,
0: আমরা পাড়ায় পাড়ায় ঘুরব, কি রকে আড্ডা মারব, কি সময়ের এদিক সেদিক ঘুরে বেড়াবো, কিছু কিছু সোশ্যাল একটা সামাজিক রেসপন্সিবিলিটি একটা থেকে যেত। মা বাবার ইমেজটা যাতে কখনো
1: নষ্ট না হয়,
0: এরকম একটা রেস্ট্রিকশন আমাদের উপর একটা ছোট থাকতো।
1: নিজে থেকেই তৈরি, হয়তো কেউ জোর করেনি।
0: না, জোর করেনি, তবে আমি জানতাম যে মা অন্তত এক্সপেক্ট করে তাই আমাদের কাছে।
2: দেখুন, আমার তিনটে ছেলে তো বড় হয়ে যাচ্ছে, আমি তো মেয়েদের নিয়ে কারবার সবসময় বলে, কোনো মেয়েদের ছেলে দিয়ে তোমাদের জন্য আমার কোনো,
1: যাতে নিন্দে না হয়।
2: হ্যাঁ, সেটা কিন্তু তোমরা মনে রাখবে। ওই
3: এখানে আমি একটু ঢুকতে চাই, এখানে আমার একটা বক্তব্য হচ্ছে, প্রথম প্রথম যা হয়, আমরা তো গড়িয়াতে মানুষ, আশেপাশে সব বন্ধুরা ওখানকার ছেলে মেয়ে, কারোর বাড়িতে জন্মদিনে গেছি বা বিকেলবেলা খেলতে গেছি, তখন প্রথমে জিজ্ঞেস করলো কোথায় থাকো তোমরা, আমি বললাম তিন নম্বর ওই বাড়িটা। ও, ওই বাড়িতে মানুষ থাকে? ও আচ্ছা। মানে খুব তাচ্ছিল্যের সঙ্গে আমাদের কথা বলতো। ওই অ্যাসবেস্টস দেওয়া বাড়িটা? ও, ওটা তো আগে গুদাম ছিল। তা আমরা কি বলবো, হ্যাঁ ওখানেই থাকি, ওখানেই বড় হয়েছি। বাবা কি করে ওখানে? খটখট করে আওয়াজে ওখানে কি হয়? বললাম মার নাচের ক্লাস হয়। তাই? মানে অনেক লোকই দেখতাম যে খুব জ্ঞান ট্যান নেই, মানে এখন যতটা মানে সাংস্কৃতিকভাবে উন্নত সাধারণ বাঙালি, তখন হয়তো গুটি সংখ্যক ছিল নিশ্চয়ই যারা ডোভালেন মিউজিক কনফারেন্স যখন ওখান থেকেই শুরু হয়েছে, কিন্তু এরকম অনেক ফ্যামিলিরাও ছিল যারা কিছুই বুঝতে না। বাবা নাচ করে? ওরে বাবা, কি নাচ করে? না, রবীন্দ্রভারতীতে বাবা ওখানে নাচেরও ক্লাস হয়?
1: অনেক কিছু,
3: হ্যাঁ, মানে এরকম একটা ভীষণ, বাবা এরা কি করে খেয়ে পরে বাঁচে কি করে, মানে এরকম একটা ভাব। হয়তো আমি জানি না আমাদের গিফটটা খুলে দেখতো কিনা, সত্যি গিফট দিয়েছে না খালি বাক্স মুড়ে নিয়ে এসছে।
1: হতো না কি করে ছেলে?
3: হ্যাঁ
1: হ্যাঁ, গান গায়, সে তো ঠিক আছে, তাছাড়া কি করে? বোঝানো গেল না যে গানটা তার প্রফেশন? এটা আস্তে আস্তে দিন বদলে
0: যাচ্ছে, মারওয়াড়ি অফিসের ইন্টারভিউর মতো। আমার গানা বাজা তো হম ভি করতে হ্যায়, কাম তেরা তো কাম কে আতা
2: হ্যায়। হ্যাঁ, এটা হতো কি জানেন তো, এখন তারা সব বড় হয়ে গেছে এদের মতো, ডোভার লেনে ভালো ভালো বাড়ি ছেলেরা। আর আমাদের বাড়ির একদম সাইডেই ছিল ইনকাম ট্যাক্স রে দশতলা বিল্ডিংটা, তো আমার বাড়িতে সামনে যে গাড়িরা এসে থাকে, আর ওদের কাছে জিজ্ঞেস করতো না, মাঝে ঠাঝে আমাকেও জিজ্ঞেস, আপনি লাঠি পিটিয়ে তো এরকম ভাবে মানে ভালো থাকছেন কেমন? লাঠিটা আর কি, লাঠি মানে ওটা লাঠি পিটিয়ে বলে ওরা, ওর বন্ধুরে অনেক লোক বুঝে, ও মাসি আপনি লাঠি পিটিয়ে এত সুন্দর করে,
1: মানে কেউ জিজ্ঞেস করছে লাঠিটা কি শুধু ওইখানে পেটান না ওই তিনজনের উপরও কাজে লাগে?
2: তুমি লাঠি দিয়ে পিটতে শুরু
3: করো, অবশ্য মোহন বেশি পেয়েছে।
1: ও মানে লাঠি আগে ওষুধ বলতো, রাট্টা
0: ওষুধ।
3: আর এখানে আরেকটা কথাও বলার ছিল, মা বললো আমার এখানে নাচের মেয়েরা আসে, তোমরা কেউ বেশি বাড়াবাড়ি করবে না, এটা কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি,
1: মানে করেছি।
3: কোনোদিন নাচের ক্লাসে কোনো মেয়ের দিকে তাকাইনি, ওটা ছোট থেকে বুঝতাম ওইটা প্রফিট, ওখানে অবসেশন চলবে না,
1: উল্টোটা হতো না তো?
3: না, যদি এসেও থাকে আমরা ওগুলো বুঝতেই চাইনি।
1: মানে এই যে সোমনাথের দাদু হয়েছে, ওরকম কিছু ব্যাপার
3: না, না না,
1: মানে ওই স্কুলিং এর ব্যাপার
0: কিছু শুকুর তো আরো নেই, একদম ত্রিবেন্দ্রম থেকে মেয়ে বিয়ে করেছে,
1: আর মন তো করলোই। আচ্ছা মাসিমা, আপনার জন্ম কোথায় হয়েছিল?
2: আমার কেরালায়, কেরালা মাঞ্জেরি বলে ডিস্ট্রিক্ট।
1: আচ্ছা মাসিমা, আপনার ছোটবেলা
2: হ্যাঁ
1: কিভাবে কেটেছে?
2: ছোটবেলায় আমি প্রথম প্রথম মার কাছেই ছিলাম,
1: মাকে গান বাজনা নাচ,
2: না না, আমার বাড়িতে গান বাজনা লোক কেউ নেই, পরম্পরা যদি বলতে পারি না, সেই জন্য আমি আজকাল মেয়েদের কাছে কোন পরম্পরা থাকতেই পারে, কিন্তু শিখলে মন দিয়ে শিখো সেটা কাজে রাখতে পারবে।
3: আমার তোমার দাদাও এসছে সেটা
2: না, আমার দাদা তো সবই পরম্পরার জন্য, আমার দাদা বাবা তো মিলিটারিতে ছিল আগে,
1: আমি একদম মানে একটু সেই কেরালাতে চলে যেতে চাইছি।
2: আমার মিলিটারি থেকে বাবা যখন একটা,
1: বাবা কি ডিফেন্সের মানুষ ছিলেন?
2: হ্যাঁ, বাবা ওটা ছিল, মানে
1: বাবা মিলিটারি,
2: আমি বেশি জানি না। বাবা আমাদের এসে শিখাতেন বড় বড় কাটার এইসব নিয়েছে ছোটবেলা। হ্যাঁ, বাবা পরে পলিটিশিয়ান হয়েছে বলে মিলিটারি যাওয়াটা বন্ধ।
1: মা কিরকম ছিলেন? খুব সফট,
2: খুব সিম্পল আর ভেরি বিউটিফুল, মানে ফরিনের মতো দেখতে, ফরিনের মতো,
1: সেটা আপনাকে দেখলে বোঝা যায়
2: খুব সুন্দর। না আমারও তো অত সুন্দর,
1: মোহনকে দেখলে আরো বেশি বোঝা যায়, মোহনকে মানে লজ্জা পাচ্ছে।
0: দিদিমার মতো নাই আমি,
3: আমার তো বাবার মতো দেখি।
1: রাইট, সেটা তো বটেই।
2: আমার দাদা হচ্ছে আমার মার মতো হয়েছে।

0: আর ওখানে পড়াশোনা আপনার?
1: আমি পড়াশোনা, আমি ক্লাস ফাইভে পড়তে আমি নাচের সিলেকশন পেয়েছিলাম।
0: নাচটা কি করে এলো আপনার মধ্যে?
1: নাচটা কি জানেন তো, আমার যে বল্লাতোল যে নারায়ণ মেন্দ ফাউন্ডার অফ কেরালা কালামণ্ডলম, ওনার ছোট মেয়ের হাজবেন্ড পলিটিশিয়ান ছিলেন।
0: আচ্ছা।
1: তো ওনার সঙ্গে আমার বাবার সঙ্গে খুব জানাশোনা, সেই হিসাবে কোন সময় আমার বাবার এত পলিটিক্সে ঢুকে গেল, আমাদের দেখতে টাইম পেল না। আর আমার মা তো একদম গ্রামের দিকে বাড়ি ছিল, বাবার খুব ইনসাইট ছিল, হোয়াট অফ দ্য চিলড্রেন লার্ন প্রপারলি ওটা কাজে লাগাতে পারবে, যে পড়াশোনাই শুধু করতে হবে সেরকম কিছু ছিল না। তো আমি ওনার যে বল্লাতোল নারায়ণ মেননের ছোট মেয়ে বাসন্তী মেনন, ওনার নাচ দেখেছি একবার, ওনার
0: রিলেটিভ
1: না ভারতনাট্যম ঠিক আমি তখন ওই বুঝবার শক্তি নেই, উনি কিন্তু ওনার বাবারই লিখার একটা পান্ডালিকাম নাম নিচু পাঙ্গজাঠি মামা সাকি, মানেটা যে ও বন্ধু আমরা দুজন মিলে বল খেলবো, বলটা যেমন মানুষের লাইফের মতো উপরে উঠবে তেমনি মানুষের লাইফের মতো নিচে পড়বে, এইরকম
2: মানেটা,
1: মানে লাইফ ইজ লাইক দ্যাট, উঠান হবে পাতান হবে, এই যে না তখন বুঝতে পারিনি, পরে পরে বুঝতে পেরেছি মানেটা। ওখানে বল্লাতোলের ওই যে কোন কেরালা কালামণ্ডলমে মেয়েদের নিতেন নাচের জন্যে 3 বছরের জন্যে, মানে চারটে মেয়েদের।
0: আচ্ছা, ওটা কি আশ্রম ছিল ওখানে?
1: তখন আশ্রম ছিল, আমি তো 52 to 56 ছিলাম, তখন একেবারে আশ্রম, একটা টিচার আর চারটে মেয়েরা,
0: ওখানেই থাকতে হবে।
1: আমি ওখানেই থাকলাম।
0: আমার পড়াশোনা আপনার বাবা মা এলাও করলেন?
1: হ্যাঁ, বাবার অত ইনসাইটটা ভীষণ। নাচের থ্রুতে হোয়াট এভার দ্য সাবজেক্ট, মানে আমাদের ছিল ইংলিশ, হিন্দি, সংস্কৃত, মালয়ালম কম্পালসারি ছিল এটার সঙ্গে, তাই বুঝতে হবে তো আপনার লিটারেচারটা, সব তো গ্রেট গ্রেট পোয়েটস এন্ডের, তো ত্যাগরাজ সেন, তারপরে মুত্তুস্বামী দীক্ষিত, নানান রকম নানান রকম, যেমন যেমন তুলসীদাস, একান্ডে আছে নানান
0: রকম ওখানকার বিখ্যাত যারা মহাকবি,
1: তাদের গানটা নিয়ে তো আমাদের নাচটা।
0: আচ্ছা, গান কি আলাদা করে শিখতে হয়েছে?
1: তখন শিখতে হয়েছিল অল্প সময়, এটা নাচের জন্য আর কি,
0: নাচের জন্য,
1: কিন্তু বেসিক গ্রুপ শিখতে হয়।
0: আচ্ছা মাসিমা, কোন বাদ্যযন্ত্র শিখতে হয়?
1: বাদ্যসঙ্গে আমি মৃদঙ্গম শিখতে হবে,
0: সেটাই ভাবছি।
1: কেন, ওই তো বল্লাতোল নারায়ণ মেনন দেখে বললো, যাদের তাল আছে ভালো তো দেখে বলবো তুমি এটা শিখো, ওই রকম উনি না বললে শিখতে পারবে না, তখন তো গভর্নমেন্ট নেয়নি না, তখন তো বলেছে তুমি এটা শিখো, এক একটা ছাত্রদের উনি এসে দেখবেন কার এবিলিটি, তাল শিখো না, তুমি অভিনয়ের দিকে ধ্যান দাও, তুমি একটু গান শিখো, আর একটু
0: স্পেশালাইজেশন যেটা,
1: ওটা উনি বলতেন।
0: তারপরে আপনার ধীরে ধীরে বড় হতে লাগলো,
1: স্কলারশিপটা হলো, তারপর উনি খুব পছন্দ হয়েছিল তুমি আরো আরেক বছর থাকো, একটা অ্যাডভান্সড কোর্সটা নাও ওখানে।
0: তখন আপনার বয়স কত?
1: তখন আমার তো 15, থার্ড ইয়ার আমি 15, যে 12 বছরে ভর্তি হয়ে গেছে।
0: আচ্ছা,
1: আমার 12 বছরে, আর 15 উনি 15 যখন 5 ইয়ার্স হয়েছে উনি বললেন তুমি একটু মৃদঙ্গম শেখো আর কথাকালি পুরুষাবেশম শেখো।
0: কথাকালি করতে হলো?
1: কথাকালি বললেন, আমি আবার অত মানে অত নিতে পারিনি, আমি কথাকালির উপরে অত ইন্টারেস্ট ছিল না তখন আমার,
0: এটা খুব ফিজিক্যাল,
1: ভেরি মানে
0: ইটস মোর লাইক মার্শাল আর্ট,
1: ছেলেরা মানে ছেলেদের তো পুরুষাবেশম, মানে ছেলেদের আমি তখন অত ইন্টারেস্ট নেইনি।
0: মৃদঙ্গম কোন চাইলে পারবেন?
1: না, আমি 1 বছর শিখেছি, হাতটা শক্ত হয়ে গেছে, কত এতে আমারই কান্না পেতো, মানে হাত দেখে বাবারে বাবা, তাই আমি বন্ধ করেছি। আমি 4 বছরই ছিলাম, 16 এন্ড অফ দ্য 1956 আমি।
0: আচ্ছা মাসিমা, একটা জিনিস জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে ধরুন গুরুর কাছে আশ্রমে রয়েছেন আপনারা, ওখানে ডেইলি রুটিন কিরকম থাকতো?
1: সকালে 5টা উঠতে হবে,
0: সেটা 12 মাস,
1: 12 মাস, 4 বছরই তাই করেছি।
0: আচ্ছা,
1: তারপরে আমাদের 1 ঘন্টা গানের ক্লাস আছে, গানের ক্লাসের পরে আমরা না রেডি হয়ে 5টা উঠলে, 5:30 রেডি হলেন, 6:30 পর্যন্ত গানটা হবে,
0: গান গুরুজি শেখাবেন,
1: হ্যাঁ টিচার থাকবে।
0: আমার মনে আছে কিছু, একটু শুনুন, ধরুন ওখানে এটা এখন কেরালাতে রয়েছে একটা আশ্রমে, আপনার বয়স এখন 13, এখন আপনার অরিজিনাল যে বয়স আমি সেটাই বলছি,
1: গান নিয়ে চর্চা করছি না কিনা জানি, টিচিং করতে করতে আমার স্বরাস্থান আর কি, দ্য প্লেস অফ দ্য স্বরাজ, মানে

0: এটা শুরু
1: আর এমনি গানের লিরিক কি থাকতো?
0: তারপরে গীতম থাকে, গীতম মানে মনে করুন যে পরম পুরুষ পরম জ্যোতি স্বরূপ ওই বিষ্ণুর উপরে। আমাদের ভাষার সমস্ত বেস্ট সংস্কৃত না, সেই জন্য তখন বুঝতে পারিনি কিছু।
1: তারপর কি হলো এই গানটা হলো
0: এরকম করে আসি আমরা,
1: সময় কি হলো
0: বর্ণম তিলান সবই আসে ওই মধ্যে, বুঝতে পেরেছেন তো? মানে চলে আসবে বর্ণমটা না, গানের বর্ণম আলাদা, এই যে কর্ণাটিক মিউজিকের বর্ণম কিন্তু আলাদা।
1: বর্ণম বর্ণ কতটা মানে
0: বর্ণম মানে সে কালার্স, বর্ণ একটা বর্ণম বর্ণাঙ্গল, বর্ণাঙ্গল মানে কালার্স, বর্ণম মানে ওয়ান বর্ণম, বর্ণমের মধ্যে কালারফুল থাকে। আমাদের আইটেমটা নাচের আইটেম কালারফুল, তার মধ্যে রিচ সাহিত্যম থাকে, যেমন স্বরাজ থাকে, স্বর মানে অ্যালফাবেট সলফাস, তাদের খেলা নোটস এর খেলা থাকে, রাগের খেলা আলাপ থাকে, আর নৃত্য থাকে, নৃত্য অভিনয় সবকিছু থাকে, রিচ রিচ আইটেমস ওটা, বর্ণম ইজ এ ভেরি রিচ আইটেম। যেদি জ্যোতিষ, যেদি মানে যেমন আমরা প্রথম বললাম না, তাকু ঝেকু থাকে, ঝেকু জানকু থাকে, জানকু ডেডিকে থাকে, এরকম জ্যোতিষটা থাকে ওর মধ্যে
1: ডিফারেন্ট। আচ্ছা মাসিমা, এই সকালটা তো এইভাবে গেল, তারপর আপনাদের এমনি কি লিটারেচারও পড়তে হতো?
0: এইপরে আমরা গানের পরে আমাদের একটু ব্রেকফাস্ট এটা করে নিয়ে 8:30 আমরা রেডি, 8:30 রেডি থাকতে হবে, রেডি গানের পরে আমরা কাল সাধগম বলে, কাল সাধ মানে ফুটওয়ার্ক, এটা খালি ফুটওয়ার্ক, এরম আরামান্ডি বলি বা আয়াতাতে বসে বেশ ফুটওয়ার্ক করবো। ভারতনাট্যম আয়তা ইস এ ওয়েল রুটেড ট্রি বলে টিচার, ওয়েল রুটেড ট্রি না হলে ভারতনাট্যমে
1: ওয়েল রুটেড ট্রি,
0: হ্যাঁ ওয়েল রুটেড ট্রি মতন তুমি সেরকম দাঁড়াবে, তার মানে
1: শিকড়টা গভীরে থাকতে হবে, ওই জন্য ওই পশ্চার্স
0: বসাটা, বসাটা বসা থেকে আপনি উপরে যেতেবেন, বসা থেকে নিচে যাবেন, বসা থেকে সাইডে যাবেন, বসা থেকে ভারতনাট্যমে এইটাই বিউটিটা, নানান বডির সমস্ত বডির
2: কিন্তু
1: খুব সোবার
0: দেখতে, কিন্তু ভেরি হার্ডওয়ার্ক,
1: ভেরি হার্ডওয়ার্ক। আচ্ছা মাসিমা, এই এইটা হলো, তারপরে
0: তারপরে আমরা ব্রেকফাস্ট হলো, কাল সাধগম মানে
1: ব্রেকফাস্ট কি কোনো নিয়ম আছে? ধরুন আপনাদের শরীর তো ঠিক রাখতে হবে, খাওয়া দাওয়া খুব লেস স্পাইস এরকম কিছু কি?
0: না না, তখন খাওয়া দাওয়া ভীষণ খারাপ ছিল আমাদের সময়, খুব পুরানো পুরানো আতপ চালে যে পোকাটুক আমরা দেখতাম নিজে, এমন একটা টাইমও ছিল, কিন্তু 3-4 বেলা খাওয়া দাওয়া নর্মাল, কোনো স্পেশাল
1: শরীর খারাপ কিছু হতো
0: না, না কোনো দিন না কোনো।
1: এইটা গেল, তারপরে কি হলো টাইমিংটা?
0: আপনার তো হয়ে গেল ব্রেকফাস্ট, এরপরে 9:30 মধ্যে একদম ক্লাসে, প্রপার ক্লাসে রেডি, সেখানে আপনার নাচ শেখানো হবে, বা আডবোস, আডবোস বলে বেসিক আডবোস, দ্যাট ইট টু টিউন ইয়ার বডি, মানে সমস্ত পায়ের ফুটওয়ার্ক হয়ে গেল, তো ফুল বডি নিয়ে যে কাজটা পরে ওটা হবে আপ টু 11:30 বড়দের দেখবো, বসবো, নানান
1: অনেক টিচার থাকতেন
0: ওখানে, টিচার তো দুজন টিচার ছিল আমাদের, একজন মাস্টার একজন টিচার, মাস্টার বাইরে থাকতেন, টিচার আমাদের সঙ্গে গভর্নরের মতন থাকতেন।
1: দুজনে কি পুরুষ না মহিলাও
0: থাকতেন? না, একটা পুরুষ একটা মহিলা।
1: আচ্ছা আচ্ছা,
0: আমি মোহিনীঅট্টম সাবজেক্ট শিখেছি, তো ওটা লেডি ছিল।
1: ভারতনাট্যমে
0: পাঠ বলা যাবে না, ভারতনাট্যমটা প্রমোটেড হয়ে গেছে রাজার কোর্টে, সারভোজি রাজা।
1: হ্যাঁ, এইটাই জানার কথা, অনেকে বলে BHAR, তা তো নয়, এটা BAR, তাই তো?
0: হ্যাঁ,
1: অ্যাকচুয়ালি কি মহান ব্যাপারটা,
2: এটা নিয়ে অনেক রকম কথা এসে যায়। এখন যদি সারাভোজি নিয়ে যে কথাটা উঠলো, ওই কথাটা যদি, ওটা তো অন্য একটা পয়েন্ট, সারাভোজির কোর্টে এই ডান্সটা প্রথম ফ্লারিশ করেছিল, দে ওয়ার দ্য মেন প্যাট্রনস অফ দিস ডান্স ফর্ম। সারাভোজি মানে এখন কিন্তু কেরালার মধ্যে পড়ছে না, তখনকার কর্ণাটকা বা এখন তামিলনাড়ুর অংশের মধ্যে পড়ছে।
1: আচ্ছা,
2: তার মানে তাঞ্জোর, তাঞ্জোর তখন যে পলিটিক্যাল এর মধ্যে ছিল, তাঞ্জোরের কিং ছিল সারাভোজি অ্যাট দ্যাট টাইম, শিবাজি সাম্বাজি সারাভোজি।
1: আচ্ছা,
2: সেখান থেকে ডান্স ফর্মটা ফ্লারিশ যদিও করেছে। এবার ভারতনাট্যম নামটা নিয়ে যদি কথাটা আসেন,
0: ভারতনাট্যম আগে যেমন ভাগবত মেলা এরকম সরকম ছিল, ওই যে একাহারিও ছিল না, কোর্ট থেকে একাহারি ওটা ফর্ম হয়ে গেছে, ওদের তাঞ্জাবুর কটেজ বলে, বাই দেম এই একাহারি হয়ে রূপ নিয়েছে।
1: ওটা অরিজিনাল উচ্চারণটা কি, ইজ ইট BHAR অর বি

0: E-R.
1: 바르드무니, 바르드무니.
0: 바르드무니지네.
1: 바르드무니 미에치. 에, 미에치. 에. 안 바르도 따이. 바르트버셰르 바브라가 따름. 아프니 두토냐 메인 마문 마네다 도체 바이 바르드무니 or 바르드버셰르 바브라가 따름. 마누시르. All the living creatures say Bhav Raag Tal.
0: Bhav Raag
1: Tal. Bharata Natyam Mane Bhava Raga Tala.
0: Natyam.
1: Natyam bole na Bhava Raga Tal. Bhava Mane oi modhe eshe jacche.
0: Expressions.
1: Expression te eshe jacche.
0: Amra abar phire jai ashrame.
1: Achha.
0: Tarpore dupure ektukhani rest paoa jeto.
1: 8:30 hoye gelo amader khawa dawa hoye gelo 1:30 we have to reach amader chelera mera ekshonge coach. এডুকেশন ছিল ওটা কথাকালি ছেলেরা আর আমরা একসঙ্গে ছিল ল্যাঙ্গুয়েজ ক্লাসটা
0: আচ্ছা
1: তখন আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাস
0: হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাস আছে
1: আমি বললাম না মালয়ালমটা আছে সংস্কৃত আছে হিন্দি একটু আছে ইংলিশ আছে এইসব ল্যাঙ্গুয়েজটা আমরা মোটামুটি জানবার মতো খুব অল্প সময়
0: মানে বেসিকটা জানা দরকার আছে
1: ওটার মধ্যে ছিল আমরা হিন্দি ড্রামা করেছি একবার সংস্কৃত ড্রামা করে দিয়েছে ওটাও করতো
0: আপনি অভিনয় করতেন
1: রোল
0: দিত এইরকম ভাবে চার বছর আর সন্ধ্যাবেলাও ক্লাস হতো
1: সন্ধ্যাবেলা বাবা আপনি এটা হলো বাই 3:00 ইউ টু গেট রেডি ফর এ মেইন ক্লাস নাচ শেখা গান করা মানে এসব একসঙ্গে থিওরি শেখা সবকিছু হবে 5টা বাজে ছুটি হয়ে যায় আমরা সবাই ভারতপুরা বলে একটা রিভার আছে ও সেই রিভারে সবাই মিলিয়ে স্নান করতে যায়
0: সন্ধ্যা হওয়ার আগে
1: 5টা বাজে ছেলেদের 5:30 ছোটা 6:30 ফিরে আসতে হবে
0: দিনের বেলা আপনারা স্নান করতেন না
1: না কিচ্ছু না
0: আচ্ছা আচ্ছা
1: বিকালে সবকিছু প্র্যাকটিস এই সব হয়ে গেলে ভারতপুরাতে স্নান করতে যাব ফিরে আসবো 6:30-7টার মধ্যে আপনার রেডি থাকতে হবে আর গান বা তারপরে ঠাকুরের নাম করতে হবে নম শিবায় নারায়ণায় মা অচ্যুতায় মা গোবিন্দায় মা সমস্ত বলবে আর যা কিছু গানের টিচার যদি মনে করে আবার জিজ্ঞেস করবো গানটা আবার জিজ্ঞেস করবে আর গানটা জিজ্ঞেস করবে 8:30 পর্যন্ত টিচারের সামনে থাকতে হবে তা আমাদের গল্প বলে দিল বা এই অল্প অল্প যা নতুন শিখেছে বড়দের একটুখানি ওরা নতুন আইটেম শিখছে ছোটদের ছোটদের মতো জিজ্ঞেস করে বড়দের যে বড় কোয়েশ্চেন করবে ওরাল সব ওরাল কোনো লিখা নেই লিখতে নিলে বলবে উই আর নট টিচিং টু রাইট ডাউন সব ওরাল মনে রাখো
0: স্মৃতিতে রাখো
1: যা কিছু
0: পরীক্ষা হতো
1: পরীক্ষা নেই কোনো পরীক্ষা নেই
0: কোনো পরীক্ষা নেই
1: কিন্তু টিচার্স মানে যাদের যখন ভাজি হয়ে যায় ভাজি করতে দেবে না ওইরকম স্টুডেন্টস কে নেওয়া হবে
0: আগে থেকে ওরা ঠিক করে
1: আগে থেকে সেরকম ট্যালেন্টেড কে নেবে ওরা
0: আচ্ছা
1: ওটা পাওয়াটা শক্ত ওটা ভাগ্য
0: আর বিকেল 5টার সময় স্নান করে শীতকালে কি হতো
1: আমাদের কেরলে শীত নেই ভালো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ইজ ভেরি প্লেজেন্ট টাইম আমরা 4টা বাজে গিয়ে স্নান করতে হবে যে ডিসেম্বরে এমন একটা দিন আছে আমাদের তিরুবাদীরা এসব কৃষ্ণের গান করে 4টা বাজে গিয়ে পুকুরে গিয়ে স্নান করতে হবে
0: পুকুরে ভোরবেলা
1: ভোরবেলা সবাই বাড়িতে পুকুর থাকে
0: এটা 4 বছর চললো
1: হ্যাঁ
0: করতে করতে আপনার বয়স হয়ে গেল
1: 16 কমপ্লিট
0: তারপর কি হলো
1: তারপরে 16 কমপ্লিট হয়ে গেল 17 এ বিগিনিং এ বুঝায় আমার একটু দুপুরে মনে হচ্ছে কেরলা গেলাম একটা টিচার আর মিস্টার কুটি আমার বাড়িতে
0: আসছিলাম
1: মিস্টার কুটির যে নেইবার যে আসান রামন কুটি আসান উনি ভেরি ফেমাস ছিলেন কেরালাতে আর উনি তো টিচারও ছিলেন কেরালা গালা মন্ডলে
0: আচ্ছা গুরুজিকে যখন ফার্স্ট দেখলেন এত সুন্দর দেখতে মানে এত সোবার
1: আমার একদম সুন্দর লাগেনি যাই হোক প্রথমে তাও ওই জন্য বললাম বাবাকে
2: আমারই মতো রোগা না
1: আমি ভীষণ রোগা না এই নর্থ সাইডে একরকম উনি জুব্বা পরতেন না আমি তো কোনোদিন দেখিনি ওই যে পাঞ্জাবি
0: উনি বরাবরই
1: দেখে জিতেন মে মাসে এরকম যখন সামারে তখন আমরা হাসতাম ওনার জামার মধ্যে আরেকজন তো ঠিক ঢুকতাম
0: গুরুজি এটা পরে জানতে পেরেছিলেন
1: পরে আমি কথা বলেছি এটা যখন কলকাতায় এসে আমি প্রথম আমার মহান যে বেবি হয়েছে 59 বাড়ি যাচ্ছি আমি বলছি প্রথম যখন তুমি যাবে এই জামা পড়বে না আমরা এসেছি বন্ধু মিলে ওই জন্য একদম ছোট জামা শার্ট পরে যাবে পাঞ্জাবি পরে যাবে
0: কিন্তু ওকে কি সুন্দর লাগতো
1: কি
0: ছোটবেলা থেকে ওরকমই দেখেছি। আচ্ছা গুরুজির সঙ্গে আপনার এই যে সম্বন্ধ তৈরি হলো বা যা কিছু সব বাড়ি থেকে তৈরি হলো, আপনি গুরুজির কাছে কখনো নাচ শিখেছেন?
1: আমি গুরুজির কাছে নাচ শিখিনি,
0: গুরুজিকে কথাকালি,
1: উনি কথাকালি আর কথাকালি যে খুব একটা আগে ভালোবাসিনি, বিয়ের পরে ভালোবাসতে শুরু করলাম, তারপরে তাই তার মূল্যটা আমি বুঝতে পারলাম। কথাকালি যারা

0: টিকে থাকে, তাদের কোনো রিহার্সাল লাগে না জানেন অন দ্য স্টেজ। একটাই সাবজেক্ট আমি জানতে পেরেছি থ্রু দ্য ইয়ার, কথাকলি ভালো করে শিখে থাকে সাত আট বছর পরিষ্কার, যে কোনো নাচ না, ওরা যে কোনো নাচ করবেই না, গল্পটা অন দ্য স্টেজ এক্সাম্পলই ওরা ইউজ করতে
1: পারে। আসলে কথাকলি ইটসেলফ একটা ভাষা, আমরা কিন্তু এই গল্পটা করবো আজকে, মানে এবার শুরু করে দাও।
2: ল্যাঙ্গুয়েজ অফ সাইলেন্স,
1: এবং তারা পুরো জিনিসটা জানে, মানে এবার ওরা জাস্ট দে উইল ডান্স, দে উইল সিং, দে উইল প্লে, বিভিন্ন স্কুল থেকে এসেছে, কেউ কোনো রিহার্সাল করেনি।
3: মিডিয়ামটা মালায়ালাম আছে আর কনস্ট্যান্ট হ্যান্ড জেস্টার চলছে, ওরা কিন্তু হ্যান্ড জেস্টার সবাই কথা বলতে পারে, যারা যারা কথাকালি শিখেছে বা কথাকালি কথা না বলো দে ক্যান কনভার্স।
0: ওটাই আমি বলছি, সাইন ল্যাঙ্গুয়েজ মানে এটা কি, প্রত্যেক ওয়ার্ডে মুদ্রা আছে, এটা অন্য কোন এটা শুধু কথাকালিতে, আর ওদের এক্সপ্রেশনটা একটু এলাবোরেট, বড় বড় করেন না আপনি, সত্যি বলতে গেলে একবার সেটা এলাবোরেটলি শিখলে আপনি যত শর্ট করতে পারেন, যারা শর্ট শিখলে এলাবোরেট
2: করা যায় না। সবার কাছে বিদায় নেওয়ার সময় যারা শুনছেন, যাদের আমরা বলি শ্রবণ শিল্পী, অর্থাৎ যারা ওপারে রয়েছেন, যারা মন দিয়ে শুনছেন আমাদের অনুষ্ঠান, তাদের বলি ষোলো আনা বাঙালি, আমরা পরের সপ্তাহে এই দিনে এই সময় আবার ঠিক ফিরে আসবো এই অনুষ্ঠান নিয়ে। সঙ্গে পুরো থাকা মনে করতে সারা পৃথিবী চেনে, যে সবাই মা বলে সম্মান করে,

এতক্ষণ প্রখ্যাত ভরতনাট্যম শিল্পী আর শিক্ষাগুরু থাঙ্কমণি কুট্টির সঙ্গে কথোপকথনে ছিলেন আকাশবাণীর দেবাশিস বসু। সঙ্গে ছিলেন গুরুমার দুই সুযোগ্যা পুত্র সোমনাথ গোবিন্দন কুট্টি আর মোহন গোবিন্দন কুট্টি। আজ শুনলেন প্রথম পর্ব, আগামী রবিবার শুনবেন দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল ষোলো আনা বাঙালি। আজ এই পর্যন্ত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

রবিবাসরী ও সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, এই রবিবারের আলসেমি ভরা সকালের শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। আসুন, আজ শুরু হচ্ছে এখন মৈত্রী প্রচার তরঙ্গে আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান, মন ভালো করা সকালের এক মিষ্টি মধুর অনুষ্ঠান, মনের মতো গান। স্টুডিওর এ প্রান্তে আজ রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু, আমি পুনম বাগ। শ্রোতা বন্ধুরা, গত সপ্তাহে অর্থাৎ বৃহস্পতিবারই সারা বিশ্বের সবথেকে বড় উৎসব বলে যে তকমা পেয়েছে, সেই রথযাত্রা শুরু হয়েছে এবং সেই উৎসবের বিদায়ের সুর আমরা শুনতে পাব আগামী শুক্রবার, যেটা উল্টো রথযাত্রা বা বহুদা যাত্রা নামে পরিচিত। সেই রথযাত্রার রেশ তো এখনও চলছে এবং রথ মানেই মেলা, আর মেলা মানেই আনন্দ, আলোর রোশনাই, জিলিপি, পপকর্ন আর আর কি কাঠের খেলনা। আজ আমাদের মনের মতো গান অনুষ্ঠানে ফিরে দেখা হবে মেলার একাল সেকাল, তার স্মৃতি এবং সুরের মেলবন্ধন। মেলা বললেই আমাদের বেশ শৈশবের পুরনো দিনের চেনা ঠিকানায় একবার এক নিমেষে মানুষ চক্ষে পৌঁছে যেতে ইচ্ছে করে, যেখানে নিয়মের তো কোনো বেড়াজাল নেই, আছে শুধু অনাবিল আনন্দ। রথের মেলার একাল সেকাল বা মেলার একাল সেকাল নিয়ে কথা বলতে গেলে শিল্পী জপমালা ঘোষের একটি গান একেবারে নিখুঁত মেলবন্ধন ঘটিয়েছে।

শুরু করা যাক সেই গান দিয়েই। তবে তার আগে বলি, সেকালের মেলা মানেই তো ছিল এক রূপকথার জগৎ, ঠিক যেন এই হট্টমেলার দেশ, যেখানে কোনো নিয়ম তো খাটতই না। ছোটদের জন্য মেলা ছিল এক জাদু নগরী, যেখানে কাঠের চাকা লাগানো ছোট ছোট রথ টেনে নিয়ে যাওয়ার আনন্দ তো আছেই রথের মেলা মানে, মাটির পুতুল আছে মেলায়, আর আর কি আছে? মুখে ফুঁ দিয়ে বাজানো টিনের বাঁশির হট্টগোল। আজকের দিনে মেলা হয়তো অনেক আধুনিক হয়েছে, মেলার মাঠের সেই ধুলোবালি জায়গা নিয়েছে ঝাঁ চকচকে স্টলে, কিন্তু আমাদের শৈশবের সেই যে চিরচেনা কোলাহল, বায়না করার আনন্দ আর মেলার সেই চিরন্তন হট্টমেলা আজও আমাদের মনে একই রকম নস্টালজিয়া জাগিয়ে তোলে। আসুন, জপমালা ঘোষের এই গানের হাত ধরে আমরা সবাই আরও একবার ঘুরে আসি আমাদের সেই হারানো ছোটবেলার হট্টমেলার দেশ থেকে।

আচ্ছা, মেলা বললেই আপনাদের সবার চোখে আগে কি ভেসে ওঠে বলুন তো, মনে করে দেখুন। মনে করতেই হবে না, চোখে অলরেডি ভেসে উঠেছে জিলিপির গন্ধ, পাঁপড় ভাজা, নাকি কাঠের খেলনা, নাকি মাটির পুতুল, কোনটি? এই সমস্ত মেলার কথা বললে ভেসে উঠলেও সেকালে কিন্তু মেলার আসল রাজা ছিল অন্য একজন। কি মনে পড়ল নিশ্চয়ই, সে হলো তালপাতার সেপাই আর তালপাতা।

আর বাঁশি, সামান্য একটু তালপাতা আর কাঠি দিয়ে তৈরি সেই বাঁশিতে যখন ফু দেওয়া হতো, তখন যেন গোটা মেলার আনন্দ ওই একটি সুরেই বাঁধা পড়ে যেত। আর মেলা থেকে ফেরার পথে সেই তালপাতার বাঁশি বাজাতে বাজাতে বাড়ি ফেরার যে কি রোমাঞ্চ, তা আজকের গ্যাজেট সর্বস্ব শৈশবকে বোঝানো বেশ কঠিন। আজকের দিনে মেলায় প্লাস্টিকের খেলনা আর রিমোট কন্ট্রোল গাড়ির ভিড়ে সেই তালপাতার বাঁশি বা সেপাইরা হয়তো হারিয়ে গেছে, কিন্তু আমাদের স্মৃতির মণিকোঠায় আজও অমলিন। ঠিক এই নস্টালজিয়াকে, এই চিরচেনা শৈশবকে আর মেলার সেই হারিয়ে যাওয়া গন্ধকে সুরের সুতোয় বেঁধেছিলেন আমাদের সবার প্রিয় শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় আর ভূপেন হাজারিকার কালজয়ী সুরে এই গানটি যখনই রেডিওর স্পিকারে বেজে ওঠে, বুকটা কেমন হু হু করে ওঠে না, এক লহমায় সেই ছোটবেলায় পৌঁছে যায়। মনে হয় যদি আরও একবার ছোটবেলার সেই মেলায় ফিরে যাওয়া যেত। আসুন আজকের এই অলস রবিবাসরীয় সকালে মনের মতো গানের অনুষ্ঠানে আমরা সবাই আরও একবার ফিরে যাই আমাদের সেই তালপাতার বাঁশি কেনার দিনগুলোয়। শুনুন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে সেই অপূর্ব গানটি।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা মনের মতো গান অনুষ্ঠান। আর আজকে অনুষ্ঠানের বিষয় মেলার একাল সেকাল। মেলা মানে এখন যেটা চলছে মরশুম, রথের মেলা তো উঠেই আসে। আর মশাই, রথের মেলা মানেই তো শুধু মন খারাপ আর হারিয়ে যাওয়া দিনের স্মৃতি নয়, রথের মেলা মানেই তো ভরপুর

আনন্দ হইচই আর একেবারে জমজমাটি হুল্লোড়। সেকাল হোক কিংবা এই কাল, মেলার মাঠের সেই আসল খাঁটি আনন্দ আর চনমনে মেজাজটাকে কিন্তু কোনো কিছুই বদলে দিতে পারেনি। আর যখনই আমরা রথের মেলার সেই আসল আনন্দের কথা বলি, তখনই আমাদের মনে ভেসে ওঠে এমন একজনের নাম যার কণ্ঠের জাদুতে যে কোনো সাধারণ উৎসব একেবারে জীবন্ত হয়ে উঠত। হুম হুম আমি আমাদের সবার প্রিয় সুরের জাদুকর, হাসির গানের রাজা সনৎ সিংহের কথাই বলছি। রথের মেলাকে কেন্দ্র করে তার গাওয়া গানটি শোনেননি এমন বাঙালি বোধ হয় খুঁজেই পাওয়া যাবে না নিশ্চয়ই। এই গান আসলে শুধু একটি গান তো নয়, এটি যেন রথের মেলার একটি জীবন্ত দলিল। গানটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মেলার সেই চিরন্তন ছবি। একদিকে চড়ক গাছ আর নাগরদোলার ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ, অন্যদিকে পাঁপড় ভাজার কড়াই থেকে ওঠা গরম ধোঁয়া। একদিকে ছোটদের বেলুন আর টিনের চশমা কেনার বায়না, অন্যদিকে ভিড়ের মধ্যে চেনা অচেনা মানুষের হট্টগোল। সনৎবাবু তার চেনা মেজাজে, সেই চিরপরিচিত রসিকতায় আর অদ্ভুত সুন্দর গায়কিতে মেলার ভিতরের এই হট্টগোল আর আনন্দটিকে এমনভাবে ফুটিয়ে তুলেছিলেন যা শুনলে আজও পা দোলাতে ইচ্ছে করে, তাই না? আজকের দিনে মেলা হয়তো অনেকটা হাইটেক হয়েছে, মানছি। মাটির খেলনার জায়গায় এসেছে প্লাস্টিক, আর বায়োস্কোপের জায়গা নিয়েছে বড় বড় জায়ান্ট হুইল। কিন্তু মেলার সেই হুল্লোড়, সেই হারিয়ে যাওয়া চেনা আনন্দ আজও কিন্তু একেবারে একই আছে। রবি বাসরীয় এই অলস সকালে রথের মেলার এই মরশুমেতে চলন্ত সেই আসল আনন্দটিকে আরও একবার বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি। শুনুন সনৎ সিংহের কণ্ঠে সেই চিরচেনা চিরসবুজ গানটি।

বাঙালির মেলা মানে কি শুধু কেনাকাটা আর জিভে জল আনা নানান খাবারের বৃত্তে আটকে থাকা, তা তো নয়। মেলার একটি অন্য পিঠও আছে, তাই না শ্রোতা বন্ধুরা? মেলা মানেই তো মানুষে মানুষে মিলন, মেলা মানেই তো জাত পাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষের সঙ্গে মানুষের এক অদ্ভুত আত্মিক মেলবন্ধন। আর যখনই আমরা বাংলার এই উৎসব আর মেলার আধ্যাত্মিক বা বাউল দর্শনের কথা ভাবি, তখনই মেলা শব্দের অর্থ এক নিমেষে বদলে যায়। মেলার এই একাল সেকালের গল্প করতে করতে আজ এখনই আমাদের মনে পড়ে লালন ফকিরের সেই অমোঘ দর্শনের কথাটিও, যেখানে কোনো লৌকিক কেনাকাটা তো নেই কোনো কৃত্রিম আলোর রোশনাইও, সেখানে আছে শুধু মনের মানুষের খোঁজে এক হওয়া। আর সেই মহামিলনের কথাই তো লালন সাঁইজি বলে গেছেন তার তিন পাগলের হলো মেলা এই গানেতে। এখানে পাগল মানে তো কোনো উন্মাদনা নয়, এ হলো ঈশ্বরের প্রেমে ভক্তির রসে মশগুল হওয়া পরমাত্মার মিলন। সেকালের মেঠো পথের বাউল আখড়া থেকে শুরু করে একালের জয়দেবের মেলা, এই গানের দর্শন কিন্তু আজও আমাদের শিকড়ের টানকে মনে করিয়ে দেয়। আজকের এই বিশেষ রবিবাসরীয় সকালের মনের মতো গান অনুষ্ঠানে এই কালজয়ী গানটিকে আমরা শুনব একেবারে অন্য এক আবহে, এক মায়াবী কণ্ঠে। মাটির কাছাকাছি থাকা, মাটির গন্ধ মাখা কণ্ঠজার আমাদের সবার প্রিয় শিল্পী সহজমা। শুনুন এখন সহজমার মা সেই মাটির টান মাখা দরদি কণ্ঠে এই গানটি।

মেলা নিয়ে কথা আর গান শুনতে শুনতে যখন বাউল দর্শনের গভীরে ডুব দিই, তখন মেলা শব্দের সংজ্ঞাই বদলে যায়, তাই না? আর বাংলার মেলার কথা হবে, অথচ বীরভূমের কেন্দুলির সেই বিখ্যাত জয়দেবের মেলার কথা উঠবে না, তা তো হতেই পারে না। মেলা, এই রথের মেলা বিশেষ করে যেমন বর্ষার আগমনী বার্তা আনে, জয়দেবের মেলা তেমনি পৌষের শীতে বাউল ফকিরদের এক অদ্ভুত মিলন ক্ষেত্র হয়ে ওঠে। এবার আমরা আমাদের মেলা যাত্রার সেই চেনা ট্র্যাকে ফিরি, যেখানে একাল আর সেকালের এক দারুণ মেলবন্ধন লুকিয়ে রয়েছে। আচ্ছা, আপনাদের মনে আছে 80-এর দশকের সেই চনমনে আধুনিক লোকসঙ্গীতের ঢেউয়ের কথা, যখন বাংলার লোকগানকে একেবারে নতুন এক রূপ দিয়ে আমাদের ড্রয়িং রুমে পৌঁছে দেওয়া হয়েছিল? আমি সেই সময়ের কথাই বলছি। আর সেই ধারার অন্যতম সেরা এবং জনপ্রিয় একটি গান স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে আমি জয়দেবের মেলাতে যাব। এই গানটি একাল আর সেকালের এক অদ্ভুত সেতু বন্ধন। কিন্তু একদিকে ভাবুন না, গানের কথায় রয়েছে জয়দেবের মেলার সেই চিরচেনা বাউলের আখড়া, লালন ফকিরের গানের টান আর একতারার সুর, আর অন্যদিকে রয়েছে মিউজিকের অ্যারেঞ্জমেন্টে সেই সময়ের এক আধুনিক চনমনে ছন্দ। মেলার এই অনুষ্ঠানে মনের মতো গানেতে এই গানটি যেন আমাদের মনে করিয়ে দেয় যে সময় যতই বদলাক, মেলার মাঠের সেই যে প্রেম, সেই ভক্তি আর আনন্দের টান কিন্তু যুগে যুগে টান টানই রয়েছে, তাই না? স্বপ্না চক্রবর্তীর সেই চেনা মিষ্টি আর এনার্জেটিক গায়কিতে এই গানটি শুনলে আজও মনটা কেমন নেচে ওঠে। মনে হয় এখনই ব্যাগটা গুছিয়ে কোনো এক বাউল মেলার উদ্দেশ্যে রওনা দিই। ঠিক আছে, সশরীরে যদি এখন নাই হয়, কানে তো শুনতে পারেন, কানে শুনতে শুনতে মানস পথে ভেসে উঠবেই। তাহলে শুনুন সেই চিরসবুজ দারুণ জনপ্রিয় গানটি স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, মেলার তো আরও একটি গভীর রূপ আছে, তাই না? আমাদের সনাতন বাংলার লোকসংস্কৃতি আর ভক্তিবাদে এই জীবনটি তো আমাদের, এই জীবনটি তো আসলে একটা মস্ত বড় মেলা, যেখানে আমরা সবাই এসেছি মাত্র কিছু দিনের জন্য। আর মেলা ফুরলেই আবার যে যার ঘরে ফিরে যাওয়া। মেলার একাল সেকালের এই আড্ডায় আজ বড় মনে পড়ছে এক কালজয়ী সুরস্রষ্টা এবং কণ্ঠশিল্পীর কথা, যার মখমলি কণ্ঠের টান আমাদের নিমেষের মধ্যে জাগতিক এই মেলার মোহ থেকে মুক্ত করে এক ঐশ্বরিক আনন্দের খোঁজ দেয়। আমি আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কথাই বলছি। আর গানটি কান পাতবেন, অবশ্যই কান পাতবেন। তার আগে বলি, এই গানটি মেলার একাল সেকালের এই অনুষ্ঠানে এক অদ্ভুত মাত্রা যোগ করবে। মেলা মানেই তো শুধু ধুলোবালি আর কোলাহল নয়, মেলা মানেই তো আমাদের আনন্দের এক মহোৎসব, তাই না? এই আনন্দ মেলায় আধ্যাত্মিক রূপও আছে, যেখানে মা কালীর কোলে বসেছে এক পরম আনন্দের মেলা। মানবেন্দ্রবাবুর সেই ধ্রুপদী ছোঁয়া মেশানো গায়কী, সেই দরদ আর ভক্তির আকুলতা শুনলে আজও গায়ে কাঁটা দেয়। তাহলে আসুন, রবিবারের এই সুন্দর সকালে কোলাহল ভুলে স্মৃতির স্মরণী বেয়ে আমরা সবাই অবগাহন করি সেই পরম ভক্তির রসে। শুনুন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই অসাধারণ চিরন্তন কণ্ঠের জাদুতে ভরা এই গানটি।

মেলার একাল সেকালের এই আড্ডায় এইবার আমরা একবার চলে যাই, মানে চলে যাই না, ফিরে আসি এই কালের একেবারে নতুন, তাজা আর মাটির কাছাকাছি থাকা একটা সুরের ঠিকানায়। হ্যাঁ, আজকাল লোকগানে আধুনিক জয়যাত্রা চলছেই বহু বছর ধরে, এবং নতুন প্রজন্ম থেকে পুরনো প্রজন্ম সেটিকে যথেষ্টভাবে গ্রহণ করেছে। কথা হচ্ছে রঙিলা নাও বাংলা ব্যান্ড নিয়ে। সেখানে মেলা থেকে শুরু করে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা ১২ মাসে ১৩ পার্বণের মেলার কথা তুলে ধরেছে। সব কিছুর আনন্দকে তারা এক সুতোয় বেঁধেছে তাদের চমৎকার একটি মেলা বিষয়ের গানেতে। সেই গানটি কিন্তু মেলার একাল সেকালের বিবর্তনের এক দারুণ উদাহরণ। সেকালে মেলার গান মানেই ছিল শুধু একতারা বা দোতারার চেনা বল, আর এই কালের এই গানটিতে মাটির সেই খাঁটি লোকসুর আর ঢোলের কাঠির চেনা ছন্দের সঙ্গে মিলে মিশে গেছে আধুনিক গিটার আর ড্রামসের অনবদ্য মেলবন্ধন। চলুন অবগাহন করি সেই গানটিতে রঙিলা নাওয়ের দল থেকে।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন আপনারা শুনছেন মনের মতো গান অনুষ্ঠান। এবং আজকে মনের মতো গান অনুষ্ঠানে বিষয় মেলার একাল সেকাল। এই আড্ডায় আরও একটি বাংলা ব্যান্ডের কথা মনে পড়ছে, শহর বাংলা ব্যান্ড, যেখানে একটি গান আছে মেলা নিয়ে। সেই মেলার যে রূপ ফুটে উঠেছে তা যেমন নাগরিক, তেমনি তা এক পরম একাকিত্ব আর মিলনের এক অদ্ভুত কোলাজ। অনিন্দ্যবাবুর সেই চেনা ম্যাজিক মাখানো গায়কি, গিটারের অনবদ্য কর্ডস আর বেহালা ও বাঁশির সেই মন কেমন করা মেলোডি আমাদের এক নিমেষে নিয়ে যায় সমুদ্রের পাড়ে বসা এক মস্ত বড় মেলায়। রথের মেলায় যেমন লাখো মানুষের ভিড়েও আমরা নিজেদের ছোটবেলাটাকে খুঁজি, এই গানটিও ঠিক তেমনি ভিড়ের মাঝেও এক অদ্ভুত শান্ত এবং অন্তর্মুখী অনুভূতি এনে দেয়। একালের ডিজিটাল যুগের ব্যস্ত শ্রোতাদের কাছেও এই গানটি আজও ঠিক ততটাই তাজা আর মন ছুঁয়ে যাওয়া। তাহলে আর দেরি কেন? রথের মেলার একাল সেকাল বা মেলার একাল সেকাল নিয়ে যে আড্ডা জমে উঠেছে সেখানে শুনুন এখন সেই দুর্দান্ত সৃষ্টি শহর ব্যান্ডের কণ্ঠ থেকে।

মেলা যতই আধুনিক হোক না কেন, একেবারে মনটা কিন্তু সেই বাউল গানের আসরেই শান্তি খোঁজে, তাই না? আর যখনই আমরা বাংলার খাঁটি মাটির গান, সহজ সরল জীবন দর্শন আর বাউল মেলার কথা বলি, তখনই একালের লোকসঙ্গীতের জগতে যার নাম একেবারে প্রথম সারিতে চলে আসে, তিনি হলেন আমাদের সব্বার অত্যন্ত পরিচিত প্রিয় শিল্পী শ্যামল গায়েনবাবু। তার কণ্ঠে এক অপূর্ব মাটির টানের মেলার গান রয়েছে, যা এমন অদ্ভুত মাটির গন্ধ আর তার গায়কিতেই আসলে এমন এক অদ্ভুত মাটির গন্ধ আর সোঁদার টান রয়েছে, যা শুনলে মনে হয় আমরা কোনো এক পড়ন্ত বিকেলে অজয়নদের চরে বা বাউলদের আখড়াতে হঠাৎ ঢুকে বসে পড়েছি। এই গানটি শুনলে আমাদের মনে পড়ে যাবে যে জীবনের সমস্ত কোলাহল, সমস্ত আধুনিকতার শেষে আসল আনন্দ লুকিয়ে আছে এই সহজিয়া বাউল মেলাতেই, যেখানে মনের মানুষ চেনা যায় কোনো কৃত্রিম আলো ছাড়াই। রবিবাসরীয় সকালের এই মনের মতো গান অনুষ্ঠানে এখন তবে শুনুন শ্যামল গায়েনের কণ্ঠে সেই অনবদ্য

মেলা বসে, মেলা ভাঙে, এই তো নিয়ম। মেলার আলো একে একে নিভে আসে, নাগরদোলা থমকে যায়, আর মেঠো পথে পড়ে থাকে শুধু কিছু চেনা মানুষের, অচেনা মানুষের পায়ের ধুলো। মনের মতো গানের অনুষ্ঠানে আজ বিষয় ছিল মেলার একাল সেকাল। এই অনুষ্ঠান আজ একেবারে শেষের পথে। হট্টমেলার সেই চনমনে শৈশব, তালপাতার বাঁশির নস্টালজিয়া, শহর ব্যান্ডের নাগরিক সুর আর বাউল আখড়ার মাটির টান পেরিয়ে এবার আমাদের বিদায়ের পালা। আর এই বিদায় বেলায় মন কেমন করা মুহূর্তকে সুরের চাদরে মুড়ে দিতে ওপার থেকে যিনি হেঁটে আসছেন, তিনি সুরের ঈশ্বর, আমাদের সবার প্রিয় মান্না দে। আজকের এই অনুষ্ঠানের শেষ গান হিসেবে তাঁর চেয়ে সঠিক আর কেই বা হতে পারেন বলুন? মান্না দে বাবুর সেই মখমলি আর দরদি কণ্ঠে আজকের শেষ গান শুনব মিলন মেলা নিয়ে।

0: আপনাদের মৈত্রী বন্ধু পুনম বাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com, maitribandhu, maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com, maitribandhu, maitribandhu23@gmail.com।
0: আকাশবাণী মৈত্রী, শুনবেন ভক্তিগীতি সুজয় চন্দের কণ্ঠে।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে লোকগানের আসর। এই আসরে আজ শুনবেন লোকসঙ্গীতের এক অন্যতম জনপ্রিয় পর্যায়ে ভাটিয়ালির গান। নদীর বুকে পালতোলা নৌকো, দিগন্ত বিস্তৃত জলরাশি আর মাঝির উদাসীন সুর, এই নিয়েই তো আমাদের বাংলার প্রাণ। ভাটির টানে ভাটিয়ালি গানের ছন্দে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ ভাটির টানের সুরে আপনাদের নিয়ে যাব সেই জগতে যা আমাদের শিকড়ের কথা বলে, নদীর কথা বলে, আর বলে মাঝিমাল্লার জীবনের সুখ দুঃখের কথা। অনুষ্ঠানে প্রথমেই গান শুনুন প্রমথেশ দাসের কণ্ঠে।

লোকগানের আজ এই আসরের অন্তিম নিবেদনে রইল ভাটিয়ালির সুর উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে।

এতক্ষণ শুনলেন লোকগানের আসর। উপস্থাপনায় ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু আমি পুনম বাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান অতিথি।
1: এখন শুনবেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি অনুপম রায়, আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার।
2: এবার ওপার দুই বাংলার শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই সেই অনুষ্ঠানে যার নাম অতিথি, সেই অনুষ্ঠান যেখানে আমরা এমন গুণীজনেদের সান্নিধ্য পাই মিনিট তিরিশেক সময়, আধা ঘণ্টা, যার মধ্যে দিয়ে তাঁদের জীবনের নানান ঘটনায় শুধু যে মাত্র উদ্বুদ্ধ হয়ে উঠি তাই নয়, ভারী অবাক হই। আসলে গুণীজনেদের যে যাত্রাটা, জীবন পথটা, সেটা সত্যি খানিক অবাক করে বই কি আমাদের। নিজেরাও ভাবি চাইলে হয়তোবা পারতেও পারি, চেষ্টা করতে দোষ কি, তাই না? আজকেও তেমনই এক গুণীজন রয়েছেন যার সান্নিধ্যে আগামী ৩০ মিনিট, এই আধ ঘণ্টা রঙিন হয়ে উঠবে, এই দাবিটুকু আমি আগে থেকেই করছি। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট গায়ক, গীতিকার, সুরকার অনুপম রায়।
3: নমস্কার
2: অনুপমদা। ঠিক যখন ভাবছিলাম অনুপম রায়ের আগে আমি ঠিক কি কি বলবো, গায়ক আগে বলবো নাকি গীতিকার আগে বলবো নাকি সুরকার আগে বলবো নাকি একজন গোল্ড মেডেলিস্ট ইঞ্জিনিয়ার বলবো, আমি ঠিক কোনটা বলবো, কারণ একসঙ্গে এত কিছু। তো এই যে একসঙ্গে এত কিছু, তার মধ্যে ঠিক কোনটা সবার আগে বললে আপনার ভারী ভালো লাগে?
3: খুব কঠিন প্রশ্ন আসলে। আমিও সাধারণভাবে যেভাবে দিন কাটে আর কি, কোন একটা জিনিস নিয়ে যে আমি সারাদিন পড়ে আছি সেরকম নয় আর কি। কখনো হয়তো লেখা হচ্ছে, কখনো সুর আসছে, কখনো গান গাইছি, কখনো কবিতা লেখার চেষ্টা করছি, কখনো গদ্য লেখার চেষ্টা করছি, কখনো বই পড়ছি। সুতরাং এই সবকটা মিলিয়েই তো আমি, কোনো একটাকে বেছে নিলে তো ওরকম ভাবে চেনা যাবে না আর কি।
2: মানে ওই ছন্দে ছন্দে কত রং বদলায় সারা জীবনে, সারাটা দিনেই আপনার নানানভাবে বদলাতে থাকে।
3: হ্যাঁ হ্যাঁ, এবং এই প্রত্যেকটা, এগুলো তো সব অবতার বলা যেতে পারে, এই বিভিন্ন অবতারগুলোর সংমিশ্রণ এক জায়গায়, মানে সেটাই আমার পরিচয় আর কি।
2: এই যে আমরা এখন মূলত গায়ক, গীতিকার, সুরকার, সঙ্গীতের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে আছে অনুপম রায় নামটা, সেটা ছোটবেলায় কি তার কোনো পরিবেশ বাড়িতে ছিল? মানে ছোট থেকে ভেবেছিলেন যে আমি গান নিয়েই থাকব, আমার পথটা গানের পথই হবে?
3: হ্যাঁ, এগুলো আসলে বোধহয় ছোটবেলাতেই কোনো একটা পোকা কামড়ায় যার ফলে চিন্তাগুলো আসতে থাকে আর কি। আমার ছোটবেলায় গানের প্রতি, সঙ্গীতের প্রতি আমার বিশাল একটা আকর্ষণ ছিল। এগুলো তো অনেক মানুষের মধ্যেই থাকে, অনেক বাচ্চার মধ্যেই থাকে, সেটা পরবর্তীতে কি হবে সেটা কেউ তো জানে না সেই বয়সে, কিন্তু আমার স্বভাবের মধ্যে যে একটা জিনিস পড়ে সেটা হচ্ছে আমার একটা সিরিয়াসনেস আছে ভীষণ। এবং হয়তো লোকে বিনোদনের জন্য গান শুনছে, আমি কিন্তু শুধু বিনোদনের জন্য গান শুনছি না, আমি অনেক কিছু শেখার জন্য গান শুনছি,
2: সেটাও
3: ছোটবেলা থেকে। এবং আমার ওই ক্যাসেটের ভেতরে কি লেখা থাকে, কে সঙ্গীত করেছে, কে আয়োজন করেছে, কে ইনস্ট্রুমেন্ট কি বাজিয়েছে,
2: তখন তো ক্যাসেটের ছোট কাগজ হতো, তার ভিতরে
3: ওই স্লিপগুলো ভীষণ প্রয়োজনীয়। এবং আমার বহু বন্ধু বান্ধব আছে ছিল আর কি, যাদের হয়তো ওটাতে অতটা আগ্রহ নেই, তারা সেই সঙ্গীতটা শুনে আনন্দ পাচ্ছে, আমি তো সেটা পাচ্ছি, তার সঙ্গে আমার প্রচন্ড কৌতূহল যে কি করে কি হচ্ছে, রেকর্ডিং কি করে হচ্ছে, বা এই যে আমি এখন রেডিওতে বসে আছি, আমি অল ইন্ডিয়া রেডিওতে আমার জীবনে প্রথমবার বসে আছি, এটা খুব অদ্ভুত একটা ঘটনা, কারণ আমি তো একসময় প্রচুর রেডিও শুনেছি, এবং সেই সময় FM রেনবো আর
2: FM গোল্ড,
3: এবং এখানে যে এত রকমের গান শুনতে, মানে তখন কিন্তু আমি জানি না যে আমি কি শুনছি, আমি জাস্ট রেডিওটা অন করে রেখেছি এবং একের পর এক গান আসছে এবং আমি পরিচিত হচ্ছি বা আমি সমৃদ্ধ হচ্ছি, এবং কোন মানুষকে যে কিভাবে কি স্পর্শ করবে সেটা কিন্তু আমিও জানি না, আপনিও জানেন না আর কি। সেই সঙ্গীতের প্রতি আকর্ষণটা এবং খুব তীব্র ছিল, এবং পৃথিবীতে অনেক কিছু করার আছে, পাহাড় চড়ার আছে, গাছ লাগানোর আছে, ব্যবসা করার আছে, এই যে সব কিছু বিভিন্ন জিনিসের মধ্যে আমাকে ছোট থেকেই বারবার সঙ্গীত সবচেয়ে বেশি আকর্ষণ করেছে।
2: আর বাড়িতে মা বাবা এরকম গানের কোনো পরিবেশ?
3: হ্যাঁ, আমার বাড়ি বেসিক্যালি একটু কালচারাল ফ্যামিলি, মা রবীন্দ্রসঙ্গীত করেন, আধুনিক বাংলা গান গাইতে পছন্দ করেন, বাবা বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজান, গলাতে যথেষ্ট সুর আছে, গানও করেন, এই এই যে পরিবেশটা আর কি, এটা তো আমি পেয়েছি, এবং আজকে আমি যেখানে দাঁড়িয়ে সেটার জন্য তো বাড়ির পরিবেশ কিছুটা দায়ী। শিল্পকে ভালোবাসা, সঙ্গীতকে ভালোবাসা, এগুলো তো বাড়ির থেকে।

0: আজকে যদি আমি সেই বাড়িতে না জন্মাতাম, আমি হয়তো অন্য কিছু ভালোবেসে বড় হতাম। মানে আজকে যদি আমার একটা ওয়ার জোনে, একটা যুদ্ধক্ষেত্রে জন্ম হতো, আমি হয়তো বন্দুক ভালোবেসে বড় হতাম। আমি নিজেও জানতাম না যে আমি কেন বন্দুক ভালোবাসি।
1: এবার
0: সেই জায়গাতে আমি সেরকম একটি বাড়ি পেয়েছি যেখানে সঙ্গীতের প্রতি এত ভালোবাসা ছিল, তাই জন্য আমারও তৈরি হয়েছে।
1: আপনার বেড়ে ওঠাটা মোটামুটি 90-এর দশকটায়।
0: 90-এর দশকে আমার জ্ঞান হচ্ছে।
1: হ্যাঁ, এবার সেই সময়টাতে তো আমাদের ইন্টারনেট ছিল না, কম্পিউটার ছিল না, এইসব কিছুই ছিল না। তো এই যে এত রকম গান তার যোগান, যে আপনি নানান রকম শুনছেন ভালো লাগছে, এই যে তার যোগান, এবং কি কি শুনবো সেগুলো কোথা থেকে? রেডিও শুনতেন আর কি কি?
0: রেডিও একটা বড় সোর্স ছিল। ইনফ্যাক্ট এই যে অনুষ্ঠান হয়েছিল তো মৈত্রী, এই
1: অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী,
0: এবং দুই বাংলাতে মানুষ শুনছে। তা প্রথম বাংলাদেশের গান কিন্তু আমি রেডিওর মাধ্যমে পেয়েছিলাম, এবং কিভাবে জানি না মাইলস বলে একটি ব্যান্ড বাংলাদেশের, তাদের গান ভেসে এলো এই রেডিওতে। সেখান থেকে আমি পরে ক্যাসেট সংগ্রহ করেছি বা কিছু করেছি। সুতরাং এই যে দেশ বিদেশের গান একটা সোর্স ছিল রেডিওত, আর টিভি চ্যানেলগুলো যখন আসতে শুরু করলো সেইটার একটা সোর্স ছিল। স্কুল কলেজের বন্ধু বান্ধব সেটাও কিন্তু একটা সোর্স, তারাও আর কি শুধু যে আমরা খেলে বেড়াচ্ছি বা পড়াশোনা করছি তা না, প্রচুর এই স্কুল কলেজগুলো তো বেসিক্যালি পড়াশোনা বা এগুলো
1: সার্বিক আদান প্রদানের,
0: হ্যাঁ, বন্ধুত্ব করার একটা মূল জায়গা।
1: ঠিক।
0: এবং আমাদের মানে আমি ব্যক্তিগতভাবে ভাবি যে কলেজ স্কুল এই যত ইনস্টিটিউশন আছে আর কি, এখান থেকে আমরা বন্ধু নিয়ে বেরোই, এবং সেই বন্ধুদের সঙ্গে ভবিষ্যতে যোগাযোগ থাকে, এবং সেই বন্ধুত্বের একটা আদান প্রদান। এবং সেটা মিউজিক একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যে ও এই ক্যাসেট শুনছে, ও এইটা দিল আমি, কারণ একটা মানুষের পক্ষে তো সব করা সম্ভব নয়। এবং সেই আদান প্রদান
1: যেমন দেওয়া নেওয়া হতো, তার সঙ্গে নোটস, তার সঙ্গে ক্যাসেটও আদান প্রদান চলছে,
0: এবং ওগুলোই বেশি ইম্পর্টেন্ট।
1: ঠিক ঠিক ঠিক।
0: এবং সেইটা হলো, তারপরে যেটা হলো যে ওই ইন্টারনেটের বিপ্লবটা। এবং আমার মনে আছে যে আমি বিদেশি গান শুনতে ভীষণ পছন্দ করতাম, এবং পাশ্চাত্য পপুলার মিউজিক আর কি, সেইগুলোর সবসময় পেতাম না। হয়তো টিভিতে আমি একটা গানের ভিডিও দেখলাম কিন্তু গোটা অ্যালবামটা পাই না, মানে আমি চাইতাম যে আমি ওই অ্যালবামটা আমার সংগ্রহে থাকে, আমি বাকি 12টা গানও শুনবো, সেগুলো পেতাম না। কিন্তু বিজ্ঞান বা টেকনোলজির মূল যে উপকারিতা সেটা হচ্ছে যে মানুষ যেটা আজকে চাইছে সেটা আগামী 5 বছরের মধ্যে সেটা করে দেখাবে। আজকের মানে সেই সময়কার ক্রাইসিসটা 5 বছরের মধ্যে মিটে গেল, যখন সব অ্যালবাম সবকিছু মানে ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যাচ্ছে 2006-07 ওই সময়টার থেকে আর কি। খুবই ফ্যাসিনেটিং লাগে আর কি, যে মানে আমি বিজ্ঞান টেকনোলজির কথা বলছি, যে সেই সময় হয়তো মনে হতো যে সমুদ্রের ধারে গিয়ে মায়ের সাথে একটু কথা বলবো, এই সূর্যাস্ত দেখছি মায়ের সাথে শেয়ার করতে চাই, সেই সময় সম্ভব হতো না। তারপর বিজ্ঞান বলল এটা করতে চান আপনি, তাহলে আপনার জন্য নিয়ে আসছি মোবাইল ফোন, এবার মোবাইল ফোনে শুধু কথা বলবেন না, ভিডিও করতে হবে,
1: মাকে দেখিয়েও দিন সানসেটটা।
0: এই যে আমাদের ক্রাইসিস এবং টেকনোলজি ঠিক এসে এসে আমাদের সলভ করতে থাকছে আর কি, সেটা আমার খুব দারুণ লাগে। এবং আমাদের এই গান শোনার প্রসেসটাতেও প্রচন্ডভাবে টেকনোলজি হেল্প করেছে। ওই যে ভান্ডারটা খুলে, ইন্টারনেটে যে ভান্ডারটা খুলে দিল আর কি, ওটা ভীষণ ভীষণ মানে কি বলবো, এখন ফোনে আর গান ডাউনলোডও করতে হয় না, আজকাল তো সবই যে কোনো প্ল্যাটফর্মে আর কি
1: পাওয়া যাচ্ছে,
0: এবং খুঁজতে কোনো অসুবিধা হয় না। অসুবিধা যেটা হয় আজকাল সেটা হচ্ছে বাংলা পুরনো গান খুঁজতে খুব অসুবিধা হয়, কারণ সেগুলো তো কেউ ডিজিটাইজ করে তোলেনি, বা সেটার কাজ হয়তো চলছে।
1: সেটার জন্য আকাশবাণীতে একটু কান পাতলে, এটা শুধু অনুপমদার জন্য নয়, আমি আমাদের দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের জন্যই বলছি যে পুরনো বাংলা গান যদি শুনতে চান তাহলে আকাশবাণীতে কান পাতুন। আকাশবাণীর নানান চ্যানেল, নানান প্রচার তরঙ্গ আমরা খুব গর্বের সঙ্গে এবং দাবি করি যে এমন গান আমরা এখনো বাজাই, আমাদের সংগ্রহে রয়েছে, যা কিন্তু সত্যি আর কোথাও রাখা নেই আমাদের আর্কাইভে, যা যা এখনো পর্যন্ত সেই সব মানে
0: তাই হওয়ার কথা, কারণ এখানেই তো শুরু
1: হয়েছিল সব, সেই একদম আকর। আচ্ছা, আবার আপনার কথায় ফেরত আসি। পড়াশোনায় ছোটবেলা থেকে ভীষণ মেধাবী, এবং তারপর সেই অর্থে যাকে বলা হয় যে ভীষণ উজ্জ্বল একটা একাডেমিক্স সেটাও রয়েছে, যাদবপুরের মতন জায়গা থেকে আপনার গোল্ড মেডেল রইল, সেইগুলোর সঙ্গে কি গানটা তখন ছিল, নাকি এত যারা ভালো পড়াশোনা করে আমরা তো ভাবি তারা খুব পড়ে, তো তার মধ্যে গান ছিল না, গান হারিয়ে গেছিল?
0: না না, গান সব সময় ছিল আর কি। মধ্যে যদি বলা হয় 2 বছর 11-12 একটু গান ব্যাকসিটে গেছিল, কারণ ওই সময়টা আমার সবচেয়ে বেশি পড়াশোনার চাপ ছিল
1: জয়েন্টের জন্য।
0: হ্যাঁ, ওই ওই ফেজটা সত্যি মানে আমার শরীরও দুর্বল হয়ে গিয়েছিল, আমি জানি না আর কি, লোকে বললে হাসবে যে আমি যদি 2000 সালে জয়েন না পেতাম আমি সুইসাইডও করতে পারতাম, কারণ আমি এতটাই অবসেসড ছিলাম আর কি। আমি দেখছি ওই নার্ড

0: গিক, এই সব শব্দগুলো আছে না, এর মধ্যে কিছু কিছু ব্যাপার আমার মধ্যেও আছে আর কি, এটা অবসেশন মাঝে মাঝে কাজ করে আর কি। এবং গিটার শিখতে হবে তো আমাকে 4 মাসের মধ্যে গিটার শিখতে হবে, একটা সময় তো ভূত চাপলো যে তবলা শিখবো যখন আমি স্কুলে পড়ি আর কি। তার মূল কারণ ছিল হচ্ছে যে এই পুরুষদের একটা গলা ভাঙে না টিন এজের সময়, আমি গান গাইতাম, তারপর একদিন দেখলাম যে গাইতে গিয়ে সুর তো লাগছে না এবং অদ্ভুত লাগছে গলাটা এবং লজ্জা করতো আর কি। আর সেই সময় ওই গোঁফের রেখাটাও সবে সবে গজাচ্ছে, লজ্জাটা একটু বেশিই থাকে, তো আমি তো গাইতে পারছি না, তখন আমি কি করবো, তবলা শিখবো, তো বাড়িতে তবলার মাস্টার এই ওই করে সেই শুরু হলো আর কি। সুতরাং আমার মধ্যে একটা ওই কিছু একটা করতে হবে আর কি, সেই তাগিদটা খুব বেশি ভাবে আছে।
1: আমি তো খুব সুন্দর একটা উপমা পাচ্ছি অর্জুনের মতন, যে ওই শুধু পাখির চোখটুকু যখন যা দেখেন তখন পাখিরা ডানা পালক কিছু দেখা যায় না, তখন খালি আপনি ওর চোখটুকুই দেখেন।
0: ঠিক ঠিক, এটা এটা খুবই ভালো বলেছেন, আমার মধ্যে এই এটা যদি চিটকগ্রস্ত বলা হয় তাহলে সেই চিটকগ্রস্ত
1: না না তা বলবো কেন, আমরা বরং আমাদের তো ছোট থেকে বাবা মায়েরা মানে এরকম সন্তান পেলে তো বাবা মায়েরা আনন্দে তাদের কি যে করবেন যে আরে বাবা আমার ছেলে তো শুধু পাখির চোখই দেখছে, আমার মেয়ে তো খালি।
0: ওটা নিয়ে বাড়িতে খুব সমস্যা হতো, সেটা হচ্ছে যে আমি আমাকে কেউ কোনোদিন পড়তে বসতে বলেনি, আর সেটা আপনার আপনি আমার মা বাবাকে জিজ্ঞেস করলেই বুঝতে
1: পারছি, আমি আপনার পাশে বসে বুঝতে পারছি এখন।
0: এবার ওটা নিয়ে চিন্তা হতো যে ছেলে তো ঘুমোচ্ছে না, এ তো রাত্রি বেশি জাগছে, এতটা স্ট্রেস নেওয়ার কি দরকার আছে,
1: মানে বাড়ি থেকে কোনো প্রেসার ছিল না যে জয়েন্ট তোমায় পেতেই হবে,
0: প্রচন্ড বাড়িতে অতটা বদলটি নয় আর কি। বাবা মা কি দেখে যে ছেলে খাচ্ছে, তো শরীরটা হচ্ছে প্রায়োরিটি আর কি, হেলথ নিয়ে বাড়িতে সবসময় বদল যে এইটা খেতে হবে, এই ফল খেতে হবে, এই সময় এটা ডিসিপ্লিন থাকতে হবে, আমার আচার আচরণ কিরকম, আমি লোকের সঙ্গে কিভাবে ব্যবহার করছি, সেইগুলোর উপর বাড়িতে বেশি নজর ছিল আর কি, ওটা প্রাইমারি ফোকাস। পড়াশোনা একটু কম নম্বর আসলে খুব একটা বকুনি খাইনি আমি কোনোদিনই। এবার কিন্তু আমার মধ্যে ওই অবসেসিভ ব্যাপারটা ছিল যে আমাকে এটা করতে হবে। এই গান বাজনার ক্ষেত্রেও তাই আর কি, যে ওই রিগরাস শিডিউল যেটা আমার ছিল আর কি, যে পড়াশোনার যে আমি দুই দিনে 10-11 ঘন্টা পড়ি, তার মধ্যেও 1 ঘন্টা হচ্ছে আমার ডেডিকেটেড গানের জন্য, এবং আমার ভেতরে সুইচ আছে, আমি সুইচ অন সুইচ অফ করতে পারি, যে আমি এখন 12:30 থেকে 1:30 অবধি গান শুনবো বা গানের মধ্যেই থাকবো, সেই সময় কিন্তু আমি একটা অঙ্ক করবো না, কোনো খেলাধুলো কিছু নিয়ে ভাববো না, ওইটা করলাম তারপর সুইচ অফ হলো, আবার আমি পড়াশোনা
1: করি। ভাবনাটাতেও আপনি সুইচের মতো মানে রীতিমতো
0: একটা আছে, মোস্ট প্রবাবলি আছে আমার।
1: সেটা কি কোনোভাবে মেডিটেশন বা কোনো কিছু থেকে?
0: না, ছোট থেকে তো করিনি, এটা বোধহয় নিয়েই জন্মেছি। ওই আপনি যে এই গুণের কথা বলছেন, গুণ ব্যাপারটা আমি অতটা তার চাইতে হচ্ছে, এটা খুব ডিবেটের ব্যাপার। আমার মধ্যে যদি কোনো সুপার পাওয়ার থাকে সেটা হচ্ছে আমার পরিশ্রম করার ক্ষমতা, সেইটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, কিন্তু ওটাকে প্রায়োরিটি দিই না আমরা।
1: একদমই ঠিক, ওই যে শুরুতেই একটু আগে বলছিলাম না শ্রোতা বন্ধুরা, যে আমরা আমাদের এই অতিথি অনুষ্ঠানে এমন সকল গুণীজনেদের সান্নিধ্য পাই যে তাদের কথাগুলোও শুনলে মনে হয় যে এভাবেও সম্ভব, তাহলে আমরা একটু চেষ্টা করি। তো আপনার সঙ্গে কথা বলতে বলতে সেটাই মনে হচ্ছে যে এভাবেও সম্ভব, মানে
0: আমার কোনো স্পেশাল কোনো গুণ নেই কিন্তু।
1: আচ্ছা, এই যে 90-এর দশকে আবার ফেরত যাই, যে সময়টায় বড় হচ্ছেন আমাদেরও, ওই 90-এর দশকটাই বেড়ে ওঠার সময়, ওই সময়টা খুব স্পেশাল একটা সময়, কারণ ওই সময় এমন একটা ট্রানজিশন দেখেছি আমরা গানের ক্ষেত্রে, মানে তখনও পাড়ার প্যান্ডেলে বা বাড়িতে তখনও হেমন্ত শুনছেন মায়েরা, আমরাও শুনছি, সে কারণে সলিল চৌধুরী বাজছে বাড়িতে শুনছি, আবার ঠিক সেই সময়টাতেই সুমন চট্টোপাধ্যায় এলেন, সেই সময়টাতে চোখে আগুন হাতে গিটার নিয়ে নচিকেতা এলেন, শিলাজিৎ এলেন, আবার ওই 90-এর দশকের শেষের দিকটায় চন্দ্রবিন্দু চলে আসে, আর একটা নতুন টেস্ট। তো এই যে এত রকমের গানের নতুন একটা আপনিও পেলেন নিশ্চয়ই সেই সান্নিধ্যগুলো, সেই টেস্টগুলো, তার কি প্রভাব পড়েছে আপনার?
0: ভীষণভাবে, এবং ওইটাই তো মূল প্রভাব আর কি আমার, যে এই যে আমি গান গাইছি বলছি, আমাকে তো মা গান শেখাচ্ছে, আমি সেগুলো যখন বাড়িতে
1: রবীন্দ্রসঙ্গীত
0: বা আধুনিক গান কিছু সেগুলো শিখে আমি গাইছি, কিন্তু আমার ভেতরে যে মানে ওই পাগল মানুষটা আছে বা পাগলামিটা আছে, সেটা হচ্ছে যে আমার ওইগুলো গেয়ে কোনো তৃপ্তি হতো না, মানে আমার মনে হতো আমি এটা কেন করছি, মা আমাকে বলছে, আর একটা ওই বয়সে হয় যে মা যা বলছে তা তো করবোই না আর কি, অন্য কিছু একটা করতে হবে,
1: একটা রেভলিউশনারি একটা,
0: হ্যাঁ মানে অকারণ রেভলিউশন, মানে রবীন্দ্র জয়ন্তী হচ্ছে পাড়ায়, আমি কিন্তু ওই রবীন্দ্র জয়ন্তীর ওখানে নেই, বন্ধুদের সঙ্গে ছুটে বেড়াচ্ছি গোটা পাড়াতে, কার বাড়িতে কলিং বেল বাজিয়ে আসছি যেখানে কেউ বেরিয়ে আসছে, তো মানে এইসব করাতে বেশি মোটিভেশন ছিল সেই সময়। ওই সুমন নচিকেতা অঞ্জন ওই যে ফেজটা, ওইটাতে আমার ওই কনসেপ্টটা ভালো লাগলো, এরা তো বেশ নিজে লিখছে নিজে গাইছে, আমিও এটা করতে চাই। এবার এটা ওই অল্প বয়সের একটা মানে কি পাগলামি আর কি, কিন্তু সেটাই যে কোনোদিন আমার ওটা করতে

0: করতে করতে এটাই আমি ভবিষ্যতে করব, অবাক লাগে নিজেরই ভাবলে। কিন্তু যেটা হলো আর কি, আমি যেহেতু অল্প বয়স থেকে শুরু করেছিলাম, 12-13 বছর বয়স থেকে আমি গান লেখার চেষ্টা করছি এবং রেগুলার চেষ্টা করছি, করতে করতে
1: পড়ার সাথে ওটাও চলছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: সুরও দিচ্ছেন?
0: সুরও দিচ্ছে, খুব খারাপ খারাপ সুর দিতাম, কিন্তু ওই ব্যাপারটা একদিনে তো হয় না। এবার তারপর আমি যখন 12-13-14 বছরে লিখছি, 22 বছরের বয়সে আমি যে গানটা লিখছি সেটা ওই 10 বছর তো একটা প্র্যাকটিস হয়েছে লেখার চেষ্টা, এবং বাতিল হয়ে গেছে সব গান, সেটার একটা স্ট্যান্ডার্ড হয়েছে। এরপর আমি যখন তার থেকে 4-5 বছর বাদে আবার লিখছি, মানে ওই জার্নিটা চলছে, তখন কিন্তু অনেকটা ম্যাচিওর করে গেছে লেখাটা। ওই শুরু করেছিলাম 12 থেকে, তাই জন্যই হয়তো ওটা হয়েছে। আমি যদি 22 শুরু করতাম তাহলে আমার আরো দেরি হতো
1: শিখতে, এবং ওই ব্রাশ আপ যাকে বলে, অনুশীলনের তো একটা গুরুত্ব
0: আছে। হ্যাঁ, এটা পুরো ব্যাপারটাই ওই, এটা একটা স্কিল গান লেখাটা, এবং এটাই প্র্যাকটিস করে গেছি আমি।
1: এবং গানের ক্ষেত্রে, গান লেখার ক্ষেত্রে, কবিতা লেখার গান লেখা তো ভীষণই আলাদা, অনেকটা আলাদা। তো সেক্ষেত্রে যে মিটারগুলোর ব্যবহার, সেগুলো কি করে শিখলেন? মানে কেউ কি শেখালো ধরে যে
0: স্কুলে যেরকম কবিতা টবিতা শিখিয়েছে সেরকম শিখেছি, ইংরেজি বাংলায় যা পড়েছিলাম আর কি, স্কুলে তো ভালোই শেখানো হতো, সেগুলো থেকে আমি অলংকার আর এগুলো বুঝে গেলাম। এবং মিটার তো ওটা সহজাতই থাকে আর কি, হয়তো যে ওটা বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। গানের শরীর কিভাবে তৈরি হয় সেটাও, মানে ওগুলো আর কি প্র্যাকটিস করতে করতেই হয়েছে।
1: দেখাতেন কাউকে লিখে, মনে হতো যে একটু দেখাই, শোনাই গানটা?
0: এগুলো হয়েছে, মানে বাড়িতে হাসাহাসি হতো আমার গান নিয়ে। আমার এক দাদু ছিলেন, দাদু ভাই বলতাম, এই গোল পার্কেই থাকতেন, তো উনি, ওনাকে আমার শোনাতে ভালো লাগতো, কারণ ওই দাদু আর দিদারা এই যে জেনারেশন এটা খুব ইন্সপায়ার করে। ওর যাই শোনাতাম বলতো যে দারুণ হচ্ছে, এবং একটা কিছু একটা গোটা গানের মধ্যে কোনো একটা জায়গা তুলে বলতো যে এই জায়গাটা খুব ভালো হয়েছে দাদু ভাই। তো এইটা এটা আমার মনে আছে আর কি, এবং শ্রোতা হিসেবে দাদু ভাইকে আমি পছন্দ করতাম। আর স্কুলের বন্ধু বান্ধবরা মানে ঠিক আছে আর কি, অতটাও মানে আমিও একটু লাজুক ছিলাম, আমি অতটা সাহস করে শোনাতাম না। আর সেই সময় সবাই গায়েন গান গাইতে চাইছে, সবাই একটা কিছু করতে চাইছে। এবার করতে করতে কলেজ এলো, কলেজে আমি যে লিখছি সেটা আমার গুটি কয়েক বন্ধু
1: যাদবপুরে গেলেন যখন,
0: কিন্তু সেখানেও আর কি মানে খুব একটা খাপ খুলতে পারিনি, একটু লজ্জা লজ্জায় পেতাম আর কি। মেন আমার 22 বছরের পরে আমি যখন ব্যাঙ্গালোর চলে গেলাম, ওই ফেজটা হচ্ছে আমার সংরাইটিং এর সময়ের সবচেয়ে ইম্পর্টেন্ট সময়। তখন আমি অনেক বেশি গান তৈরি করছি এবং আমার গানের মান আর কি, গুণগত মানের একটা ইম্প্রুভমেন্ট হচ্ছে। এবং এটার জন্য ওই রঞ্জন ঘোষাল বলে একজন ছিলেন, মহিনের ঘোড়াগুলের, উনি লিরিক লিখতেন, ওনার সঙ্গে, ওনার সংস্পর্শে এসে আরেকটু জ্ঞান নেত্র বিকশিত হলো আর কি, আরো বেশি বুঝতে শিখলাম লেখা, লেখার ব্যাপারটা আর কি। করতে করতে বিভিন্ন ইনফ্লুয়েন্স নিয়ে এগোতে থেকেছি।
1: যাদবপুরে তো ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং হলো, তারপর সার্কিট ডিজাইন করছেন আপনি ব্যাঙ্গালোরে গিয়ে কাজ করতে করতে, সেই সার্কিট ডিজাইন করতে করতে আপনি গানও ডিজাইন করে ফেলছেন তার মানে। তো এই যে সময়টা, মানে আমরা যতদূর জানি যে যে কোন রকম কর্মজগতে একবার ঢুকে গেলে তারপর আর সবকিছু আস্তে আস্তে যেন চলে যায়। আমরা সবাই হ্যাঁ হ্যাঁ নাচ তো শিখতাম, এই জবে
0: খুব ভালো প্রশ্ন, এর থেকে আমি অনেক উত্তর দিতে পারবো,
1: শুনি না একটু।
0: এই যে স্ট্রাগলটা কথা বলছেন, এই স্ট্রাগলটা তো আমারও হয়েছে। আমি তো অফিসে 10 ঘন্টা, ভারতের ওয়ার্ক কালচার খুব খারাপ,
1: খুব খারাপ।
0: এখানে হচ্ছে যে যত বেশি অফিসে কাজ করে দেখাতে পারবে তার, মানে তার তত বেশি ল্যাজ মোটা হয় আর কি। এবার এই কালচারে পড়ে আমি তো বিপদে পড়েছি, কারণ আমি তো অফিসটা করে বাড়ি ফিরে গান বাজনা বা এর একটু কালচার করতে চাই, একটু সংস্কৃতি নিয়ে থাকতে চাই। এমন এমন দিন গেছে আর কি, এত প্রেশার গেছে অফিসে যে আমি বাড়ি ফিরে কলম ধরার কোনো মানে মনের জোরটাই পাচ্ছি না। এবং তখন আমার মনে হচ্ছে যে আমার যদি এটা হারিয়ে যায়, আমার যদি গান গাওয়ার ইচ্ছেটা চলে যায়, আমার কবিতার খাতাটা চলে যায়, এইখান থেকে জন্ম হয়ে হচ্ছে বেঁচে থাকার গান, যেটা পরবর্তীতে মানুষ শুনেছে অটোগ্রাফ ছবিতে,
1: রূপম ইসলাম করলেন
0: ওটা। হ্যাঁ, ওটা রূপম দা গাইল, ওটা ছবির জন্য অনেক লিরিক পাল্টানো হয়, কিন্তু ওটা অ্যালবামে যে ভার্সনটা আছে আমার আর কি, সেখানে হচ্ছে আদি লিরিক্সটা আছে, যদি ফেলে দিতে বলে ঘোলা জলে গোলা তুলি যেন আমি কুড়িয়ে নেব তা, ফেলে দিতে বলে দুপায়ে বাঁধা ঘুঙুর যেন আমি ফেলতে দেব না, বা এরকম কিছু ছিল। মানে এই প্রত্যেকটা হচ্ছে বিভিন্ন আর্ট ফর্ম আর কি, একটা ছবি আঁকা, যে তুলি যদি কেউ ফেলে, এবার কেউ বলতে এটা একটা সিস্টেম, যেটা আর কি আমাদের ভারতের যে সিস্টেম আর কি, বা সাবকন্টিনেন্টের যে সিস্টেম, যে প্রচন্ড পরিশ্রম করতে হয় এবং আর কিছু করা যায় না, ফ্যামিলি লাইফ বলে কিছু থাকে না, ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেটাকে বলে সেটাকে ধ্বংস করে দেয় আর কি এদেশে। সেইটা কি।

0: আঁকা পসিবল, সেইটা কি বাঁচিয়ে রাখা যাবে, সেইখান থেকে জন্ম হয়ে আছে বেঁচে থাকার গানে। সেটা সৃজিত দা পরে নিজের ছবিতে অন্যভাবে ব্যবহার করেছে, কারণ সুর আর কথাটা ভালো লেগেছিল।
1: মানে আপনার যে কবিতা ঠাসা আর গান ঠাসা খাতাটা বহুদিন ধরে, সেখান থেকে আমরা অনেক কিছু পরবর্তীতে পেয়েছি, যেগুলো আমরা পরে পাচ্ছি পেয়েছি, সেগুলো সেই মানে তাদের অনেকেরই জন্ম সেই সেই সময়টা যখন ওরা ঠাসা থাকতো বই আর খাতার মধ্যে।
0: ইনফ্যাক্ট অনেকেই এটা প্রশ্ন করে যে ভাবে যে আমাকে আমার মতো থাকতে দাও, আমার প্রথম গান। এবার প্রথম গান বলতে ওটা আমার প্রথম
1: মাইলেজ বলা যায়,
0: মুক্তি পেয়েছে যে গানটা, কিন্তু কেউ কিন্তু জানে না যে তার আগে আরো 160টা গান আমার তৈরি ছিল। এবার ওই গানটা দিয়ে মানুষ আমায় চিনলো, কিন্তু তার আগে আমাকে 160টা গান লিখতে হয়েছে, তার পরে ওই গানটা তৈরি হয়েছে। অনেকেই অনেক ইয়াং ছেলেমেয়েরা আমায় জিজ্ঞেস করে, দাদা আমি গান লিখেছি, আমি রিলিজ করতে চাই। এবার যখন এগুলো শুনে আমি জিজ্ঞেস করি যে তোমার কটা গান আছে আর কি লেখা, সে হয়তো বললো যে আমার 4টে গান আছে। এবার এগুলো একটু রিস্কি যে আমি 4টে গান লিখেছি, তার মধ্যে আমি একটা রিলিজ করব, মানে আরো ইম্প্রুভমেন্ট হয়তো হবে আর কি, সেই সময়টা দিতে হয় আর কি এগুলোর ক্ষেত্রে।
1: আমাকে আমার মতো থাকতে দাওটা পেয়ে তো বাঙালি রীতিমতো চমকে গিয়েছিল, কিন্তু এটার আগে যে 150 গান আপনার নিজের তৈরি হয়ে রয়েছে, তাদের নিয়ে নাকি আপনি ওই শনি রবির উইকেন্ডে কলকাতায় এসে আপনি ঘুরেও বেড়াতেন? ওই
0: হ্যাঁ, আপনার স্টাডিটা একদম ঠিক। আমি তখন
1: মিউজিক কোম্পানির দরজায়
0: সিনেমাতে গান করব, এগুলো তো পুরো অবাস্তব ব্যাপার ছিল, কারণ আমরা যে সময় বড় হয়েছি 90-এর দশকে, তখন কোনো সিনেমার গান বিখ্যাত হয়নি। সুমনদার একটা ভালো অ্যালবাম ছিল, সেদিন চৈত্র মাস বলে একটি ছবি বেরিয়েছিল, তার গানগুলো আমার ভালো লাগছে,
1: তাকেই দেখতে
0: চাই। হ্যাঁ হ্যাঁ ঠিক। বাকি যে গানগুলো বেরোতো ওগুলো ঠিক মানে আমার অ্যাম্বিশন নয় যে আমি এই ধরনের গান করব। তার আগে যে বাংলা স্বর্ণযুগ যেটা বলা হয়, যেখানে শ্যামল, হেমন্ত, মান্না, যে যে গানগুলো তৈরি হচ্ছে আমাদের সলিল দাস সুরে,
1: সুদিন
0: দাশগুপ্ত সুরে,
1: সুদিন
0: বা নচিকেতা ঘোষের সুরে, এগুলো ছিল, এগুলো দিয়ে কিন্তু আমরা ইন্সপায়ার্ড হচ্ছি না।
1: এবং সেই সময়টাও তো আমাদের দেখা,
0: কারণ আমি
1: 50-60-70-এর দশক,
0: সেগুলো আমার মা বাবাদের ইন্সপায়ার করতে পারে, কিন্তু আমাকে তো করবে না, আমাকে তো আমার সময়ের গান ইন্সপায়ার করবে। এবার সেই সময় সিনেমার কোনো জায়গা ছিল না, ঋতুপর্ণর কিছু ছবি হতো আর কি, সেখানে
1: রবীন্দ্রসঙ্গীত,
0: হ্যাঁ, আর গানই থাকতো না, রীনাদিরও কিছু ছবি হতো, তাতেও কোনো গান নেই, তাতেও ওই বাজলে একটা দুটো রবীন্দ্রসঙ্গীত। সেইখান থেকে আমার ইচ্ছে হচ্ছে আমি অ্যালবাম করবো অ্যাজ অ্যান আর্টিস্ট।
1: ছবিতে গান আপনি লিখবেন, করবেন, গাইবেন ভাবেনি?
0: না, একদমই ভাবিনি। আমি অ্যালবাম করতে চাই, 8টা গানের অ্যালবাম হবে, বা যা দেখেছি আমি। বেসিক্যালি দেখুন, আজকে কলকাতা শহরে এত লোকে ক্রিকেট কেন শিখতে চায়, তার একটা কারণ হচ্ছে আইকন সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি ব্যাট ধরলেন, তারপর প্রচুর বাঙালি ব্যাট ধরলেন, তো ওই আইকনটা লাগে। তা আমাদের আইকন যারা ছিলেন আর কি, তারা তো অ্যালবাম করে দেন সবাই, বা আজকে সুমনচিকেতা অঞ্জনি হোক, বা তার পরবর্তীতে চন্দ্রবিন্দু ফসিলস ক্যাক্টাস ভূমি, যাই হোক, সবার অ্যালবাম।
1: এবং ওখানে ওদের সিগনেচার ওরা ওই অ্যালবামই রাখতে পারেন, কারণ ছবির গানে অনেক কিছু ভেবে সিচুয়েশন।
0: আমার ছবির গানের কোনো ওই আইকন নেই যাকে আমি ফলো করব। সেইখান থেকে ওই সিডি নিয়ে আমি বিভিন্ন রেকর্ড কোম্পানির জায়গায় ঘুরতাম আর কি, এবং শোনানোর চেষ্টা করতাম যে যদি কেউ এগুলো করতে ইন্টারেস্টেড হয়।
1: আর সিডিগুলো তৈরি করতেন কোথায়? ব্যাঙ্গালোরে থেকে?
0: ব্যাঙ্গালোর থেকে, ওই 150 মতন সিডি ছিল।
1: আচ্ছা, ওই তাই নিয়ে মোটামুটি। আচ্ছা, ব্যাঙ্গালোরের যে সময়টা, ওই সময়টা তো আপনাকে অনেকটা তৈরি করেছে গান শেখা বোঝা, কারণ গান জানা একরকম আর একটা গানকে তৈরি করা, এই যে অ্যারেঞ্জমেন্টস, এই সমস্ত কিছু, এইটা তো খুব একটা মানে গ্রামার মেনটেন করে অনেক কিছু জানতে হয়, এই সবটা কি করে মানে গুরু হিসেবেই কাউকে পেলেন, নাকি আপনি একেবারে যেখান থেকে যেটা পাচ্ছেন সোনাটুকু তুলে নিচ্ছেন, কিভাবে হলো বিষয়টা?
0: ব্যাঙ্গালোরে কিন্তু আমার যেটা ডেভেলপ করেছিল সেটা হচ্ছে সং রাইটিং স্কিল, মানে আমি গান লেখা এবং সুর করা এটার একটা জায়গায় পৌঁছেছিল। আমার গায়কই, আমি তো গান গাইও, সেটা কিন্তু আমি মনে করি না যে আমার খুব তৈরি ছিল, কারণ আমি তো ওটার পেছনে সময় দিইনি, আমি তো গান তৈরি করার পেছনে সময় দিয়েছি মূলত। এবং ওটা যখন আমাকে গাইতে হচ্ছে অত শ্রোতার সামনে, আমি 2010-এ যখন গাইছি, আই এম নট কনফিডেন্ট, আমার গলা কাঁপে, এবং
1: মানে অটোগ্রাফের পরে যখন আমি স্টেজ
0: শো করতে শুরু করছি, সুতরাং আই ওয়াজ নট ট্রেন্ড টু বি আ সিঙ্গার তখনও, আই ওয়াজ নট ট্রেন টু বি অ্যান অ্যারেঞ্জার। এই যে অ্যারেঞ্জমেন্টের কথা বললেন, আমি কিন্তু অ্যারেঞ্জমেন্টেরও কিছু জানতাম না। আমি কলকাতায় যখন এসেছি তখন আমি কাজ করতে গিয়ে পড়েছি মহাবিপদে, যে এইবার মানে গান তো লিখেছি, এবার এটাকে যে রেকর্ড করা হবে, এখানে কি বাজবে, এখানে কিরকম হবে, আমি মুখে একটা লাইন বলতে পারি, কিন্তু একটা লাইনে তো হয় না, এটা তো একটা মানে অনেক কিছু জড়িয়ে আছে এর সঙ্গে। এখানে আমাকে অনেক

0: সাহায্য করেছে। রাজা নারায়ণ দেবের কথা আমি ভীষণ ভাবে বলবো, কারণ আমার প্রথম দিকের অ্যারেঞ্জমেন্ট, প্রথম যে ছবিতে মিউজিক মিউজিক ডিরেকশন করেছি চলপালটাই, শুধু আমি রাইটার কম্পোজার হিসেবেই করেছি। ওই যে গোটা সঙ্গীতায়োজন সেটা রাজাদা করেছে, আমি বলেছি যে রাজাদা একটু এটা পাল্টে দিলে হয় বা ম্যাক্সিমাম, কারণ আমার সেই যোগ্যতাই নেই যে আমি রাজাদাকে বলবো আর কি সেই সময় যে এটা কর। সো আই গট হেল্প ফ্রম হিম ওখানে। তারপরে আমি যখন 22শে শ্রাবণ করছি তখন আমার আরে একটু স্লাইট উন্নতি হয়েছে, সেখানেও রাজাদার প্রচুর ইনপুট এবং গানগুলোর ডিজাইন কিরকম হবে, মানে একটা গিটার রেকর্ড কি করে করতে হয় আমার কিন্তু কোনো জ্ঞান ছিল না, মানে মাইক দিলাম আর রেকর্ড হয়ে গেল এরকম তো নয় আর কি। আমি কি বলবো একজন প্রফেশনাল গিটারিস্ট এসছে সেশন বায়াতে, আমার তরফ থেকে আমি কি বলবো সেটার জ্ঞান আমার মানে 2% আর কি। যার ফলে আমার কলকাতা আসার পরের জার্নিটাতে সংরাইটিং, দেখো ওটা আমার মূল স্ট্রেংথের জায়গা, সেটা ইম্প্রুভ করেই যাবে হয়তো, মেন উন্নতিটা আমার গাওয়াতে হয়েছে এবং সঙ্গীতায়োজনে হয়েছে।
1: মানে শিখে আসাটা হলো না, বরং বলা যায় যে এসে শিখতে শুরু করলেন টোটাল অ্যারেঞ্জমেন্টের বিষয়টা।
0: একদম, অ্যারেঞ্জমেন্ট গাওয়া এগুলো পুরোপুরি এসে এক মানে ইন্ডাস্ট্রিতে পড়ে শেখা, যেটা বলে আর কি, যে কলেজ থেকে গ্র্যাজুয়েট বেরিয়েছে একাডেমিক্স জেনে কিন্তু ইন্ডাস্ট্রিতেই হাতে খড়ি হলো এবং সে জানতে পারলো কিভাবে কি কাজ করে, আমারও তাই হয়েছে।
1: মানে এ তো রীতিমতো বলা যায় সাঁতার না জেনে আপনি সমুদ্রে ঝাঁপটা দিলেন, এবং কোথা থেকে ঝাঁপ দিলেন যে এমন একটা ডাঙা যেখানে সবকিছু সেট রয়েছে, একটা হ্যান্ডসাম প্যাকেজ রয়েছে, সুন্দর চাকরি রয়েছে, খুব ভালো ডিগ্রি রয়েছে, উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, সবকিছুকে ছেড়ে আপনি এমন একটা সমুদ্রে ঝাঁপ দিলেন যেখানে আপনি জানেনই না যে হাউ টু সুইম, কি করে আমি সাঁতারটা কাটব। এই যে অদ্ভুত একটা সাহস, মানে দুঃসাহসও বলা যায়,
0: এটা করে এলো। এটা কিন্তু ওই একটা ইংলিশ প্রভার্ব আছে যে ফুলস রাশ ইন হোয়ার এঞ্জেলস ডেয়ার টু ট্রেড, মানে যেখানে বুদ্ধিমান লোক যাবে কিনা ভাবছে, বোকারা কিন্তু সবার আগে ঝাঁপায়। আমার হচ্ছে ওই বোকার মতন অবস্থা যে আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা করা উচিত। আসলে এগুলো হচ্ছে ওই বয়সের পাগলামি আর আমার এই সঙ্গীতের প্রতি আকর্ষণ, এই সাংস্কৃতিক জগতের প্রতি একটা আকর্ষণ এবং এর সঙ্গে থাকা। আমার সকাল থেকে রাত অবধি আমার মাথার ভেতর যে চিন্তাগুলো কাজ করে সেগুলো সবই কালচারাল চিন্তাভাবনা, মানে শিল্প সংস্কৃতি নিয়ে আর কি, গান বাজনা লেখালেখি এগুলো নিয়ে, যার ফলে ওটার প্রতি যে আমার আবেগ বা টানটা ওটা মারাত্মক। তখন আমি চাকরি করি, ভালো লাগে, ওটা আমার আইডেন্টিটি নয়, মানে সবার তো একটা আইডেন্টিটি লাগে আর কি। আমার আইডেন্টিটি হচ্ছে মানে আমি মনে করি যে মিউজিক, এবার সেইটার জন্য আমি যখন একবার সুযোগ পাচ্ছি, একটা বেসিক সুযোগ যেটার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি, তখন আমি বোকার মতন ঝাঁপ দেওয়াই ভালো।
1: তো এই যে ঝাঁপটা দিলেন, সত্যি এটা মারাত্মক সাহসের ব্যাপার, আপনি বলছেন বোকার মতন বটে, সেটা ভারী বিনয়ের কথা, কারণ এতে প্রবল সাহস লাগে। সেই সাহসের ক্ষেত্রে কিন্তু আরো অনেক কিছু লাগে যা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে। সবচেয়ে বড় কথা, বাড়ি থেকে বাধা এলো কিনা, যে তুমি সব ছেড়ে কি করে আসতে পারছো। তো এরকম আরো অনেক কিছু আমার জানার কিন্তু বাকি রয়ে গেল। আমি জানি আমাদের শ্রোতা বন্ধুদের মনেও ভিড় করছে অনেক অনেক প্রশ্ন, যে এটার পর এটা কি করে হলো, ওটা তাহলে কি করে হয়ে গেল, সবটা নিয়ে আগামী পর্বে আবার আসছি। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিশিষ্ট গায়ক, সুরকার, গীতিকার অনুপম রায়। ভালো থাকবেন সকলে, নমস্কার।
0: নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি ছিলেন অনুপম রায়, আলাপচারিতায় ছিলেন শর্মিষ্ঠা সরকার, সম্পাদনা রোহিণী রওশানী, প্রযোজনা অনন্যা মজুমদার।
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি, আকাশবাণী মৈত্রী।

আজ প্রথম রম্যগীতি শুনুন ভারতী কর চৌধুরী এবং রবীন চট্টোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে, সুরকার হিমাংশু বিশ্বাস।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা রম্যগীতির অনুষ্ঠান। এবারে রম্যগীতি শুনুন শ্যামল মিত্রের কণ্ঠে। গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার শিল্পী স্বয়ং শ্যামল মিত্র।

এবারের রম্যগীতি শুনুন গৌরী প্রসন্ন মজুমদারের কথায়, জ্ঞান প্রকাশ ঘোষের কণ্ঠে।

রম্যগীতি আজ অনুষ্ঠানের অন্তিম নিবেদনে রইল বাণী জয়রামের কণ্ঠে। গীতিকার সুধাংশু শেখর দাস, সুরকার শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়।

0: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ, সেদিন চাই বৃষ্টি পড়ুক অঝোরে, ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ, সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব, সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন, লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযুগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা, মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক, ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com, maitribandhu, maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, মৈত্রীবন্ধু23@gmail.com, maitribandhu23@gmail.com।

আহা, এই রবিবারে দুপুর যেন প্রত্যেক রবিবার হোক। আর এই সময়টায়, এই ছুটির দিনে, আশা করি বাইরে যে বৃষ্টি পড়ছে আর তুমি নিজের মতো করে এই সময়টা কাটাচ্ছ, জানলার পাশে বসে তুমি তোমার মি টাইমটা কাটাচ্ছ, যেটা আমরা বলি। কেউ হয়তো এখন বারান্দায় বসে রয়েছ, কেউ হয়তো বিছানাতেই শুয়ে শুয়ে মোবাইলে স্ক্রিনটা স্ক্রোল করছো, আবার কেউ হয়তো ভাবছো যে নেক্সট উইকে আমার এক্সাম রয়েছে বা আমার এই এই ব্যাকলগসগুলো আছে, কিভাবে কমপ্লিট করব, বা আমার কাজের কথা ভাবছো। না, এই বৃষ্টির দিনে, এই সুন্দর ওয়েদারে আবার আমি পড়ার কথা বলছি, এটা এখন আবার তুমি ভাবছো? না না না, আজকে আমি পড়াশুনোর থেকে একটু বাইরে যাচ্ছি, আর সেই নিয়েই আজকে আমি তোমার সঙ্গে গল্প করব। এই যে তোমার মাঝে মাঝেই একটা প্রশ্ন হঠাৎ করে মাথায় আসে না, যে আচ্ছা আমি ঠিক কোন পথে এগোচ্ছি? আমি তো প্রত্যেক দিন আমার চেকলিস্টে ঠিক টিক মারছি, আর আমার তো মনে হচ্ছে আমি পুরো প্রোডাক্টিভ আছি আর আমি ঠিকঠাক কাজ করছি। তবে তুমি 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? এই যে এই প্রশ্নগুলো খুব সহজ মনে হচ্ছে, কিন্তু অনেক সময় যেন এর উত্তরটা খুব সহজে পাওয়া যায় না। আচ্ছা, কখনো কি তুমি খেয়াল করেছো যে একই স্কুলে বা একই কলেজে বা এমনকি একই ক্লাসে পড়ে যে কয়েক বছর ধরে পড়লে তুমি তোমার বন্ধুর সঙ্গে, কিন্তু আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম দুজনের জীবন কিন্তু একরকম থাকে না। কেউ হয়তো খুব তাড়াতাড়ি নিজের জায়গা তৈরি করে ফেলে, অর্থাৎ কেউ লাইফে খুব তাড়াতাড়ি এস্টাবলিশড হয়ে যায়, আবার কেউ অনেক চেষ্টা করেও সেই সুযোগটা খুঁজে পায় না, সে তখনও তার লড়াই চালিয়ে যায়। এইটা কেন এমন হয়? শুধুই কি ভালো রেজাল্টের জন্যে, না শুধু একটা ডিগ্রির জন্যে, নাকি এর পিছনে আছে একটু অন্য কোনো বিষয়, যেটার কথা আমরা পড়াশুনোর সময় অতটা শুনি না? কি বলতো, স্কিলস। এইবার স্কিলসের মানে বাংলায় হচ্ছে যেটা আমরা দক্ষতা বলে থাকি। এবার শুধুই বই পড়ে বা পরীক্ষায় পাশ করলে যে এখন তো চাকরি পাওয়া যায় না এখনকার দুনিয়াতে, এটা তো আশা করি তোমরা সবাই বুঝে গেছি, আমরা কম বেশি সবাই বুঝে গেছি যে সফল হতে গেলে পড়াশুনোর সঙ্গে তোমার আরও এক্সট্রা কিছু জিনিস দরকার, তোমার মধ্যে এক্সট্রা কিছু গুণ দরকার যাতে তুমি স্ট্যান্ড আউট হতে পারবে। কারণ এখন সার্টিফিকেটটা হয়ে গেছে জাস্ট একটা এন্ট্রি পয়েন্টের জন্যে রিকোয়ারমেন্টস। তো সার্টিফিকেট দেখে তোমাকে হয়তো কেউ হায়ার করবে না, সে দেখতে চাইবে যে তুমি কি করতে পারো, তুমি কি কোনো সমস্যার সমাধান করতে পারছো, তুমি মানুষের সঙ্গে সবার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারছো, তুমি কি নতুন কিছু খুব তাড়াতাড়ি শিখতে পারছো। আর এই যে আমরা, এই যে যুগ এত পাল্টাচ্ছে, যুগের সঙ্গে তুমি কি নিজেকে অ্যাডাপ্ট করতে পারছো, এই জিনিসগুলোর উত্তর আজ কিন্তু মার্কশিট তোমায় বলে দেবে না। মার্কশিটের নাম্বারের থেকেও এইগুলো এখন খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। তাই আজ আমি ঋত্বিক তোমার সঙ্গে কথা বলবো এই স্কিলসগুলো নিয়েই আজকের পেশা সন্ধানের অনুষ্ঠানে, আর যেটা কেউ তোমার থেকে কেড়ে নিতে পারবে না। যেই স্কিলস তুমি যত ব্যবহার করবে সেইটা দিন দিন আরও ভালো হতে থাকবে, আর একদিন সেইটাই তোমার পরিচয় হয়ে উঠবে। তো আজকের গল্প শুরু করার আগে এই নিজের স্বপ্নগুলোকে আরও একবার মনে করিয়ে দেওয়ার জন্যে এই বৃষ্টির দিনে তোমার জন্য রইল অনুপম রায়ের কণ্ঠে এবং উজ্জয়িনী মুখার্জির কণ্ঠে ইচ্ছেগুলো গানটি। ফিরে আসছি এই গানটি শুনে।

ফিরে এলাম স্টুডিওতে, তোমাদের সঙ্গে রয়েছি আমি ঋত্বিক। আর যেই কথাটা হচ্ছিল স্কিলস নিয়ে, এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি। ধরো তোমার কাছে দুটো চাবি আছে, একটা দিয়ে তুমি একটাই দরজা খুলতে পারছো আর অন্যটা দিয়ে তুমি অনেকগুলো দরজা খুলতে পারছো, তুমি কোন চাবিটা বেছে নেবে? নিশ্চয়ই তুমি দ্বিতীয়টা বেছে নেবে। এইবার তোমায় আমায় বলতে হবে যে আমাদের ডিগ্রিটা কোন চাবির মতো। আমাদের ডিগ্রিটা অনেকটা প্রথম চাবির মতোই, সেটা একটা নির্দিষ্ট জায়গায় তোমায় পৌঁছে দেবে, অর্থাৎ একটা দরজা তোমাকে খুলে দেবে, একটা দরজার কাছে পর্যন্ত তোমাকে পৌঁছে দেবে। কিন্তু স্কিলস হচ্ছে সেই চাবি যেটা নতুন নতুন সুযোগের দরজা বারবার তোমাকে খুলে দেবে। একটা সময় ছিল, এটা ধরে নিয়ে আজ থেকে 10 থেকে 20 বছর আগে পর্যন্ত, যখন ডিগ্রি মানেই ঠিক আছে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট, এবার আমি মাস্টার্স কমপ্লিট করলাম, সো আমি একটা

ভালো জব পেয়ে যাবো এটা অলমোস্ট গ্যারেন্টেড ছিল, কারণ এটা এটাই তখন মার্কেটে অতটা কম্পিটিটিভ ছিল না, কম্পিটিশান ছিল না। কিন্তু এখন যেই পজিশনে আমরা রয়েছি, পৃথিবী যেইভাবে উন্নত হচ্ছে, সেইখানে আমরা যে প্রযুক্তি ব্যবহার করছি সেটাই দেখতে পাচ্ছ যে গত পাঁচ বছর আগে যেই প্রযুক্তি ছিল এখন সেটা একদমই নেই। এবার এখন আমরা যেটা ইউজ করছি, যেই রকমের এআই ইউজ করছি, আগামী পাঁচ বছরে সেইটা হয়তো থাকবে না, তার থেকেও অনেক অ্যাডভান্স জিনিস থাকবে। তো যেই কাজগুলো এখন আমরা করছি, যেরকম ধরো প্রম্পট ইঞ্জিনিয়ারিং, তারপরে ডেটা অ্যানালিস্ট, এই কাজগুলো, এই চাকরিগুলো কিন্তু আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে কিন্তু কেউ শোনেনি। এবার এমনও পেশা আছে যেগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এবার আমি তোমাকে একটা মজার কথা বলি, তোমার যখন ক্যালকুলেটার আবিষ্কার হয়, ঠিক আছে, ক্যালকুলেটারের আগে যখন চার্টার্ড অ্যাকাউন্টেন্টসরা ছিল, যারা সিএ ফার্মে যারা ক্যালকুলেট করতো বড় বড় ক্যালকুলেশনসগুলো, এত হিসেবের, বাজেটিংয়ের, তারা নিজেরাই করতো। তারপরে যখন ক্যালকুলেটার এলো, তখন সবার মধ্যেই একটা ভয় এলো যে তাহলে তো আমাদের জব চলে যাবে, কারণ ক্যালকুলেটারই তো তাদের বিহাফে সব কাজ করে নিচ্ছে। বাট সেটা হলো না, এইবার আরও প্রোডাক্টিভিটি আরও এনহ্যান্স হলো, কারণ ক্যালকুলেটার আরও আমায় আমার কাজ তাড়াতাড়ি করতে সাহায্য করছে। আগে আমি একদিনে হয়তো আমি 10টা বাজেটিং করতে পারতাম, এখন আমি আরও 10×10x করতে পারছি, অর্থাৎ 100টা বাজেটিং করতে পারছি। তো সেই জিনিসটা হয়েছিল, তো অ্যাডাপটিভনেস যারা করতে পেরেছিল সেই সময়, তারা কিন্তু এখন অনেক এগিয়ে গেছে। ঠিক সেরকমই যে পৃথিবী যে বদলাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু ওয়ার্ক প্লেসও বদলাচ্ছে। সেই কারণে এখনকার সময়ে এসে কিন্তু যে কোনো কোম্পানিতে যদি তুমি ইন্টারভিউ দিতে যাও, তারা কিন্তু জানতে চাইবে না যে কি পড়ছো, সেটা অলরেডি তারা জানে, কারণ তুমি সিভি পাঠিয়ে দিয়েছো, ওই রিকোয়ারমেন্টস ম্যাচ করে গেছে। এইবার তারা জানতে চাইবে যে তুমি কি করতে পারো, তুমি আমাকে কি দেবে যাতে আমি তোমাকে হায়ার করব। ধরো একটা কোম্পানিতে দুজন ইন্টারভিউ দিতে এসছে, দুজনেরই সেম ডিগ্রি, একজন পেয়েছে 9.8 সিজিপিএ আর একজন পেয়েছে 9 সিজিপিএ। বাট যে 9 সিজিপিএ পেয়েছে, সে কলেজে থাকাকালীন, মাস্টার্স করাকালীন সে অনেক ইন্টার্নশিপস করেছে, অনেক প্রজেক্টসে সে নিজে বানিয়েছে। বাট যে 9.8 না 9.7 পাওয়া সিজিপিএ স্টুডেন্ট, সে শুধু অ্যাকাডেমিক্সেই ফোকাস করেছিল, তার কাছে প্র্যাকটিক্যাল লার্নিং ছিল না। তো এইবার যখন ইন্টারভিউ শুরু হয়, এখানে কিন্তু ইন্টারভিউয়াররা প্রথমেই একটা বায়াসনেস ক্রিয়েট করে নিয়েছে, ঠিক আছে, এ অ্যাকাডেমিক্সে ভালো হতে পারে, বাট আমাকে, আমার দরকার একটা প্র্যাকটিক্যাল লোক যে আমার রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করতে পারবে। তো এইখানেই কিন্তু যে ইন্টার্নশিপস করেছে, যে প্র্যাকটিক্যাল লার্নিংস করেছে, প্রজেক্টস করেছে, সে অনেকটা কম্পিটিটিভ এজ পেয়ে যাবে সেই 9.6 কিংবা 9.8 পাওয়া সিজিপিএ স্টুডেন্টের থেকে। এইবার কোম্পানি যেটা তোমাকে বলছিলাম যে সমস্যার সমাধান কিভাবে করতে পারবে এবার ইন্টারভিউতে, সেইগুলো তোমাকে প্রকাশ করতে হবে যে তুমি কি তোমার মতামত, তুমি তোমার থট প্রসেস ঠিক করে তুমি এটা প্রকাশ করতে পারছো নাকি, বা যখন তুমি ইন্টারভিউ দিচ্ছ তোমার বডি ল্যাঙ্গুয়েজেই সেটা বোঝা যাবে যে তুমি টিমের সঙ্গে কাজ করার জন্যে তুমি কম্পেটেবল কি না। এইবার এই জিনিসগুলো তোমাকে, যেটা বললাম, কম্পিটিটিভ এজ দেবে। এবার যে বিষয়টা হচ্ছে যে পড়াশুনোর পাশাপাশি নিজেকে কাজের জন্যে যে তৈরি করছো, এইটাই হচ্ছে এখন এমপ্লয়েবিলিটির যে কথাটা, এটা শুনতে যে তোমার কঠিন লাগছে, এর অর্থটা যেন খুব সহজ। তুমি কি সত্যি কাজ করতে প্রস্তুত? দেখো, শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া বা রিয়েল প্রবলেম সলভ করা কিন্তু এক জিনিস নয়, যেটা আমি তোমাকে এতক্ষণ ধরে বললাম। পরীক্ষার এক্সামে কি তুমি সিলেবাসে যা পড়লে সেইটা নিয়েই তুমি অ্যান্সার লিখলে, ঠিক আছে, কিন্তু অফিসের যে প্রশ্নগুলো, সেগুলো তো কোনো তোমার উত্তরপত্রে থাকবে না, সেটা তোমাকে নিজেকেই খুঁজতে হবে। এই ধরো কোনো মিটিং হচ্ছে বা কখনো, সেখান থেকে তোমায় ইমিডিয়েটলি নতুন কিছু শিখতে হবে, বা ধরো তুমি কিছু শিখলে, তুমি সেটা বিল্ড করলে বাট সেটা ভুল হলো, তো সেইখান থেকে তোমাকে আবার শিক্ষা নিতে হবে যে তোমার কোন কোন জায়গায় ভুল হয়েছে। এইখান থেকেই এই যে তোমার প্রসেসটা, এই

স্কিলটাই কিন্তু তোমার সব থেকে বড় অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে। আর একটা মজার বিষয় কি জানো, যে আমরা অনেক সময় ভাবি যে স্কিলের দরকার শুধুই আইটি কোম্পানিতে চাকরি করার জন্যে, কিন্তু এখন সত্যিটা হলো যে পৃথিবীর প্রায় প্রত্যেকটা জবে, প্রত্যেকটা পেশাতেই কিন্তু এখন স্কিলস হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। কারণ যদি তুমি একজন শিক্ষক হও, তুমি যদি সুন্দর করে এক্সপ্লেইন না করতে পারো টপিকটা, তাহলে কিন্তু সেটা ব্যর্থ। এইবার মানে তোমার কাছে জ্ঞান আছে, নলেজ আছে, বাট তোমার কাছ থেকে কেউ শিখতে পারবে না। এবার তুমি যদি ডক্টর হও আর তুমি যদি একজন গুড লিসেনার না হও, তাহলে রোগীর কথা কিন্তু তুমি মন দিয়ে শুনতেই পারবে না, তাহলে তো চিকিৎসাও তুমি ঠিক করে করতে পারবে না। এইবার তুমি যদি বিজনেস করার কথা ভেবে থাকো, তাহলে তো তোমায় লোকের সঙ্গে কীভাবে কমিউনিকেট করতে হয় সেইটা সব থেকে আগে শিখতে হবে। লোককে কী ভাবছে, তার থিঙ্কিং প্যাটার্ন কী, কারণ তোমার বিজনেস খুব ভালো হতেই পারে, বাট তুমি যদি এইটাই না অ্যানালাইজ করতে পারো যে লোকে কী ভাবছে, তাহলে কিন্তু তুমি তোমার বিজনেস গ্রো করতে পারবে না। এইবার তুমি যদি ধরো স্টার্ট আপ শুরু করতে চাও, সেখানেও কিন্তু শুধু আইডিয়া থাকলে হবে না, সেটাকে এক্সিকিউশন করার ক্ষমতা, নেটওয়ার্কিং করার ক্ষমতা বা প্রত্যেক জিনিস, নতুন নতুন জিনিস শেখার ক্ষমতা, এই মানসিকতা কিন্তু তোমাকে রাখতে হবে। অর্থাৎ বিষয়টা দেখতে পাচ্ছ যে পেশা আলাদা হতে পারে, কিন্তু স্কিলের গুরুত্ব কিন্তু প্রত্যেকের জন্যই সেম। আর এখানে কিন্তু একটা নতুন কথা শোনা যায় এখন, খুব পপুলার এখন আমাদের জেনজিদের মধ্যে, এখন সবার মধ্যে, যে লার্ন, আনলার্ন অ্যান্ড রিলার্ন। তো শুধু শেখাই নয়, প্রয়োজনে পুরনো অভ্যাস ভোলানো আর নতুন করে আবার শেখা, সেটা কিন্তু সমানভাবে জরুরি। কারণ আজ দক্ষতা তোমাকে এগিয়ে রাখছে, কয়েক বছর পর হয়তো সেটার সঙ্গে আরও নতুন কিছু যোগ করতে হবে। তাই স্কিল কোনো তোমার এন্ডিং পয়েন্ট নয়, কোনো গন্তব্য নয়, এটা একটা জার্নি। যত শিখবে তত তুমি এগোবে, আর যত এগোবে ততই তোমার নতুন কিছু শেখার প্রয়োজন হবে। আর তোমায় যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার সব থেকে বড় সম্পদ কী, এটা তুমি বলতে পারবে নির্দ্বিধায় যে আমি সব থেকে তাড়াতাড়ি শিখে নিতে পারি। কারণ পৃথিবী যতই বদলাক না কেন, তোমার যদি শেখা বন্ধ না হয়, তোমাকে কিন্তু থামিয়ে রাখা খুবই কঠিন। আর তোমায় যদি থামিয়ে রাখা খুবই কঠিন হয়, তুমি তোমার মা বাবার কাছে লক্ষ্মী ছেলে হয়ে যাবে। আর এই কথাটা আমি বলছি না, এই কথা কিন্তু গানে গানে সোমলতা আচার্য চৌধুরীও বলছেন। তাই শুনে নি এই গানটা।

একদম লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে তো আমাদের হতেই হবে। আর ফিরে এলাম স্টুডিওতে, তোমাদের সঙ্গে রয়েছি আমি ঋত্বিক। একটা কথা, যখন আমরা ছোট ছিলাম তখন বড়রা একটা প্রশ্ন করতেন প্রায়শই, যে তুমি বড় হয়ে কি হতে চাও? কেউ বলতো ডাক্তার, কেউ বলতো ইঞ্জিনিয়ার, কেউ বলতো শিক্ষক, বা আবার অনেকেই বলতো পুলিশ। কিন্তু খুব কম মানুষই একটা প্রশ্ন করতেন ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম, যে বড় হয়ে তুমি কি কি শিখতে চাও। আসলে আমাদের এই সমাজে পেশাকে নিয়ে যতটা আলোচনা করা হয়, সেই দক্ষতাটা নিয়ে কিন্তু ঠিক ততটাই আলোচনা করা হয় না। এবার আজকের দুনিয়াতে যদি দাঁড়িয়ে দেখি কোনো কোম্পানির এইচআরের সঙ্গে যদি তুমি কথা বলো, তাহলে দেখবে যে তারা এতটাই মানে সিরিয়াস অ্যাবাউট স্কিলস যে তারা বারবার বলছে যে উই হায়ার ফর স্কিলস, অর্থাৎ আমরা দক্ষতার জন্যে মানুষকে নিয়োগ করি। এবার প্রশ্ন হলো, সেই দক্ষতাগুলো কি? শুধু প্রোগ্রামিং জানলেই হবে, না শুধু কম্পিউটার জানলেই হবে? না, সেইগুলো তো আলাদা, সেইগুলো টেকনিক্যাল স্কিলস। তবে এমন কিছু দক্ষতা রয়েছে সেইগুলো আমাদের প্রত্যেকটা পেশাতেই সমানভাবে গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলি সফট স্কিলস, যার মধ্যে কমিউনিকেশন স্কিলস, টাইম ম্যানেজমেন্ট, অ্যাডাপ্টিবিলিটি, ইমোশনাল ইন্টেলিজেন্স, এরকম স্কিলস পড়ে। এবার এই এই বিষয়গুলো শুনে তোমার হয়তো মনে হতে পারছে যে এই বিষয়টা খুবই সহজ। না, একদমই নয়, এটা সবথেকে ভুল ধারণা। কারণ অনেক সময় একটা সফট স্কিল শেখা একটা সফটওয়্যার শেখার চেয়েও বেশি কঠিন। ধরো তুমি অসাধারণ মেধাবী একজন স্টুডেন্ট, সমস্ত প্রশ্নের উত্তর তুমি জানো, কিন্তু তুমি পাঁচজন মানুষের সামনে গিয়ে কথা বলতে পারছো না, তুমি তোমার ভাবনা, তোমার থট প্রসেস ঠিক করে গুছিয়ে বলতে পারছো না, তাহলে তো তোমার শেখাটা তো গুড ফর নাথিং হয়ে গেল, সেটা তোমার কাছেই থেকে গেল, আর সেটা তো তুমি সবার কাছে পৌঁছে দিতে পারলে না। সেই কারণে কমিউনিকেশন স্কিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর কথা বলা মানেই না যে তুমি শুধু অনেক কথা বলে গেলে, কখন কথা বলতে হবে, কিভাবে বলতে হবে, আর কখন চুপ করে অন্যের কথা ভালো করে শুনতে হবে, এগুলো হচ্ছে সমানভাবে গুরুত্বপূর্ণ। মনে রাখো যেই কথাটা আমি একটু আগেই বলছিলাম, যে একজন ভালো বক্তা হওয়ার আগে একটা ভালো শ্রোতা হওয়া যেমন দরকার, ঠিক তেমনই যখন তুমি ডক্টর হবে তোমাকে কিন্তু খুব ভালো লিসেনার হতে হবে, তাহলেই কিন্তু তুমি রোগীর ভালো ট্রিটমেন্ট করতে পারবে। এবার ধরো, এবার আসি টাইম ম্যানেজমেন্টের কথায়। আমরা সবাই দিনে 24 ঘন্টাই পাই, বাট একটা বিষয় হচ্ছে এই একই 24 ঘন্টায় কেউ একটা নতুন ভাষা পুরোপুরি শিখে নিতে পারে স্ক্র্যাচ থেকে, কেউ বই শেষ করে ফেলে, কেউ আবার সারাদিন বলতেই থাকে যে সময় পেলাম না। বাট জাস্ট ভাবো, এই একটাই 24 ঘন্টায় কিন্তু সবাই এত কাজ করছে। সমস্যাটা জানো এই সময়ের নয়, সময়টাকে ঠিকভাবে ব্যবহার করতে না জানা, এটাই হচ্ছে আসল সমস্যা। অফিসে হোক, ব্যবসায় হোক বা পড়াশোনায়, সময় মতো কাজ শেষ করতে পারাটা একটা স্কিল, একটা আর্ট। এই অভ্যাসটা আমরা স্টুডেন্ট লাইফ থেকেই আমাদের তৈরি করা উচিত, তাহলেই ভবিষ্যতে গিয়ে ইন ফিউচার অনেক প্রেশার আমরা হ্যান্ডেল করতে পারবো, ইজিলি হ্যান্ডেল করতে পারবো লাস্ট মিনিট ডেডলাইন্সগুলো। আর সেগুলো করার জন্য তুমি অবভিয়াসলি তুমি তোমার নিজের একটা চেকলিস্ট বানাবে, যে এই উইকেন্ডসের মধ্যে এই টার্গেটগুলো এনি হাউ আমি কমপ্লিট করব। এই ছোট ছোট প্র্যাকটিসেই কিন্তু তুমি টাইম ম্যানেজমেন্ট শিখে নিতে পারবে। এরপরে আসছে হচ্ছে প্রবলেম সলভিং। ধরো অফিসে কাজ করতে গিয়ে একটা সমস্যা হলো, একজন শুধু বলল স্যার এটা হচ্ছে না, আরেকজন বলল স্যার একটা সমস্যা হয়েছে ঠিকই,

আমি দুটো সমাধান ভেবেছি, বলো তুমি এবার কার ওপরে ভরসা করবে, যে সমস্যা দেখাচ্ছে না যে সমস্যার সঙ্গে দুটো সমাধানও এনে দিচ্ছে? দেখো এখন কোম্পানিগুলো, যেটা আমি তোমাকে বলছিলাম, দক্ষ কর্মী সঙ্গে প্রবলেম সলভারও খুঁজছে। আর এবার আসছি হচ্ছে আরও আর একটা বিষয়, যেটা হচ্ছে টিম ওয়ার্ক। সিনেমায় আমরা একজন নায়ককে দেখছি, কিন্তু একটা সিনেমা বানাতে কতজন মানুষের প্রয়োজন সেটা কি তোমার ধারণা আছে? পরিচালক, ক্যামেরাম্যান, এডিটার, মিউজিক ডিরেক্টর, মেকআপ আর্টিস্ট, অনেকে অনেকে, নাম বলতে গেলে শেষ হবে না। তো বুঝতেই পারছো যে একটা কাজ কখনো একা মিলে করা যায় না। ঠিক সেরকমই তুমি তোমার অফিস কিংবা তোমার ওয়ার্ক প্লেসে একই জিনিস হয়, একা মিলে কোনো কাজ হবে না, সবাইকে মিলে যৌথ উদ্যোগে সেই কাজ করতে হবে। তো টিম ওয়ার্ক, টিম বন্ডিংটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ স্কিলস। তুমি যত বেশি তুমি লোকের সঙ্গে মিশে যেতে পারবে সেটা তোমার কাছে একটা ভালো অ্যাডভান্টেজ হবে। তারপরে অ্যাডাপ্টেবিলিটি, এই যে আমি যেটা বলছিলাম যে এআই আসছে বা এক টাইমে ক্যালকুলেটর থেকে ক্যালকুলেটার এলো, যে যারা এইটাকে অ্যাডাপ্ট করেছে, এই সময়ের সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করেছে, তারাই কিন্তু নিজেকে গ্রোথ আনতে পেরেছে, নিজের গ্রোথ আনতে পেরেছে। কারণ তুমি যত অ্যাডাপ্ট করতে পারবে তুমি ততই মার্কেটে রেলিভেন্ট থাকবে, কারণ মার্কেট অলওয়েজ পেস ফর দ্য হু ইজ রেলিভেন্ট ফর দ্য টাইম। তুমি যদি রেলিভেন্ট না থাকো, ধরো তুমি আজকে একটা পুরনো সফটওয়্যার শিখে রেখেছো যেটা 2016, বাট এখন এআই সেটা করে দিচ্ছে, তাহলে কেন তোমাকে হায়ার করবে? তাহলে তোমায় জানতে হবে যে কীভাবে তুমি এআই এর ইউজেজ করছো। তারপরে হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, তুমি তোমার পিয়ার্সদের থিঙ্কিং প্যাটার্ন কী করে বুঝছো, এবার তুমি সেইটা বুঝে কীভাবে তুমি তোমার রিয়াকশন করছো, তুমি কীভাবে তোমার কন্ট্রোলে আনছো, চাপের মধ্যে কীভাবে তুমি তোমার মাথা ঠান্ডা রাখছো, সেইগুলো কিন্তু এই সফট স্কিলসের মধ্যে পড়ছে, ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ছে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তারপরে যেই বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে টেকনিক্যাল স্কিলস। একদম ছোট্ট করে বলবো, কারণ টেকনিক্যাল স্কিলস নিয়ে পরের পেশার সন্ধানে কিন্তু আমি খুব ভালো করে বলবো, বাট যে জিনিসটা হচ্ছে এখন এই টাইমে বেসিক জিনিসগুলো আমাদের শিখে নিতে হবে। লাইক ইমেল করা, ইমেল করা হয়তো তোমরা অনেকেই ভাবছো যে আমি তো হোয়াটসঅ্যাপ করি, ঠিক আছে ইমেল করতে আর কি আছে, বাট না, ইমেল করার জন্য কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্নটাকে কিন্তু তোমাকে শিখতে হবে। ইমেলের মধ্যে যেরকম, ধরো তুমি জব করতে চাইছো, এবার তুমি বড় জায়গায় করতে চাইছো, বাট তুমি জব পোর্টালের থ্রুতে করতে চাইছো না, তাহলে কিন্তু তোমাকে কোল্ড ইমেল করা শিখতে হবে। এইচআরদের বা কোম্পানির হায়ার পোস্টে যারা রয়েছে তাদেরকে কোল্ড ইমেল করতে হবে, সেইগুলো কিভাবে করতে হবে সেইটা তোমাকে শিখতে হবে। তারপরে হচ্ছে তুমি ধরো এই যে শিটসগুলো রয়েছে, ওয়ার্ডস রয়েছে, এইগুলোর পুরো তোমাকে মাস্টারি করে নিতে হবে। কারণ দেখো এআই তো ইজিলি সেটাকে নিয়ে নিয়েছে, এআই সব করে নিতে পারে, বাট এআইকে চালানোর জন্যে, এআইকে গাইড করার জন্যে তোমাকে তো আগে সেটার ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে, তাই না? তুমি যদি ওয়ার্ড, এক্সেল এইগুলোকে মাস্টার করে নাও, তাহলে তুমি ইজিলি এআই থ্রুতে এইগুলোর ইউজ আরও ভালোভাবে করতে পারবে, সেটার ডিজাইন মেকিং আরও ভালোভাবে করতে পারবে। আর আলটিমেটলি তারপরে আসে হচ্ছে এআই। এআই নিয়ে কি বলবো, এআই নিয়ে বলতে গেলে অনেক কিছু আছে, কারণ এখন লাইফস্টাইলের মধ্যে এআই চলে এসেছে। তো এআই কিন্তু আমাদের শত্রু নয়, এআই আমাদের বন্ধু, আমাদের অ্যাসিস্ট্যান্ট। তো অ্যাসিস্ট্যান্টের মতো এআইকে ইউজ করো, দেখবে তোমার লাইফে কিন্তু গ্রোথ আসবেই। আর ঘড়িতে সময় বলছে, সময় তো প্রায় শেষ হয়ে এসছে। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি ঋত্বিক, আর আজকের অনুষ্ঠান তোমার কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। আর জানাবে কোথায়? আমাদের আজকের ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে। ততক্ষণ টাটা।

0: এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে। উপস্থাপনায় ছিলেন ঋত্বিক শিকদার, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে যাত্রাপালা।
1: আজকের যাত্রা অভিশপ্ত শাখা, রচনা শঙ্কর শাসমল, পরিবেশনায় রতনপুর কালুরায় যাত্রা ইউনিট, যাত্রানুষ্ঠান অভি

0: নতুন নৌকো যে মহাজন গজেন্দ্রমিত্রের কিনে দিয়েছে বোধ হয়।
1: না গো চাচা, আমার নিজের নৌকো।
0: নিজের নৌকো? এত টাকা তুমি?
1: এত টাকা আমি কোথায় পাবো গো চাচা? টাকা দিয়েছে অঞ্চল প্রধান।
0: ভূপেন টাকা দিয়েছে?
1: নিজের আইনি, ব্যাংক থেকে লোন করিয়ে দিয়েছে।
0: তাই নাকি?
1: হ্যাঁ গো চাচা, ভূপেন ঘোষ হলো যাকে বলে গরিবের মা বাপ।
0: ঠিক বলেছে রহিম। আর আগের প্রধান ওই গজেন্দ্রমিত্রের?
1: গজেন্দ্রমিত্রের প্রধান ছিল না গো করিম চাচা, সে ছিল গরিবের রক্ত চোষা সুদখোর মহাজন
0: রহিম।
1: হ্যাঁ গো চাচা, এতদিন গজেন্দ্রমিত্রের নৌকো নিয়ে কাজ করে যা রোজগার করতুম তা ওকে দিতেই ঘুরে যেত, দুবেলা পেট পুরে খেতেও পাইনি।
0: আর আজ?
1: আর আজ ছেলে পুরে নিয়ে খেয়ে পরে শুধু সুখেই নেই গো চাচা, সময় মতো কিস্তিতে কিস্তিতে ব্যাংকের লোন শোধ করে দিচ্ছে।
0: রহিম।

0: খুন করব, গহেরই হাড় হাবাদে ছোট লোকগুলোকে এক ফাঁক থেকে খুন করব। সারা জীবন আমারই খেয়ে পড়ে মানুষ, আর ভোট দিয়ে হলো ভূপেন ঘোষকে।
1: কি অলক্ষণের কথা! আমি তো প্রত্যেককে টাকা চাল গম বাড়ি বাড়ি গিয়ে দিয়ে এসেছি, আর শেষে কিনা
0: নটবর হিসেবের খাতা দেখে বলো কার কত টাকা বাকি আছে। কাউকে ছাড়বো না আমি, আমার নাম গজেন মিত্র।
1: টাকা তো কারো বাকি নেই হুজুর, সব শোধ করে দিয়েছে।
0: বলো কি নটবর, এত টাকা ওরা পেল কোথা থেকে?
1: ভূপেন ঘোষ দিয়েছে বোধ হয়।
2: না নটবর দাম, টাকা দিয়েছে ব্যাংক, নতুন অঞ্চল প্রধান ভূপেন ঘোষ ব্যবস্থা করে দিয়ে।
0: ওই ভূপেনকে আমি দেখে দেবো।
2: আগে দেখবো ওই করিম শেখকে, ও আজ আমাকে অপমান করেছে।
0: কি বলছো তুমি বীরে?
2: হ্যাঁ বাবা, শুধু আমাকে নয় আপনাকেও যাতা কথা বলেছে এই করিম শেখ। আপনি নাকি গরিবের রক্ত চোষা সুদখোর মহাজন।
3: মিথ্যে তো বলেনি বীরেন।
0: ভূপেন ঘোষ, তোমার এত বড় সাহস?
3: হ্যাঁ, সাহসটা আমার বরাবরই একটু বেশি।
0: আমি তোমাকে এমন শিক্ষা দেব।
3: শিক্ষা তো আপনারই বেশি প্রয়োজন মহাজন গজেন মিত্র মহাশয়। ঠিক আছে, পরে একদিন এসে আমি আপনাকে মনুষ্যত্ব আর মানবিকতার প্রথম পাঠটা ভালো করে পড়িয়ে দিয়ে যাব।
0: বাজে কথা বাদ দাও,
3: কাজের কথাতেই আসছি। বলুন, করিম চাচাকে দেখা করতে বলেছেন কেন?
2: আপনার পরমাত্মীয় করিম শেখকে বলে দেবেন কালপাড়ের যে জমিটা আমাদের কাছে বন্ধক রেখেছিল তার ছাড়াবার মেয়াদ শেষ হয়ে গেছে, আমরা এবার ও জমি তখন নেব। সে যেন আর

0: 때 나나미.
1: 그림자자 조미 번복을 했겠지로.
2: 마법장 나 조미암이 번복을 아키니.
3: 번복을 아키스미또 돌릴 때는 것다떻게.
2: 오잘 돌릴 또마대.
0: 아 또만 니젤 하대 딥차. 시타오 잘.
2: 에헤. 조합잘 또마대. 또마라 잘이야.
0: 그렇다.
1: 삼도하오 그림자자.
2: 깨물 그리 삼도하오 밥잔. 어젯내 밥에 아마람 말아줘. 내 손볼 뚫고 깨레니 대잘세 밥잔.
4: 바르베나 자자 바르베나. 섣도이 저디 두미 점이 범덕 뒤에 나타고 따홀에 깨우 또마르 점이 깨레니 대 바르베나. 잔 미띠르 마사이 돌릴 니아손 아미 댁보.
3: 아미 또마께 돌릴 다카보까나.
2: 자기래도 다카보.
3: 그림차에
2: 고노 돌리는 딥첩 되냐매.
4: 주노니 미띠르모사이 언절 프로단 이사배 아미 암나께 전이에 뒤졌지. 아가미 로비바딘 선다에 언절 오피스에 보시배 미팅. 세간에 섬업에도 번자에 사도스터들 삼네. 다카벤 암나 돌릴 다카테 빠를래. 조미더걸 곧때 깨우 바사대벤 암나께
2: 무빈.
4: 저로사사 바리 저로
5: 낫지 밥잔 낫지. 더비 저러게 액다 거사 보내디에 자이 바보모사이 আমার থেকে আপনি তো আরো ভালো করেই জানেন ও জমি আমি বন্ধক রাখিনি
2: তবু জাল দলিল তৈরি করে যদি জোর করে আমার জমি দখল করতে চান তাহলে জমির আড়ে আপনাদের কাটা মুন্ডুগুলো কড়া করে যাবে কথাটা ভালো করে মনে রেখে দেবেন বাবু মশাইরা
6: কি ছোট লোকটার এত বড় সাহস
4: সাহস নয় বীরেন এ ওদের বাঁচার লড়াই আঘাতে আঘাতে কেঁচো আজ কেউটে হয়ে ফনা তুলেছে এখনো সাবধান হও নইলে ছবল মারবে তোমাদের বুকে
6: আর আগেই তোমার বুকটা আমি ফুটো করে দেব আমার বন্দুকের একটা গুলিতে
4: তাহলে ওই নিরন্ন সর্বহারার দল তোমাদের টুকরো টুকরো করে কেটে ফেলে দেবে পথের ধুলিতে
6: ভূপেন
4: আর কেন মিত্তির মশাই অনেক ছলনায় অনেক মানুষকে ঠকিয়ে অনেক টাকা তো জমিয়েছেন আপনি তা দিয়ে বাকি জীবনটা সৎ পথেই কাটিয়ে দিন শান্তি পাবেন
3: তুমি কি আমাকে উপদেশ দিতে এসেছো নাকি
4: না সাবধান করে দিতে এসেছি শুনে রাখুন পুঁজিবাদী কায়েমি স্বার্থের শয়তান প্রতিনিধি আপনাদের কালো হাতের কালো খেলার দিন ফুরিয়ে গেছে আর কোনোদিনই আপনারা একশো টাকা ধার দিয়ে হাজার টাকা লিখিয়ে নিতে পারবেন না সাদা কাগজে ডিপছাপ নিয়ে আর কেড়ে নিতে পারবেন না মূর্খ চাষিদের জমি এবার থেকে সই করবে ওরা আর সই করার আগে দেখে নেবে কি লিখেছেন আপনারা সাদা কাগজে
3: মুখগুলো রাতারাতি পণ্ডিত হয়ে গেল নাকি
4: হয়নি তবে হবে শুনে রাখুন আমার প্রতিজ্ঞা আগামী এক বৎসরের মধ্যে আমার ময়নাপুর অঞ্চলকে আমি করে তুলব পূর্ণ স্বাক্ষর করে তুলব নূতন নূতন পাঠশালা পাঁচ থেকে নয় বৎসরের প্রত্যেকটি শিশুকে ডেকে ডেকে নিয়ে আসবো সেই পাঠশালায় বড়দের জন্য গড়ে তুলব নৈশ বিদ্যালয়
6: লাঙল ছেড়ে ভূপেন ঘোষকে এবার ছুরি হাতে মাস্টারি করবে নাকি
4: করব বীরেন মাস্টারি আমি করব তবে ছুরি হাতে নয় তোমাদের মতো দানবদের সাথে লড়াই করতে আমার হাতে থাকবে শিক্ষা অস্ত্র স্লেট পেন্সিল বই খাতা কাগজ আর
3: কলম লাগিয়ে ঠাস করে একটা চর মারি তোর গলে
6: চলে আগুন দিয়ে পুড়িয়ে মারবো এই ছুঁচোটাকে
5: কিন্তু তার আগে পাঁচ দিনের মধ্যে দলিল পাবি কোথা থেকে
6: সেটাই ভাব কেন আপনাকে তো আগেই বলেছি যে টাকা ধার দেওয়ার সময় প্রত্যেকের কাছ থেকেই দুটো সাদা কাগজে টিপছাপ করিয়ে নেবেন নেননি
2: মোটবার
3: হ্যাঁ আছে আছে হরিণ থেকে টিপছাপ করা অনেকগুলো কাগজ আছে আমার কাছে
6: তবে আর কি দলিল তৈরি করতে আর কি কোনো অসুবিধে হবে বাবা
5: করিম শেখ বত্তবার বেড়েছে তোর এবার তোকে আমার ফাঁদে পড়তেই হবে
7: কই দেখি তোর বাচ্চাকে কই রে আসেনি তো ছেলেগুলো মিছি মিছি আর তোর বাচ্চাকেও বলি এত দেরি করছে কেন বলতো তাড়াতাড়ি চলে আসবে তো
8: এসে গেছি বলো কি করতে হবে আমাকে
7: একই জামাই বাবু না না আপনাকে আমি ডাকিনি
9: ওর বর
8: ওর বর
9: আমার বিয়ে হয়ে যাচ্ছে তো তাই অনিতা চুপ করে থাকতে পারছে না বড় করে আমাকে একেবারে পাগল করে তুলেছে
8: সর্বনাশ তাহলে তো এখনই শ্বশুর মশাইকে চিঠি লিখতে হয়

0: দাঁড়ান, দেখাচ্ছি মজা।
1: রক্ষা করো, রক্ষা করো, আমি অবধ বনচারী রাম, আমারে করিতে হরণ ছুটব না কেন আমি এক অনার জন্মদিনী
2: বন্দিনী করিয়া রাখিব রে আমারে বক্ষ কারায়, কারণ আমি যে রামানুজ আছি তব পাহারায়।
0: তোরাই সুর্পনখাই নিয়ে যাও দাদা, নইলে খোড়া পর এসে নিয়ে যাবে শেষে, তুমি পড়িবে মহা বিপদে।
1: থাকিতে আমার হেন বীর রাম লক্ষণ পড়িবে বিপদে।
0: হনুমান এলো বুঝি বীর হনুমান,
1: ভুল হলো দিদি, আমি বুড়ো জটায়ু, তবে মরিতে সাধ নাই একটুও, এখনো অনেক দিন আছে আমার পরমায়ু। এই আসতে আসতে গিন্নিমা শুনতে পেলে বকে দেবে।
3: রমেন, তোরা এখানে হাসাহাসি করছিস, এখনো যে বর এলো না সে খেয়াল

0: আমিন বাবা,
1: এগিয়ে গিয়ে দেখো তো বাবা।
2: গিয়ে কোনো লাভ হবে না কাকা বাবু, বর আর আসবে না।
3: ওর আসবে না তুমি জানলে কেমন করে?
2: আমার বাবা গজেন মিত্র এই বিয়েতে ভাঙচি দিয়ে এসেছে গোবিন্দদা।
4: ও গজেন মিত্র, আর কত শত্রুতা করবে আমার সঙ্গে?
2: কাকা বাবু, আর সময় নষ্ট না করে এখনই ভালো ছেলে দেখে এই লগ্নের মধ্যেই কবিতার বিয়ে দেবার ব্যবস্থা করুন।
4: কিন্তু এই অল্প সময়ের মধ্যে ভালো ছেলে আমি কোথায় পাবো ব্রজেন?
2: চেষ্টা করতে হবে কাকা বাবু।
3: কিন্তু তোমাকে আমি ছাড়বো না কুচুটে বাপের বদমাইশ ছেলে।
0: গোবিন্দদা,
3: তোমাকে গাছে বেঁধে লাঠি পেটা করবো।
0: গোবিন্দদা, ব্রজেন ওর বাপ দাদার মতো নয়।
3: তুমি থামো দাদা বাবু, আমরা গাছে আমরাই ফলে, আম ফলে না।
4: চুপ কর গোবিন্দ।
3: হ্যাঁ গো বাবু, বা বিয়ে ভাঙিয়ে ঘরে বসে আনন্দ করছে, আর ছেলে এসেছে খবর দিয়ে মজা দেখতে।
2: না গোবিন্দদা, না, মজা দেখতে আমি আসিনি, আমি এসেছি আমার বাবার পাপের প্রায়শ্চিত্ত করতে।
4: ব্রজেন।
2: হ্যাঁ কাকা বাবু, আর সেই জন্যই তো আমার কথায় নিতাই দা।
5: নিয়ে এসেছি কাকা বাবু, ভালো ছেলে আমি নিয়ে এসেছি।
4: নিতাই?
5: হ্যাঁ কাকা বাবু, আমার পিস্তুত ভাই কলকাতায় বাড়ি, ভালো চাকরি করে, নাম কুন্তল বোস, আপনাদেরই পাল্টিঘর, একেবারে রাজ্য টক।
6: না না, এভাবে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়।
4: বাবা কুন্তল, আমি তোমার হাত দুটো ধরে অনুরোধ করছি বাবা, এই বিপদ থেকে তুমি আমায় উদ্ধার করো বাবা।
7: আমার নিরপরাধ অসহায় মেয়েটাকে তুমি বাঁচাও বাবা, তুমি বাঁচাও।
0: আমিও বলছি তুমি ঠকবে না ভাই, বোনটি আমার রূপে লক্ষ্মী গুণে সরস্বতী।
6: কিন্তু আপনারা বুঝতে পারছেন না, আমি আমার বিধবা মায়ের একমাত্র সন্তান, সেই মাকে না জানিয়ে।
5: সেজন্য তোকে চিন্তা করতে হবে না কুন্তল, সেটাই তো আমার পিসিমাকে বুঝিয়ে বলবো আমি।
6: কিন্তু
5: কোনো কিন্তু নাই, তুই আয় আমার সঙ্গে।
4: হে বাবা বিশ্বনাথ, শেষ রক্ষা যেন হয় বাবা, শেষ রক্ষা যেন হয়।
7: হে মা কালী, বিয়েটা যেন ভালোই ভালোই হয়ে যায় মা, আমি তোমাকে বুক চিরে রক্ত দেবো মা, বুক চিরে রক্ত দেবো।
3: এই এই সানাই ওলারা, সানাই বন্ধ করলি কেন? বাজা বাজা, আরো জোরে জোরে বাজা, আরো জোরে জোরে বাজা। তুমি আমাদের সর্বনাশ করতে চাইলে কি হবে? রাকে হরি মারে কে?
8: মেরে দেব ভূপেন গো, একেবারে চোলা চিপে মেরে দেব, আমার সঙ্গে ফাজলামি।
3: কি অনুকূলে কথা
8: নটবর, ওর যে আসবে না এই খবর কি পেয়েছে ওরা?
3: বোধ হয় পেয়েছে, নাহলে সানাই বন্ধ হয়ে গেল কেন?
2: না নটবর্দা, সানাই আবার বাজছে।
8: কি করে বাজবে রে ব্রজেন, বিয়েই যখন হচ্ছে না।
2: কে বন্ধ হচ্ছে না, বিয়ে হচ্ছে তো।
8: বিয়ে হচ্ছে?
3: অসম্ভব, আমি নিজে দেখে এসেছি, বর অন্য জায়গা বিয়ে করতে চলে গেছে।
2: এ অন্য বর নটবর্দা, আরো ভালো বর, তাই তো বাবাকে সবাই একেবারে ধন্য ধন্য করছে, বলছে হ্যাঁ এতদিন পরে গজেন মিত্র একটা ভালো কাজ করলো বটে।
8: ভালো কাজ?
2: হ্যাঁ, মানে বিয়েটা ভাঙিয়ে না দিলে তো এত ভালো ছেলের সঙ্গে কবিতার বিয়েই হতো না।
8: কিন্তু তুই এত কথা জানলি কেমন করে?
2: আরে এতক্ষণ তো আমি ওখানেই ছিলাম, নিমন্ত্রণ ছিল যে।

0: শত্রুর বাড়িতে তুই খেয়ালি
1: না বাবা, খাওয়াটা আর হয়ে ওঠেনি। সবাই তোমাকে এত গালাগাল দিচ্ছিল যে খেতে গিয়েও মনে হলো বিয়ে বাড়ির ওই মিষ্টি তো আজ আমার মুখে মিষ্টি লাগবে না। সব যেন কেমন বিস্বাদ তেতো হয়ে গেছে।
0: তাই তো চোরের মতো মুখ লুকিয়ে আমি পালিয়ে এসেছি বাবা, চোরের মতো মুখ লুকিয়ে পালিয়ে এসেছি।
2: আমি মায়ের একমাত্র সন্তান, তাকে না জানিয়ে বিয়ে করেছি। আর এই খবরটা যদি অন্যের মারফত যায়, মানে আমি যদি মায়ের সামনে গিয়ে মাথা হেঁট করে না দাঁড়াই, তাহলে মা কি আমাকে কোনো দিন ক্ষমা করতে পারবে কবিতা?
3: হ্যাঁ সে তো ঠিকই, কিন্তু তোমাকে ছেড়ে আমি থাকবো কি করে?
2: মাত্র দুটো দিনের মামলা তো কবিতা, আমি যাবো আর আসবো। তাছাড়া অন্য একটা কারণে বাড়ি আমাকে একবার যেতেই হবে।
3: আবার কি কারণ?
2: মায়ের ইচ্ছা তার সোনা বাঁধানো শাখা পরিয়ে তার বৌমাকে ঘরে তুলবে। আমার ঠাকুরমাও নাকি ওই শাখা পরিয়েই মাকে বধুবরণ করেছিল।
3: তাই নাকি?
2: তাই সেই শাখা আনতে বাড়ি আমাকে যেতেই হবে।
4: যেতে হবে তো যাচ্ছেন না কেন? ওদিকে জামাই বাবু যে আপনার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে।
2: হ্যাঁ যাই। কবিতা চিন্তা করো না, দু চার দিনের মধ্যেই আমি চলে আসবো।
3: দুদিন বলে আবার চার দিন?
4: দুদিন বাড়িয়ে দিয়ে গেল, সত্যি খুব চিন্তার কথা।
3: তোমাকে আর ফোরন কাটতে হবে না, আমি মরছি আমার জলায়।
4: সে কি রে, চোখে জল এসে গেল যে।

0: তোমাকে গুম গুম করে কিল মারবো মুখ পুরি।
1: বাঁচাও বাঁচাও।
2: না আসতে দেবো না। বহুজেক আজ তোদের বাপ বেটাকে এই খালের পরে আমি কবর দিই।
3: ইরেন ওরা সব তৈরি তো, ওদিকে মদন জমিতে লাঙল জুড়ে দিয়েছে।
2: কোনো চিন্তা নেই বাবা, লাল্লু মিয়া তার দল বল নিয়ে পাহারা দিচ্ছে খালের ধারে, আর এদিকে আছে লাল সিং।
4: হ্যাঁ বাবু, এই লাল সিং থাকতে আপনাদের কিছু চিন্তা করতে হবে না। আমার হাতে লাঠি থাকতে কই আদমি কো আমি জমিতে নামতে দিবে না।
3: পারবে তো লাল সিং?
4: দেখেন না বাবু, যে ইয়ে লাল সিং কা খেল, লাল সিং ও সব কই কো লালে লাল করিয়ে দিবে।
3: কইকে লাল করতে গিয়ে নিজেই লাল হয়ে যাবে না তো লাল সিং?
4: ছোটা বাবু,
3: দেখি প্রজেন তুই এখানে এসেছিস কি করতে?
5: তোমাদের বাধা দিতে। অন্যায় ভাবে আমি তোমাদের করিম চাচার জমি দখল করতে দেবো না।
2: আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তোমার এই ছোট ছেলেকে তুমি থামাও, নইলে একদিন আমার হাতেই মরবে।
5: আর আমিও তোমাকে সাবধান করে দিচ্ছি বাবা, তোমার তৈরি ওই দৈত্যটাকে তুমি থামাও, নইলে একদিন তোমারই বুক চিরে তোমারই রক্ত খাবে।
3: সেদিন বাঁচার জন্য তোকে ডাকতে যাবো না রে খুলাঙ্গার। যা দূর হয়ে যা আমার সামনে।
5: যাচ্ছি, তবে যাবার আগে তোমাদের সাবধান করে দিয়ে যাচ্ছি, যদি প্রাণের মায়া থাকে তো পালাও। ওরা শয়ে শয়ে হাজারে হাজারে ছুটে এসে এখনই তোমাদের টুকি টিপে ধরবে, তোমাদেরই মারণাস্ত্র কেড়ে নিয়ে ছুঁড়ে মারবে তোমাদের বুক লক্ষ্য করে। সাবধান, খুব সাবধান।
3: কোথায় যাচ্ছিস তুই?
5: ওদের খবর দিতে। সবাইকে ডেকে ডেকে বলবো, ওরে নির্যাতিত নিপীড়িত জনগণ, তোরা চোখ মেলেছে দেখ, বর্গি এসেছে তোদের ঘরে, বর্গি ডাকাতে তোদের ধন মান আশা আকাঙ্ক্ষা সব লুটে নিয়ে যাচ্ছে। তোরা সমবেত হয়ে একসাথে তোর উপর ঝাঁপিয়ে পড়, নইলে কেউ তোরা বাঁচবি না, তোদের কাউকে ওরা বাঁচতে দেবে না।
2: তোকেও আমি বাঁচতে দেবো না রে চামোয়া, এই বন্দুকের গুলিতে।
3: ভাইকে মেরে আর বিরক্ত দেখাতে হবে না।
4: লেকিন বাবু, ও যদি সব কইকো ডেকে নিয়ে আসে?
3: পারবে না ওই ছোট লোকগুলোকে হটিয়ে দিতে।
4: লেকিন সব আমরা 20 আদমি, 200 আদমির সাথে কাইসে লড়াই করবে?
3: না পারো মরবে। যাও নাটি হাতে মদনার পাশে জমিতে গিয়ে দাঁড়াও।
4: সব
3: এই মদন জমি থেকে লাঙল নিয়ে উঠে বল, ও জমি আমার।
2: করিম শেখে শেখেছে বাবা,
3: যে আমার জমিতে নামবে তাকে আমি খুন করব।
6: মদনকে ছেড়ে দাও।

0: হইছে,
1: নইলে মরতে হবে তোমাকে।
0: হ্যাঁ হ্যাঁ মরবো তো বটে, তবে তাহার আগে এই লাঠির ঘায় তোমাদের মাথাগুলো আমি
2: সম্পনাথ লাঠি মেরে করিম চাচাকে মেরে ফেললে নাকি?
0: তুই চুপ কর মদনা, যা নাঙ্গল চালাকে যা।
2: না বাবু, আর আমি চলতে পারবো না। ওই দেখুন দলে দলে লোক ছুটে আসছে দিকে, আমি পালাই।
0: সেটা দলবল নিয়ে ছুটে আসছে, তো তাড়াতাড়ি পালাই চলো এখান থেকে।
1: না, জমির দখল না নিয়ে আমি যাব না।
0: ওরা এসে যদি তোমার মাথাটার দখল নিয়ে নেয় তখন
1: আল্লু মিয়া, আমি পীরেন মিত্তি ময়নাপুরের সে, তোর মতো শিয়াল নই,
0: ফাঁদে পড়লে ফেরো ফেরাল হয়ে যায়। এখন বাস্তি তো পালিয়ে
2: চলেন চলেন।

0: দিন
1: চাচা। কি হয়েছে চাচা, তুমি এইভাবে পড়ে আছো কেন?
0: দেখি
1: এত রক্ত কেন চাচা?
0: রহিম আমার গর কে দেখিস
1: চাচা,
0: তাকে বলিস তার
1: বাপজান চাচা। কি হলো চাচা, কথা বলছো না কেন?
0: কেন বাপজান
1: অনেক দেখেছি রে গোহন, কিন্তু সারা

0: তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যেও না বাবিজা। শোন রহিম, আমার বাপজনের খুন দুহাতে মেখে বাপজনের মৃতদেহ স্পষ্ট করে আমি প্রতিজ্ঞা করছি, এই গোজের মিত্রের খুন দুহাতে মেখে বদলা নেব আমার বাপজনের মৃত্যু।
1: আমি আছি তোর পাশে,
2: শহরের পাশে শুধু একা থাকবি না রহিম, থাকবে নিতাই রমেনি শিবনাথ দুলাল।
1: আমরা অত্যাচারিত হিন্দু মুসলমান একজোট হয়ে ছাপিয়ে পড়বো শয়তানের ওপর।
3: পরিণ দাদার রক্ত দেখে আমাদের রক্তেও আজ মাতন লেগেছে।
1: আমাদের সেই মাতন ধরা রক্তের মাধনীর নাচন দেখে তো মন ধরবে মৃত্যুর বাড়ির হৃৎপিণ্ডে।
3: সবাইকে আমরা ডেকে ডেকে বলবো,

0: রক্ত চাই, রক্ত। গাল্লুমিয়া ছেড়ে কথা বলবে না ভূপেন ঘোষ।
1: কে কে আপনি? ভূপেন ঘোষকে চেনেন? আমি তার জামাই কুন্তল বোস।
0: হ্যাঁ, আমি তো তোমার জন্যই এখানে অপেক্ষা করছি।
1: ও তাই বুঝি, অন্ধকারে পথঘাট চিনতে পারছি না।

0: দয়া করে আমাকে ভূপেন বাবুর বাড়িতে পৌঁছে দিন না।
1: হ্যাঁ দেবো, তবে ভূপেন বাবুর বাড়িতে নয়, পৌঁছে দেবো জমের বাড়িতে এই ছুরি দিয়ে।
0: ছুরি?
1: চুপ, চিৎকার করলে ঢুকিয়ে দেবো পেটে। কি আছে তাড়াতাড়ি বার করে দে।
0: না না, এ কি তুমি পকেটে হাত দিচ্ছ কেন?
1: এই তো পেয়েছি।
0: না না, ওটা নিও না, ওটা যে আমার মায়ের সোনা বাঁধানো আশীর্বাদী শাখা। কে আছো? চোর চোর
2: চোর চোর কহা
0: ওই যে পালাচ্ছে।
2: এই খবরটা পালাবার চেষ্টা করলে ইয়ে লাঠির ঘায়ে।
0: ওকে ধরুন, আমার সোনা বাঁধানোর শাখাটা কেড়ে নিয়েছে।
2: ও বসতো উসকো চিজ।
1: হ্যাঁ দিচ্ছি, এই নাও।
0: ধরুন ধরুন, চোরটা পালালো যে।
2: জানে দিচ্ছি বাবু, হাবনা চিজ তো আপনি পাইয়ে গেছেন। যান বাবু, বাড়ি যান।
0: যা বাবা, এও চলে গেল। এই যে শুনুন শুনুন।
3: আপনি শুনুন বাবা, শুধু ভূপেন ঘোষ নয়, ওই ভূপেনের জামাই কুন্তল বসকে আমি ঢোকাবো পুলিশের হাজতে।
1: বিলেন
3: প্রমাণ করে দেবো যে সে একটি পাক্কা ডাকাত।
4: ডাকাত? ডাকাত তোমার সম্মুখে?
2: এ কি মুখোশে মুখ ঢাকা কারা তোমরা?
0: বললাম তো আমরা ডাকাত।
4: তবে টাকা লুট করতে আসিনি আমরা, লুট করতে এসেছি তোমার কুকের রক্ত। প্রতিশোধ প্রতিশোধ। পাপচান তোমার অকাল মৃত্যুর নির্মম প্রতিশোধ।
5: এইবার বুঝে দেখো গজের মৃত্যুর, এতদিন যাদের রক্ত ঝরিয়েছ তাদেরও এমনি ব্যথা লাগে।
4: একই বীরেন, বীরেন কোথায় গেল?
5: পালিয়েছে উস্তাদ।
4: কোথায় পালাবে শয়তান বীরেন মৃত্যুর? আমার হাত থেকে আজাদ তোমার নিস্তার নেই।
5: বীরেন, গহর এসেছিল। বীরেন, গহর এসেছিল। তুই ওদের ক্ষমা করিস নে বীরেন, তুই ওদের ক্ষমা করিস নে। আমি আমি চললাম।
0: চলো কবিতা, এখনই তুমি আমার সঙ্গে বাড়ি চলো।
6: এখনই? বাবা বাড়িতে নেই।
0: না থাক, তোমাদের এই চোর ডাকাতের দেশে আমি আর এক মিনিটও থাকবো না। কাল সন্ধ্যায় গুন্ডার হাতে পড়েছিলাম, অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি। আজ আবার সকালেই শুনছি মিত্রিবাড়িতে ডাকাতি হয়েছে, খুন করে গেছে গজেন মিত্রিরকে।
6: হ্যাঁ হ্যাঁ, বাবা তো ওখানেই গেছে।
7: কিন্তু কিন্তু কি শুনে এলাম ওখানে, সবাই বলছে তুমতলি নাকি কাল ডাকাতি করেছে মিত্রির বাড়িতে।
6: বাবা কি বলছো তুমি? কাল সারা রাতে তোমার জামাই তো আমাদের এখানেই ছিল।
7: সে তো আমি জানি মা, কিন্তু ওরা যে বলছে কুন্তলকে ওরা চিনতে পেরেছে।
0: মিথ্যা মিথ্যা বলছো ওরা।
7: কুন্তল?
0: কিন্তু আপনি আপনি কি বিশ্বাস করেন? আমি?
7: না না বাবা, না বিশ্বাস আমি করি না, কিন্তু কেমন করে বাঁচাবো তোমাকে? পুলিশও যে শুনেছে সব কথা।
6: বাঁচাও বাবা, যেমন করে পারো তুমি আমাদের বাঁচাও।
7: বাঁচাবো মা, নিশ্চয়ই বাঁচাবো। কুন্তল তুমি তাড়াতাড়ি কাউকে কিচ্ছু না জানিয়ে লুকিয়ে কবিতাকে নিয়ে বাড়ি চলে যাও। আমি বলবো দুদিন আগেই সে বাড়ি চলে গেছে। যাও যাও, দেরি করো না।
3: বাহ বাহ, সত্যবাদী মহাপুরুষ।
7: বীরেন,
3: একটা খুনি ডাকাতকে বাঁচাতে মিথ্যার আশ্রয় নিচ্ছেন প্রধান সাহেব।
7: না না বীরেন, না, কুন্তল কোনো দোষ করেনি। কাল সারা রাত সে আমার বাড়িতেই ছিল।
0: স্যার বিশ্বাস করুন, স্যার ডাকাত আমি নই।
2: যা বলার আদালতেই বলবেন। এখন আসুন আমার সঙ্গে, থানায় যেতে হবে আপনাকে।
6: না না, ওকে আমি নিয়ে যেতে দেব না।
3: একি কবিতার হাতে সোনা বাঁধানো শাখা? দাদাবাবু দেখুন স্যার, অকাঠ্য প্রমাণ, আমার মায়ের সোনা বাঁধানো শাখা আজ কবিতার হাতে।
6: না না, মিথ্যা কথা, এ আমার শাশুড়ি মায়ের আশীর্বাদী শাখা।
0: কাল সন্ধ্যায় বাড়ি থেকে নিয়ে এসে আমি নিজে পড়ে দিয়েছি কবিতাকে।
3: মিথ্যা কথা, কাল রাত্রিতে ডাকাতি করে নিয়ে এসে পড়িয়ে দিয়েছে ওকে।
0: না, ও আমার মায়ের শাখা।
2: সত্যই যে শাখা আপনার মায়ের, তার কোন প্রমাণ আছে আপনার কাছে?
0: প্রমাণ?
3: কিন্তু আমার প্রমাণ আছে, শাখায় আমার মায়ের নাম লেখা আছে, পার্বতী।
0: না, আমার মায়ের শাখায় কোনো নাম লেখা নেই।
2: তাহলে তো এখনই প্রমাণ হয়ে যাবে।
3: দেখি শাখাটা,
2: দেখি, এই তো এখানে লেখা আছে পার্বতী।
3: তাহলে দেরি করছেন কেন দারোগা বাবু? আমাদের বাড়িতে ডাকাতি করা আর বাবাকে খুন করার অপরাধে ওকে আপনি অ্যারেস্ট করুন।
2: ইয়েস মিস্টার মিত্র, কুন্তল বাবু ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলুন।
0: কবিতা বাবা,
7: চিন্তা করো না কুন্তল, ষড়যন্ত্রের মুখোশ খুলে দিয়ে ছাড়ি আমি তোমাকে আনবই।
2: আসুন
6: বাবা। কি হলো বাবা, এ আমার কি সর্বনাশ হলো বাবা?
7: কাঁদিস নে মা, কাঁদিস নে, ধৈর্য ধর, দেখছি আমি কি করতে পারি।
8: কি হয়েছে গো, কি হয়েছে? পুলিশ কুন্তলকে ধরে নিয়ে যাচ্ছে কেন? কথা বলছো না কেন? কে দোষ করেছে আমাদের কুন্তল?
7: কুন্তল কোনো দোষ করেনি উমা, বীরেন শয়তানি করে ওকে মিথ্যা ডাকাতি কেসে জড়িয়ে দিয়েছে।
8: ওগো কি হবে তাহলে?
7: কিচ্ছু হবে না, মিথ্যা মামলা কিছুতেই টিকবে না। দেখি দূর থেকে কিছু যেন গোলমাল শোনা যাচ্ছে।
1: তাড়াতাড়ি আসুন বাবা, তাড়াতাড়ি আসুন, গহর কুন্তলকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছে।
7: কেন এ কাজ করতে গেল গহর? এতে যে পুলিশের সন্দেহ আরো

0: লালচো গগনীমা, বাপ বেটা ওরা সবাই সমান।
1: গোবিন্দদা,
0: তবে আমিও তোমাকে বলে দিচ্ছি, আমার জামাই দাদা যদি ফিরে না আসে তাহলে আমি তোমাদের ছাড়বো না।
2: গোবিন্দ,
0: বাপরা মরেছে ডাকাতের হাতে, আর তোমরা দুবাই মরবে আমার হাতে।
1: তাই হবে গোবিন্দদা, তাই হবে। আমিও তোমাকে কথা দিয়ে যাচ্ছি, কুন্তল বাবুকে আমি ফিরিয়ে আনবই আনবো, আর তা যদি না পারি আমি নিজে দাদাকে তুলে দেবো পুলিশের হাতে, আর আমি ধরা দেবো তোমার কাছে।
3: বুঝেন, কিন্তু আপনি আর দেরি করবেন না কাকাবাবু, দাদা পৌঁছানোর আগেই আমাদের পৌঁছতে হবে সেখানে।
4: হ্যাঁ, এক্ষুনি যাবো আমি। রমেন
0: বাবা,
4: ডাকো সকলকে, ছুটে চলো সেই জঙ্গলের বড় বাড়িতে।
5: যাবার আগে একটা কথা শুনে যাও, যে কোনো মূল্যই হোক কুন্তলকে তোমায় ফিরিয়ে আনতেই হবে।
4: আনবো উমা, নিশ্চয়ই ফিরিয়ে আনবো কুন্তলকে। আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি উমা, আমি হয়তো আর নাও ফিরতে পারি, কিন্তু তোমার জামাই কুন্তল ফিরে আসবেই আসবে।
5: মা গো, বাড়ির ভেতর চলবো না মা, আমি যাবো ওদের সঙ্গে। এ তুই কি বলছিস মা, মেয়ে হয়ে জঙ্গলে তুই কোথায় যাবি? মা গো, স্বামী যার মরতে বসেছে, বাবা ঝাঁপিয়ে পড়েছে মৃত্যুর মুখে, তার কাছে জঙ্গল আর প্রাসাদ দুই সমান মা।
6: তবে তাই চল মা, তাই চল, আমিও যাবো তোর সঙ্গে। কালী মায়ের মন্দির থেকে তুই নিয়ে মায়ের হাতের খড়গ, আর কাল ভৈরবের মন্দির থেকে আমি নিয়ে আসি তার ত্রিশূল। ওরা বিফল হয়ে ফিরে এলেও আমরা বিফল হয়ে ফিরে আসবো না। রণরঙ্গিনী মূর্তি তো অসুর নিধন করি, আমরা ইচ্ছি নিয়ে নিয়ে আসবো আমাদের কুন্তলকে।
7: পুলিশের হাত থেকে তুমি আমাকে কেন চিনিয়ে আনলে গহর?
8: মিথ্যা ডাকাতির মামলায় জড়িয়ে অন্যায় ভাবে পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে, আমি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো।
7: গহর, সত্যি তুমি বিশ্বাস করো ডাকাতি আমি করিনি?
8: করি করি, কারণ ও কাজটা তো আমরাই করেছি। কিন্তু বিশ্বাস করো তুমি, ওদের একটা কানা করি তো হাত দিইনি আমি, শুধু আমার পাঁচজনের খুনের বদলা নিয়েছি, ওই গজের মৃত্যুর কে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিই।
9: তোকে খুন করে বদলা নেব আমার বাবার খুনে।
8: একই হিরেন মিত্তি, তুমি
9: নড়বার চেষ্টা করলে গুলি করে মারব। এইবার কি হবে কুন্তল বোস, পুলিশের হাত থেকে পালিয়ে জানে মাজবে মনে করেছ? এখনই আমি তোমাকে,
4: না না হিরেন না, আমাকে না মেরে তুমি কুন্তলের গায়ে একটা কাঁটা রাঁচড় দিতে পারবে না।
9: তাহলে তুমি মর ভূপেন্দ্র।
10: হিরেন মিত্তি,
9: আমার হাতে লাঠি মেরে বাঁচতে পারবে তো?
1: পারবে দাদা, পারবে, কারণ তোমার হাত থেকে পড়ে যাওয়া বন্দুকটা এখন আমার হাতে। অতএব
9: বুঝেন, নিজের ভাই হয়ে তুই আমাকে,
1: পাপ কোনোদিন বাপকেও ক্ষমা করে না দাদা, তাই পাপের সাজা তোমাকে পেতেই হবে।
9: সাজা তো দেবই, ওসি বিমান ব্যানার্জির হাত থেকে পালিয়েছে ভাই ভাবে মনে করেছো? কই কোথায় কুন্তল বোস?
11: এই জি স্যার, আপনার সামনে ওকে আপনি অ্যারেস্ট করুন।
1: না স্যার, কুন্তল বোস সম্পূর্ণ নির্দোষ, আসল অপরাধী আমার দাদা, আপনি ওকে অ্যারেস্ট করুন।
9: সে কি মশাই, কুন্তল বোস খুন করেনি আপনার বাবাকে?
1: না, মিথ্যে বলেছে আমার দাদা, কুন্তল ডাকাতি করতে যায়নি আমাদের বাড়িতে।
9: তাহলে আপনার মায়ের শাখা কি করে গেল কবিতা দেবীর হাতে?
1: সেও দাদার কারসাজি, দাদাই কাল্লুমিয়াকে গুন্ডা সাজিয়ে কেড়ে নিয়েছিল কুন্তলের মায়ের শাখা।
9: কিন্তু
1: আর লাল সিং তখন উদ্ধারকারীর ভূমিকায় অবতীর্ণ হয়ে উদ্ধার করে দিয়েছিল সেটি।
9: হ্যাঁ হ্যাঁ, সে তখন ভাঙা ভাঙা হিন্দিতেই কথা বলছিল,
1: আর তখনই কৌশলে শাখা দুটি বদল করে নেয় ওই কাল্লুমিয়া।
9: না না, মিথ্যা, এসব মিথ্যা।
1: না দাদা, মিথ্যে নয়, সম্পূর্ণ সত্য। এই দেখো কুন্তলের মায়ের শাখা, যা আমি তোমার ঘর থেকে নিয়ে এসেছি। দারোগাবাবু, দাদাকে আপনি গ্রেফতার করুন।
9: কিন্তু
1: এখনো কিন্তু, তাহলে শুনুন স্যার, আমাদের সকলের সামনে ভূপেন বাবুকে গুলি করেছে আমার দাদা, এই অপরাধও কি আপনি বীরেন মিত্তিরকে অ্যারেস্ট করতে পারবেন না?
9: ও ইয়েস ইয়েস, বীরেন বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট।
11: আচ্ছা বুঝেন, তোর কথাটাও আমার মনে থাকবে।
9: আসুন বাবা।
4: বাবা, কাঁদিস নে রমেন, আমার অসমাপ্ত কাজ আমি তোকে দিয়ে গেলাম, সমাপ্ত করি
9: বাবা।
4: কুন্তলকে নিয়ে যা, আর তোর মাকে বলিস।
9: মা আসছে গো।
5: রমেন রমেন, আমার কুন্তল কোথায় বাবা? আমার কুন্তল কোথায়?
9: কুন্তল তোমার ভালোই আছে মা, কিন্তু বাবা,
5: কি হয়েছে তোর বাবার? ওগো, তোমার কি হয়েছে?
9: আমি আমি চাচ্ছি, আমার কথা আমি রেখেছি উমা, তোমার জামাইকে আমি ফিরিয়ে দিয়েছি তোমার হাতে।
5: তুমি চুপ করো, তুমি চুপ করো।
9: মেয়ের স্মৃতির সিঁদুর

0: আমি মুছে যেতে দিইনি উমা, তবে তবে তোমার সিঁদুর।
1: তোর বাবা আর কোনো দিনই কথা বলবে না রে কবিতা, তুই এটা নে বোন।
2: ওটা কি ব্রজেন্দ্র?
1: তোর শাশুড়ি মায়ের দেওয়া সোনা বাঁধানো আশীর্বাদী শাঁখা।
2: ব্রজেন্দ্র না, ও শাঁখা আমি নেব না। ওই শাঁখার জন্য আমার স্বামী প্রাণ যেতে বসেছিল, বাবা চলে গেল জন্মের মতো, তাই ও শাখা আমার কাছে আশীর্বাদী শাখা নয় দাদা, আমার কাছে অভিশাপ্ত শাখা, অভিশাপ্ত।

যাত্রা অভিনয় অভিশপ্ত শাখা এখানেই শেষ হল। রচনা শঙ্কর শাসমল, পরিবেশনায় রতনপুর কালু রায় যাত্রা ইউনিট, নির্দেশনা মহানন্দ শাসমল। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন ব্রজনের ভূমিকায় ভরতজ্যোতি, করিম, সহদেব মান্না, বীরেন, বনমালী কর্মকার, গোবিন্দ, অনাথনাথ দাস, নিতায় শঙ্কর ভট্টাচার্য, কুন্তল দিলীপ ঘোড়া, গহর কালীপদ পণ্ডিত, রমেন অমর ঘোড়া, গজেন বিশ্বনাথ মণ্ডল, রহিম অনিমেষ ঘোড়া, কাল্লু গণেশ মাইতি, বিমান অলোক মাইতি, মদন জহর সামন্ত, নটবর সহদেব মাঝি, লাল্লু সিং প্রদীপ ভৌমিক। স্ত্রী চরিত্রে উমার ভূমিকায় সন্ধ্যা হালদার, কবিতা কবিতা চৌধুরী, অনিতা বনশ্রী গাঙ্গুলি। অন্যান্য চরিত্রে অসিত মান্না, কানাই মান্না, রবীন মান্না, তন্ময় শাসমল, দেবজিৎ দাস, উমা মণ্ডল, সুপ্রিয় শাসমল, সুপ্রিয় দত্ত, লাবণী বাগ, বেচু নায়িক, বিভাস দাস ও সুতপ দাস। সুর রবীন্দ্রনাথ ঘোড়া। কণ্ঠসঙ্গীতে গোপাল দাস, রবীন্দ্রনাথ ঘোড়া, সুমন মাইতি, ভরতজ্যোতি ও মহানন্দ শাসমল। যন্ত্রসঙ্গীতে আশিস মণ্ডল, অষ্টবসু জানা, বিজয় জানা, অলোক মাইতি, অনুপম চক্রবর্তী ও পরেশ মল্লিক। সহযোগিতায় অজিত দে, বৈদ্যনাথ মাইতি, অজিত খামারু, বৈদ্যনাথ সামন্ত, মহাদেব ঘোড়া, ক্ষুদিরাম মাইতি, নবকুমার মাইতি, শ্রীকান্ত কর্মকার ও মুরারি চক্রবর্তী। নির্দেশনা ও ভূপেন ঘোষের ভূমিকায় অভিনয় করলেন মহানন্দ শাসমল। রেকর্ডিং সহ

0: প্রতিযোগিতায় সুমিত কুমার চক্রবর্তী, সম্পাদনা অমর বিশ্বাস।
1: যাত্রাপালা এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনুন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu23@gmail.com।

আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদে বাদল অধিবেশনের প্রাককালে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক সংসদ ভবনে শুরু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৈঠকে সভাপতিত্ব করছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মালদোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশ সফরে রওনা হয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ তানজানিয়ার রাষ্ট্রপতির সঙ্গে উচ্চশিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্যসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাতভর অবিরাম বৃষ্টিতে জম্মু কাশ্মীরের স্বাভাবিক জনজীবন ব্যাহত, কার্গিল জাংস্কার জাতীয় মহাসড়ক বন্ধ, হিমাচল প্রদেশের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির লাল সতর্কতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ কলকাতায় বৈঠক করছেন। পিভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনে খেতাব জয় করেছেন। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা বনাম স্পেনের মহারণ, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করেছে ইংল্যান্ড। আসছি বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক আজ সংসদ ভবনে শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে সভাপতিত্ব

0: করছেন। বৈঠকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং রাজ্যসভা নেতা জগৎ প্রকাশ নাড্ডাও উপস্থিত রয়েছেন। বৈঠক শুরুর পরপরই বিরোধী দলগুলো প্রথমে সভা থেকে ওয়াকআউট করে। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র জানান যে কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, জেএমএম, তৃণমূল কংগ্রেস ও আদমি পার্টি সহ সমস্ত বিরোধী দল প্রতিবারের অংশ হিসেবে বৈঠক থেকে বেরিয়ে গেছে।
1: Today the entire opposition, all parties including the Indian National Congress, the Samajwadi Party, the DMK, the JMM, the Aam Aadmi Party, the National Conference, the left parties, the Shiv Sena UPT have all walked out of all party meeting in protest. So on what grounds did the Parliamentary Affairs Minister extend an invitation to these 20 rebel MPs and how are they attending this meeting? We have registered our strong protest and walked out as a symbol of our protest.
0: তবে নিজেদের প্রতিবাদ জানানোর পর কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, সিপিআইএম নেতা জন ব্রিটস, জেএমএম এর মহুয়া মাঝি এবং তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মিত্র সহ বিরোধী দলের সদস্যরা বৈঠকে পুনরায় যোগ দিয়েছেন। পরে সাংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন,
2: কোই পার্টি ইয়া কোই মেম্বার আপনা জো ভি বাত রাখনা চাহতা হ্যায় পার্লামেন্ট মে পুরা রাখ সকতে হ্যায়। মে বিপক্ষ কে সাথিয়ো কো কহনা চাহতা হু কি পহলে মে ভি পার্লামেন্ট কো কাফি চলানে মে দিক্কত আই থি কিউকি হঙ্গামা বহুত জ্যাদা হুয়া থা। হঙ্গামা হোনে সে কোই লাভ নাই হোতা হ্যায় অর লোক পসন্দ নাই করতা হ্যায়। লোক চাহতে হ্যায় কি পার্লামেন্ট সুচারু রূপ সে চলে। ইসলিয়ে মে ফির সে সব পার্টি কে নেতাওঁ কো মে অনুরোধ করতা হুঁ কি পার্লামেন্ট আচ্ছি তরহ সে চলে, ইসমে সব লোক যোগদান করে অর হাম ভি বিপক্ষ কে বাত শুনেঙ্গে অর বিপক্ষ ভি হামারে বাত শুনে।
0: উল্লেখ্য, বাদল অধিবেশন আগামীকাল শুরু হবে এবং আগামী মাসে 13 তারিখ পর্যন্ত চলবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশ সফরে রওনা হয়েছেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিবি জর্জ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, এ মাসের 25 তারিখ পর্যন্ত এই সফর চলবে। এই তিন দেশের রাষ্ট্রপতিদের আমন্ত্রণে রাষ্ট্রপতি মুর্মুর এই সফর এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপতি মলদোভা প্রজাতন্ত্র এবং উত্তর ম্যাসেডোনিয়া সরকারি সফরে যাচ্ছেন। তিন দশক পর কোন ভারতীয় রাষ্ট্রপতি রোমানিয়া সফর করবেন বলে তিনি জানান। ভারতের বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে তানজানিয়ার রাষ্ট্রপতি এবং জাঞ্জিবার সংযুক্ত প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ও রেভলিউশনারি কাউন্সিলের চেয়ারম্যান ড হোসেন আলী মৈয়ান ইয়ারির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ড জয়শঙ্কর জানান, বৈঠকে তারা উচ্চশিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, জল সরবরাহ, স্বাস্থ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে ভারত ও তানজানিয়ার মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন। তিনি উল্লেখ করেন যে আইআইটি মাদ্রাজের জাঞ্জিবার ক্যাম্পাসটি আফ্রিকার শিক্ষা ও উন্নয়নের অগ্রাধিকারের ক্ষেত্রে ভারতের ঘনিষ্ঠ অংশীদারিত্ব এবং দীর্ঘস্থায়ী অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। জাঞ্জিবার হল তানজানিয়ার একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল। এর নিজস্ব সংবিধান, রাষ্ট্রপতি, প্রতিনিধি পরিষদ এবং পতাকা রয়েছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে সাপ্তারভু জংশনের কাছে আজ ভোরে 16 নম্বর জাতীয় সড়কে একটি লরির সঙ্গে যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে 4 জন নিহত ও 1 জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে হতাহতরা একটি পারিবারিক অনুষ্ঠান যোগ দিতে পালনাডু জেলার ভিনুকোন্ডা থেকে শ্রী কাকুলাম জেলার টেক্কালের দিকে যাচ্ছিলেন। চালক সহ গাড়ির 4 জন আরোহী ঘটনাস্থলে প্রাণ হারান। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বিশাখাপত্তনমের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহান বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডে জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, মাতৃভূমির গৌরব ও সম্মান রক্ষার্থে মঙ্গল পাণ্ডে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ও এআইআর নিউজ কলকাতাতে। জম্মু ও কাশ্মীরে রাতভর অবিরাম বৃষ্টিতে বৃষ্টির ফলে রাজৌরি শহরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যার জল নিচু এলাকাগুলো প্লাবিত করায় শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে। আকাশবাণী জম্মুর সংবাদদাতা জানিয়েছেন, নদীর জল উপচে পড়ে তীর ভেঙে যাওয়ায় বহু যানবাহন ভেসে গেছে বা তলিয়ে গেছে, যার ফলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। 23 জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীর জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও সীমান্তবর্তী জেলা রাজৌরিতে গতকাল সন্ধ্যা থেকে অবিরাম বৃষ্টি।

জলপ্রপাত হয়েছে দারহালি, খান্ডলি, সুক্তহ এবং জামুলা সহ রাজৌরির সব নদীতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং অধিকাংশ নদীর জল বিপদসীমার কাছাকাছি বা তা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে কাটরা মহকুমা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনার জন্য একটি কন্ট্রোল রুম চালু করেছে। বর্ষাকালের বর্তমান পরিস্থিতি এবং ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, ভূমিধস ও রাস্তা বন্ধ হয়ে যাওয়ার মতো জরুরি পরিস্থিতির ঝুঁকির কথা বিবেচনা করে এই কন্ট্রোল রুমটি তৈরি করা হয়েছে। বৃষ্টিজনিত কোনো জরুরি পরিষেবা কিংবা তাৎক্ষণিক দৃষ্টি প্রয়োজন এমন কোনো ঘটনার খবর জানাতে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টরা কাটরা কন্ট্রোল রুমে 01999129558 81 নম্বরে যোগাযোগ করতে পারেন। লাদাখের কার্গিল জেলার সাংকু মহকুমার সংগ্রহ গ্রাম আজ আকস্মিক বন্যায় কার্গিল জনস্কা জাতীয় মহাসড়ক বন্ধ হয়ে গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এতে কোনো প্রাণহানি ঘটনা ঘটেনি, তবে ব্যক্তিগত সম্পত্তি ও গবাদি পশুর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হিমাচল প্রদেশে দক্ষিণ পশ্চিম মৌসুমীভাবে সক্রিয় থাকায় গতরাত থেকে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সিমলার আবহাওয়া দপ্তর 21 জুলাই পর্যন্ত বিলাসপুর, হামিরপুর, চাম্বা, কুল্লু, সোলান, কাংরামান্ডি এবং সিরমুর জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে অরেঞ্জ ও রেড অ্যালার্ট জারি করেছে। 3 দিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিচ্ছেন। সৌজন্য অতিথিনিবেশে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন তিনি। দক্ষিণবঙ্গের পুলিশের শীর্ষ আধিকারিক এবং বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দিয়েছেন। এরপর জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম ওয়ার্ড মিউজিয়াম বা শব্দ জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই জাদুঘরে ভাষা ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হবে। এরপর তিনি সন্ধ্যায় বিশ্ববাংলা কনভেনশন সেন্টার থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আমুলের কারখানার ভার্চুয়াল শিলান্যাস করবেন। দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনে খেতাব জয় করেছেন। সিন্ধু প্রথম ভারতীয় সাটলার যিনি এই খেতাব জয় করলেন। তিনি আজ ফাইনালে 21-17 ব্যবধানে স্থানীয় তারকা ও তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আকানে ইয়ামাগুচিকে পরাজিত করেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাতে স্পেনের মুখোমুখি হবে। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এদিকে ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে চলতি বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করেছে ইংল্যান্ড। লর্ডসে আজ একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক সংসদ ভবনে শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠকে সভাপতিত্ব করছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশ সফরে রওনা হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ কলকাতায় বৈঠক করছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে মৈত্রী প্রচার তরঙ্গে আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। স্টুডিওর এ প্রান্তে রয়েছি আজ আপনাদের মৈত্রী বন্ধু আমি পুনম বাগ। 40-এর দশকের কোনো এক নির্জন রাতে কলকাতার রাস্তায় হাঁটতে হাঁটতে জীবনানন্দ দাস উচ্চারণ করেছিলেন, মহিনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে। এরপর কেটে গেছে কয়েক দশক, নিওলিথ যুগের মহেঞ্জোদারোর ঘোড়াগুলিকে দেখা যায়নি নাগরিক কলকাতায়। যদিও এরপরেই আকস্মিক একদল রূপক ঘোড়া নেমে আসে বাংলা গানের আঙিনায়। শুরু হয় আধুনিক বাংলা গানের জগতে স্বাদ বদলের এক ঘরানা, যা আরবান রক হিসেবে পরিচিতি পেল মহিনের ঘোড়াগুলি নামে। এখন শুনুন সেই কালজয়ী বাংলা ব্যান্ড মহিনের ঘোড়াগুলি থেকে এই দুটি গান।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আর কিছু কথা ও গান এই আসরে শুনছেন মহিনের ঘোড়াগুলি ব্যান্ড থেকে। তবে তবে এর নামকরণ প্রথমে কিন্তু অন্য ছিল, যেহেতু দলের সদস্য সংখ্যা 7 তাই প্রথম নাম হয় সপ্তর্ষি। পরে অবশ্য এই দলের পুরোধা পুরুষ গৌতম চট্টোপাধ্যায় নাম দেন গৌতম চ্যাটার্জি বিএসসি অ্যান্ড সম্প্রদায়, এবং শেষমেশ দলের লেখক ও সদস্য রঞ্জন ঘোষাল জীবনানন্দ দাসের কবিতা থেকে নাম দেন মহিনের ঘোড়াগুলি। সবার কাছেই বেশ গ্রহণযোগ্য হয়ে ওঠে, বলাই বাহুল্য। এখন রইল পরপর আরও দুটি গান এই মহিনের ঘোড়াগুলি দল থেকে।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 15 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:47। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

শ্রোতা বন্ধুদের জানিয়ে দেব, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। সাধারণত মেঘলা আকাশ, সঙ্গে মাঝারি থেকে ভারী অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 68%। গত ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে বৃষ্টিপাত হয়েছে 0.31 মিলিমিটার। এছাড়া সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোনো রকম কোনো নিষেধাজ্ঞা জানায়নি আবহাওয়া দপ্তর।

আকাশবাণী দ্বিতীয় অধিবেশনের শুরুতে রয়েছি। আপনাদের বন্ধু তানিয়া বন্দ্যোপাধ্যায়ের এখন আপনাদের জানিয়ে দেব যে আজ দ্বিতীয় অধিবেশনে কি কি অনুষ্ঠান থাকছে। একটু পরে অর্থাৎ ভারতীয় সময় 3:35 শুনবেন অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসরে আজ থাকবে রসময়ী। উপস্থাপনায় উমা মৈত্র এবং

সুমআরা, 4:35 ষোলো আনা বাঙালি। আজ শুনবেন কথাকলি ও ভারতনাট্যম নৃত্যশিল্পী থাঙ্কমণি গুট্টির সাক্ষাৎকারের প্রথম পর্ব। সাক্ষাৎকার গ্রহণে দেবাশিস বসু। 5:05 আজ সন্ধ্যায় সঙ্গে থাকব তানিয়া বন্দ্যোপাধ্যায়। 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। 6:20 ক্ষেত খামারের কথাতে আজ শুনবেন মাছ চাষের খুঁটিনাটি। সাক্ষাৎকারে ডক্টর স্বাগত ঘোষ, সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্যতে শুনবেন কথিকা বর্ষার বিপদ এর তৃতীয় পর্ব, বলবেন ডক্টর অনির্বাণ দলুই। 7:00 শুনবেন নাটক নিম গাছ, কাহিনী বনফুল, বেতার নাট্যরূপ অমল রায়। নাটকটি প্রযোজনা করেছেন দীপক চন্দ্র পোদ্দার। 7:45 নান্দনীকে আজ শুনবেন মঞ্চ অভিনেত্রী নীলাঞ্জনা বিশ্বাসের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে স্পন্দন দাস। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান। রাত 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় থাকবেন ধীমান চক্রবর্তী। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 গ্রন্থ পরিচয়ে আজ শুনবেন আমার ভারতের স্মৃতি ওঠেন। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন শিরূপা রায় এবং প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ থাকবে সেতার, পরিবেশনায় সৌমাল্য চক্রবর্তী। 10:45 উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন ধীমান চক্রবর্তী। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

আমার এবারও পার দুইবারের শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের অনুরোধের আসর। অনুরোধের আসরে আপনাদের পছন্দের গান, আপনাদের অনুরোধের গান আমরা শুনিয়ে থাকি প্রতিদিন ভারতীয় সময় ঠিক 3:35 এবং শুক্রবার, শুক্রবার সময়টা একটু অন্য। আজ তাহলে শুরু করা যাক। প্রথম গানটির জন্য যারা অনুরোধ পাঠিয়েছেন তারা হলেন পুতুল ঘোষাল, ব্রততি সুপ্রীতি ও সুভাষচন্দ্র ঘোষাল, গোপীনাথ সন্তোষী তলা হরিপাল হুগলি থেকে। শুনতে চেয়েছেন কিশোর কুমারের কণ্ঠে এই গানটি। রইল আপনার।

শুনছিলাম কিশোর কুমারের কণ্ঠে গান। আর এরপরের গানের জন্য যারা অনুরোধ করেছেন তারা বজবজ বাওয়ালি থেকে, অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চক্রবর্তী। শুনতে চেয়েছেন রাহুলদেব বর্মনের কণ্ঠে এই গানটি, রইল আপনাদের সকলের জন্য।

জানি বলতে শ্রোতা বন্ধুদের মধ্যে যারা প্রেম করেছেন তারাই নিশ্চয়ই জানেন। আর এখন যেটা জানবো, এখন যেটা জানবো সেটা হচ্ছে পরের গান। পরের গানটি কোথা থেকে এসেছে না, D393 এস্টেট, কুষ্টিয়া শহর, বাংলাদেশ থেকে। কারা অনুরোধ পাঠিয়েছেন

মোহাম্মদ মোস্তাক মেহেদি, মোহাম্মদ ইস্তিয়াক মেহেদি এবং মেহনাজ জেরিন সাফা। শুনতে চেয়েছেন তালাত মাহমুদের কণ্ঠে। এই গানটি রইল আপনাদের সকলের জন্য।

আরও একটা প্রেমের গান শুনে নিলাম। আর এবারে যে গানটি শোনাবো, এই গানটির জন্য কিন্তু অনেকে অনুরোধ করেছে, কারণ অনুরোধ করেছেন কারণ যে এই গানটি রথের মেলা নিয়ে গান, আর রথের মেলা যেহেতু চলছে তাই শ্রোতাদের অনুরোধ তো রাখতেই হবে। আগে বলে দিই কারা কারা অনুরোধ করেছেন। প্রথমে রবীন মান্না, জুজার সাহা, পাঁচলা, হাওড়া থেকে। এছাড়া মৌমিতা ভট্টাচার্য, অদ্রিতা ভট্টাচার্য, সাটুই, মুর্শিদাবাদ থেকে। এছাড়াও সুজাতা, শুভ্রাংশু ও সৌহিত্যা ভট্টাচার্য, পশ্চিম মেদিনীপুর থেকে। শুনতে চেয়েছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, আমি মেলা থেকে তালপাতার এক শিপ মাসি কিনেছি।

শুনছেন অনুরোধের আসর, আর আজকে দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন উপলক্ষে শুনতে চেয়েছেন মান্নাদের কণ্ঠে ওই মহাসিন্ধুর ওপারে। যারা অনুরোধ করেছেন গানটির জন্য তারা হলেন চন্দন কুমার রায় ও রাজ্যশ্রী রায়। আপনারা কোথা থেকে অনুরোধ করেছেন জানাননি, পরের অনুরোধে কিন্তু অবশ্যই জানাবেন।

অনুরোধের আসরে এবারের অনুরোধটি করেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। শুনতে চেয়েছেন ভানু পেলো লটারি ছায়াছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটি। রইল।

রথের মেলা যেন আবারও চোখের সামনে ভেসে উঠল এই পুতুল নেবে গানটার সাথে সাথে। তবে অনুরোধের আসরে আজ তো একদমই সময় নেই, একেবারেই শেষের দিকে শেষ একটা গান শুনিয়ে আজ বিদায় নেব। আর শেষ গানটি শোনার জন্য যিনি অনুরোধ করেছেন তিনি হলেন শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে। রইল আপনার জন্য আপনার পছন্দের এই গানটি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন মহিলাদের আসর। আজ শুনবেন রসময়ী, উপস্থাপনায় থাকবেন উমা মৈত্র এবং তাবাসসুম আরা।

0: সকল বন্ধুরে জানাই শুভেচ্ছার ভালোবাসা। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি করে আপনারা একেবারে জান ফালাই দিয়েছিলেন, অন বৃষ্টি কেন বৃষ্টি কেড়ে, এই করতে করতে এখন প্রাণ ফালাই দেন, কি কও?
1: একদম তাই। দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের আজকে রসময় অনুষ্ঠানে জানাই স্বাগত। কেন বৃষ্টি বৃষ্টি ভালো লাগছে না কি? বৃষ্টি বৃষ্টি একটা আবহাওয়া, একটা যে মেঘলা মেঘলা সুন্দর একটা,
0: এটা তো তোমার আমার ভালো লাগতে আছে। হ্যাঁ, কিন্তু যেদিন বেশি বৃষ্টি হয় সেই দিন রাস্তাঘাটের অবস্থাটা, এই তুমি কাজ থেকে ফিরনের সময় বৃষ্টি হইতেছে তোমার ভালো লাগে তো?
1: আমার কিন্তু ভালোই লাগে, যাই হোক, কিন্তু বেরোনোর সময় ভালো লাগে না।
0: বুঝতে পারতেছেন তো আমাদের মন খান কিরকম পাগল পাগল, আমাদের হকল সময় বৃষ্টি ভালো লাগে।
1: একদম তাই। আর আজকে একটা বিশেষ দিন, তাই তো? আজকে 19শে জুলাই, এবং 19শে জুলাই এই দিনটা কিন্তু যখনই আমাদের ক্যালেন্ডারে চোখ পড়ে তখন দুজন বিশিষ্ট ব্যক্তির কথা মনে পড়ে যায়, তাই তো রসময়?
0: একেবারে হক কথা কইছো। ছোট গল্প বলতে আমরা রবীন্দ্রনাথের ছোট গল্প যখন পড়নের সময় দেখি, তিনি একখান সংজ্ঞা দিছিলেন, শেষ হইয়াও হইল না
1: শেষ, রাইট?
0: কিন্তু এই যে শেষ হইয়া হইল না শেষ, তার যিনি একেবারে প্রকৃত রূপক, আরো হকগুলের এরকম লিখছেন, কিন্তু তার মতন একখান এত ছোট গল্প লিখা, মানে অহন যারে আমরা প্রায় অনুগল্প
1: অনুগল্প, হ্যাঁ হ্যাঁ, যেটা এখন খুব চল, হ্যাঁ বর্তমানে,
0: হ্যাঁ, এইটা কিন্তু আমাদের দিয়ে গেছেন ক
1: আমাদের প্রিয় সাহিত্যিক বনফুল, এবং আজকে তার
0: বলাইচাঁদ মুখোপাধ্যায়
1: জন্মদিন। হ্যাঁ, এবং তিনি, যার আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়, তো বনফুলের উপন্যাস, তার ছোট গল্প, এই সমস্ত কিছু নিয়ে আমরা তো কথা বলবই, তার সঙ্গে আমাদের সঙ্গে আরও একজন থাকবেন, তাই তো?
0: থাকবেন তো মানে হাসাই, কারণ তিনি আমাদের জানাইবেন যে তিনি একজন শিক্ষিকা, তিনি জানাইবেন যে বনফুল পড়নের সময় আমাদের কিটা কিটা ভাল লাগে বা কিছু, আপনারাও কইতে পারেন, আপনারা লিখতে পারেন, আপনারা তো লেখন সারাই সারাই মানে সাইরাই দিছেন, আপনারাও লিখতে পারেন। হ্যাঁ, একটু লিখলে আমাদের ভালোই লাগে,
1: একটা যোগাযোগ তৈরি হয়, এবং সেটা লেখার মাধ্যমেই তৈরি হয়। আপনারা লিখুন অবশ্যই, কি ভালো লাগছে কি ভালো লাগছে না সেটাও লিখতে পারেন।
0: এই যে আমরা আজকে বনফুলরে লইয়া অনুষ্ঠান করতে আসি, শুরু করতে আসি, আপনারা লিখুন না বনফুলের কোন ছোট গল্পটা আপনাদের ভালো লাগতেছে, আমরা তো খুশি হইয়া যাই।
1: এবং সেই ছোট গল্পই নয়, রসময় তার অনেক লেখা নিয়ে কিন্তু আমরা কালজয়ী অনেক সিনেমাও দেখেছি, সেগুলো নিয়েও লেখা যায় কি, তাই না?
0: একদম একদম, কালজয়ী চলচ্চিত্রের কথা তো আমরা কই, আমি আগে কি আমরা ফুন

0: আমাদের একটা কথা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। শুরুতে বলেছিলাম যে দুজনের কথা মনে পড়ে।
1: আমরা কি প্রথমেই একেবারে কইয়া দিলাম,
0: তাই না? আচ্ছা, সেই নামটা আমরা তাহলে পরে বলি। আগে আমরা শুনে নিই আমাদের বনফুল সম্পর্কে যিনি বলছেন কি বলতে চাইছেন, আমরা একটু শুনি। শিক্ষিকা, একজন শিক্ষিকা,
1: আর এই সময় আর একখান কথা তো কইতেই হয়। এই শিক্ষিকার যে মতামত, হেইটা আমাদের কাছে লইয়া আইছে আমাদের বন্ধু সুস্মিতা বিশ্বাস।
0: একদম তাই। তাহলে সুস্মিতা আমাদের মহিলা মহলের আরেকজন উপস্থাপিকা এবং বন্ধু, সে এই ইন্টারভিউটি নিয়েছে, আমরা শুনে নিই এবার।
2: বলাইজাত মুখোপাধ্যায়, যাকে আমরা বনফুল নামে চিনি, একজন কালোত্তীর্ণ কথাশিল্পী হওয়ার সঙ্গে সঙ্গে আজকের দিনে বনফুলের জন্মদিন, যিনি কিনা একাধারে ডাক্তার, কবি, ঔপন্যাসিক, নাট্যকার, এক কালোত্তীর্ণ মানুষ, তাকে নিয়েই আজকে আমাদের আলোচনা। আজকে আমাদের সঙ্গে আছেন বাংলা সাহিত্যের শিক্ষিকা মালবিকা মুখোপাধ্যায়। এই আলোচনায় আমরা মালবিকা ম্যাডামের কাছ থেকে জেনে নেব বনফুল সম্পর্কে দু কথা। বনফুল প্রায় 50-60 বছর আগে লিখেছিলেন, তবুও ওনার লেখা আজও এত সমকালীন কেন, এত আধুনিক লাগে কেন, এই বিষয়ে ম্যাডামের কি মতামত?
3: বনফুলের সবচেয়ে বড় শক্তি হলো ওনার মানুষ দেখা। উনি ডাক্তার ছিলেন, রোগীর ঘরে, হাসপাতালে, ট্রেনে, চায়ের দোকানে, সব জায়গায় মানুষকে খুব কাছ থেকে দেখেছেন উনি। তাই ওনার চরিত্ররা কোনো বইয়ের চরিত্র না, এরা আমাদের পাড়ার লোক, কাছের মানুষ, লোভী, সরল, চালার, দুঃখী, একদম রক্ত মাংসের মানুষ। আর দ্বিতীয়ত হচ্ছে ওনার ভাষা। বনফুল জটিল শব্দ, ভারী দর্শন এসব কিচ্ছু ব্যবহার করতেন না। ওনার গদ্য একদম ঝরঝরে কথ্য ভাষার মতো, পড়লে মনে হয় কেউ পাশে বসে গল্প বলছে। এই সহজ ভাষার জন্যই 1950-এর গল্প 2026-এ এসেও পুরনো লাগে না। আর তৃতীয়ত হলো ওনার বিষয়, প্রেম, লোভ, ঈর্ষা, একাকিত্ব, অফিসের রাজনীতি, মধ্যবিত্তের স্বপ্নভঙ্গ, এইগুলো কি কোনোদিন পুরনো হয়? মানুষ যতদিন থাকবে এই সমস্যাগুলো থাকবে, তাই অঙ্গার, নিমফুল পড়লে আজও মনে হয় এটা ঠিক কালকেরই ঘটনা।
2: আরেকটি প্রশ্ন, বর্তমান সাহিত্যে আমরা অনুগল্পের একটা বিকাশ দেখে থাকি, যেটা পূর্ণাঙ্গ অনুগল্প, কিন্তু বনফুল যে সময় লিখেছিলেন সেই সময় তিনি ছোট গল্পের মধ্যেও অনুগল্পের একটা আঙ্গিক বা তার ছোট গল্পগুলোর মধ্যে যে এক চমক, এক বিশেষত্ব ছিল, সেই সম্পর্কে আপনার কি মতামত?
3: বনফুলের ছোট গল্প মানে ওনার ওই 3-4 পাতার গল্প পড়ে শেষ লাইনে এসে পাঠক এই শব্দটা বলে উঠবেই। এই বিশেষত্বের কারণ হলো, এক, ওর গল্পের আকস্মিকতা। গল্পের শেষে একটা মোচড় থাকে, যেমন ভাড় গল্পে বা 2 বিঘা জমির মতন না, কিন্তু একটা অপ্রত্যাশিত সত্য সামনে চলে আসে। আর 2 হলো সংযম। উনি অযথা বর্ণনা করতেন না, একটা দৃশ্য, 2 সংলাপ আর 1 সিদ্ধান্ত, বাড়তি কোনো কথা নেই। ছোট গল্পকে উনি ছুরির মতন ধারালো করে তুলেছিলেন। আর 3 হচ্ছে ওনার হিউমার। ওনার হিউমার আর বেদনা ঠিক একই সাথে। বনফুল হাসতে হাসতে কাঁদান, বাহাদুর বা উলুবনে মুক্ত এসব পড়লে প্রথমে হাসি পাবে, তারপর বুকের ভেতরটা চিনচিন করবে, কারণ উনি মানুষের দুর্বলতাকে ব্যঙ্গ করেন না, মমতা দিয়ে দেখেন। তাই বলা হয় রবীন্দ্রনাথের পর ছোট গল্পে বনফুলই একটা নতুন ধারা তৈরি করেছিলেন।

0: কথা কই তবাসুম?
1: হ্যাঁ, এটা পরে তো অনেক কথাই বলা যায়। বলো,
0: এই যে গানখান শুনতে আসিলাম, এই গানখান ব্যবহৃত হয়েছে অগ্নিশ্বর ছবিতে।
1: হ্যাঁ,
0: এবার অগ্নিশ্বর ছবির গান খান কেনে শুনাইলাম
1: সেটা তুমি কও। হ্যাঁ, সেটা তো বুঝলামই যে যেহেতু বনফুলের লেখা অগ্নিশ্বর, এবং সেটা আমরা সিনেমায় দেখেছি, অগ্নিশ্বর সিনেমায়, এই গানটা কি অগ্নিশ্বরে ব্যবহার হয়েছিল?
0: এই গান খান অগ্নিশ্বরে ব্যবহার হয়েছিল।
1: হ্যাঁ, বনফুলের লেখা,
0: এবং বনফুলের লেখা একখান ছবিতে,
1: হ্যাঁ,
0: মানে গল্প লইয়া ছবিটা বানাইছিলেন অরবিন্দ মুখোপাধ্যায়, তারই ছোট ভাই,
1: তার ভাই। হ্যাঁ,
0: আর এই গান খান যিনি রচয়িতা, ডিএল রায়, দ্বিজেন্দ্রলাল রায়,
1: দ্বিজেন্দ্রলাল রায়,
0: তারও আজকেই জন্মদিন,
1: যেটা আমি শুরুতে বলছিলাম। আচ্ছা, এই কানেকশনটা তুমি তৈরি করলে এতক্ষণ, বাহ, এই জন্যই রসময়ী, আমরা এই জন্যই সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি রসময়ী তোমার জন্য।
0: এই যে ছোট গল্পের কথা কইতে আছি, তো এরকম বনফুলের ছোট গল্প লইয়া অনেক অনেক ছবি হয়েছে, তার মধ্যে আর একখান ছবির কথা আমার খুব মনে পড়তে আছে, এইটা হইতেছে তিলোত্তমা। তোমার মনে আছে কিনা জানি না, তিলু, হ্যাঁ, মানে একখান কালো মেয়ের কথা। এই যে কালো মেয়ের কথাটা কইলাম না, এই কথাটা কইতে আমার কিরম যেন বুকের মধ্যে লাগলো, জানো তো, যে একখান মায়া হে কালা না ধলা, এইটা কারে আমরা আলোচনার মধ্যে আনবাম, এই জায়গাটা লইয়া আমরা আজকেই কথা কইলাম। কিন্তু তার আগে বৃষ্টির কথা প্রথমেই কইতে আসিলে তুমি,
1: বৃষ্টির কথা প্রথমে তুমি বলছিলে, এবং আমি তো বললাম যে কোনো পরিস্থিতিতে বৃষ্টি আমার ভালো লাগে,
0: আর বৃষ্টির সময় খাওন দাওনের কথা বাদ দেওয়া যায়,
1: একদম তাই। বৃষ্টির সময় আমার তো ভালো লাগে ভীষণ, গরম জিলিপি, তারপর গরম গরম পাঁপড় ভাজা, আর এগুলোর কথা শুনলে তোমার কিসের কথা মনে পড়ে?
0: আমার তো যেটা মনে পড়ে এটা হইতেছে, যে কোনো একখান রেসিপি আজকে দেওয়ান যাও, মানে আর আমার তো তেলে ভাজার কথা খুব মনে পড়ে।
1: আচ্ছা, পাঁপড় ভাজা জিলিপি এগুলোর কথা কেন বললাম, কারণ আমরা সদ্যই যেহেতু রথযাত্রা
0: পেরিয়ে এসেছি,
1: রথের মেলার কথা মনে পড়ে, তাই তো,
0: সকল কিছু কিরকম
1: মিলেমিশে আছে,
0: মিলেমিশে থাকে, মানে জড়াইয়া মড়াইয়া থাহনের একখান জায়গা হইতেছে আমাদের এই বাংলা,
1: বাংলা।
0: তো আমরা সুজাতা দত্ত আমাদের রেসিপি পাঠাইছেন,
1: তো
0: এই সুজাতা দত্তের রেসিপি খান আপনারা ফুইনালুন, এরপরেই কিন্তু কামে লাগবো,
1: একদম তাই। এটাও কিন্তু ওই রথযাত্রা স্পেশাল একটা রেসিপি, শোনা যাক।
2: নমস্কার, আমি সুজাতা দত্ত, আকাশবাণীর সব শ্রোতাদের আমার রথযাত্রার অনেক শুভেচ্ছা। আজ আমি দ্বিতীয়বার আকাশবাণীতে কোনো রেসিপি শেয়ার করব। আজকে যেটি শেয়ার করব সেটি আমার মা বানাতেন, একটু পিঠে রেসিপি, সেটি হলো চিড়ের পুলি। পদ্ধতিটা হলো, আমরা প্রথমে চিড়ে, পাতলা যে চিড়ে, চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে একটা স্ট্রেনারে ছেঁকে রাখবো জলটা ঝরানোর জন্য। অন্যদিকে নারকেল, চিনি, গুড়ের সময় গুড়, এই দিয়ে একটা পুর আমরা কড়াইতে করে নেব, সঙ্গে আমরা একটু মিল্ক পাউডার অ্যাড করতে পারি, তাতে খুবই ভালো লাগে, সুস্বাদু হয় পুরটা, করে ভালো করে পাক দিয়ে একটা পুর বানিয়ে রাখবো। অন্যদিকে চিনির শিরা অথবা চাঁচনি বানাতে হবে, এক কাপ চিনি, তার সঙ্গে এক কাপের একটু কম জল দিয়ে, ওর মধ্যে একটু এলাচ দানা দিয়ে একটা চাঁচনি আমরা বানিয়ে রাখবো। এইবার এই চিড়েতে আসি, আবার যে ছাঁকা চিড়েটা ভালো করে মাখতে হবে, অল্প ঘি দিয়ে ভালো করে একটা মন্ড করতে হবে টাইট, যদি জল দরকার হয় তখন একটু জল দেওয়া যেতে পারে। ভালো করে মন্ডটা রেডি হয়ে গেলে মন্ডটাকে 15 মিনিট রেস্ট রাখতে হবে। এরপর আমরা কড়াতে ঘি এবং তেল দেব, আর ওদিকে একটু একটু করে মন্ড থেকে একটু করে লেচি নিয়ে গোল বাটির মতো করে ভেতরে নারকেলের পুর ভরে আমরা মুখটাকে বন্ধ করে দেবো, এবং প্রত্যেকটা একটা একটা করে সবগুলো ওই ঘি আর তেল দেয়া কড়াই গরম করাতে ভেজে তুলবো। মনে রাখতে হবে তেলটা খুব খুব বেশি

বা গরম হবে না, কিন্তু সেই অবস্থাতে আমাদের এগুলো ছাড়তে হবে। তারপরে ভালো করে কম আছে ভেজে মুচমুচে করে তুলে নিতে হবে, এবং তুলেই ওটা আমরা চিনি শিরায় দিয়ে দেব। তৈরি হয়ে যাবে মুচমুচে রসালো চিড়ের পুলি। এই চিড়ের পুলি আমরা কিন্তু শুধু আমাদের বাড়িতেই খেয়েছি, আমি কিন্তু শুনিনি আরো কারোর বাড়িতে আমাদের চিড়ের পুলি হয়। অনেক আমাদের চিড়ের পুলি হয়, অনেক কিছু পুলি হয়, মুখ পুলি হয়, দুধ পুলি হয়, কিন্তু চিড়ের পুলি একবার খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু এবং ইউনিক। নমস্কার।

0: আচ্ছা, খুব সুন্দর একটা রথের মেলার গান শুনিয়েছে, এবং যিনি আমাদের গান শোনাচ্ছেন তার সম্পর্কে একটু কথা বলা না বললেই, মানে আজকের দিনে অন্তত না বললে কিন্তু হবে না, মানে এরকম সুযোগ আমি রোজ রোজ পাবো না। সেটা হলো, শুরুতেই বলেছিলাম আজকে 19 জুলাই, আজকে দুজন বিশিষ্ট মানুষের জন্মদিন, তাদের কথা বলা হয়েছে না, রসময় আমার একটু শেষ করতে দাও, তাদের কথা বলা হয়েছে। কিন্তু হ্যাঁ, আজকে তৃতীয় আরেকজন ব্যক্তি আছেন, খুব বিশিষ্ট, অবশ্যই বিশিষ্ট এবং আমার খুব কাছের মানুষ, তারও কিন্তু জন্মদিন। কার বলো তো? আজকে আমাদের প্রিয় রসময়েরও জন্মদিন।
1: এইটা কি একটা কোনের মতন কথা! হ্যাঁ, তোমার একখান কথা কই।
0: হ্যাঁ বলো।
1: এই যে তুমি কইলা না, এই যে তুমি মন খুললে আমার একেবারে

0: কইয়া দিলাম, এইটা তোমার মনের একখান সৌন্দর্য আমাদের মাঝে ধরা পড়লো। এই যে আমরা আমাদের এই ম্যাগাজিন প্রোগ্রামে এখন তৃতীয় ভাগ রাখি, এইটা হইতেছে সুন্দরীদের সংজ্ঞা।
1: সুন্দরীদের সংজ্ঞা, আচ্ছা।
0: এই যে তুমি কইলা তোমার এত সুন্দর মন, এইটা হইতেছে যে কোনো সুন্দরীর প্রথম, যারে কয় তোমরা বাংলায় কোন ক্রাইটেরিয়া,
1: আচ্ছা বাংলায় কই ক্রাইটেরিয়া,
0: আমরা আমরা আমরা কই সুন্দরীদের সংজ্ঞা, এইটা হইতেছে প্রথম একটা ধাপ যে মন খান সুন্দর রাখতে হইব। তারপর আমরা
1: আমি বলি আমার একটা ক্রাইটেরিয়া বলি, এই যে যেমন ধরুন আমার আর রসমের যখন কথা হয় সেখানে কিন্তু রেসিপি নিয়ে তো কথা হয় এবং সেখানে কিন্তু মিষ্টির রেসিপি নিয়ে খুব বেশি কথা হয়। সুতরাং যে মানুষটা ভালো মিষ্টি তৈরি করতে পারে বা মিষ্টির রেসিপির খোঁজ দিতে পারে বা মিষ্টি খাওয়াতে পারে সেই মানুষটা আমার কাছে বরাবর সুন্দর।
0: আর একটা কথা, হ্যাঁ, সেইটা হইতেছে যে আমরা এখন গান শুনবাম, মানে ভাবছি শুনতে যদি পারি তাহলে শুনবাম। আমি এখন গল্পের কথা কইতে আসছিলাম যে
1: তিলোত্তমা লেখা,
0: হ্যাঁ, এই যে তিলোত্তমা গল্প কালো মায়ের গল্প, তার শ্বশুর তারে পছন্দ করিয়া বিয়া করাইয়া লইয়া আইছে, হ্যাঁ, তারে হকগুলি তিলু কইয়া ডাকে। আর এই তিলু লাগে যার বিয়া হয়েছে সে প্রথম দিন তার গায়ের রং দেখে তার মুখ থেকে একেবারে মুখ ফিরাই লইছে, তার অত্যন্ত অন্য বন্ধু বান্ধব আছে, তার মধ্যে বন্ধু স্ত্রীরা আছে, বোন আছে, তাদের হকগুলির লগে তার খুব কি বলবো ঘনিষ্ঠতা, কিন্তু তিলুর সে কিছুতেই মাইনে লইতে পারতে আসে না। আমরা ছবিটাও দেখছি, তুমি কইতেছিল না চলচ্চিত্র আমরা এরকম অনেক কিছু
1: নিশ্চয়ই,
0: ছবিটাও দেখছি, কিন্তু আমরা শুধু একখান গল্প, তিলোত্তমা তার সুন্দর মন খান লইয়া আস্তে আস্তে তার শ্বশুর বাড়ি এবং স্বামীর মন জয় করে লইতেছে, এইখানেই তার জয়, এইখানেই কিন্তু তার সৌন্দর্যের আসল সংজ্ঞা।
1: একদম ঠিক কথা,
0: এইটা যেমন তখনকার দিনের কথা, অহন কিন্তু আমার মনে হয় ওই তিলুরও কি আসিল, তিলুর হয়তো বাইরে যাওয়ানোর সুযোগ আসছিল না তখন, তাদের সেই সময়টাই তারা সংসারটাকেই তারা তাদের কর্মক্ষেত্র বললো,
1: সংসারটা জুড়েই ছিল অস্তিত্ব, হ্যাঁ,
0: বা ভাই বললে তো সংসারটাই তাদের কর্মক্ষেত্র। অহন মায়েরা অনেক বেশি কইরা বাইরে যায় সেই সময় থিকা, তার মানে হকগুল জায়গায় যে মাইয়া বুদ্ধিমান সে মাইয়াই সুন্দরী, তুমি কি দেখো?
1: নিশ্চয়ই নিশ্চয়ই, একদম সমর্থন করি। এবং আরেকটা কথা, যেটা তুমি তখনকার মেয়েদের এবং এখনকার মেয়েদের এই যে দুটো কথা বললে, এখনকার মেয়েদের মধ্যে না এই যে নিজেকে ভালোবাসার এই যে গুণটা, এটা যে এসেছে যে আমার একটা নিজস্ব জগৎ আছে, এটা যারা বুঝতে শিখেছে তারাও কিন্তু সুন্দরী।
0: অবশ্যই, মানে তারা বুদ্ধিমান
1: এবং বুদ্ধিমান,
0: এবং বুদ্ধিমান বললেই সুন্দর, সমস্ত আসল সৌন্দর্য কিন্তু মস্তিষ্কের এবং হৃদয়ের।
1: একদম, এই যে হৃদয় কথাটা তুমি বললে না, এটাই আমি বলতে চাইছিলাম যে সবকিছুর সঙ্গে যদি একটু দয়ালু একটা মন হয় না, ব্যাপারটা ব্যাস আর কিছু লাগে না।
0: আমরা নিম গাছের কথা কইতে আসছিলাম, এই সূত্র ধরেই আমি তুমি কইতে আসছিলাম তো অনেক কথা, আমার একখান কথা, মানে আমার সবচেয়ে যিনি কাছের মানুষ আসছিলেন আমার মা, তিনি একখান খুব সুন্দর কথা কইতেন যে বিদ্যা হকগুলের সমান হয় না, বুদ্ধিও হকগুলের সমান হয় না, সবই তুমি লইয়া জন্মাইছো বা তোমার কপালে যেরকম আছে তুমি সেরকম করতে পারো, কিন্তু যেইটা তুমি পারো নিজে তৈরি করতে সেইটা হইতেছে তোমার বোধ, মাইন্ড সিজন তোমার কাছে আইয়া দুটা কথা কইয়া শান্তি
1: শান্তি পেতে পারে,
0: তুমি নিজের বটগাছ কইরা গড়ে তোলো, এইটা যে মাইয়া পারে যে মানুষ পারে হেই আসল সুন্দর সুন্দর সুন্দরী।
1: একদম তাই, এটার পর আর কোনো কথাই হয় না রসময়।
0: আমরা তাহলে কি বিদায় লইয়া যাইতেই আসি, শুধু যাওনের সময় তিলোত্তমা ছবির একখান গান শুনাই।
1: একদম, বনফুলকে দিয়ে শুরু করেছি, তাকে দিয়ে শেষ হোক।
0: হকগুলি ভালো থাকেন।
2: আচ্ছা, যদি আজ সন্ধ্যে থেকে বৃষ্টি যেত ঝরে,

শেষ হল মহিলাদের আসর। আজ শুনলেন রসময়ী, উপস্থাপনায় ছিলেন উমা মৈত্র এবং তাবাসুম আরা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান ষোলো আনা বাঙালি। কেরালার মন্দির নৃত্য কথাকলি আর ভারতনাট্যমের পরিমণ্ডলে মানুষ থাঙ্কামণি কুট্টি স্বামী গুরু গোবিন্দন কুট্টির সঙ্গে সেই কবে এসেছিলেন এই শহরে, তারপর সময়ের সঙ্গে হয়ে গেলেন বাংলার মানুষ, শুরু করলেন শাস্ত্রীয় নৃত্যের পাঠশালা কলামণ্ডলম, যা ক্রমশ হয়ে উঠল ভারতনাট্যম শিক্ষার তীর্থক্ষেত্র। গুরু থাঙ্কামণি কুট্টি আকাশবাণীর আমন্ত্রণে এসেছিলেন স্টুডিওতে 2016 জানুয়ারি মাসে। সঙ্গে ছিলেন দুই সুযোগ্য পুত্র সোমনাথ গোবিন্দন কুট্টি আর মোহন গোবিন্দন কুট্টি। তাদের সঙ্গে গানে গল্পে আকাশবাণীর দেবাশিস বসু। শুরু হচ্ছে ষোলো আনা বাঙালি।

0: মতো মানে কলকাতায় 3 নম্বর ডোবল লেনে বড় হয়েছি গড়িয়াহাটে। বাবা নেই, আজ বাবা নেই, আজ
1: বাবা বলতে গুরু গোবিন্দন
0: গোবিন্দন কর্তি নেই, আমরা সবাই আছি, মা আছে সঙ্গে,
1: দু ভাই এবং মা সঙ্গে,
0: আর সুকু আছে।
1: সুকু তো আছেই, সুকু নিজের মতো করে থাকে, একটু চুপচাপ না বরাবর। 16 আনা বাঙালি সঙ্গে রয়েছেন আমাদের মাসিমা অর্থাৎ থাঙ্কমণি কুট্টিজি, ডান পাশে রয়েছে আমাদের মোহন ভাই। আচ্ছা, দস্যুমোহন গল্পটা পড়া হয়েছে ছোটবেলায়?
2: না
1: পড়নি, ভাগ্যিস।
3: মোহনের নামের সাথে দস্যু নামটা যায় যায় কি?
0: দস্যুমোহন বাজব, গুড গুড দস্যু।
3: আচ্ছা আচ্ছা,
1: ভালো, রবিন হুড।
3: আচ্ছা আচ্ছা,
1: এখানে ঠিক আছে।
3: না না, রবিন হুড নেচারটা যায় আমার সাথে,
1: যায় যায়। আর এখানে সোমনাথ, এখানে আমরা প্রথমেই যেটা শুনলাম, দেখার জিনিস শুনলাম, আর এদিকে মাসিমাকে দেখছিলাম কি সুন্দর মুদ্রা নিয়ে, এটা অ্যাকচুয়ালি ভরতনাট্যমের, এটা কি আদি?
4: আদি মানে শুরু থেকেই আছে, মানে আপনি প্যালেস থেকে আর কি, আমরা ওইটুকু মন্দির থেকে তো আমাদের ভরতনাট্যমের উদ্ভবটা, কোর্ট থেকে এটা, মানে আমরা এখন ওইটাই পড়ে আসছি।
1: আচ্ছা, ওই যে ভাষাটা শুনলাম মধুর ভাষাটা, সেটা কোথাকার? দক্ষিণ কলকাতা না দাক্ষিণাত্যের?
3: দাক্ষিণাত্যের।
1: দাক্ষিণাত্যের মালায়ালাম?
3: মালায়ালাম।
1: এখন যদি বলি, আচ্ছা মোহন তুমি কেমন আছো, ভালো আছো তো, পুরোটা মালায়ালামে বলা যাবে
3: নিশ্চয়ই?
1: হ্যাঁ পারবে?
3: হ্যাঁ
1: বলো।
3: মোহন এখানে এরকম সুখমানো,
1: ঠিক বললো,
0: একদম পারফেক্ট।
1: তার মানে দুজনে জানে কিংবা জানে না?
3: জানতে হয়, বছরে একবার অন্তত গিয়ে কেরালায় আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে আসে
1: এবং ওদের ভাষায় কথা বলতে হয়,
3: ওখানে গিয়ে তো বলতেই হয়।
4: এটা আমার, আমি খুব স্ট্রিক্টলি ওদের বলেছি, কেরালায় গিয়ে নিজের লোকের সঙ্গে ভাষা না জানলে, কেন আমি নিজেই তো অনেক ভাষা জানি না, তেমনি তারাও তো অনেক কালের আগে না, 50 বছরের লোক, তারাও ইংলিশ বা বাংলা জানবে কেমন, হিন্দি
1: মালায়ালামে
4: কথা বলতে হবে, এটা স্ট্রিক্টলি
1: স্ট্রিক্টলি। আর আমাদের মাসিমা তো রয়েছেন গুরু থাঙ্কমণি কুট্টি, পাশে বড় ছেলে, বেশ বড় মোহন, অন্তত চুল দিয়ে বোঝাচ্ছে,
3: চুলে তো বড় হই,
1: চুলে তো বড়,
3: তাছাড়া খুব বড় একটা হইনি,
1: না ততটা বড় না,
3: ছোট থাকতেই ভালোবাসি।
1: বড় যদি হতে চাও ছোট হও, তো
3: একদম
4: বড় হওয়ার জন্য সিম্বল হচ্ছে চুল,
1: দায়িত্বটা কমে যায় অনেকটা,
3: আনন্দ তো ফুর্তি টমে
4: যায়, বলেছেন একদম, দায়িত্ব নিতেই চাই না, মানে ছোট থাকতে চাই, মন মন বলছে সবসময়। তো
1: মোহন কি সংসারই হয়ে গেছে?
3: না,
1: আদারওয়াইজ
3: না,
1: ব্যাচেলার মানুষ
3: একদম।
1: আর আমাদের আরেক ভাই সোমনাথ
3: দাদু,
1: মানে ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস সবসময় তোমাকে বলছিল সেদিন দাদু হয়েছে। আর আমাদের সুকুমার বাবু
0: বাবা হয়েছে,
1: বাবা হয়েছে, মানে আচ্ছা এখানে কোনো দুঃখের কাহিনী নেই তো, মা ধরো শুনছে না যে মোহন কেন একাই থাকলো, এরকম কোনো কি গল্প আছে?
3: দুঃখ এখন হয়তো পায় না, এখন ভাবে যে না এ তো একা থাকারই কথা, এ দোকা হতে গেলে প্রবলেম আছে,
1: মানে মোহনের কোনো দুঃখ নেই তো একা থাকার জন্য?
3: না না, আমি একটু ভবঘুরে আছি তো,
1: আচ্ছা
3: সেই জন্য আমি একটু একটু লাগাম ছাড়া আছি, আমি
1: বরাবরই। আচ্ছা
3: এখন পাহাড়ে যাওয়াটা হচ্ছে না কয়েকদিন, আগে তো ঘুরে ঘুরে বেড়াতাম।
1: আচ্ছা যখন তোমরা একটু একটু করে বড় হচ্ছ, ওই রকম বাবা গুরু গোবিন্দন কুট্টি, এরকম একজন মা গুরু থাঙ্কমণি কুট্টি, যাদের সারা পৃথিবী চেনে, যাদের সবাই মা বলে সম্মান করে, গুরু মা বলে, এই পরিবেশে তোমরা যখন বড় হলে তখন কিরকম মনে হতো, অন্য বন্ধুদের থেকে নিজেদের কতটা আলাদা মনে হতো?
3: ভালো লাগতো, তবে কিছু অসুবিধাও হতো।
1: কিরকম?
3: বিশেষ করে অনেকে, অনেক বন্ধুরা যে অনেক ফ্রিডম তাদের ছিল, কিছু কিছু ধরুন উচ্ছৃঙ্খলতার মধ্যেও তো একটা আনন্দ থাকে মানুষের।
1: আচ্ছা,
3: সেটা তো আমরা কখনো করতে পারিনি,
1: ডিসিপ্লিন।
3: আমরা পাড়ায় পাড়ায় ঘুরবো, কি রকে আড্ডা মারবো, কি সময়ের এদিক সেদিক ঘুরে বেড়াবো, কিছু কিছু সোশ্যাল একটা সামাজিক রেসপন্সিবিলিটি একটা থেকে যেত, মা বাবার ইমেজটা যাতে কখনো
1: নষ্ট না হয়,
3: এরম একটা রেস্ট্রিকশন আমাদের উপর একটা ছোট থাকতো,
1: নিজে থেকেই তৈরি, হয়তো কেউ জোর করেনি,
3: না জোর করেনি, তবে আমরা জানতাম যে মা অন্তত এক্সপেক্ট করে তাই আমাদের কাছে।
4: দেখুন আমার 3টে ছেলে তো বড় হয়ে যাচ্ছে, আমি তো মেয়েদের নিয়ে কারবার সবসময় বলে, কোন মেয়েদের ছেলে দিয়ে তোমাদের জন্য আমার কোনো
1: যাতে নিন্দে না হয়,
4: হ্যাঁ সেটা কিন্তু তোমরা মনে রাখবে। ওই
0: এখানে আমি একটু ঢুকতে চাই, এখানে আমার একটা বক্তব্য হচ্ছে, প্রথম প্রথম যা হয়, আমরা তো গড়িয়াহাটে মানুষ আশেপাশে

0: ব্যবসায়ী সব বন্ধুরা, ওখানকার ছেলে মেয়ে, কারোর বাড়িতে জন্মদিনে গেছি বা বিকেলবেলা খেলতে গেছি, তখন প্রথমে জিজ্ঞেস করলো, কোথায় থাকো তোমরা? আমি বললাম, 3 নম্বর ওই বাড়িটা। ও, ওই বাড়িতে মানুষ থাকে? ও আচ্ছা। মানে খুব তাচ্ছিল্যের সঙ্গে আমাদের কথা বলতো। ওই অ্যাসবেস্টস দেওয়া বাড়িটা? ও, ওটা তো আগে গুদাম ছিল। তা আমরা কি বলবো, হ্যাঁ ওখানেই থাকি, ওখানেই বড় হয়েছি। বাবা কি করে ওখানে? খটখট করে আওয়াজে ওখানে কি হয়? বললাম, মার নাচের ক্লাস হয়। তাই? মানে অনেক লোকই দেখতাম যে খুব জ্ঞান ট্যান নেই, মানে এখন যতটা মানে সাংস্কৃতিকভাবে উন্নত সাধারণ বাঙালি, তখন হয়তো গুটি সংখ্যক ছিল নিশ্চয়ই যারা ডোভালেন মিউজিক কনফারেন্স যখন ওখান থেকেই শুরু হয়েছে। কিন্তু এরকম অনেক ফ্যামিলিরাও ছিল যারা কিছুই বুঝতে না, বাবা নাচ করে? ওরে বাবা, কি নাচ করে? না, রবীন্দ্রভারতীতে? বাবা, ওখানে নাচেরও ক্লাস হয়?
1: অনেক কিছু,
0: হ্যাঁ। মানে এরকম একটা ভীষণ, বাবা এরা কি করে খেয়ে পরে বাঁচে কি করে, মানে এরকম একটা ভাব। হয়তো আমি জানি না আমাদের গিফটটা খুলে দেখতো কিনা, সত্যি গিফট দিয়েছে না খালি বাক্স মুড়ে নিয়ে এসেছে।
1: হতো না কি করে ছেলে?
0: হ্যাঁ
1: হ্যাঁ, গান গায়, সে তো ঠিক আছে, তাছাড়া কি করে? বোঝানো গেল না যে গানটা তার প্রফেশন। এটা আস্তে আস্তে দিন বদলে যাচ্ছে,
2: মারওয়াড়ি অফিসের ইন্টারভিউর মতো। আমার গানা বাজা তো হম ভি করতে হ্যায়, কাম তেরা তো কাম কে আতা
3: হ্যায়। হ্যাঁ, এটা হতো কি জানেন তো, এখন তারা সব বড় হয়ে গেছে এদের মতো, ডোভারলেন এই ভালো ভালো বাড়ি ছেলেরা। আর আমাদের বাড়ির একদম সাইডেই ছিল ইনকাম ট্যাক্স রে দশতলা বিল্ডিংটা, তো আমার বাড়িতে সামনে যে গাড়িরা এসে থাকে, আর ওদের কাছে জিজ্ঞেস করতো না, মাঝে ঠাঝে আমাকেও জিজ্ঞেস, আপনি লাঠি পিটিয়ে তো এরকম ভাবে মানে ভালো থাকছেন কেমন? লাঠিটা আর কি, লাঠি মানে ওটা লাঠি পিটিয়ে বলে ওরা, ওর বন্ধুরা অনেক লোক বুঝে, উমাশি আপনি লাঠি পিটিয়ে এত সুন্দর করে
1: মানে কেউ জিজ্ঞেস করছে, লাঠিটা কি শুধু ওইখানে পেটান না, ওই তিনজনের উপরও কাজে লাগে?
3: তুমি লাঠি দিয়ে পিটতে শুরু করো,
0: অবশ্য মোহন বেশি পেয়েছে।
1: ও মানে লাঠি আগে ওষুধ বলতো, রাট্টা ওষুধ।
0: আর এখানে আরেকটা কথাও বলার ছিল, মা বললো আমার এখানে নাচের মেয়েরা আসে, তোমরা কেউ বেশি বাড়াবাড়ি করবে না, এটা কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি,
1: মানে করেছি।
0: আমরা কোনোদিন নাচের ক্লাসে কোনো মেয়ের দিকে তাকাইনি, ওটা ছোট থেকে বুঝতাম ওইটা প্রফেশন, ওখানে অবসেশন চলবে না।
1: উল্টোটা হতো না তো?
0: না, যদি এসেও থাকে আমরা ওগুলো বুঝতেই চাইনি।
1: মানে এই যে সোমনাথের দাদু হয়েছে ওরকম কিছু ব্যাপার
0: না,
1: মানে ওই স্কুলিং এর ব্যাপার।
2: শুকুর তো আরো নেই,
1: কিভাবে কেটেছে
3: ছোটবেলায়? আমি প্রথম প্রথম মার কাছেই ছিলাম।
1: মাকে গান বাজনা না আছে?
3: না না, আমার বাড়িতে গান বাজনা লোক কেউ নেই, পরম্পরা যদি বলতে পারি না। সেই জন্য আমি আজকাল মেয়েদের কাছে কোন পরম্পরা থাকতেই পারে, কিন্তু শিখলে মন দিয়ে শিখো সেটা কাজে রাখতে পারবে।
0: আমার একই, তোমার দাদাও এসেছে সেটাও?
3: না, আমার দাদা তো সবই পরম্পরার জন্য, আমার দাদা বাবা তো মিলিটারিতে ছিল আগে।
1: আমি একদম মানে একটু সেই কেরালাতে চলে যেতে চাইছি।
3: আমার মিলিটারি থেকে বাবা যখন একটা,
1: বাবা কি ডিফেন্সের মানুষ ছিলেন?
3: হ্যাঁ, বাবা ওটা ছিল, মানে
1: বাবা মিলিটারি।
3: আমি বেশি জানি না, বাবা আমাদের এসে শিখাতেন বড় বড় কাটার এইসব নিয়েছে ছোটবেলা। হ্যাঁ, বাবা পরে পলিটিশিয়ান হয়েছে বলে মিলিটারি যাওয়াটা বন্ধ।
1: মা কিরকম ছিলেন? খুব সফট,
3: সিম্পল আর ভেরি বিউটিফুল, মানে ফরেনের মতো দেখতে, ফরেনারের মতো।
1: সেটা আপনাকে দেখলে বোঝা যায়
3: খুব সুন্দর। না, আমারও তো অত সুন্দর,
1: মোহনকে দেখলে আরো বেশি বোঝা যায়। মোহনকে মানে লজ্জা পাচ্ছে,
2: দিদিমার মতো নাই আমি,
0: আমার তো বাবার মতো।
1: রাইট, সেটা তো বটে।
3: আমার দাদা হচ্ছে আমার মার মতো হয়েছে।
1: আর ওখানে পড়াশোনা আপনার?
3: আমি পড়াশোনা, আমি ক্লাস ফাইভে পড়তে আমি নাচের সিলেকশন পেয়েছিলাম।
1: নাচটা কি করে এলো আপনার মধ্যে?
3: নাচটা কি জানেন তো, আমার যে বল্লতল যে নারায়ণ মেন্দ ফাউন্ডার অফ কেরালা কালামণ্ডলম, ওনার ছোট মেয়ের হাজবেন্ড পলিটিশিয়ান ছিলেন।
1: আচ্ছা,
3: তো ওনার সঙ্গে আমার বাবার সঙ্গে খুব জানাশোনা, সেই হিসাবে কোন সময় আমার বাবার এত পলিটিক্স আমি ঢুকে গেলে আমাদের দেখতে টাইম পেল না। আর আমার মা তো একদম গ্রামের দিকে বাড়ি ছিল, বাবার খুব ইনসাইট ছিল, হোয়াট অফ দ্য চিলড্রেন লার্ন প্রপারলি ওটা কাজে লাগাতে পারবে, যে পড়াশোনাই শুধু করতে হবে সেরকম কিছু ছিল না। তো আমি ওনার যে বল্লতল নারায়ণ মেনন ছোট মেয়ে বাসন্তী, বাসন্তী মেনন, ওনার নাচ দেখেছি একবার ওনার রিলেটিভ।
1: ভরতনাট্যম করতেন?
3: না, ভরতনাট্যম ঠিক আমি তখন ওই বুঝবার শক্তি নেই। উনি কিন্তু ওনার বাবারই লিখার একটা পান্দাডিকে নাম নিচু পাঙ্গা যাচ্ছি মামা সাকে,
1: এটা মানে কি?
3: মানেটা যে ও বন্ধু আমরা

0: দুজন মিলে বল খেলবো, বলটা যেমন মানুষের লাইফের মতো উপরে উঠবে তেমনি মানুষের লাইফের মতো নিচে পড়বে, এইরকম মানে লাইফ ইজ লাইক দ্যাট, উঠান হবে পাতান হবে। এই যে না তখন বুঝতে পারিনি, পরে পরে বুঝতে পেরেছি মানেটা। ওখানে বেড়াতলের ওই যখন কেরালা কলা মন্ডলে মেয়েদের নিতে নাচের জন্য 3 বছরের জন্য, মানে চারটে মেয়েদের।
1: আচ্ছা, ওটা কি আশ্রম ছিল ওখানে?
0: তখন আশ্রম
1: ওখানে থাকতে
0: ছিল। আমি তো 52 to 56 ছিলাম তখন, একেবারে আশ্রম, একটা টিচার আর 4 মেয়েরা,
1: ওখানেই থাকতে হবে।
0: আমি ওখানেই থাকলাম।
1: আমার পড়াশোনা আপনার বাবা মা এলাও করলেন?
0: হ্যাঁ, বাবার অত ইনসাইটটা ভীষণ। আমাদের ছিল ইংলিশ, হিন্দি, সংস্কৃত, মালয়ালম কম্পালসরি ছিল এটার সঙ্গে। তাই বুঝতে হবে তো আপনার লিটারেচারটা, সব তো গ্রেট গ্রেট পোয়েটস এন্ডের তো, ত্যাগরাজ সেন, তারপরে মুত্তুস্বামী দীক্ষিত, নানান রকম নানান রকম, যেমন যেমন তুলসীদাস, একান্ডে আছে নানান রকম
1: ওখানকার বিখ্যাত যারা মহাকবি,
0: তাদের গানটা নিয়ে তো আমাদের নাচটা।
1: আচ্ছা, আপনি গান কি আলাদা করে শিখতে হয়েছে?
0: তখন শিখতে হয়েছিল অল্প সময়, এটা নাচের জন্য আর কি,
1: নাচের জন্য শিখতে হয়,
0: কিন্তু বেসিক গ্রুপ শিখতে হয়।
1: আচ্ছা মাসিমা, কোন বাদ্যযন্ত্র শিখতে হয়?
0: বাদ্যসঙ্গে আমি মৃদঙ্গম শিখতে হবে,
1: সেটাই ভালো।
0: কেন, ওই তো বলাতল নারায়ণ মেনন দেখে বললো, যাদের তাল আছে ভালো তো দেখে বলবো তুমি এটা শিখো, ওই রকম উনি না বললে শিখতে পারবে না। তখন তো গভর্নমেন্ট নেয়নি না, তখন তো বলেছে তুমি এটা শিখো, এক একটা ছাত্রদের উনি এসে দেখবেন কার এবিলিটি, তাল শিখো না, তুমি অভিনয়ের দিকে ধ্যান দাও, তুমি একটু গান শিখো, আর একটু
1: স্পেশালাইজেশন
0: যেটা, ওটা উনি বলতেন।
1: তারপরে আপনার ধীরে ধীরে বড় হতে লাগলো,
0: স্কলারশিপটা হলো, তারপর উনি খুব পছন্দ হয়েছিল তুমি আরো আরেক বছর থাকো, এটা অ্যাডভান্সটা কোর্সটা না ওখানে।
1: তখন আপনার বয়স কত?
0: তখন আমার তো 15, থার্ড ইয়ার আমি 15, যে 12 বছরে ভর্তি হয়ে গেছে।
1: আচ্ছা,
0: আমার 12 বছরে, আর 15 উনি 15 যখন 5 ইয়ার্স হয়েছে উনি বললেন তুমি একটু মৃদঙ্গম শেখো আর কথাকালি পুরুষ আবাসম শেখো।
1: কথাকালি করতে হলো?
0: কথাকালি বললেন, আমি আবার অত মানে অত নিতে পারিনি, আমি কথাকালির উপরে অত ইন্টারেস্ট ছিল না তখন আমার।
1: এটা খুব ফিজিক্যাল,
0: ভেরি
1: মানে ইটস মোর লাইক মার্শাল আর্ট।
0: ছেলেরা মানে ছেলেদের তো পুরুষ আবাসম মানে ছেলেদের, আমি তখন অত ইন্টারেস্ট নেইনি।
1: মৃদঙ্গম কোনো চাইলে পারবেন?
0: না, আমি 1 বছর শিখেছি, হাতটা শক্ত হয়ে গেছে, আমারই কান্না পেত মানে হাত দেখে বাবা, তাই আমি বন্ধ করেছি। আমি 4 বছরই ছিলাম, 1956 আমি।
1: আচ্ছা মাসিমা, একটা জিনিস জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে ধরুন গুরুর কাছে আশ্রমে রয়েছেন আপনারা, ওখানে ডেইলি রুটিন কিরকম থাকতো?
0: সকালে 5টা উঠতে হবে,
1: সেটা 12 মাস,
0: 12 মাস, 4 বছরই তাই করেছি।
1: আচ্ছা,
0: তারপরে আমাদের 1 ঘন্টা গানের ক্লাস আছে, গানের ক্লাসের পরে আমরা না রেডি হয়ে 5টা উঠলে, 5:30 রেডি হলে 6:30 পর্যন্ত গানটা হবে।
1: গান গুরুজি শেখাবেন?
0: হ্যাঁ, টিচার থাকবে।
1: আপনার মনে আছে কিছু?
0: হ্যাঁ,
1: একটু শুনুন, ধরুন ওখানে এটা এখন কেরালাতে রয়েছে একটা আশ্রমে, আপনার বয়স এখন 13, এখন আপনার অরিজিনাল যে বয়স আমি সেটাই বলছি।
0: গান নিয়ে চর্চা করছি না, কিন্তু জানেন টিচিং করতে করতে আমার স্বরস্থান আর কি, দ্য প্লেস অফ দ্য স্বরাজ মানে

0: এটা শুরু
1: আর এমনি গানের লিরিক কি থাকতো?
0: তারপরে গীতম থাকে, গীতম মানে মনে করুন যে পরম পুরুষ পরম জ্যোতি স্বরূপ, ওই বিষ্ণুর উপরে। আমাদের ভাষার সমস্ত বেস্ট সংস্কৃত না, সেই জন্য তখন বুঝতে পারিনি কিছু।
1: তারপর কি হলো এই গানটা হলো
0: এরকম করে আসি আমরা, সময় কি হলো বর্ণম তিলান সবই আসে ওই মধ্যে, বুঝতে পেরেছেন তো? মানে চলে আসবে বর্ণমটা না, গানের বর্ণম আলাদা, এই যে কর্ণাটিক মিউজিকের বর্ণম কিন্তু আলাদা।
1: বর্ণম বর্ণ কতটা মানে তো
0: কালার, মানে সে কালার, বর্ণ একটা বর্ণম বর্ণাঙ্গল, বর্ণাঙ্গল মানে কালার।

0: মানে ওয়ান বর্ণ, বর্ণের মধ্যে কালারফুল থাকে, আমাদের আইটেমটা নাচের আইটেম কালারফুল, তার মধ্যে রিচ সাহিত্যম থাকে, যেমন স্বরাজ থাকে, স্বর মানে অ্যালফাবেট, সলফাস, তাদের খেলা, নোটস এর খেলা থাকে, রাগের খেলা আলাপ থাকে, আর নৃত্য থাকে, নৃত্য অভিনয় সবকিছু থাকে, রিচ রিচ আইটেমস ওইটা, বর্ণম ইজ এ ভেরি রিচ আইটেম। যেদি জেদিস, জেদি মানে যেমন আমরা প্রথম বললাম না, টাক্কু ঝেক্কু থাকে, ঝেক্কু জানকু থাকে, জানকু ডিডিকে থাকে, এরকম জেদিসটা থাকে ওর মধ্যে,
1: ডিফারেন্ট
0: গানের পরে আমাদের একটু ব্রেকফাস্ট এটা করে নিয়ে সাড়ে আটটায় আমরা রেডি, সাড়ে আটটা রেডি থাকতে হবে, রেডি গানের পরে আমরা কালসাধগম বলে, কালসাধ মানে ফুটওয়ার্ক, এটা খালি ফুটওয়ার্ক, এরম আরামান্ডি বলি বা আয়াতাতে বসে বেশ ফুটওয়ার্ক করবো। ভারতনাট্যম আয়তা ইস এ ওয়েল রুটেড ট্রি বলে টিচার, ওয়েল রুটেড ট্রি না হলে ভারতনাট্যমে
1: ওয়েল রুটেড ট্রি,
0: হ্যাঁ ওয়েল রুটেড ট্রি মতন তুমি সেরকম দাঁড়াবে, তার মানে
1: শিকড়টা গভীরে থাকতে হবে, ওই জন্য ওই পশ্চার
0: বসাটা, বসাটা বসা থেকে আপনি উপরে জিতবেন, বসা থেকে নিচে যাবেন, বসা থেকে সাইডে যাবেন, বসা থেকে ভারতনাট্যমে এইটাই বিউটিটা, নানান বডির সমস্ত বডির
2: সমস্ত
1: খুব সোবার
0: দেখতে, কিন্তু ভেরি হার্ড ওয়ার্ক,
1: ভেরি হার্ড ওয়ার্ক। আচ্ছা মাসিমা, এই এইটা হলো, তারপরে
0: তারপরে আমরা ব্রেকফাস্ট হলো, কালসা থেকে মানে
1: ব্রেকফাস্ট কি কোনো নিয়ম আছে, ধরুন আপনাদের শরীর তো ঠিক রাখতে হবে, খাওয়া দাওয়া খুব লেস স্পাইস এরকম কিছু কি?
0: না না, তখন খাওয়া দাওয়া ভীষণ খারাপ ছিল আমাদের সময়, পুরানো পুরানো আতপ চালে যে পোকা টুকা আমরা দেখতাম নিজে, এমন একটা টাইমও ছিল, কিন্তু তিন চার বেলা খাওয়া দাওয়া নর্মাল, কোনো স্পেশাল
1: শরীর খারাপ কিছু হতো
0: না, না কোনো দিন না কোনো।
1: এইটা গেল, তারপরে কি হলো টাইমিংটা?
0: আপনার তো হয়ে গেল ব্রেকফাস্ট, এর পরে সাড়ে নটার মধ্যে একদম ক্লাসে, প্রপার ক্লাসে রেডি, সেখানে আপনার নাচ শেখানো হবে, বা আডবুস, আডবুস বলে বেসিক আডবুস, দ্যাট ইট টু টিউন ইয়ার বডি, মানে সমস্ত পায়ের ফুটওয়ার্ক হয়ে গেল, তো ফুল বডি নিয়ে যে কাজটা পরে ওটা হবে আপ টু ইলেভেন থার্টি, ইলেভেন থার্টি বড়দের দেখবো, বসবো, নানান
1: অনেক টিচার থাকতেন
0: ওখানে, টিচার তো দুজন টিচার ছিল আমাদের, একজন মাস্টার একজন টিচার, মাস্টার বাইরে থাকতেন, টিচার আমাদের সঙ্গে গভর্নরের মতন থাকতেন।
1: দুজনে কি পুরুষ না মহিলাও
0: থাকতেন? না, একটা পুরুষ একটা মহিলা।
1: আচ্ছা আচ্ছা,
0: আমি মোহিনীঅট্টম সাবজেক্ট শিখেছি, তো ওটা লেডি ছিল, ভারতনাট্যমে পাঠ বলা যাবে না, ভারতনাট্যমটা প্রমোটেড হয়ে গেছে রাজার কোর্টে, সারভোজি রাজা।
1: হ্যাঁ, এইটাই জানার কথা, অনেকে বলে বি এইচ এ আর, তা তো নয়, এটা বি এ আর, তাই তো?
0: হ্যাঁ,
1: অ্যাকচুয়ালি কি মহান ব্যাপারটা,
2: এটা নিয়ে অনেক রকম কথা এসে যায়। এখন যদি সারাভুজি নিয়ে যে কথাটা উঠলো, ওই কথাটা যদি, ওটা তো অন্য একটা পয়েন্ট, সারাভুজির কোর্টে এই ডান্সটা প্রথম ফ্লারিশ করেছিল, দে ওয়ার দ্য মেইন প্যাট্রনস অফ দিস ডান্স ফর্ম। সারাভুজি মানে এখন কিন্তু কেরালার মধ্যে পড়ছে না, তখনকার কর্ণাটকা বা এখন তামিলনাড়ুর অংশের মধ্যে পড়ছে।
1: আচ্ছা,
2: তার মানে তাঞ্জোর, তাঞ্জোর তখন যে পলিটিক্যাল এর মধ্যে ছিল, তাঞ্জোরের কিং ছিল সারাভুজি অ্যাট দ্যাট টাইম, শিবাজি সাম্বাজি সারাভুজি।
1: আচ্ছা,
2: সেখান থেকে ডান্স ফর্মটা ফ্লারিশ যদিও করেছে। এবার ভারতনাট্যম নামটা নিয়ে যদি কথাটা আসেন,
0: ভারতনাট্যম আগে যেমন ভাগবত মেলা এরকম সরকম ছিল, ওই যে একাহারিও ছিল না, কোর্ট থেকে একাহারিও এটা ফর্ম হয়ে গেছে, ওই যে তাঞ্জাবুর কটেজ বলে, বাই দেম এই একাহারি হয়ে রূপ নিয়েছে।
1: ওটা অরিজিনাল উচ্চারণটা কি, ইজ ইট বি এইচ এ আর অর বি এ আর?
0: ভারতমণি, ভারতমণি,
1: ভারতমণি জিনিস,
0: ভারতমণি বি এইচ এ, বি এইচ এ, আর ভারতও তাই, ভারতবর্ষের ভাবরাগ তালম, আপনি দুটো নেবেন মানেটা, ওটা হচ্ছে ভাই ভারতমণি অর ভারতবর্ষের ভাবরাগ তালম, মানুষের ভারতনাট্যম মানে ভাব রাগ তাল,
1: নাট্যম
0: নাট্যম বলে না, ভাব রাগ তাল, ভাব মানে ওই মধ্যে এসে যাচ্ছে,
1: এক্সপ্রেশন
0: এক্সপ্রেশনটা এসে যাচ্ছে।
1: আমরা আবার ফিরে যাই আশ্রমে।
0: আচ্ছা,
1: তারপরে দুপুরে একটুখানি রেস্ট পাওয়া যেত,
0: সাড়ে এগারোটা হয়ে গেলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো, নাইন থার্টি উই হ্যাভ টু রিচ, আমাদের ছেলেরা মেয়েরা একসঙ্গে কোচ এডুকেশন ছিল, ওটা কথাকালি ছেলেরা আর আমরা একসঙ্গে ছিল ল্যাঙ্গুয়েজ ক্লাসটা।
1: আচ্ছা,
0: তখন আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাস,
1: কি কি ল্যাঙ্গুয়েজ ক্লাস আছে?
0: আমি বললাম না, মালয়ালমটা আছে, সংস্কৃত আছে, হিন্দি একটু আছে, ইংলিশ আছে, এইসব ল্যাঙ্গুয়েজটা আমরা মোটামুটি জানবার মতো খুব অল্প সময়,
1: মানে বেসিকটা জানা
0: আছে, ওটার মধ্যে ছিল আমরা হিন্দি।

0: ড্রামা করেছি একবার, সংস্কৃত ড্রামা করে দিয়েছে, ওটাও করতাম।
1: আপনি অভিনয় করতেন, রোল দিত এইরকম ভাবে চার বছর, আর সন্ধ্যাবেলাও ক্লাস হতো?
0: সন্ধ্যাবেলা বাবা আপনি, এটা হলো বাই 3 o'clock ইউ টু গেট রেডি ফর এক মেইন ক্লাস, নাচ শেখা, গান করা, মানে এসব একসঙ্গে থিওরি শেখা, সবকিছু হবে। 5টা বাজে ছুটি হয়ে যায়, আমরা সবাই ভারদাপুরা বলে একটা রিভার আছে, ও সেই রিভারে সবাই মিলিয়ে স্নান করতে যায়
1: সন্ধ্যে
0: 5টা বাজে, ছেড়ে দিন 5:30, 6টা সাড়ে 6টা ফিরে আসতে হবে।
1: দিনের বেলা আপনারা স্নান করতেন না?
0: না, কিচ্ছু না।
1: আচ্ছা,
0: বিকালে সবকিছু প্র্যাকটিস এই সব হয়ে গেলে ভারদাপুরাতে স্নান করতে যাব, ফিরে আসবো 6:30-7টার মধ্যে, আপনার রেডি থাকতে হবে। আর গান বা তারপরে ঠাকুরের নাম করতে হবে, নম শিবায় নারায়ণ আয় মা চুদায় মা গোবিন্দায় মা, সমস্ত বলবে। আর যা কিছু গানের টিচার যদি মনে করে আবার জিজ্ঞেস করব, গানটা আবার জিজ্ঞেস করবে, আর গানটা জিজ্ঞেস করবে 8:30 পর্যন্ত টিচারের সামনে থাকতে হবে। আমাদের গল্প বলে দিল বা এই গল্প গল্প যা নতুন শিখেছে, বড়দের একটুখানি ওরা নতুন আইটেম শিখছে, ছোটদের ছোটদের মতো জিজ্ঞেস করে, বড়দের যে বড় কোয়েশ্চেন করবে, ওরাল সব ওরাল, কোনো লিখা নেই, লিখতে নিলে বলবে উই আর নট টিচিং টু রাইট ডাউন, সব ওরাল মনে রাখো,
1: স্মৃতিতে রাখো।
0: যা কিছু
1: পরীক্ষা হতো,
0: পরীক্ষা নেই, কোনো পরীক্ষা নেই,
1: কোনো পরীক্ষা নেই।
0: কিন্তু টিচার্স মানে যাদের যখন ভাজি হয়ে যায়, ভাজি করতে দেবে না, ওইরকম স্টুডেন্টসকে নেওয়া হবে না
1: আগে থেকেই, ওরা ঠিক করে
0: আগে থেকে সেরকম ট্যালেন্টেড কে নেবে ওরা?
1: আচ্ছা,
0: ওটা পাওয়াটা শক্ত, ওটা ভাগ্য।
1: আর বিকেল 5টার সময় স্নান করে, শীতকালে কি হতো?
0: আমাদের কেরলে শীত নেই, সোয়েটারটাই পরে না,
2: কিনতেই পাওয়া যায় না।
0: ভালো, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ইজ ভেরি প্লেজেন্ট টাইম, আমরা 4টা বাজে গিয়ে স্নান করতে হবে যে ডিসেম্বরে, এমন একটা দিন আছে আমাদের তিরুবাদীরা, এইসব কৃষ্ণের গান করে 4টা বাজে গিয়ে পুকুরে গিয়ে স্নান করতে হবে,
1: পুকুরে ভোরবেলা,
0: ভোরবেলা সবাই বাড়িতে পুকুর থাকে।
1: এটা 4 বছর চললো,
0: হ্যাঁ,
1: করতে করতে আপনার বয়স হয়ে গেল
0: 16 কমপ্লিট,
1: 16 কমপ্লিট, তারপর কি হলো?
0: তারপরে 16 কমপ্লিট হয়ে গেল 17 বিগিনিং এ বোধহয়, আমার একটু দুপুরে মনে হচ্ছে কেরলা গেলাম, একটা টিচার আর মিস্টার কুটি আমার বাড়িতে
1: আসছিলাম,
0: মিস্টার কুটির যে নেইবার যে আসান রামন কুটি আসান, উনি ভেরি ফেমাস ছিলেন কেরালাতে, আর উনি তো টিচারও ছিলেন কেরলা গালা মন্ডলে।
1: আচ্ছা, গুরুজিকে যখন ফার্স্ট দেখলেন, এত সুন্দর দেখতে, মানে এত সোবার,
0: আমার একদম সুন্দর লাগেনি, যাই হোক প্রথমে, তাও ওই জন্য বললাম বাবাকে, আমি ভীষণ রোগা না, এই নর্থ সাইডে একরকম উনি জুব্বা পরতেন না, আমি তো কোনোদিন দেখিনি, বুঝি পাঞ্জাবি,
1: উনি বরাবরই
0: দেখে জিতেন মে মাসে এরকম যখন সামারে, তখন আমরা হাসতাম ওনার জামার মধ্যে, আরেকজন তো ঠিক ঢুকতে,
1: গুরুজি এটা পরে জানতে পেরেছিলেন,
0: পরে আমি কথা বলেছি এটা, যখন কলকাতায় এসে আমি প্রথম আমার মহান যে বেবি হয়েছে 59 বাড়ি যাচ্ছে, আমি বলছি প্রথম যখন তুমি যাবে এই জামা পড়বে না, আমরা এসেছি বন্ধু মিলে, ওই জন্য একদম ছোট জামা শার্ট পরে যাবে, পাঞ্জাবি পরে যাবে না,
1: কিন্তু ওকে কি সুন্দর লাগতো,
0: কি বলবো,
1: ছোটবেলা থেকে ওরকমই দেখেছি। আচ্ছা, গুরুজির সঙ্গে আপনার এই যে সম্বন্ধ তৈরি হলো বা যা কিছু, তো সব বাড়ির থেকে তৈরি হয়েছে, আপনি গুরুজির কাছে কখনো নাচ শিখেছেন?
0: আমি গুরুজির কাছে নাচ শিখিনি,
1: গুরুজিকে কথাকালি,
0: উনি কথাকালি, উনি কথাকালি, আর কথাকালি যে খুব একটা আগে ভালোবাসিনি, বিয়ের পরে ভালোবাসতে শুরু করলাম, অ্যাকচুয়ালি তারপরেই তাই তার মূল্যটা আমি বুঝতে পারলাম। কথাকালি যারা শিখে থাকে তাদের কোনো রিহার্সাল লাগে না জানেন, অন দ্য স্টেজ একটাই সাবজেক্ট আমি জানতে পেরেছি থ্রু দ্য ইয়ার, কথাকালি ভালো করে শিখে থাকে 7-8 বছর পরিষ্কার, যে কোনো নাচ না, ওরা যে কোনো নাচ করবে না, গল্পটা অন দ্য স্টেজ এক্সাম্পলই ওরা ইউজ করে।
3: আসলে কথাকালি ইটসেলফ একটা ভাষা, ওরা মাইন্ড দিয়ে দে ক্যান কনভার্স,
1: মানে
3: 5 জায়গা থেকে 5 জন শিল্পী এলো, 2 বাজনার লোক, 2 গাইবার লোক, 2 ডান্সার, 3 ডান্সার এসে বললো আমরা কিন্তু এই গল্পটা করবো আজকে, মানে এবার শুরু করে দাও,
1: ইট ইজ আ ল্যাঙ্গুয়েজ অফ সাইলেন্স,
3: হ্যাঁ, এবং তারা পুরো জিনিসটা জানে, মানে এবার ওরা জাস্ট দে উইল ডান্স, দে উইল সিং, দে উইল প্লে, বিভিন্ন স্কুল থেকে এসেছে, কেউ কোনো রিহার্সাল করেনি,
2: মিডিয়ামটা মালালাম আছে, আর কনস্ট্যান্ট হ্যান্ড জেস্টার চলছে, ওরা কিন্তু হ্যান্ড জেস্টার সবাই কথা বলতে পারে, যারা যারা কথাখালি শিখেছে এবং কথাখালি কথা না বলো দে ক্যান কনভার্স,
0: ওটাই আমি বলছি সাইন ল্যাঙ্গুয়েজ, মানে এটা কি প্রত্যেক ওয়ার্ডে মুদ্রা আছে, এটা অন্য কোনো নাচে নেই, এটা শুধু কথাগুলিতে। আর ওদের এক্সপ্রেশনটা এত এলাবরেট।

এতক্ষণ প্রখ্যাত ভরতনাট্যম শিল্পী আর শিক্ষাগুরু থাঙ্কামণি কুট্টির সঙ্গে কথোপকথনে ছিলেন আকাশবাণীর দেবাশিস বসু। সঙ্গে ছিলেন গুরুমার দুই সুযোগ্যা পুত্র সোমনাথ গোবিন্দন কুট্টি আর মোহন গোবিন্দন কুট্টি। আজ শুনলেন প্রথম পর্ব, আগামী রবিবার শুনবেন দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল ষোলো আনা বাঙালি। আজ এই পর্যন্তই। আকাশ।

আমার এপার ওপার দুই পারের শ্রোতা বন্ধুদের শ্রাবণী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আজ সন্ধ্যায়। আজকের আজ সন্ধ্যায় গানে গল্পে আড্ডায় থাকবে অনেকগুলো অনেকগুলো মন ভালো করা কাহিনী। তবে শুরুটা করব আজ যে দুই বিখ্যাত মানুষের জন্মদিন তাদের নিয়ে, দ্বিজেন্দ্রলাল রায় এবং বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল। অনুষ্ঠানের শুরুতে আজ আকাশবাণী মৈত্রীর তরফ থেকে থাকুক তাদের জন্য শ্রদ্ধার্ঘ্য গানে গানে।

সুন্দর একটা গান দিয়ে শুরু করলাম আজকের আজ সন্ধ্যাটা। আর শুরুতে বুঝেটা বলছিলাম যে আজ কিছু ভালো খবর রয়েছে শ্রোতা বন্ধুদের জন্য। প্রথমটা বলি, 2009 সালের আয়লার স্মৃতি সুন্দরবনের মানুষদের কাছে এখনো টাটকা। ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের হাত থেকে সুন্দরবনকে বছরের পর বছর ধরে রক্ষা করে আসছে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য। লাগাতার ভূমিক্ষয়, জলবায়ু পরিবর্তন ও গাছ কাটার ফলে ধ্বংস হচ্ছে ম্যানগ্রোভ জঙ্গল। আর এই ম্যানগ্রোভের বর্ম নষ্ট হলে শুধুমাত্র কিন্তু সুন্দরবন নয়, আমরা জানি ক্ষতিগ্রস্ত হবে কলকাতার মানুষও ব্যাপকভাবে। সেই কথা মাথায় রেখেই সুন্দরবনের ম্যানগ্রোভ রক্ষার জন্য শপথ নিয়েছেন গোসাবার এক যুবক। পেশায় তিনি ভূগোলের শিক্ষক। তিনি স্থানীয় মানুষদের নিয়ে তৈরি করেছেন ম্যানগ্রোভ আর্মি, যার একটি বড় অংশ কিন্তু মহিলারা। যারা কি করেন, তারা নদীর জলে ভেসে আসা ম্যানগ্রোভের বীজ সংগ্রহ করে চারা গাছ তৈরিতে সাহায্য করেন। তারপর সেই গাছ রোপণ করা হয় নদীর পাড়ে। এভাবেই কৃত্রিমভাবে গড়ে তোলা হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল। আয়লার ভয়াবহতা দেখার পর এই ভূগোল শিক্ষক ম্যানগ্রোভ সংরক্ষণের কাজ শুরু করেন। গোসাবা, সাতজেলিয়া, কুমিরমারি, স্বরূপকাঠি সহ সুন্দরবনের বিভিন্ন দ্বীপে এখনো পর্যন্ত প্রায় 13 লক্ষ ম্যানগ্রোভের চারা রোপণ করেছেন তিনি। আর এই কার্যের জন্য তিনি যে শিরোপা পেয়েছেন তা হল, তাকে বলা হয় ম্যানগ্রোভ ম্যান। আর পরের গানটা রইল এই মানুষটির জন্য।

সুন্দরবনের কথা নিয়ে শুরু করেছিলাম, কিন্তু এর পরের কথাটা যেটা, এটা কিন্তু আন্তর্জাতিক স্তরের কথা। খবরটা কি না, আফ্রিকার উত্তরাংশ জুড়ে রয়েছে বিস্তৃত সাহারা, পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি। বহু দশক ধরে মরুকরণ, খরা এবং মাটির উর্বরতা হ্রাস আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাহারার দক্ষিণে অবস্থিত সাহেল অঞ্চলের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এই পরিস্থিতি মোকাবিলায় আফ্রিকান ইউনিয়ন গ্রেট গ্রিন ওয়াল করতে উদ্যোগ শুরু করেছেন। এই গ্রিন ওয়াল উদ্যোগটা কি? যেটা ঠিক করেছিল যে লোহিত সাগর পর্যন্ত প্রায় 8,000 কিলোমিটার দীর্ঘ এবং 15 কিলোমিটার চওড়া একটি সবুজ বলয় তারা তৈরি করবে, যে বলয়টি রক্ষা করবে এই জলবায়ু পরিবর্তন বা জলবায়ু যে পরিবর্তন হয়েছে সেটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। তবে বর্তমানে এই প্রকল্প বা এই উদ্যোগ শুধুমাত্র গাছ লাগানোর কর্মসূচিতেই আটকে নেই, এর সাথে যুক্ত হয়েছে ভূমি পুনরুদ্ধার, জল সংরক্ষণ, আরও অনেক কিছু। এই প্রকল্পে বর্তমানে 20টিরও বেশি দেশ যুক্ত রয়েছে। 2030 সালের মধ্যে তারা 25 কোটি টন কার্বন সংরক্ষণ এবং 1 কোটি সবুজ কর্মসংস্থান করার লক্ষ্য নির্ধারণ করেছে। 2026-এ দাঁড়িয়ে গ্রেট গ্রিন ওয়ালকে আর একটানা গাছের দেওয়াল হিসেবেই শুধু দেখা হয় না, বরং এটি আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা বন, কৃষিজমি এবং জলসম্পদ পুনরুদ্ধারের জন্য এক বিশাল নেটওয়ার্ক কিন্তু তৈরি করেছে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আজ সন্ধ্যায়, আর এই আজ সন্ধ্যার মধ্যেই রয়েছে নানা রকম মন ভালো করা গল্প। শুনে নেব পরের গান।

0: যা করে আর দুটোকেই ধরে নেবে ফট করে।
1: জঙ্গলের নাম জঙ্গল, জানোয়ার আছে এক দঙ্গল, বাঘ মামা ধারে কাছে আমাদের বসে আছে, গায়ে এসে পড়বে দাঁত করে আর দুটোকেই খেয়ে নেবে ফট করে।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা এতদিন ধরে, মানে গত এক মাস ধরে, যতদিন যবে থেকে বিশ্বকাপ শুরু হয়েছে সেদিন থেকে আমাদের একটা সেগমেন্ট চলছিল যে খেলা কেমন দেখলে, আর খেলা কেমন দেখলের আজ কিন্তু অন্তিম পর্ব। আজ এই অন্তিম পর্বেই আজ রাতেই ডিসাইড হয়ে যাবে যে কার কাছে আসছে বিশ্বকাপ। আর এই বিশ্বকাপে খেলা কেমন দেখলেন আপনারা জানিয়েছেন আপনাদের মতামত, আপনারা কেমন খেলা দেখেছেন, আপনাদের কি ভালো লেগেছে, কি খারাপ লেগেছে, কেমন হতে পারবে, এই বিষয়ে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়েছিলেন। আজ কমেন্ট পড়ব মানুষ কুমার সেনগুপ্ত নাগের বাজার দমদম থেকে। তিনি বলছেন, এক জমজমাট এবং উত্তেজক ফাইনাল দেখার অপেক্ষায় আছি। সকলের নজর থাকবে লিওনেল মেসির ফুটবল নৈপুণ্যে ভর করে আর্জেন্টিনা পরপর দুবার বিশ্বকাপ জয় করতে পারবে কিনা এই ব্যাপারে। স্পেনের সামনেও দ্বিতীয়বার কাপ জয়ের হাতছানি। সকলের নজর থাকবে নবীন ফুটবল তারকা স্পেনের ইয়ামালের দিকে। দেখা যাক শেষ হাসি কে হাসে। শুভেচ্ছাসহ মানুষ কুমার সেনগুপ্ত নাগের বাজার দমদম। ঠিক কথা, আজকেই বোঝা যাবে যে কার মাথায় উঠছে রাজার মুকুট। এবং এই প্রসঙ্গেই, ফুটবল খেলা প্রসঙ্গে যখনই কথা বলছি, একটা সুন্দর ঘটনা এসেছে আমার কাছে, কারণ আজকে আজকে বলছিলাম যে আজকে রাজসন্ধ্যাতে কিছু সুন্দর সুন্দর মন ভালো করা কাহিনী বা ঘটনা থাকছে শ্রোতা বন্ধুদের জন্য। সেরকম এই যে বিশ্বকাপ ফুটবল নিয়ে গোটা বিশ্ব এতদিন যে এক মাস, গত এক মাস ধরে মাতোয়ারা ছিল, বিশ্বকাপ ফুটবল সবার কাছেই কিন্তু একটা অন্যতম আকর্ষণ। আর এই ফুটবল খেলা ঘিরেই রয়েছে একটা মিষ্টি গল্প। গল্পটা কি না, সালটা 2016, আফগানিস্তানের ছোট্ট শিশু মুর্তাজা আহমদের বয়স তখন মোটে 5। তার স্বপ্ন ছিল প্রিয় ফুটবলার লিওনেল মেসির মতো একটি জার্সি পরার। কিন্তু তার আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে আসল জার্সি কেনা সম্ভব ছিল না। তাই তার বড় ভাই নীল সাদা রঙের একটি পলিথিন ব্যাগ দিয়ে তাকে বানিয়ে দিয়েছিল আর্জেন্টিনার মতো একটি জার্সি। পিছনে মেসির নাম লিখে আবার 10 নম্বরও লিখে দেয় তার দাদা। সেই পলিথিন জার্সি পরেই ফুটবল খেলছিল মুর্তাজা। মুহূর্তের মধ্যে সেই ফুটবল খেলার দৃশ্য সামাজিক মাধ্যমে আসে এবং ভাইরাল হয়। খবরটি পৌঁছতে পৌঁছতে একেবারে পৌঁছে যায় স্বয়ং মেসির কাছেও। মেসি তখন ইউনিসেফের সহায়তায় পৌঁছয় তার ছোট্ট ভক্তের কাছে, কিভাবে, তার নিজের স্বাক্ষর করা আর্জেন্টিনার জার্সি দিয়ে। এরপরে কাতারের দোহায় বার্সেলোনা আর আল আহলির একটি ম্যাচে মেসির সঙ্গে দেখা করারও সুযোগ পায় মুর্তাজা। আসলে ফুটবল খেলাটাই বোধ হয় এমন উন্মাদনা তুলতে পারে ছোট্ট শিশুর বুকেও। আর এখন রইল তাই ফুটবল নিয়ে একটা মন ভালো করা গান।

0: ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
2: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।

শুনছেন আজ সন্ধ্যায়, আর আজ সন্ধ্যায় আজ গানে গল্পে আড্ডায় রয়েছি আপনাদের সঙ্গে বন্ধু তানিয়া বন্দ্যোপাধ্যায়। আর গল্প করছি কিছু মন ভালো করা কথা নিয়ে। মন ভালো করা কথার মধ্যে এটা বলতেই হয়, রোজ কত কি ঘটে যাহা তাহা, আর এমন যাহা তাহার মধ্যেই কিছু গল্প হয়ে ওঠে সত্যি জীবন্ত। তেমনই এক গল্প আজ শ্রোতা বন্ধুদের জন্য। সমুদ্রের তলদেশে যখন বেশিরভাগ মানুষ শুধু রঙিন

আজ আর প্রবালের সৌন্দর্য খুঁজে, তখন 12 বছরের থারাগাই আর্থানা খুঁজে প্লাস্টিকের স্তূপ আর পরিত্যক্ত মাছ ধরার জাল। এই কিশোরী তাই আজ ওশানস লিটল গার্ল নামে পরিচিত। ইতিমধ্যেই 100টির বেশি ডাইভ সম্পন্ন করে সে সমুদ্র থেকে সরাতে সাহায্য করেছে 7,000 কিলোগ্রামের বেশি প্লাস্টিক বর্জ্য। একটি ডুগং বা সি কাউয়ের মৃত্যু দেখার পরে সমুদ্রকে বাঁচানোর লড়াই হয়ে উঠেছে তার জীবনের লক্ষ্য। থারাগাই চেন্নাইয়ের বাসিন্দা, তার জলের সঙ্গে পরিচয় খুব ছোট থেকে। তার বাবা এইচবি অরবিন্দ থারুনেশ্রী একজন পেশাদার স্কুবা ডাইভার এবং প্রশিক্ষক। সেই প্রশিক্ষক বাবার হাত ধরেই মাত্র 5 বছর বয়সে স্কুবা ডাইভিং শেখা শুরু করল থারাগাই। প্রথম দিকে সমুদ্রের রঙিন মাছ আর প্রবাল জলের নিচের বিস্ময় তাকে টানত, কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই বিস্ময়ের আড়ালে থাকা এক ভয়াবহ সত্য তার সামনে আসে। সে দেখে সমুদ্রের তলায় ছড়িয়ে রয়েছে প্লাস্টিক বোতল, প্যাকেট আর ছিঁড়ে যাওয়া মাছ ধরার জাল। সে আরও বড় আঘাত পায় যখন সে দেখে একটা ডুগং বা সি কাউকে জালে আটকে মারা যেতে। আর তখন থেকেই থারাগাইয়ের লক্ষ্য বদলে যায়। 7 থেকে 8 বছর বয়সের মধ্যেই সে বাবার সঙ্গে সমুদ্র পরিষ্কারের কাজে নামে। 2022 সালে প্রায় 600 কিলোগ্রাম প্লাস্টিক বর্জ্য সে সরিয়েছে আর বর্তমানে 7,000এরও বেশি কিলোগ্রামের প্লাস্টিক এবং তার সঙ্গে ঘোস্ট নেট নামে পরিচিত পরিত্যক্ত মাছ ধরার জাল সমুদ্র থেকে সরাতে সাহায্য করেছে। তাই থারাগাইয়ের কাছে ডাইভ শুধু অভিযান নয়, বরং সমুদ্র সামুদ্রিক প্রাণ বাঁচানোর অন্যতম দৃষ্টান্ত। আকাশবাণী মৈত্রীর তরফ থেকে এর পরের গানটা রইল এমনই লড়াকু মানুষের জন্য।

ধারাবাহিকের মতো মানুষরাই কিন্তু সারা জীবন জিতে যাওয়ার মন্ত্র বলে যায়। এই কথা বলতে বলতে আজকে রাত সন্ধ্যায় প্রায় শেষ দিকে চলে এসেছি। আর শেষ দিকে আসার সাথে সাথে সেই শুরুতে যখন বলছিলাম যে আপনাদের কিন্তু আজকে বেশ কিছু মন ভালো করা কাহিনী বলবো, তেমনি আর একটা কাহিনী আপনাদের জন্য। সেই কবিকার কথা বলুন তো, যখন আবিষ্কার হয়েছিল গাছেদের প্রাণ আছে, আর প্রকৃতিতে তাদের মতো বড় বন্ধুই বা আর কে আছে। তাই তো এবার উদ্ভিদ জাতির মিলল অন্যরকম সম্মান, কিন্তু কোথায় আর কিভাবে? কানাডার কুয়েবেক প্রদেশের ছোট্ট শহর টেরাস ভদ্রুইল আয়তনে খুব বড় নয়, জনসংখ্যাও মাত্র 2000, কিন্তু এই শহরই এমন সিদ্ধান্ত নিয়েছে যে এখন পরিবেশ রক্ষা নিয়ে সারা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু। গত মাসে তাদের শহর পরিষদ সর্বসম্মতভাবে একটি প্রস্তাব গ্রহণ করেছে, যেখানে গাছকে শুধু প্রকৃতির অংশই নয় বরং জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফলে টেরাস ভদ্রুইল কানাডার প্রথম পৌরসভা হয়ে উঠেছে যারা গাছের নিজস্ব অধিকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল। শহর পরিষদের গৃহীত প্রস্তাবে বলা হয়েছে গাছেদের রয়েছে বেঁচে থাকার অধিকার, স্বাভাবিকভাবে বেড়ে ওঠার অধিকার এবং ক্ষতির পর পুনর্জন্মের অধিকার। তাই গাছ শুধুমাত্র কাঠ, ছায়া বা সৌন্দর্যের উৎস নয়, তাকে বিবেচনা করা হবে জীবন্ত সত্তারূপে। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক উদ্যোগ ইউনিভার্সাল ডিক্লারেশন অব দ্য রাইটস অব দ্য ট্রি এর সঙ্গেই সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে। বলা হচ্ছে যে এই ভাবনার পিছনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কুয়েবেক চলচ্চিত্র নির্মাতা আন্দ্রে দেসরোসের। তারই নির্মিত একটি প্রামাণ্যচিত্র দে জার্ভ এ দেজার এই ছবিতে দেখানো হয়েছে যে গাছ কেবলমাত্র স্থির হয়ে দাঁড়িয়ে থাকা একটি বস্তু বা একটি প্রাণ নয়, তারা কিন্তু শ্বাস নেয় এবং রাসায়নিক সংকেতের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। শিকড় ও ভূগর্ভস্থ ছত্রাকের জালের মাধ্যমে পুষ্টি বিনিময় করে এবং একটা বনভূমি একটা জীবন্ত ব্যবস্থার মতো কাজ করে। এই ধারণাই শহরবাসীর মধ্যে গাছকে নতুনভাবে দেখার আগ্রহ তৈরি করেছে। কথা বলতে বলতে আজকের আজ সন্ধ্যায়ের শেষ দিকে পৌঁছে গেছি। এখন শুনে নেব মোহিনীর ঘোড়াগুলি থেকে এই গানটি।

শ্রোতা বন্ধুরা, আমরা একটা বাংলায় কথা বলি, একটা বাংলায় কবিতার লাইন আছে যে ডিপ্রেশনের বাংলা নাকি নিম্নচাপ, বৃষ্টি এলো সঙ্গে কফি দু এক কাপ। কিন্তু সত্যি বলুন তো, যাদের ডিপ্রেশন আছে তাদের কি সত্যি সত্যি এই বৃষ্টি বা সঙ্গে কফি ভালো লাগে? না, ভালো লাগে না। কারণ ডিপ্রেশন শুধু মন খারাপের নাম নয়, এটি মানুষের চলাফেরা, আবেগ প্রকাশ বা কাজের আগ্রহও কমিয়ে দেয়। তবে নতুন একটি গবেষণা বলছে যে এই বিষণ্ণতা কমাতে দুটো জিনিস নাকি ভীষণভাবে কাজে দিচ্ছে। প্রথম হলো নাচ এবং দ্বিতীয় হলো হাঁটা বা ব্যায়াম। এই দুটোই কি করে যে নাচের সময় বা হাঁটার সময় মানুষের শরীর, মস্তিষ্ক, সঙ্গীত, সামাজিক যোগাযোগ তৈরি করে, মস্তিষ্কের ডোপামিনের নিঃসরণ ঘটায় এবং এতে মানসিক চাপ অনেক ক্ষেত্রে কমে। গবেষকরা বলছে একে নিউরোকেমিক্যাল বদলায় বা নিউরোকেমিক্যাল সিম্ফনি তৈরি হয় বা মস্তিষ্কের রাসায়নিক সুরেলা সমন্বয় তৈরি হয়। নাচ বা দলবদ্ধ নাচ মানুষের মধ্যে এক ধরনের মানসিক সংযোগ তৈরি করে যা একাকিত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজ হাতে বেশি সময় নেই, নইলে এই বিষয় নিয়ে আরও কথা বলা যেত, কিন্তু বিদায় তো নিতেই হবে। বিদায় নেওয়ার আগে শ্রোতা বন্ধুদের একটি গান শোনাতে বিদায় নেব।

আজ সন্ধ্যা এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার।

0: নমস্কার, ক্রীড়াঙ্গনে সকলকে স্বাগত। প্রথমে শুনে নেব আজকের বিশেষ বিশেষ খেলার খবরগুলো এক নজরে।
1: এক নজরে

বিশ্বকাপের সবচেয়ে রুদ্ধশ্বাস ম্যাচ দেখা গেল তৃতীয় স্থান নির্ণায়ক লড়াইয়ে। ম্যাচে মোট 10টি গোল হলো, শেষ হাসি হাসলো ইংল্যান্ড, 6-4 গোলে ফ্রান্সকে হারালো তারা। অন্যদিকে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই বিশ্বকাপ ফাইনাল। ফাইনালে সবাই জানি স্পেন ও আর্জেন্টিনার খেলা হবে, কোন দলের পাল্লা কতটা ভারী সেই নিয়ে অনেক কাটাছেঁড়া হয়েছে, আজকেও আমাদের বিশেষ প্রতিবেদন রয়েছে এই নিয়ে। কিন্তু আরও একটি বিষয় সকলকে ভাবাচ্ছে বিশ্বকাপ ফাইনাল নিয়ে, কি সেই বিষয় জানাবো বিস্তারিত খবরে। এবার ক্রিকেটের খবর। এই মুহূর্তে চলছে ভারত বনাম ইংল্যান্ড একদিনের সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচ। টসে জিতে প্রথম ব্যাট করছে ইংল্যান্ড, আর এই মুহূর্তে 193 রানে এক উইকেটে খেলছে ইংল্যান্ড 30.4 ওভার শেষে। এবার ব্যাডমিন্টনের খবর। দুরন্ত সিন্ধু জাপান ওপেনের ফাইনালে, এই জয়ের ফলে ইউফেইয়ের বিরুদ্ধে টানা 5 ম্যাচ হারের ধারায় ভাঙন এলে দিলেন সিন্ধু। ঘরোয়া ফুটবল, কলকাতা ফুটবল লিগে হ্যাট্রিক ইস্ট বেঙ্গলের। সর্বশেষ ম্যাচে লাল হলুদের আক্রমণের সামনে হার মানতে হয়েছে রেলওয়ে এফসি কে। ফুটবলের মরশুমে হেডলাইন্স শেষ করব ফুটবলের একটা দারুণ খবর দিয়ে। ইউরোপের মাটিতে অনূর্ধ্ব 12 ফুটবলে ভারতের দাপট অব্যাহত রাখল মিনার্ভা একাডেমি। মাত্র এক সপ্তাহ আগে হেলসিঙ্কি কাপ জয়ের পর এবার সুইডেনের গোথিয়া কাপ জিতে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল তারা। ফাইনালে ব্রাজিলের আর এস স্পোর্টস ইয়োলোকে 2-1 গোলে হারিয়ে শিরোপা ধরে রাখল ভারতীয়।

ফুটবল বিশ্বকাপের তৃতীয় স্থান কোন দল পাবে, আর সেই ম্যাচ কাল ছিল, কিন্তু সেই ম্যাচ যে এত আকর্ষণীয় হবে তা হয়তো স্বপ্নেও ভাবেনি কোনো ফুটবল সমর্থক। সেই ম্যাচ হলো কিন্তু সবচেয়ে আকর্ষণীয়। ইংল্যান্ড ও ফ্রান্সের এই ম্যাচে 10টি গোল হলো, হ্যাট্রিক হলো, বিশ্ব রেকর্ড হলো, আর কি চাই। তবে শেষ হাসি হাসলো ইংল্যান্ড, ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতে সন্তুষ্ট থাকতে হলো তাদের। শেষ ম্যাচে হেরে অবসর নিলেন অধিনায়ক ও কোচ হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দিদিয়ের দেশম। যে ফ্রান্সকে এবারের বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল মনে হচ্ছিল, তাদের রক্ষণকে প্রথমার্ধে কাঁপিয়ে দিল ইংল্যান্ড। কেন বেলিংহামকে ছাড়াই প্রান্ত ধরে একের পর এক আক্রমণ তুলে আনলেন বুকায়া সাকা। খেলা শুরুর 2:16 মাথায় প্রথম গোল, সেই শুরু, শেষ গোল হলো 98 মিনিটে। ডিজিরে ডুয়ের ভুল পাস ধরে অনেকটা দৌড়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শট মারলেন ডেকলান রাইস। ফরাসি গোলরক্ষক মাইক মাইগনান দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খেলেন। প্রথম অর্ধ জুড়ে ফ্রান্সকে নিয়ে ছেলে খেলাই প্রায় করল বলা যেতে পারে ইংল্যান্ড। 18 মিনিটে রাইসের কর্নার থেকে হেডে দ্বিতীয় গোল এজরি কনসার। যতবার ইংল্যান্ড আক্রমণে উঠছিল মনে হচ্ছিল আবার বোধহয় গোল হবে, রক্ষণ পুরো বদলে দিয়েছিলেন দেশ। ফ্রান্সের পরিবর্তিত খেলোয়াড় রাজ্যে কিন্তু হতাশ করলেন। 37 মিনিটের মাথায় ফরাসি রক্ষণকে নাচিয়ে প্রথম গোল করলেন সাকা, তাতে অবশ্য রাশফোর্ডের কৃতিত্ব অনেকটাই, তিনি গোল করালেন। বিরতি ঠিক আগে সাকার দ্বিতীয় গোল ফরাসি রক্ষণের কঙ্কালসার চেহারা দেখিয়ে দিল। মাঝমাঠ থেকে এবেরেচি এজের পাস ধরে ঠান্ডা মাথায় গোল করলেন সাকা। ডিফেন্ডারদের দেখে মনে হচ্ছিল কিছুই হয়তো বুঝতে পারছেন না, নিজের জায়গাতেই ছিলেন তারা। 4-0 গোলে এগিয়ে বিরতিতে যায় ইংল্যান্ড। বিশ্বকাপের ইতিহাসে ফ্রান্স কোনো দিন 4 গোলে পিছিয়ে যায়নি, দেখে মনে হচ্ছিল প্রথমার্ধেই খেলার ফয়সলা করে ফেলেছে ইংল্যান্ড। কিন্তু কে জানত দ্বিতীয়ার্ধে আরও কত কি অপেক্ষা করছে। 48 মিনিটে প্রথম গোল শোধ করল ফ্রান্স, করলেন সেই কিলিয়ান এমবাপে। আর প্রথমার্ধে দুটো একটা শট মারা ছাড়া কিন্তু তাকে খুব একটা খুঁজে পাওয়া যায়নি। প্রথমার্ধের কথা যদি বলা হয়, মাইকেল ওলিসের পাস ধরে বক্সে ঢুকে বাঁ পায়ে শটে ইংল্যান্ডের গোলরক্ষক ডিন হেলারসনকে পরাস্ত করলেন তিনি। সেই গোল করে মেসিকে ছুঁয়ে ফেললেন এমব্যাপে। 66 মিনিটের মাথায় এমব্যাপের দ্বিতীয় গোল, আবার বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোল করলেন তিনি, সেই সঙ্গে ভেঙে ফেললেন মেসির রেকর্ড। বিশ্বকাপে এটি এমব্যাপের 22 নম্বর গোল, মেসি 21টি গোল করেছেন। এছাড়া চলতি বিশ্বকাপের সোনার বুটের লড়াইয়েও এগিয়ে গিয়েছেন এমব্যাপে। ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করে মেসিকে ছাপিয়ে গিয়েছেন তিনি। চলতি বিশ্বকাপে এমব্যাপের গোলের সংখ্যা 10, মেসির 8। মেসির সমান 4টি অ্যাসিস্টও রয়েছে তার। 54 মিনিটের মাথায় একটি গোল করেন বারকুলা, পাস দেন এমব্যাপে। প্রথমার্ধে ইংল্যান্ড ঠিক যা যা করছিল, দ্বিতীয়ার্ধে যেন ফ্রান্সও ঠিক তাই তাই করল। প্রান্ত ধরে একের পর এক আক্রমণ তুলে আনছিল, আর তাতেই বারবার ভেঙে পড়ছিল ইংল্যান্ডের রক্ষণ। ইংরেজ ফুটবলারদের কিছুটা ক্লান্তও দেখাচ্ছিল। ঠিক সেই সময় বোলিংহাম ও ইলিয়ট অ্যান্ডারসনকে নামালেন টুখেন। তারা মাঝমাঠে খেলাটা ধরলেন, গতি খানিকটা কমালেন, তাতে ফ্রান্সের সুযোগ কিছুটা কমল। গোল করার জন্য অলআউট আক্রমণ ছাড়া উপায় ছিল না ফ্রান্সের, সেই সুযোগ কাজে লাগিয়ে প্রতি আক্রমণে উঠে ফ্রান্সের বক্সে ঢুকলেন স্পেন্স, তাকে ফাউল করলেন ইউমো কানো, পেনাল্টি পেল ইংল্যান্ড। কেন কেন না থাকলে বেলিংহাম পেনাল্টি নেন, কিন্তু নিতেও তিনি গিয়েছিলেন এই পেনাল্টি। তারপরে হয়তো মনে পড়ল সাকা জোড়া গোল করেছেন, ফলে সাকাকে বল দিলেন। পেনাল্টি থেকে গোল করে হ্যাট্রিক করলেন সাকা। ফ্রান্স অবশ্য হাল ছাড়েনি, সংযুক্ত সময়ে 6 মিনিটের মাথায় দলের চতুর্থ গোল করেন দেম্বেলে। আর একটি গোল করলেই খেলা গড়াতো অতিরিক্ত সময়ে, কিন্তু গোটা দ্বিতীয়ার্ধ জুড়ে লাগাতার আক্রমণে ফরাসি ফুটবলাররাও হয়তো ক্লান্ত হয়ে পড়েছিল, সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করলেন বেলিংহাম। জিতে মাঠ ছাড়ল ইংল্যান্ড, বিশ্বকাপ থেকে বিদায় নিতে নিতে একটি দুর্দান্ত ম্যাচ উপহার দিলেন এমব্যাপে বেলিংহামরা।

0: বিশ্বকাপ ফাইনালের মহারণ শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হওয়ার কথা স্পেন ও আর্জেন্টিনার, কিন্তু ম্যাচের আগেই নতুন আতঙ্ক ছড়িয়েছে কানাডার ভয়াবহ দাবানল। সেই দাবানলের ধোঁয়ায় ডেকে গিয়েছে নিউ ইয়র্ক ও আশেপাশের বিস্তীর্ণ এলাকা, বেড়েছে বায়ুদূষণের মাত্রা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বিশ্বকাপ ফাইনাল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ফুটবল মহলেও। তবু ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে আপাতত ম্যাচের সময় বা সূচিতে কোনো পরিবর্তনের পরিকল্পনা তাদের নেই, অর্থাৎ ধোঁয়ার ছায়া মাথায় নিয়ে বিশ্বকাপের ফুটবল যে ফাইনাল সেটা আমরা দেখতে চলেছি। একটি প্রতিবেদনে বলা হয়েছে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হলেও এখনও কোনো সিদ্ধান্ত কিন্তু ফিফা নেয়নি। ফিফার মায়ামি কমান্ড সেন্টারে পুরো টুর্নামেন্ট জুড়ে আবহাওয়ার দপ্তরের কর্মীরা এ বিষয়ের উপর নজর রাখছেন। বিশেষজ্ঞদের মতে রবিবার পরিস্থিতি কিছুটা ভালো হলেও ধোঁয়ার প্রভাব পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানের অধ্যাপক জানিয়েছেন দূষণের মাত্রা কম হলেও তা ফুটবলারদের উপর প্রভাব ফেলতে পারে। তার দাবি দূষণের প্রভাব কতটা হবে তা তার মাত্রার উপর নির্ভর করে। মাত্রা কম হলে প্রভাবও কম হবে, কিন্তু প্রভাব একেবারে থাকবে না এমনও নয়, বিশেষ করে এত উচ্চমাত্রার শারীরিক পরিশ্রমের সময় এর প্রভাব পড়তেই পারে। এখন দেখার শেষ পর্যন্ত পরিস্থিতি কি থাকে এবং তার পরিপ্রেক্ষিতে খেলায় তা কতটা প্রভাব ফেলে সেদিকে আমাদের সকলেরই নজর থাকবে। বাকি খবরে যাব, কিন্তু তার আগে আমাদের বিশ্বকাপের স্পেশাল সেগমেন্ট বিশ্বকাপের রঙ্গমঞ্চে আজ কি বিশেষ রয়েছে শুনে নেব।
1: রঙ্গমঞ্চে

আজকের ম্যাচ শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে উঠবে ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি বিশ্বকাপ। কিন্তু এই সোনালী ঝকঝকে আকর্ষণীয় ট্রফির উৎস, ইতিহাস বা ব্যাকগ্রাউন্ড কখনো জানার চেষ্টা করেছেন? গত 96 বছর ধরে এই ট্রফি বিশ্বকাপ জয়ী দলের হাতে উঠেছে। এই ট্রফির নকশার নেপথ্যে রয়েছেন এক ইতালীয় ভাস্করের অনন্য সৃষ্টিশীলতা এবং এক দীর্ঘ ইতিহাস। মিলানের ব্রেরা এলাকার নিজের স্টুডিওতেই বিশ্বকাপ ট্রফির নকশা তৈরি করেছিলেন ইতালীয় ভাস্কর সিলভিও গাজ্জানিগা। 1970 সালে তৃতীয়বার বিশ্বকাপ জিতে ব্রাজিল চিরস্থায়ীভাবে আগের ট্রফি নিজেদের দখলে নিয়ে নেয়। তারপর নতুন ট্রফির নকশার জন্য প্রতিযোগিতার আয়োজন করে ফিফা। সেই প্রতিযোগিতায় গাজ্জানিগার নকশাই শেষ পর্যন্ত নির্বাচিত হয়। তার নকশায় দেখা যায় দুটি মানব মূর্তি সর্পিলভাবে উঠে গিয়ে পৃথিবীর মতো করে গোলাকার একটি জিনিসকে ধরে আছে। সিলভিও গাজ্জানিগা 2016 সালে প্রয়াত হন। তার ছেলে জর্জিও জানান, ট্রফির নকশায় পৃথিবীকে সবকিছুর ঊর্ধ্বে রাখা হয়েছে। ফুটবলারদের শরীরের ক্ষমতা, পরিশ্রম, সংগ্রাম এবং জয়ের জন্য এই লড়াই ফুটে উঠেছে সেই ভাস্কর্যে। আর হাতগুলো একসঙ্গে বিজয়ের প্রতীক এবং সমর্থকদের উচ্ছ্বাসকে তুলে ধরেছে। বর্তমান বিশ্বকাপ ট্রফি 36 সেন্টিমিটারের উঁচু, 36 সেন্টিমিটারের মতো উঁচু এবং 18 ক্যারেট সোনা দিয়ে তৈরি। এর নিচের অংশে সবুজ ম্যালাকাইটের দুটি বলয় আছে যা ফুটবল মাঠের প্রতীক। 2026 বিশ্বকাপ সহ এখনও পর্যন্ত 14টি বিশ্বকাপে গাজ্জানিগার নকশা ট্রফি ব্যবহার করা হয়েছে। ফিফা অন্তত 2038 সালের বিশ্বকাপ পর্যন্ত এই ট্রফি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বকাপের আগের যে ট্রফি তার ইতিহাসও কিন্তু কম রোমাঞ্চকর নয়। 1930 সালে প্রথম বিশ্বকাপের জন্য তৈরি সেই ট্রফিতে গ্রিক দেবী নাইকির প্রতিকৃতি ছিল। বিশ্বকাপের প্রতিষ্ঠাতা জুলে নিমের নামে ট্রফির নাম ছিল জুলে রিমে ট্রফি।

0: আবার জিতবে স্পেন। এই নিয়ে আমরা কথা বলেছিলাম তিন প্রাক্তন ফুটবলারের সঙ্গে। প্রথমে শুনবো প্রাক্তন ফুটবলার তথা কোচ মেহতাব হোসেনের কথা।
1: কেন ফুটবলই তাদের ব্রেড অ্যান্ড বাটার, ফুটবলই থেকে সার্ভাইভ করে, সেটা হচ্ছে আর্জেন্টিনা। আর একটা টিম একটা ইউরোপিয়ান টিম, তারা ল্যাটিন আমেরিকার মতন খেলতে যায়, তাদের প্রচুর ফ্যাসিলিটিস আছে, আর্থিক ক্ষমতা অনেক বেশি। কিন্তু আর্জেন্টিনা ডেফিনেটলি তা যে মেন্টালির দিক দিয়ে এগিয়ে, এতে কিন্তু প্রত্যেকটা ম্যাচে বোঝাচ্ছে, যেটা লাস্টের দিকে গিয়ে নেভার গিভ আপ ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু আর্জেন্টিনা টিমের মধ্যে আছে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন প্রত্যেকটা প্লেয়ার আলাদা, প্রত্যেকটা টপ লিগে খেলে এবং টপ টিমে খেলে, তো এতে বোঝা যায় যে তারা কলকাতা থেকে নিজের সেরাটা তুলে নিয়ে আসতে পারে। কোপা আমেরিকা পেয়েছে, প্লাস তোমার ওয়ার্ল্ড কাপ পেয়েছে দুটো, এখন হচ্ছে ডিফেন্ডিং করতে হয়, কি করে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সেটা হচ্ছে কোশ্চেন আছে একটা। কিন্তু আমি বলবো অভিজ্ঞতা দিক দিয়ে, মেন্টাল স্ট্রং এর দিক দিয়ে কিছুটা হলেও তোমার আর্জেন্টিনা এগিয়ে থাকবে। এই কারণে যে বললাম আগে ফুটবলটাই তাদের কাছে সবকিছু, তাদের ভৌগোলিক দেখো, তাদের পলিটিক্যাল দেখো, তারা সব দিক দিয়ে কিন্তু অনেকটা মানে সাফার করে, তারা ফুটবলটাকেই বেছে নিয়েছে, মিন্স আর্জেন্টিনা। তো এই জন্যই দেখবে প্রত্যেকটা ম্যাচে আলাদা আলাদা রং দেখায়।
2: 18 বছর আগে ইয়ামালকে স্নান করাচ্ছে, এই ভাইরাল ভিডিও বা ভাইরাল ছবি একটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এরা দুজন মানে সামনাসামনি হবে।
1: প্রফেশনাল প্লেয়ার তো, এরা একটাই মাথা রাখে আমার পারফর্ম করতে হবে। ইয়ামালের কথার মধ্যে, প্রত্যেকটা কথার মধ্যে রেসপেক্ট আছে, ঠিক আছে। সে মেসি সম্বন্ধে খুব সম্মান দিয়ে দেখে, তো আই থিঙ্ক এটা তো থাকবে, বাইরে থাকবে। আর মাঠের ভিতরে যেহেতু দুটো দল নামবে, দুটো দল তাদের সেরা দেওয়ার চেষ্টা করবে, ইয়ামালের মতন সেরা দেওয়ার চেষ্টা করবে মেসি। হ্যাঁ, মেসিও চাইবে আমি ভালো খেলি, ইয়ামালও চাইবে আমি ভালো খেলি, দুটো টিমের মধ্যে যে বেস্ট টিম, যে বেস্ট ফুটবল খেলবে সেই জিতবে। কিন্তু আমরা এটা তো কথার কথা, যেটা বললাম অন্য বল গেম হবে, আর্জেন্টিনা এত ইজি ভাবে ছাড়বে না।
2: আলোচনা হচ্ছিল যে এবারে বিশ্বকাপ ফ্রান্সই আবার নিতে পারে, বা এরকম একটা সবচেয়ে ভালো টিম ফ্রান্স এরকম বলা হচ্ছিল, আর সেই ফ্রান্সকেই স্পেন হারালো। কেউ কেউ বলছেন যে স্পেন এত বড় একটা টিমকে হারিয়ে ফেলেছে, আর্জেন্টিনা কিন্তু সেভাবে বড় পরীক্ষা এখনো দেয়নি।
1: ইংল্যান্ড বাজে টিম, ফ্রান্স মানে কোনো ভালো টিমের সাথে খেলেনি যতদিন খেলেছে, ইউরোপিয়ান টিম ভালো টিমের সাথে, একমাত্র ওই তোমার হল্যান্ডের নরওয়ের সাথে। বাকি তুমি আমাকে দেখাও কোনটা গ্রেট সাইড, তাও তুমি আফ্রিকান টিমের কাছে তোমার তুমি বলতে পারো আর্জেন্টিনা খেলেছে, ইজিপ্ট এরকম হেভি ব্রেক দিয়েছে,
2: মারাদোনাকে ছাপিয়ে যেতে পারে।
1: মারাদোনা ই ওয়াজ অলসো গ্রেট, মেসি অলসো গ্রেট, কিন্তু হ্যাঁ এটা বলতে পারো ওয়ান্স এ ওয়াইল্ড একটা আসে গ্রেট প্লেয়ার, ভগবান পাঠায়, ঠিক আছে, দেখা সৌভাগ্য আমরা পেয়ে গেছি। আর জানি না আর কবে এরকম একটা প্লেয়ার আসবে, মেসি মতন প্লেয়ার আসবে।
2: ঠিক,
0: কথা বলেছিলাম বাগানের বাজপাখি মোহন বাগানের প্রাক্তন গোলকিপার তথা ভারতীয় ফুটবলার শিল্টন পালের সঙ্গে।
3: বলা মুশকিল কে জিতবে, মানে মানুষ বলতে পারে হয়তো যে গেস করতে পারে যে এই জিতবে বা ও জিতবে, বা কারোর ভালো লাগা স্পেন হতে পারে বা আর্জেন্টিনা হতে পারে, সেই ভালো লাগা থেকে দিক থেকে বলতে পারে, বাট ওইভাবে তো আগে থেকে আজম করা মুশকিল। বাট এটুকু আমি বলতে পারি যে দুটো টিমই ইকুয়ালি গুড। স্পেন লাস্ট ম্যাচ ফ্রান্সের যেভাবে খেলেছে, এক তপা ফুটবল খেলেছে পুরো, স্বাভাবিকভাবে স্পেন জিতেছে। অ্যান্ড যেমন এভাবে ডিফেন্স করেছে, এভাবে খেলতে দেয়নি, তো হোল টিম দারুণ খেলেছে, ইয়ং প্লেয়ার্স রয়েছে অনেক স্পেনে। অ্যান্ড অ্যাজ ওয়েল এজ আর্জেন্টিনা পুরো টিমটা আমরা জানি যে ওখানে মেসির জন্য সবাই খেলতে চাই আর্জেন্টিনার, এবং এটা দেখা গেছে যে যখন মেসি ব্লক হয়ে যাচ্ছে, মেসি নিজেকে ডাউনফল করে মানে একদম তোমার হাফ লাইনে চলে যাচ্ছে বা সাইডে চলে যাচ্ছে, যাতে ও ফ্রি হতে পারে, ফ্রি যে খেলতে পারে, সেখানে দাঁড়িয়ে অন্য প্লেয়ারকে অ্যাসিস্ট করছে, এবং মানে ও অ্যাসিস্ট করছে অন্য প্লেয়ার গোল করছে। তো মানে এই নয় যে মেসি পুরো অরিয়েন্টেড টিমটা, মেসি বাদেও আরো বাকি যারা রয়েছে তারা দে ক্যান স্কোর এনি টাইম। অ্যান্ড মোস্টলি এই টিমটা এমন একটা টিম যে লাস্ট মিনিট পর্যন্ত ফাইট করছে, মানে 80 মিনিটস এর পরে গোল করছে বা ভালো খেলছে বা কন্টিনিউয়াসলি। আমার কাছে অবভিয়াসলি আমি চাইবো যে মেসি মেবি এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ মেসি জিতুক, আমি বলবো দুটো টিমই ইকুয়ালি গুড, একটা ভালো ফুটবল দেখার অপেক্ষায় আমরা থাকবো।
2: আর মেসি এবার জিতলে অনেকে বলছেন যে মারাদোনাকেও ছাপিয়ে যাবে বা একটা চূড়ান্ত জায়গায় পৌঁছবে, তোমার কি মত?

0: যার যার সময় সে সেরা ছিল, মানে প্লে সময় সে প্লে সেরা ছিল, মাদ্রাসায় মালাত মাদ্রাসায় সেরা ছিল। এখন এই সময়টা আমরা রোনাল্ডো আর মেসিকে দেখেছি, তার আগে আমরা রোনাল্ডোকে দেখেছি, তো এইভাবে সে কে মানে ছাপিয়ে যাবে সেটা বলা খুব মুশকিল। বাট এটুকুনি বলতে পারি, এই মেসির মতন প্লেয়ার 100 বছরে একবার আসে, এই এটা আমাদের সৌভাগ্য যে আমরা মেসিকে দেখতে পাচ্ছি।
1: একজন গোলকিপারের চোখ দিয়ে তুমি যদি দেখো স্পেন আর আর্জেন্টিনা, কার গোলকিপারকে তুমি বেশি এগিয়ে রাখবে? তুমি একসময় মোহনবাগানের বাগানের বাজপাখি নামে পরিচিত ছিলে।
0: দুজনে এক্সপিরিয়েন্স গোলকিপার, এবং আমি অবশ্যই মার্টিনেজ এখনো খুবভাবে পরীক্ষিত নয় এই ওয়ার্ল্ড কাপে, কেননা ডিফেন্সলেন সত্যি খুব ভালো ছিল আর্জেন্টিনা। বাট আমি বলবো এক্সপিরিয়েন্স দিক থেকে আমি হয়তো মার্টিনেজকে এগিয়ে রাখবো।
1: সবশেষে শুনবো প্রাক্তন ফুটবলার তথা ধারাভাষ্যকার মিহির দাসের বক্তব্য।
2: আর্জেন্টিনা আর্জেন্টিনা এগিয়ে যাচ্ছে এই কারণে বলছি, যদি স্পেন দারুণ খেলবে আনডাউটলি, কিন্তু কেন আর্জেন্টিনাটা স্পিডের টিম, কিন্তু ক্রিকেট টিম যেহেতু লাস্ট ইয়ারে জিতেছে, ভালো খেলছে আর্জেন্টিনার উপর একটা প্রেশার, এবং প্রত্যেকটা ম্যাচে দেখো সেকেন্ড হাফ যে আর্জেন্টিনা কি গোল করে জিতে যাচ্ছে, লাস্ট ইংল্যান্ড ম্যাচে তাই হয়েছে, একটা ঝিলে আছে। একটা টিম যখন চ্যাম্পিয়ন হয় না, পরে এবার সেই চিলটা শরীরের মধ্যে থাকে।
1: ঠিক,
2: স্পেন তো 2012 পর আর চ্যাম্পিয়ন মানে ফাইনাল উঠলো, ইট ইজ দ্য ফার্স্ট টাইম স্পেন ফাইনাল উঠলো 2012।
1: হ্যাঁ
2: হ্যাঁ, ট্রফি পেয়েছিল স্পেন বিশ্বকাপ, তো 2012 পর এত বছর কিন্তু এখন কিন্তু রাজত্ব করছে এই মেসির দল।
3: আচ্ছা, আর খেলাটা কেমন হবে, মানে হাড্ডাহাড্ডি হবে না এক পেশে?
2: না না, দারুণ ম্যাচ হবে, কারণ এরা তো প্রচুর, দেখো আমি আবার এই পাসের ক্ষেত্রে স্পেনকে সাপোর্ট করি, স্পেন প্রচুর পাস খেলে, টিকি টাকা পাবে এদের আজ থেকে না, জন্মলগ্ন স্পেনে প্রচুর, একটা 12-14টা করে টাচ খেলে, আমি নিজে ফুটবল খেলেছি 16-17টা টাচ খেলে, এবং সব গ্রাউন্ডে রাখে। মেসি দেখছি মেসিং লম্বা শট করে 30-40 পাস বলে লং, কিন্তু ইয়ামাল লাগে তো ওইভাবে অতখানি খেলেন, স্যার স্যার ছোট ছোট পাস পাস এগিয়ে যাচ্ছে। সৌজন্যটা স্পেন খেলা, সৌজন্য থেকে স্পেন এগিয়ে যাচ্ছে, কিন্তু মেসিরা যেটা করার মেসিরা করবে, কারণ মেসিরা ওই যে বললাম, আর মেসি যদি এবারে জিততে পারে তাহলে কিন্তু একটা বিরাট রেকর্ড। ইটালি একদম তোমায় বলে রাখছি, তুমি নিশ্চয়ই জানো ইটালি এবং ব্রাজিল পরপর 3 বার বিশ্বকাপ, পরপর যে ব্রাজিল 5 বার জিতেছে, কিন্তু পরপর 3 বার কিন্তু বিশ্বকাপ জিতেছে ব্রাজিল এবং ইটালি। এই যদি ঠোকে আর্জেন্টিনা 3-এ পা দেবে, মানে ওদের সাথে থাকবে আর কি।

আবার ফিরবো খেলার খবরে। এবার ক্রিকেটের খবর। এই মুহূর্তে চলছে ভারত বনাম ইংল্যান্ড সিরিজের তৃতীয় একদিনের ম্যাচের নির্ণায়ক ম্যাচ, আর এই মুহূর্তে ইংল্যান্ড করছে ব্যাটিং। আর আগেই বলেছি, ইংল্যান্ড কিন্তু দারুণ ব্যাটিং করছে, 215 রানে মাত্র এক উইকেট হারিয়েছে তারা, 34.5 ওভারের ব্যাটিং তারা করেছে। আর এই মুহূর্তে বেন ডাকেট 96 রানে ব্যাটিং করছেন 105 বল খেলে, 14.4 বেরিয়েছে তার ব্যাট থেকে। আর এর আগে জেকব বেটল 91 রানে আউট হয়েছেন, তার ব্যাট থেকে বেরিয়েছে 11.4 এবং 2.6 তার উইকেট নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা, তিনি বল করেছেন আর ক্যাচ ধরেছেন আমাদের সকলের প্রিয় রোহিত শর্মা। আর এই মুহূর্তে বেন ডাকেটের সঙ্গে ক্রিজে রয়েছেন জো রুট, আর তিনি এই মুহূর্তে ব্যাটিং করছেন 8 রানে। আর যদি বোলিং কার্ডের দিকে একবার নজর দিই, 35 ওভার শেষ হলো এই মুহূর্তে, অর্ষদীপ সিং 7 ওভার বল করেছেন 45 রান দিয়েছেন, প্রসিদ্ধ কৃষ্ণা 8 ওভার বল করে 36 রান দিয়েছেন, প্রিন্স যাদব 7 ওভার বল করে 50 রান খরচ করেছেন, গুর্নুর ব্রার 6 ওভার বল করে 35 রান খরচ করেছেন এবং অক্ষর প্যাটেল 7 ওভার বল করে 43 রান দিয়েছেন। আর আগেই বললাম, একটি মাত্র যে উইকেট পড়েছে সেটি গিয়েছে প্রসিদ্ধ কৃষ্ণার দখলে। আর এর আগে টসের সময় আমরা যখন জানতে পারলাম যে আজকে ভারতীয় দলে অনেকগুলো পরিবর্তন হয়েছে, কেএল রাহুল আগের ম্যাচে খেলতে পারেননি, তার চোট ছিল, এছাড়া এই ম্যাচে খেলছেন প্রিন্স যাদব, অর্ষদীপ সিং আর অবশ্যই কেএল রাহুল, আর খেলছেন না শিবম দুবে যিনি আগের ম্যাচে খেলেছিলেন, এছাড়া জসপ্রীত বুমরাকেও হয়তো রেস্ট দেওয়া হয়েছে, আর চোট রয়েছে ওয়াশিংটন সুন্দরের। আর এই সিরিজের কথা যদি বলি, প্রথম ম্যাচ সহজেই জেতার পর দ্বিতীয় ম্যাচে জেতার জায়গা থেকেও হেরে যায় ভারত। ইংল্যান্ডের প্রথম 5টি উইকেট কম রানে ফেলে দিলেও কিছুতেই জো রুটকে আউট করা যায়নি।

তিনি। কার্যত একার হাতে ইংল্যান্ডকে জিতিয়ে দেন, শেষ পর্যন্ত অপরাজিত থাকেন 99 রানে। এই মুহূর্তেও তিনি অপরাজিত রয়েছেন আর ব্যাটিং করছেন 8 রানে। জো রুটের কথা যখন উঠল তখন আপনাদের জানিয়ে রাখি এই সপ্তাহের খেলোয়াড়ও কিন্তু সেই জো রুট। আপনারা জানেন প্রতি রবিবার আমরা এই বিশেষ সেগমেন্ট আপনাদের সামনে নিয়ে আসি। তাহলে চলুন যাওয়া যাক এই সপ্তাহের খেলোয়াড়ের দিকে।

0: এই সপ্তাহের খেলোয়াড়।
1: বৃহস্পতিবার গুরনুর ব্রারের বলে ফাইন লেগে যখন বাউন্ডারি মারলেন জো রুট সেঞ্চুরির জন্য, তখন কেবল একটি শটের প্রয়োজন ছিল তার। ইংল্যান্ডের জয়ের জন্য তখন প্রয়োজন 26 রান, সেঞ্চুরি ছুতে লাগতো মাত্র 4 রান। কিন্তু অবিশ্বাস্যভাবে শেষ পর্যন্ত অপরাজিত থেকেও 17 রান হল না তার। ম্যাচ শেষে অবশ্য ইংলিশ গ্রেটারের দাবি, দলের জয়ের ম্যাচ তার কোনো আক্ষেপ নেই সেঞ্চুরি হারানোর। ইংল্যান্ডের হয়ে রেকর্ড 20টি ওয়ানডে সেঞ্চুরি করা রুট 99 রানে অপরাজিত থাকা প্রথম ইংলিশ ব্যাটসম্যান হলেন। প্রথম একদিনের ম্যাচে 76 রান করেছিলেন তিনি। বারবার ইংল্যান্ড যখন বিপদের মধ্যে পড়েছে, ত্রাতা হয়ে তাদের সামনে দাঁড়িয়েছেন এই জোসেফ এডওয়ার্ড রুট, সংক্ষেপে জো রুট। তার জন্ম 30 ডিসেম্বর 1990 দক্ষিণ ইয়র্কশায়ারের সেফিল্ড এলাকাতে। এক সময় টেস্ট ক্রিকেটের র্যাঙ্কিংয়ে তিনি বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান ছিলেন। 2012-13 মৌসুমে ভারত সফরে রুট মনোনীত হন। নাগপুরে অনুষ্ঠিত চতুর্থ টেস্টে তার অভিষেক ঘটে। সাবেক ইংরেজ অলরাউন্ডার পল কলিংউডের কাছ থেকে 655তম খেলোয়াড় হিসেবে ক্যাপ নেন তিনি। তিনি টেস্ট ও ওডিআই উভয় ফরম্যাটেই ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক। টেস্টে 166টি ম্যাচে তার মোট রান 14,114, ওয়ানডেতে 191টি ম্যাচে তার মোট রান 7,752। বিশ্ব ক্রিকেটের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানের তালিকায় তিনি বর্তমানে দ্বিতীয় স্থানে আছেন। শীর্ষে অবশ্যই রয়েছেন সচিন টেন্ডুলকর। ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি 41টি টেস্ট সেঞ্চুরি এবং ওডিআইতে 20টি সেঞ্চুরি করার রেকর্ড তারই দখলে। ব্যাটিংয়ের পাশাপাশি পার্ট টাইম অফ স্পিন বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে তার 78টি উইকেট রয়েছে, যার মধ্যে সেরা বোলিং ফিগার 8 রান দিয়ে 5 উইকেট। এই সপ্তাহের খেলোয়াড় হিসেবে জো রুটকে ক্রীড়াঙ্গনের তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা। আর এই ম্যাচের জন্য এখনও কিন্তু তিনি ব্যাটিং করছেন। আজকে তো এমনিতেই ফুটবলময় আমাদের ক্রীড়াঙ্গন। কলকাতা ফুটবল লীগের কথা একটু বলি। টানা 3 ম্যাচে জয় তুলে নিল ইস্টবেঙ্গল। কলকাতা ফুটবল লীগে সর্বশেষ ম্যাচে লাল হলুদের আক্রমণের সামনে হার মানতে হয়েছে রেলওয়ে এফসিকে। যদিও বড় ব্যবধানে জয় আসেনি, ম্যাচের একমাত্র গোলই নিশ্চিত হয়েছে 3 পয়েন্টের। সেই গোলটি এসেছে পেনাল্টি থেকে, আর স্পট কিক থেকে ঠান্ডা মাথায় গোল করে আরও একবার নজর কাড়লেন তরুণ ফরওয়ার্ড জেসন টিকে। আর গত মরশুম থেকেই জেসিনকে নিয়ে আশাবাদী ছিলেন দলের সিনিয়র ফুটবলাররা। আর এরপর একটা শেষ খবর দেব, যেটা দিয়ে আজকের ক্রীড়াঙ্গনের শেষ হবে। ইউরোপের মাটিতে অনূর্ধ্ব 12 ফুটবলে ভারতের দাপট অব্যাহত রাখল মিনার্ভা একাডেমি। মাত্র 1 সপ্তাহ আগে হেলসিঙ্কি কাপ জয়ের পর এবার সুইডেনে গোথিয়া কাপ জিতে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল তারা। ফাইনালে ব্রাজিলের আরএস স্পোর্টস ইয়োলোকে 2-1 গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে ভারতীয় খুদেরা। টুর্নামেন্ট জুড়ে মিনার্ভার পারফরমেন্স ছিল চোখ ধাঁধানো। গ্রুপ পর্বে ইংল্যান্ডের প্রিপ স্কুল পুমাস ব্লককে 12-0, নরওয়ে লিস্টেমস্টনকে 13-1 এবং সুইডেনের সুরতে আইএসএফকে 16-0 গোলে উড়িয়ে নক আউটে ওঠে তারা। এরপর কেনিয়ার লিগাসি একাডেমিকে 6-2, ফ্রান্সের ওএফসি কুরেসানকে 17-1 এবং বলিভিয়ার কাফেরি টোস এফসিকে 8-0 গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করে। ইউক্রেনের এফসি লোকোমোটিভ কিয়েভকে কঠিন লড়াই দেয়, 2-0 গোলে জিতে ফাইনালে ওঠে মিনার্ভা। ফাইনালে কিপগেন থাংসালার গোলে এগিয়ে গেলেও ব্রাজিল সমতা ফেরায়। তবে নং রেমের দুর্দান্ত ফ্রিকিকেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। শেষ বাঁশি বাজতেই ইতিহাস গড়ে মিনার্ভা, প্রমাণ করে ইউরোপ জয় এখন তাদের অভ্যাসে পরিণত হয়েছে। ক্রীড়াঙ্গন আজ এ পর্যন্তই। ক্রীড়াঙ্গন কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না। জানাবেন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী স্পোর্টস কলকাতাতে আমাদের মেসেজ করে। আপনাদের সঙ্গে ছিলাম আমি অর্ঘ্য। সকলে ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন ক্রীড়াঙ্গন।

এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন অর্ঘ্য সর্দার। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
2: গ্রাম বাংলা কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা যারা মাছ চাষ করি গ্রাম বাংলায়, তো আমাদের তো সাবেকি প্রথায় চাষ আমরা করেই থাকি। তবে আজকাল কিন্তু বিজ্ঞান ভিত্তিক চাষের যে প্রবণতা দেখা দিয়েছে, তা যদি সঠিকভাবে আমরা চালিয়ে নিয়ে যেতে পারি, তাহলে মাছ চাষের কিন্তু ভবিষ্যৎ ভীষণভাবে উজ্জ্বল আমরা যেন স্পষ্ট দেখতে পাচ্ছি। আজ থেকে ধরে নিন আরো বেশ কিছু বছর পরের কথা। বন্ধুরা, সময়টা এসে গেছে এখন আর পেছন দিকে তাকিয়ে কি করেছিলাম ভাবলে চলবে না। বাপদাদারা কি করেছিলেন ভাবুন, আগে কি করা যেতে পারে বর্তমানটাকে ভিত্তি করে। বর্তমানে যদি প্রযুক্তিকে আমরা সেভাবে নিয়োজিত করতে পারি, কাজে রূপায়িত করতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ আমাদের উজ্জ্বল হয়ে দাঁড়াবে। আজকাল ভীষণ ভালো লাগে যে আপনারা যারা মাছ চাষী ভাই বোনেরা রয়েছেন, আপনারা কিন্তু যেমন আমাদের সঙ্গে ইন্টারেক্ট করেন, অর্থাৎ যোগাযোগ করেন। আগে তো শুধু চিঠিপত্রের মাধ্যমে ছিল, আজকাল কিন্তু অনেক কৃষক বন্ধু আপনারা আমাদের মেইলের ব্যবহার করছেন, আমাদের যে ইমেইল অ্যাড্রেস রয়েছে তা কিন্তু ব্যবহার করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে কিন্তু একটা চিন্তাধারার যে পরিবর্তন, সেটা সরাসরি আমার কাছে অত্যন্ত স্পষ্ট হয়ে যায়। কারণ আমরা রেডিওতে এই কৃষি কথার আসরে বলুন কি আমাদের কৃষি কথা সংক্রান্ত অন্য যে বিষয় আছে, ক্ষেত খামারের কথা, তো এসব ক্ষেত্রে আমরা আমাদের মতো একটা পরিকল্পনা সাজিয়ে আপনাদের অনুষ্ঠান উপস্থিত করতাম, এটা একটা প্র্যাকটিস বা অভ্যেস ছিল। কিন্তু আজকাল আপনারা যেভাবে আমাদের পরিকল্পনার উপর একটা প্রভাব বিস্তার করছেন, ভীষণ ভালো লাগে সেই কথাটা। কারণ আপনারা কি চাইছেন, সাবেকি চাষবাসের বিষয়টা তো আমরা জানি, একটু যদি আমার চাষে এই সমস্যা হচ্ছে, আমার বেগুনের ক্ষেত্রে ফল ছিদ্রকারী পোকা এসছে, আমার মাছ চাষের ক্ষেত্রে কানকোন নিচে যেন দেখতে পাচ্ছি পচে যাচ্ছে বা গায়ে পোকা হয়েছে মনে হচ্ছে, তো অনেক ক্ষেত্রে সচিত্র যে প্রকাশ তার সেটাও আপনারা ফটো তুলে পাঠিয়ে দিচ্ছেন, তো এটা সত্যি অত্যন্ত আনন্দের বিষয়। আর আমাকে পরিচালক হিসেবে কি করতে হচ্ছে কৃষি কথার আসর বা কৃষি বিভাগে পরিচয় বা মনে করুন ক্ষেত খামারের কথার পরিচালক

0: হিসাবে আমাকে আপনার মতো করে প্রোগ্রাম সাজাতে হচ্ছে, অর্থাৎ যে জিনিসটা আপনি চাইছেন। আজকে কিন্তু কৃষি বিভাগও ততটাই সচেতন এবং ততটাই এগিয়ে আছে, কারণ আমরা প্রোগ্রাম করছি নিড বেস, আমরা অনুষ্ঠান সাজাচ্ছি আপনার চাহিদার উপর ভিত্তি করে। আপনি যেমনটা অনুষ্ঠান আমাদের সাজাতে গিয়ে যেমনটা আপনি চাইছেন, আমরা চাইছি সেরকম ভাবে আপনাদের পরিবেশন করতে, যেমনটা ধরুন বাজারে কাস্টমার যে সবজিটা চায়, যে সবজিটার বেশি পরিমাণ চাহিদা রয়েছে, আপনারা সেরকম ভাবে উৎপাদন করছেন, বাজারমুখী উৎপাদন অনেকটা তাই। তো আজকের অনুষ্ঠানটা কিন্তু আমাদের সেরকম ভাবেই পরিকল্পনা করা হয়েছে। আমরা যে কোন চাষি ভাই একজন বলছিলেন যে এরকম একটা অনুষ্ঠান করুন না যে যাতে করে আমাদের বেশি কাজে আসে, তো সেইভাবেই আজকে আমাদের উপস্থাপনা মাছ চাষের খুঁটিনাটি, অর্থাৎ আপনাদের বিভিন্ন প্রশ্নের মোটামুটি জবাব যেন আপনারা অনুষ্ঠান থেকে পেয়ে যান। আপনাদের যে ধরনের মানসিকতা রয়েছে, যে ধরনের অনুষ্ঠান হলে আপনাদের চাষের সুবিধা হবে, সেইটা মাথায় রেখেই আমরা এই পরিকল্পনা করেছি। আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের অধীন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আরাপাচে অবস্থিত শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ মৎস্য বিজ্ঞান ডক্টর স্বাগত ঘোষ। স্বাগতবাবু, স্টুডিওতে আপনাকে স্বাগত।
1: ধন্যবাদ।
0: তো আজকের এই অনুষ্ঠানে আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে, কারণ এমনটাই হবে, কৃষক বন্ধুরা যা চাইছেন সেটাই আমরা এই মাছ চাষের খুঁটিনাটির মধ্য দিয়ে মাছ চাষি ভাইদের সেরকম একটা সচেতনতামূলক অনুষ্ঠান প্রদান করার চেষ্টা করব। প্রথমে জানতে চাইব আমাদের রাজ্যের বা পার্শ্ববর্তী রাজ্যের এই অঞ্চলের এই জোনের মাছ চাষের অবস্থাটা যদি একটু বলেন।
1: মাছ চাষ প্রধানত আগে যেরকম ছিল এখন তার থেকে দিনকে দিন বাড়ছে। আমরা জানি যে আমাদের চায়না হচ্ছে টপ প্রডিউসার, কিন্তু তারপরেই কিন্তু আমাদের দেশ, তবে প্রথম এবং দ্বিতীয়র মধ্যে কিন্তু অনেকটা গ্যাপ। তো এই জন্য আমাদের 2018-19 সালে আমাদের ভারত সরকার একটা বড় উদ্যোগ নেয় এবং তারা মৎস্য এবং প্রাণীর একটা আলাদা মিনিস্ট্রি তৈরি করে, এবং তার মধ্যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা একটা আলাদা বিশেষ যোজনা করেছে এবং তাতে প্রচুর ফান্ড রেখেছে, যেটা কিনা আমাদের এই সারা দেশের মৎস্য চাষীদের জন্য একটা গর্বের বিষয়।
0: ঠিক।
1: এছাড়াও এই প্রকল্পের আওতায় আসতে গেলে এদেরকে রাজ্য সরকারের সাথে মিলিতভাবে এই কাজটা এরা করছে। প্রতিটা ব্লকে ফিশারি এক্সটেনশন অফিসার বা আমাদের এডিএফ বা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ ফিশারিস, এদের সাথে যুক্ত হয়ে যদি চাষী ভাইরা এগিয়ে আসতে পারে, তারা কিন্তু অনেক বেশি উপকৃত হতে পারবে। তার সাথে কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং ICAR এর বিভিন্ন ইনস্টিটিউটের সাথেও যোগাযোগ রাখবে, তাতে বিজ্ঞান ভিত্তিক চাষটা ওরা আরো বাড়াতে পারবে। এবং বলি কি কি চাষ হতে পারে এখানে, আমরা আগে ভাবতাম শুধু পুকুর থাকলো মাছ ছেড়ে দিলাম মাছ চাষ হয়ে গেল, কিন্তু না, এখন দেখুন মাছ চাষের ভাগগুলো আমাদের সুন্দরবনের এরিয়াটা ধরলে সুন্দরবনের যে নদীর যে খাড়িগুলো সেগুলো লবণাক্ত, কিন্তু আবার ওদের যে বাড়িতে যে ব্যাকইয়ার্ড পন্ডগুলো পুকুরগুলো সেগুলো কিন্তু আবার স্বাদু জল। তো এই যে এত, এবং প্রত্যেকটার ভ্যারাইটি বা স্পিসিস বা জীব বৈচিত্র্য অন্যরকম, তো চাষী ভাইদের এইগুলোর সম্বন্ধে প্রত্যেকটা আমরা ওদের বলতে থাকি, তাদের বিজ্ঞানসম্মত যেভাবে যেভাবে চাষ করা যায়। এছাড়া আর একটা ভাগ হচ্ছে রঙিন মাছের চাষ। রঙিন মাছের চাষ কিন্তু এখন বলা হয় এদেরকে লিভিং ডলার।
0: আচ্ছা,
1: রঙিন মাছের চাষ, রঙিন মাছটা কিন্তু সারা পৃথিবী জুড়ে এখন মানে বেস্ট হবি হচ্ছে আমাদের ফটোগ্রাফি, তারপরে কিন্তু রঙিন মাছ পালন।
0: আচ্ছা,
1: তো এর ডিমান্ড খুব বেশি। আর তৃতীয়ত হচ্ছে এখন ছাদে বা বাড়ির পিছনে যারা শহরে থাকেন তারা কি মাছ খাবে না, তারা চাইছে নিজের মাছ নিজে তৈরি করে খাবে, তাই তারা কি করছে, জলের যেহেতু সমস্যা তাই তারা অত্যাধুনিক ফিল্টারেশনের মাধ্যমে ছোট বাড়ির পিছনে কোন একটু জায়গায় চৌবাচ্চায় মাছ চাষ করে তারাও কিন্তু নিজেদের মাছটা নিজেরা তৈরি করতে পারছে। তো মাছ চাষের ব্যাপ্তিটা আগের থেকে অনেক বেড়ে গেছে
0: এবং অনেক ছড়িয়ে পড়েছে, নানা ধরনের প্রযুক্তি কিন্তু এগিয়ে এসছে, যে শুধুমাত্র মাছ চাষ পুকুরে পুকুরেই হবে তা নয়, মাছ চাষ ছাদের উপর এখন বা কি বলে ভার্টিক্যাল চাষ করা যেতে পারে। তো মাছ চাষের প্রকারভেদ নানা রকম আছে, আপনি যদি একটু মাছ চাষের জন্য পুকুর তৈরি এবং ব্যবস্থাপনা কৃষক ভাইদের ঠিক কি করা উচিত বিজ্ঞান ভিত্তিক সে বিষয়ে আলোকপাত।

0: করবে।
1: একদম, আমরা যেটা জানি, আমরা আগে যেরকম পুকুর তৈরি করা হয় আমরা সেভাবে পুকুর তৈরি করি, কিন্তু তার সাথে আমি যেটা বলবো, যেটা কৃষক ভাইরা প্রায়শই করে না সেটার দিকে আজকে খুঁটিনাটির ব্যাপারগুলো আমি বলছি।
0: ঠিক ঠিক,
1: যেটা হচ্ছে প্রোবায়োটিক বেস চাষ। এই প্রোবায়োটিক এর বাংলা সঠিক অর্থ হচ্ছে যে আমরা জীবাণু ভিত্তিক চাষ করব। সেই জীবাণু ভিত্তিক চাষগুলো হচ্ছে উপকারী জীবাণু। যেমন আমি বলি, আমরা যে টক দই খাই, টক দইতে কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, এবং সেই ব্যাকটেরিয়াটা হচ্ছে আমাদের পাচন ক্রিয়ায় খুব সহায়তা করে, তার নাম ল্যাকটোব্যাসিলাস। চাষি ভাইরাও জানে এখন, আমি গ্রামে অনেক জায়গায় গিয়ে শুনেছি, হ্যাঁ স্যার টক দইয়ের ব্যাপারটা আমরা জানি। ঠিক তেমনি পুকুর যখন আমরা প্রথমেই তৈরি করব, যদি আমরা ভালো ব্যাকটেরিয়াটা যদি পুকুরে ইনোকুলেট করে দিতে পারি, এবং সেটা সয়েল প্রোবায়োটিকও হতে পারে বা ওয়াটার প্রোবায়োটিকও হতে পারে বা দুটোই হতে পারে, আমরা যদি ওটা দিই এবং ওই প্রোবায়োটিকগুলো ইনিশিয়াল টাইমে বাঁচার জন্য যদি কিছু ওর সাথে খাদ্য, যেমন ওই প্রোবায়োটিকগুলো বাঁচার জন্য যেমন মোলাসেস বা চিটেগুড় কার্বন সোর্স হিসাবে, এবং আমাদের যে দেশি লবণ বা র সল্ট যেটাকে বলি, এটাও যদি আমরা অল্প বিঘা প্রতি মোটামুটি 10 কিলো করে মোলাসেস এবং 10 কিলো করে র সল্ট যদি আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু এই প্রোবায়োটিকটা কি করবে, কয়েকদিনের মধ্যেই পুরো পুকুরটায় ওদের কলোনি বিস্তার করবে, যেটা কিনা ভালো প্রোবায়োটিকের বা ভালো আমাদের ব্যাকটেরিয়ার কলোনি। তাতে কি হবে, ওই পুকুরে প্রায় 99% গ্যারান্টি দিতে পারি কি তার কিন্তু কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত রোগ হবে না। এবং এইটা যদি চাষিরা শুরুতেই একটু তৈরি করতে পারে, এটা কিন্তু খুব ভালো, মানে এর থেকে অসুবিধা অনেক হাত থেকে চাষি ভাইরা মুক্ত হয়ে যেতে পারবে, এবং এটা কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে পারে। এর সাথে কিন্তু ডিপেন্ড করবে রৌদ্রালোক। আমরা দেখি, আমরা চেষ্টা করি কি পুরো পাটটাকে ম্যানেজ করতে চাই, যে না একটা একটুকু স্থানও আমরা গ্যাপ দেব না। সেক্ষেত্রে কি করে, চাষি ভাইরা চারিদিকে বড় বড় গাছপালা লাগিয়ে দেয়, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে পূর্ব দিকটা, পূর্ব দিকটা যখন সকালে সূর্য ওঠে অন্তত পূর্ব দিকটা আমাদের ফাঁকা রাখতেই হবে, যাতে কিনা ওইদিকে প্রপার সূর্যের আলো পায়। কারণ আমরা জানি জলে অনেক সবুজ কণা থাকে, জল তো সবুজ হয়ে থাকে। যদি মাছ চাষের পুকুর সাদা হয়, সুইমিং পুল করে মাছ চাষের পুকুরে কোনো লাভ নেই। পুকুরে কিন্তু ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন, যেটা মাছের আদি খাবার, সেটার যথেষ্ট পরিমাণ মজুত রাখতে হবে, এটাই হচ্ছে মাছের আদি খাবার। তো এই জন্য পুকুর পাড়গুলো পরিষ্কার এবং পূর্ব দিকটা ফাঁকা রাখতে হবে। এছাড়াও আমি বলি, অনেকে কি করে, পুকুর পুরো জল বার করে দেয়, যেটা আমাদের গ্রামের ভাষায় আমরা বলি পুকুর ছেঁচে দেওয়া হয়। কিন্তু পুকুর ছেঁচে দেওয়ার পরে ওনারা মহুয়া খোল দিয়ে দেয়, কিন্তু এইটা পুরো ইউজলেস, এই অর্থটা পুরো জলে দেওয়া হয়। এমনিতেই মাছ চাষে আপনি যত বেশি বাইরের উপাদান দেবেন সব জলেই দেওয়া হবে। সুতরাং চেষ্টা কর, যদি আমরা পুকুর শুকিয়ে নিই সেক্ষেত্রে কিন্তু আর আমাদের মহুয়া খোলের দাম প্রায় 36 টাকা পার কিলো, কিন্তু আমরা কেন নষ্ট করব। আমরা 4 ফুট জল ভরে ওখানে অল্প পরিমাণ ব্লিচিং বিঘা প্রতি 20 কিলো যদি আমরা দিয়ে দিই, জল পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, এবং তারপরে আমরা বায়োজুস, যেটা আমি এর আগেও 2-1 বার রেডিও প্রোগ্রামে শুনেছি বায়োজুস সম্বন্ধে বলা হয়েছে,
0: ঠিক ঠিক,
1: হ্যাঁ, তো ওইগুলো যদি আমরা দিই তাহলে কিন্তু খুব ইজিলি প্ল্যাঙ্কটন গ্রো করবে, এবং তারপরে আমরা মাছ ছাড়বো, এবং তারপরে পরিপূরক খাবার লাগলে আমরা দেব।
0: তাহলে এখানে কৃষক ভাইয়ের প্রশ্ন একটা দাঁড়িয়ে যাচ্ছে, যে উনি জানতে চাইছেন যে মাছের খাদ্য, যখন জুপ্ল্যাঙ্কটন এবং ফাইটোপ্ল্যাঙ্কটনের কথা এসেই গেল, তো মাছের খাদ্য কি প্রতিদিন দেওয়া উচিত, কি খাদ্য দিতে হবে, কিভাবে দিতে হবে, একটু বিস্তারিত আলোচনা করলে ভালো হয়।
1: এই কথাটা আমাকেও কৃষক ভাই জিজ্ঞেস করলে আমি বলি, আমরা কি প্রতিদিন খাই? হ্যাঁ, অবশ্যই দেওয়া উচিত। কারণ আমরা যদি মাছকে প্রতিদিন খাবার না দিই তাহলে মাছ নিউট্রিশন পাবে না। অনেক কৃষক ভাইদের ধারণা ছিল মাছ হয়তো গোবর খায় বা মাছ হয়তো পাঁক খায়, কিন্তু এই কথাগুলো সঠিক নয়। মাছের কিন্তু একটা নির্দিষ্ট নিউট্রিশন দরকার হয়, এবং তার জন্য আমাদের আছে, আমাদের আগেকার দিনে পুকুরে কম মাছ থাকতো, যখনই আমরা চাষ ভিত্তিক করছি আমরা ম্যাক্সিমাম ক্যারিং ক্যাপাসিটি বা পুকুরের ধারণ ক্ষমতাটাকে মেনটেন করছি বা আমরা ওটাকে ছাড়ছি, তাই আমাদের পরিপূরক খাদ্য দিতেই হবে। কিন্তু সপ্তাহে একটা দিন যদি আমরা মাছকে খাবার না দিই তাহলে কি করবে, তারা যদি বেঁচে যাওয়া খাবার কিছু থেকে থাকে সেটাকে ওরা খেয়ে পুকুরটাকে পরিষ্কার রাখতে সাহায্য করবে। আর একটা জিনিস বলি, এটা অনেক চাষি ভাইদের ধারণা যে আমি যদি বেশি বেশি খাবার দিতে থাকি তাহলে কিন্তু মাছ বেশি বেশি বাড়বে, এই ধারণাটা কিন্তু একদম ভুল। ও মানে আমাদের বেশি খাবার প্রদান কিন্তু কম খাবার প্রদানের থেকেও বেশি ক্ষতিকারক, আমরা কখনো এটা আমরা করব না।
0: তাহলে বোধহয় আপনারা যারা মাছ চাষ করছেন শুনলেন তো স্বাগতবাবু কি বললেন, যে বেশি খাওয়ালেই বেশি ফলন নেবে তা কিন্তু না। এখানে কিন্তু আমার একটা কথা

0: মনে পড়ছে স্বাগতবাবু, বলি?
1: বলুন বলুন।
0: কথায় বলতে আগেকার মানুষ উন ভাতে দুনবল, অতি ভাতে রসাতল, মানে বেশি খেলে কিন্তু বেশি ক্ষতি হবে,
1: ক্ষতি হবে,
0: যতটা প্রয়োজন ততটাই খাওয়া উচিত, তাই না?
1: শুধু তাই নয়, মাছ বেশি খেলে ক্ষতি, এবং যদি না খায় তাহলে ওই খাবারটা জলের নিচে গিয়ে পচবে এবং অ্যামোনিয়া ফর্ম করবে, যেটা কিনা জলের জলটাকে
0: জলটা দূষিত হয়, এবার জলের পরিবেশ খারাপ হয়ে যাবে। তারপর
1: আরেকটা জিনিস আমি বলি, এই যে আমরা যখন শেখালাম, ধরুন প্রতিদিন খাবার দিতে হবে, এবার আমাদের তো একটা সিস্টেম আছে আমাদের কেনাকাটায়, যে আমরা যদি এক কিলো খাবার কিনি একটা রেট হয়, আমরা যদি একশো কিলো খাবার কিনি তার দামটা অনেক কমে যায়। তো এইটার জন্য চাষি ভাইরা অনেক সময় কি করে, বেশি বেশি করে ধরুন বাদাম খোল প্রচুর কিনে নিল। হ্যাঁ, এই বাদাম খোল যদি প্রচুর কিনে নিয়ে যদি মজুদ করে, আমরা কিন্তু জানি এই খোল জাতীয় যে পদার্থগুলো আছে এইগুলো কিন্তু যদি আমরা বেশি দিন ফেলে রাখি, এর মধ্যে অনেক ধরনের ফাঙ্গাস তৈরি হয় বা ছত্রাক তৈরি হয়ে যায়, এবং এই ছত্রাকগুলো যখন তৈরি হয় এবং ছত্রাকগুলো তৈরি হওয়ার যে আদর্শ পরিবেশ সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সাথে পুরো ম্যাচ খেয়ে যায় বা পুরো মেলে। তো চাষি ভাইরা এটা বুঝতে পারে না, এবং ছত্রাকগুলো যখন হয়ে যায় তখন কিন্তু সেটা অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর, যেটা কিনা আরো মারাত্মক ক্ষতিকর গাছের মানে মাছের জন্য। যদি ওই ওই খোল যদি আমরা ভিজিয়ে বা সিদ্ধ করে যদি পরে মাছকে দিই, তাহলে কিন্তু মাছের গ্রোথ মোটামুটি প্রায় তিন থেকে পাঁচ দিন অব্দি অ্যারেস্ট হয়ে যেতে পারে, মানে আপনি খাওয়ালেন উল্টে তার বিপরীত প্রতিক্রিয়া পর্যন্ত দেখা দিতে পারে, যেটা কিনা যে এইটা বলার জন্যই মানে আমাদের এই আজকের প্রোগ্রাম, যে এই সমস্ত ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা কম খাওয়াবো বা সঠিক পরিমাণে খাওয়াবো, কত পরিমাণে খাওয়াবো, আমরা যদি ছোট মাছ হয় আমরা মোটামুটি 8-10 কিলো পার কেজি বডি ওয়েটে খাওয়াবো, মানে যদি আমাদের ফ্রাই মাছ থাকে বা ছোট মাছ থাকে, আঙুলি পোনা থাকে, তাহলে আমরা 100 কেজি মাছে আমরা 6-8 কেজি খাবার দেব। যদি আমাদের চারা পোনা থাকে তাহলে আমরা খাবার দেবো 4-6 কেজি, আর যদি আমাদের বড় পোনা থাকে তাহলে আমরা খাবার দেবো 2-3 কিলো পার কেজি বডি ওয়েট। আমি
0: একটু বন্ধুরা, আপনারা যারা শুনছেন আজকের অনুষ্ঠান, আপনারা মনে রাখছেন তো যে কতটা কিভাবে খাবার দিতে হবে? স্বাগত, আপনি যদি আরেকবার বলেন।
1: হ্যাঁ, আমি বলতে চাইছি যে যদি মানে এইটা আপনাদের একটু মনে হতে পারে যে মাছটা বড় বলে খাবার কমে যাচ্ছে, আসলে না, আমি বলছি যে প্রতি কিলো পার কেজি বডি ওয়েট, বড় মাছের ওজনটা বেশি, তাই যে যদি আমরা বড় মাছকে খাবার দিই তাহলে 2-3 কেজি পার কেজি বডি ওয়েটে আমরা খাবার দেব দেহের ওজনের অনুপাতে। আবার যদি একটা চারাপোনা হয় তাহলে 4-6 কিলো দেহের ওজনের অনুপাতে আমরা খাবার দেব। আর যদি ছোট মাছ হয়, আঙুলি পোনা হয়, তাহলে আমরা 6-8 কেজি পার কেজি বডি ওয়েটে খাবার দেব।
0: তাহলে এ তো গেল, বন্ধুরা শুনলেন যে খাবার দেবার নানা যে বিষয়গুলো রয়েছে, কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় আসছে, আপনাদের আসছে কিনা জানি না, তা হচ্ছে খাবার তো দেবো কিন্তু কোথায় দেবো? পুকুরের মাঝখানে দেবো, ওনায় দেবো, কোথায় দেবো?
1: না, একদম খাবার দেওয়ার যে
0: কখন দেবো,
1: একদম খাবার দেওয়ার যে পদ্ধতিগুলো আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দাসরস দাদাকে খুবই ধন্যবাদ দেবো এই প্রশ্নটা করার জন্য, যে এখন ICRC আমাদের অনেক রকম সিস্টেম তৈরি করেছে খাবার দেওয়ার, তার মধ্যে একটা হচ্ছে প্রথমে আমরা ব্রডকাস্ট ফিডিং, মানে কি আমরা
0: যে ছড়িয়ে দেব,
1: হ্যাঁ ছড়িয়ে
0: দেব,
1: ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি, এটাও ডিপেন্ড করবে মাছের উপরে। আমরা জানি মাছের কিন্তু ওরা নিজেরাও ভাগ করে নিয়েছে, দেখবেন কিছু মাছ উপরের তলে থাকে, যেমন কাতলা, কাতলার জন্য আমাদের ফ্লোটিং ফিড দিতে হবে বা ভাসা খাবার, বা আমরা একটা বস্তায় বেঁধে খুঁটিটা যে পুকুরে দেব তার খুঁটির একদম মাথার কাছে আমরা খুঁটিতে 10-12টা ছিদ্র করে উপরে বেঁধে দেব। আবার রুই হচ্ছে আমাদের কলমনার বা মাঝখানে খাবার খায়, সেক্ষেত্রে ওই বস্তাটা আমরা বাঁধবো মাঝখানে। আর মৃগেলের ক্ষেত্রে আমরা ডোবা খাবার দিতে পারি, ছড়িয়ে দিতে পারি, এইভাবে খাবার দেওয়া যেতে পারে। এছাড়াও ডিমান্ড ফিডারও আছে, বা আমরা যদি আমাদের যে পিভিসি পাইপ আছে এর 4টে কোনা যদি আমরা বন্ধ মানে আটকে দিই এলবো দিয়ে, তাহলে কিন্তু ওর মধ্যে একটা বাতাস থাকবে এবং ওটা ভাসবে। ওর মাঝখানে যদি আমরা ভাসা খাবারটা দিয়ে দিই সেটাও কিন্তু অনেকক্ষণ ধরে স্টে করবে এবং সবাই খেতে পারবে।
0: সাবিত্র, যে কথাটা বলছিলাম, খাবার দেওয়ার কি কোন নির্দিষ্ট সময় আছে? যেমন ধরুন মানুষ আমরা খাই তিন বেলা, খাই সকালে ব্রেকফাস্ট করি, দুপুরে লাঞ্চ করি, রাতে ডিনার করি, ঠিক তেমনি?
1: একদম একদম স্যার, মাছের খাবার দেওয়ার টাইম মোটামুটি দিনের বেলায় আমরা 2-3 বার খাবার দিতে পারি যদি ভালো ম্যানেজমেন্ট করা হয়, এবং এটাও ডিপেন্ড করতে হবে, মাছের তো প্রচুর ভ্যারাইটি আছে। যেমন আমি একটা উদাহরণ দিই, শিঙি বা মাগুর মাছ বা আমাদের চিংড়ি মাছ, যদিও মাছ বলি না কিন্তু মাছ, তো এর ক্ষেত্রে আমাদের গলদা চিংড়ি বা এই আমাদের শিঙি মাগুর যে সমস্ত ক্যাটফিশগুলো

0: আছে এরা নিশাচর প্রায়, এদের ক্ষেত্রে কিন্তু একবার সন্ধ্যের পরে খাবার দিতেই হবে।
1: আচ্ছা,
0: কিন্তু আবার আমাদের পোনামাছ যেগুলো আছে তাদেরকে কিন্তু আমরা মোটামুটি সকালবেলা 9টা 12টা এবং বিকাল 4টের মধ্যে তিনবার খাবার দিতে পারি।
1: তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটু খাবার দেবার ও প্রকারভেদ আছে, যে মাছটা কিরকম
0: তার উপর,
1: আমরা কি ধরনের মাছ প্রতিপালন করছি তার উপর কিন্তু নির্ভর করছে যে আমরা খাবার কতটা দেব, কিভাবে দেব। আচ্ছা, একটা কথা দেখুন, আমরা যখন কোন চাষবাস করি তখন রোগ পোকা একটা ভীষণ রকম ক্ষতি করে থাকে, মানে সেটা ধান চাষেই বলুন আর মাছ চাষেই বলুন, সমস্ত চাষের ক্ষেত্রে কিন্তু একই রকম, মাছের রোগ পোকা রয়েছে, যেমন আমাদের রোগ ব্যাধি রয়েছে মানুষের ক্ষেত্রে, তো তারও তো চিকিৎসা বা প্রতিরোধক ব্যবস্থা দরকার। কিন্তু যেহেতু মাছ চাষি ভাইরা প্রশ্ন করছেন যে মাছের রোগ পোকা সম্পর্কে যদি দু চার কথা বলেন তাহলে তারা উপকৃত হন।
0: পশ্চিমবঙ্গে মাছ চাষ যখন এত ব্যাপ্তি নিয়েছে, নিশ্চয়ই যখনই আমরা বাম্পার করতে যাই তখনই আমরা হ্যাম্পারের সমস্যায় পড়ি। তো সেই ক্ষেত্রেই আমার চাষি ভাইদের যেটা আমরা দেখি, ওরা কি করে যে বেশি বেশি মাছ ছেড়ে দিলে ভাবে যে অনেক কিছু বাড়বে, বা যখন তখন যে কোনো পুকুর থেকে মাছ তুলে ছেড়ে দিল, সেক্ষেত্রে কি হয় মাছের ওই যে মাছটা ছাড়লাম বা বাইরে থেকে যদি কিছু আসে বা কিছু বাহক, যেমন বক, তাদের বর্জ্য পদার্থ বা আমাদের কোনো কাঁকড়া, খুব বড় বাহক এরা, এরা কিছু রোগ বয়ে নিয়ে এলো আমাদের এখানে, এই সমস্ত রোগগুলো যখন নিয়ে আসে সেটা ট্রান্সফার হয় আমাদের মাছের ক্ষেত্রে। আপনি পুকুর ভালো সব তৈরি করলেন, সব করলেন, আপনার কোনো দোষ নেই, কিন্তু ওই বাইরে থেকে মাছ দেওয়া বা কিছু হলো, বা জেলেদের জাল টানা, সেই জালের মধ্যে কোনো কন্টামিনেশন ছিল, সেই হিসাবে রোগগুলো ছড়ায়। তার মধ্যে একে থাকে মাছের উকুন, আরগুলাস বলি আমরা, এইটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে খুব বড় একটা প্রভাব ফেলে। এর এর জন্য আমাদের কেন্দ্রীয় সরকারের সিফরি ব্যারাকপুরের দুখানা বড় ওষুধ আছে, একটা হচ্ছে দানব আর একটা হচ্ছে তাণ্ডব, এই দুটো ওষুধ কিন্তু খুব ভালো কাজ করে। এই দুটো ওষুধ দিলে আমাদের এই আরগুলাস পুরোপুরি দমন হয়। আর একটা হচ্ছে মাছের মাথা বড়, দেহ সরু হয়ে যাওয়ার রোগ, এটা কিন্তু প্রচুর দেখা যায়, কিন্তু এটা আমি বলবো এটা কোনো রোগ না, এই রোগটা আমাদের মানুষের ক্ষেত্রেও থাকে, এটা রিকেট বলে। এই রোগটা হয় মানে আমরা যদি প্রপার নিউট্রিশন ম্যানেজমেন্ট না করি। আর তৃতীয় রোগটা হচ্ছে যে আমাদের মাছের গায়ে লাল লাল দাগ, এটার জন্য আইসিআর সিফার একটা ওষুধ আছে, সিফ্যাক্স যদি, এইটা একটা খুব ভালো ওষুধ, এই ওষুধটা দিলে মাছের যে ইউএস বা এপিজোটিক আলসারেটিভ সিন্ড্রোম, এই রোগটা পুরোপুরি নির্ণয় মানে সেরে যায়।
1: তাহলে একটা জিনিস এখানে বলা যেতে পারে কৃষক বন্ধুরা, মানে বিশেষত মাছ চাষী বন্ধুরা, তো আজকাল তো কৃষি বলতে সামগ্রিক অর্থে কিন্তু বোঝাচ্ছে যে শুধুমাত্র ফসলের চাষ করলাম কি সবজি চাষ করলাম কি উদ্যান পালন করলাম, সেটাই কৃষি নয়, বিস্তৃত অর্থে কিন্তু মাছ চাষী যারা, প্রাণী পালন যারা করছেন বা মধুমক্ষিকা চাষ করছেন, সমস্তটাই কিন্তু কৃষি কাজের উপর আসছে। তো মাছ চাষী ভাইদের বলব যে মোটামুটি মোটামুটিভাবে আপনারা তো আপনাদের প্রশ্নের জবাব পেলেন যে যে ধরনের রোগ পোকার আক্রমণ হয় তার থেকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু তবু বোধ হয় একটা কথা বলা এখানে স্বাগত বিশেষ দরকার, যে এমনটা হতেই পারে যে যখন আমরা অনুষ্ঠানটা করছি তার কিছুদিন পরে হয়তো ওনার ব্যাপারটা ভুলে গেলেন, অথচ মাছে রোগ পোকা আসলো, তখন উনি কি করবেন? নিশ্চয়ই কাছাকাছি যে আধিকারিক রয়েছেন একটু যদি বলে দেন।
0: প্রতিটা ব্লকে একজন করে ফিশারি এক্সটেনশন অফিসার বা মৎস্য কর্মাধ্যক্ষ আছে, আর এছাড়াও রাজ্য সরকারের থেকে এটা আছে ফিশারি এক্সটেনশন অফিসার, এছাড়াও আমাদের আইসিআর এর প্রায় 4-5টা ইনস্টিটিউট আছে আমাদের পশ্চিমবঙ্গে, তার মধ্যে আইসিআর সিফরি ব্যারাকপুর, আইসিআর সিবা কাকদ্বীপে, সিআইএফি কলকাতা সেন্টার আছে, এছাড়া মাটি জল পরীক্ষার জন্য এনবিএসএস এলইউপি আছে, এবং তার সাথে প্রতিটা জেলায় অন্তত একটা করে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে। এই কৃষি বিজ্ঞান কেন্দ্রে আমরা সবসময় আপনাদের সাথে আছি এবং পাশে আছি, এবং আমাদের শস্য শ্যামলা কেভিকেতে কিন্তু আপনাদের মাছের জন্য একটা মোবাইল ভ্যানও আছে, এবং আমরা আমাদের যে ব্লকগুলো আছে সেখানে কিন্তু আমাদের প্রত্যেক মাসে আমাদের ওই গাড়ি কিন্তু আপনাদের সেবায়
1: নিয়োজিত আছে। তো এবারে আমরা কিন্তু অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে চলে আসলাম। স্বাগত, একজন মৎস্য বিশেষজ্ঞ হিসাবে আপনার কাছে জানতে চাইব যে মাছ চাষী ভাইদের উদ্দেশ্যে এই যে আমাদের অনুষ্ঠান মাছ চাষের খুঁটিনাটি, এ বিষয়ে যদি কিছু আপনার পরামর্শ থাকে বলেন।
0: আমি আমার
1: একটু ছোট করে আমাদের কাছে
0: আমি আমার মাছ চাষী ভাইদের একটাই বলবো, দেখুন আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ প্রয়াসে তারা যে এগিয়ে এসেছে, যে

0: আমাদের ফার্মার প্রডিউসিং কোম্পানি বা আমাদের যে আপনারা যে মাছ চাষ করছেন, আপনারা মিলে এক হয়ে যদি কোম্পানি তৈরি করতে পারেন, এফপিও বলে এটাকে শর্টে বা এফপিসি, যদি এইটা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মাছ বিক্রি নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। এই এফপিও বা এফপিসি ফরমেশন করুন এবং নিজেদের মাছ নিজেরা বিক্রি করার জন্য এগিয়ে আসুন। আর কারোর প্রতি আপনাদের বোঝা হয়ে থাকতে হবে না, আপনাদের সব মাছ বিক্রি হয়ে যাবে।
1: তাহলে বন্ধুরা, আজকে আমরা আলোচনা করছিলাম আপনাদের যে পরিকল্পনা আমাদের দেখিয়েছেন, অর্থাৎ যে চাহিদা আপনার রয়েছে, আপনাদের রয়েছে, সেই চাহিদা মাফিক অনুষ্ঠানটা সাজানোর চেষ্টা করলাম। কতটা পেরেছি না পেরেছি, কতটা সফল হলাম কতটা হলাম না, তার বিচারের দায়িত্ব আপনাদের। যদি আপনাদের অনুষ্ঠান ভালো লাগে, আপনারা আমাদের চিঠি লিখতে পারেন। আমাদের ঠিকানা ক্ষেত খামারের কথা, প্রযত্নে আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, কলকাতা 700001। রইলাম আপনাদের চিঠিপত্রের বা আপনাদের বিশেষ কিছু জানার থাকলে সেই অপেক্ষায়। আমরা আবার বিশেষজ্ঞকে নিয়ে আসব এবং পরিবেশন করব আপনাদের ইচ্ছা মাফিক প্রয়োজন মাফিক অনুষ্ঠান। আজ এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার স্বাগত।
0: নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশন। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে।

0: হচ্ছে আপনার স্বাস্থ্য।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন তিন পর্বের ধারাবাহিক কথিকার তৃতীয় তথা শেষ পর্ব, বর্ষার বিপদ, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক অনির্বাণ দলুই।
2: বর্ষাকালের জ্বর সর্দি কাশি বা মশাবাহিত রোগ নিয়ে তো আলোচনা হলই, আজকে আমরা আলোচনা করি যে বর্ষাকালের আরো যে সমস্যাগুলো সেগুলো নিয়ে। বর্ষাকালে কিন্তু আমরা দেখি জল জমার সমস্যা কিন্তু খুব দ্রুত দেখা যায় এবং জমা জল থেকে পানীয় জল দূষিত হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয় এবং এই দূষিত পানীয় জল থেকে কিন্তু অচিরেই বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে পড়ে। আজও কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে আমরা কিন্তু এখনও বর্ষাকালে আন্ত্রিক হোক, কলেরা হোক বা টাইফয়েড হোক ইত্যাদি রোগের সম্ভাবনা বা ইত্যাদি রোগের প্রাদুর্ভাব দেখতে পাই। এই জল অবশ্যই যেখানে যেখানে বন্যা পরিস্থিতি বা জমা জলের পরিস্থিতি তৈরি হবে, যেখানে জলের সোর্স বা কলগুলো জলের তলায় চলে যাচ্ছে, সেখানে অবশ্যই ক্লোরিন ট্যাবলেট বা ক্লোরিন দেওয়া যে বিশুদ্ধ জল, পানীয় জল পাওয়া যায় সেগুলোকে ব্যবহার করতে হবে এবং যদি একান্তই কিছু না পাওয়া যায় তাহলে অন্তত জল ফুটিয়ে খাওয়ান। বাচ্চাদের ক্ষেত্রে এবং বয়স্ক মানুষের ক্ষেত্রে এটা বিশেষ করে দরকার এবং বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু পেটের রোগের জন্য যে প্রধান যে অসুখগুলো সেগুলোর কিন্তু ভ্যাকসিন আছে, সুতরাং তাদেরকে যথাসময়ে যদি ভ্যাকসিন দেওয়া যায় তাহলে এই সমস্ত রোগ কিন্তু প্রাণহানি থেকে আটকাবে। বর্ষাকালে দূষিত জলের মধ্যে দিয়ে যে যে জীবাণুগুলো যায় তার মধ্যে আমরা একটু আগেই বললাম যে ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, প্রোটোজোয়া হতে পারে এবং তার সাথে সাথে ভাইরাসের মধ্যে ওয়ান খুব ইম্পর্টেন্ট হলো হেপাটাইটিস এ বা তার জনিত জন্ডিস। সুতরাং এই দূষিত জল আপনারা যতটা সম্ভব জল বারবার নিজের যে সোর্স অফ ওয়াটার সেটা চেক করতে হবে, কোথাও সোর্স অফ ওয়াটারের সাথে জমা জল বা বর্ষার দূষিত জল মিশে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। গ্রামাঞ্চলে বা শহরে অঞ্চলের অনেক এলাকাতে মানুষ কিন্তু ট্যাপের জল ইউজ করেন, ট্যাপের জলের মধ্যে অনেক সময় এই সোর্স মিক্সিং হয়ে যায়, তো সেটা আমাদের খেয়াল রাখতে হবে যে সেখানে যেন কোনো রকমভাবে জলের মধ্যে কোনো দূষিত জল বা দূষিত পদার্থ এসে না মেশে। এইগুলোর মাথায় রাখতে পারলে কিন্তু আমরা এই দূষিত জল থেকে, পেট খারাপ বা সেই সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখতে পারব। এছাড়াও এই সময় বর্ষাকালে যেটা হয় সেটা হলো সাপের প্রাদুর্ভাব দেখা যায়। পশ্চিমবঙ্গে কিন্তু সাপের প্রাদুর্ভাব বেশ কিছু জেলায় যথেষ্ট পরিমাণে আছে। আমরা যদি ভেবে থাকি যে সুন্দরবন বা জঙ্গলেই শুধু সাপ পাওয়া যায় সেরকম কিন্তু নয়, কেননা এই বর্ষাকালে সাপের যে নিজের বসতি সেটা চলে যায় এবং তখন সাপ সেই গর্ত বা খোলস থেকে বেরিয়ে আসতে শুরু করে এবং আমাদের লোকালয়ে হানা দেয়। তাই সাপের কামড়ের ক্ষেত্রে দু তিনটে কথা আমরা এই পরিসরে শুধু আলোচনা করব যে সাপের কামড় অনেক সময় আইডেন্টিফাই করা যায় না, তাই যদি মনে হয়, যদি মনে করেন পুকুরে স্নান করতে গিয়ে হোক বা বাইরে হোক কোথাও যদি সাপের কামড় আপনি মনে হয় যে হয়েছে বা আপনাকে সাপে কেটেছে বলে মনে হয়, আপনি অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন এবং দয়া করে কোনো ওঝার কাছে গিয়ে সময় নষ্ট না করে স্বাস্থ্যকেন্দ্রে যান যেখানে আপনাকে এভিএস বা অ্যান্টি স্নেক ভেনাম দেবে এবং তাতে কিন্তু সাপের যে বিষ থেকে যে আপনার মৃত্যুর সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। এবং একই সাথে আমরা বলি যারা বর্ষাকালে বিভিন্ন সময় আমরা এই যে চাষাবাদ করে বা বিভিন্ন জায়গায় কাজ করেন তাদের ক্ষেত্রে গামবুট বা উঁচু বুট পরা যেগুলো, যাতে সাপের কামড় বা এই জাতীয় পোকামাকড় কামড় থেকে মুক্ত থাকা যায়। আর সাপের কামড়ের ক্ষেত্রে বেঁধে দেওয়া, মুখ থেকে বিষটা চুষে রক্ত নিয়ে ফেলে দেওয়া, এই সমস্ত জিনিস যত কম করবেন ততই আপনার প্রাণ হানির সম্ভাবনা কমবে। আবারও বলছি এই সমস্ত জিনিসের কোনো প্রয়োজন নেই, যত দ্রুত সম্ভব আপনি যোগাযোগ করুন, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান এবং সেখানে এভিএস দেওয়া হোক এবং সাপের ক্ষতস্থানের জন্য যে যে জিনিসপত্র করার সেটা সেখানে করা হবে। আপনারা দয়া করে ওই ক্ষতস্থানের সাথে বিশেষ কিছু করতে যাবেন না। এবং শেষ যে কথাটা বলি, অনেক সময় আমরা বর্ষাকালে যারা অনেকক্ষণ মাঠে ঘাটে কাজ করছেন, রাস্তায় কাজ করছেন, যাদের কাজ করতে বাধ্য হতে হয় এই সময়, তাদের মধ্যে পায়ে অনেক সময় আমরা ছত্রাকের পরজীবী সংক্রমণ দেখতে পাই। আমাদের কথা হলো যে ভিজে জামা কাপড় আপনারা বেশিক্ষণ পরে থাকবেন না, যতটা সম্ভব আপনি এড়িয়ে চলুন। আপনারা অবশ্যই যা বাড়িতে এসে ভালো করে সাবান দিয়ে স্নান করুন, স্নান করে জায়গাটা পরিষ্কার করে মুছে নিন এবং দরকার হলে যে অ্যান্টিফাঙ্গাল ক্রিম যেগুলো কোনো চিকিৎসকের পরামর্শ মতো আপনারা সেটা চিকিৎসককে দেখিয়ে আপনি লাগান। বাজার চলতি অনেক অ্যান্টিফাঙ্গাল ক্রিমে কিন্তু স্টেরয়েড মেশানো থাকে, সুতরাং সেইগুলো বাজার থেকে কিনে নিয়ে এসে আপনারা আঙুলে বা কোথাও লাগাবেন না, তাতে কিন্তু ওই সংক্রমণ কমে যাওয়ার থেকে আরও বেড়ে যেতে পারে। সুতরাং আবারও বলছি এই সমস্ত রোগের যেসব আলোচনা আমরা করলাম তাতে আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা ডাক্তারের সাথে অবশ্যই একবার পরামর্শ করে আপনি

0: চিকিৎসা করান, এবং বর্ষাকালে ভালো থাকাটা খুব সহজ, যদি কচিগুলো নিয়ম পালন করতে পারেন তাহলে বর্ষাকাল উপভোগ করুন এবং নিজে সুস্থ থাকুন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন তিন পর্বের ধারাবাহিক কথিকার তৃতীয় তথা শেষ পর্ব বর্ষার বিপদ, বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অনির্বাণ দলুই।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই যে আজ মৈত্রী দ্বিতীয় অধিবেশনের পর কি কি অনুষ্ঠান থাকছে। একটু পরেই সন্ধে 7টায় থাকছে নাটক নিম গাছ, কাহিনী বন ফুল, বেতার নাট্যরূপ অমল রায়। নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। 7:45 শুনবেন নান্দনিক, নান্দনিকে শুনবেন মঞ্চ অভিনেত্রী নীলাঞ্জনা বিশ্বাসের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে স্পন্দন দাস। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান। রাত 9টায় কথায় গানে উপস্থাপনায় থাকবেন ধীমান চক্রবর্তী। রাত 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 গ্রন্থ পরিচয়, আজ শুনবেন আমার ভারতের স্মৃতি ওটেন। সম্পাদনা শিরোপা রায়, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। রাত 10টায় বাংলা সংবাদ, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ সেতার। উপস্থাপন পরিবেশন করবেন সৌমাল্য চক্রবর্তী। রাত 10:45 উপমহাদেশের খবর। রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন ধীমান চক্রবর্তী। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

মেঘের সঙ্গে আলাপ, মেঘের কোলে রোদ এসেছে মধ্যে দিয়েই। তারপর জীবনের প্রতিটা বাঁকে কখনো সে ছোট্ট বালিকা, কখনো সে বন্ধু, কখনো প্রিয়া, কখনো আশঙ্কার ছায়া ঘনানো মেঘ। ঋতুচক্রের আবর্তনে কখনো সে পিঁজা তুলোর মতো, কখনো জলে ভরা বাদুলে, কখনো সুনীল আকাশ মেঘমুক্ত। কবির ভাবনাতে তার নানান রূপ। মেঘমুলুকে ভাব জমাতে আজ ধীমান চক্রবর্তী পাড়ি দেবে আপনাদের সঙ্গে আকাশবাণী মৈত্রী স্টুডিওতে ঠিক রাত ১১টায় হারানো দিনের গানে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribandhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন

0: আর একবার বলি, মৈত্রীবন্ধু @gmail.com, MAITREBANDHU, মৈত্রীবন্ধু 23@gmail.com।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে নাটক নিম গাছ।
2: বনফুলের ছোট গল্প অবলম্বনে আজকের নাটক নিম গাছ। বেতার নাট্যরূপ অমল রায়, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার, নাট্যানুষ্ঠান নিম গাছ।
3: নতুন বউ এসেছে, বরণ করে ঘরে তুলতে হবে।
4: আহা, কি মিষ্টি মুখ গো, যেন স্বয়ং মা লক্ষ্মী। তোমাদের বউ ভাগ্যটা খুব ভালো, দুটি বই একবারে পয়মন্ত।
5: আহ বৌদি, এই চড়া রোদ্দুরে আমাদের কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবে? যা আচার অনুষ্ঠান করার, তাড়াতাড়ি সেরে বাড়ির ভেতরে ঢুকতে দাও, চচ্চরে রোদে বড় কষ্ট হচ্ছে।
3: তোমার কষ্ট নয় বলো, নতুন বইয়ের কষ্ট হচ্ছে।
6: আহা গো, বসেকের কাঠ ফাটায় রোদ্দুরে তোমার বইয়ের মুখখানা একেবারে লাল টকটকে হয়ে গেছে, দরদর করে ঘামছে।
4: তা রোদ্দুরে দাঁড়াবার দরকার কি? এই তো দরজার পাশে বিরাট নিম গাছের ছায়া পড়েছে, এই ছায়ায় দাঁড়াও না বাচ্চা, রোদে তাজ লাগবে না।
3: হ্যাঁ হ্যাঁ, নিম গাছের ছায়াতেই তোমরা দাঁড়াও, নিমের ছায়ায় বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে।
5: দূর, এইভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, যা করার করে ঘরে ঢুকতে দাও। কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি।
6: মা, ও মা, তাড়াতাড়ি আসুন, আপনার ছোট ছেলেরা কষ্ট হইছে না, পারলে এখনি বউকে নিয়ে ঘরে ঢোকে।
7: আমার কাছে যেতে দে, সবাই এমন ভাবে পথ আগলে না যে কি করে ঢুকবো।
4: এই নাও খোকার মা, বরণ ডালা নাও, আগে তুমি বরণ করো, তারপরে এরা একে একে করু।
6: ওরে আবার শাঁখ বাজা, এই উলু দে, সবাই মিলে উলু দে। জানমা জান, আপনিও নিম গাছের ছায়ায় দাঁড়িয়ে বরণ করুন, আপনার তো আবার রোদ্দুর লাগলে মাথা ধরে
8: না। এ তামাকটা এবার একদমই ভালো যায়নি, কালী খগেন মুদিকে বলতে হবে পাল্টে দেবার জন্য।
9: বাবা
8: কে? ও ছোট বৌমা, এসো এসো মা, বলো কি বলবে।
9: আপনার শরবত।
8: শরবত? এখন শরবত দেখছো বরপেট কে এখন গড় গড়ায় মোজ করে টান মাছি, আর এখন শরবত, কি একসঙ্গে দুডুও খাবো তামাকও খাবো।
9: তামাকটা নাই বা খেলেন বাবা, অতি শরীর খারাপ হয়।
8: সত্যি তোমাকে যত দেখছি না ততই অবাক হচ্ছি, সত্যি বলতে কি তোমার শাশুড়িও কোনোদিন এই রকম গুছিয়ে কাজ করতে পারেননি।
9: আমি এখন আসি বাবা।
10: আসবো মুকুজ্জি মশাই।
8: আরে আসুন আসুন কবরেজ মশাই, একটু তামাক চলবে?
10: তামাক? হ্যাঁ না থাক, আমি একটু অন্য প্রয়োজনে এসেছিলাম আর কি।
8: তো বলুন কি প্রয়োজন?
10: কথাটা হলো গিয়ে ওই নিম গাছ।
8: নিম গাছ?
10: আরে
8: মানে
10: ওই ওই যে আপনার বাড়ির সদর দরজার সামনে যে নিম গাছটা রয়েছে?
8: হ্যাঁ তা তো রয়েছে।
10: কথাটা হলো গিয়ে জানেন তো, নিম গাছ ভীষণ উপকারী বৃক্ষ। আমাদের আয়ুর্বেদ মতে নিম গাছের ভেষজ গুণ দুর্দান্ত, দারুণ। বিশ্বাচার্য চরকের মতে কথাটা হলো গিয়ে,
8: শুনুন কবরেজ মশাই, আমি রোজ এই সময় দিবানিদ্রা দিয়ে থাকি, অত বিস্তারিত ব্যাখ্যা নাই করলেন, আপনার প্রয়োজনটা কি বলুন না।
10: ছাল ছাড়িয়ে নাও।
8: ছাল?
10: আগে
8: কার ছাল ছাড়াবেন কবরেজ মশাই, তাও এই বৃদ্ধ বয়সে?
10: কথাটা হলো গিয়ে নিম গাছের ছাল ছাড়িয়ে ঠিক মতো সিদ্ধ করলে,
8: জানি জানি পেটের রোগের পক্ষে খুব ভালো।
10: কি জানেন মুকুজ্জি মশাই, আমি

0: কান্দি কেচে দেবো।
1: ও ঘরে বিছানাটা তোলা হয়েছে তো মা?
0: হ্যাঁ, আমি তো ঘুম থেকে উঠে বিছানাটা তুলে দিয়েছি।
1: তোমার হাতের কাজগুলো হয়ে গেলে একটু রান্নাঘরে যেও কেমন? আমি আমি কোনো মতে ভাত চড়িয়ে দিয়েছি, কিন্তু অত বড় হাঁড়ি আমি
0: না মা, আপনাকে নামাতে হবে না, ফ্যানটা আমি গিলে দিচ্ছি।
1: সে সঙ্গে মাছের ঝোলটাও চড়িয়ে দিও।
0: দেব মা, বাজার থেকে মাছ আসতেই আমি ওগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি।
2: ছোট, এই ছোট।
0: যাই দিদি ভাই, কিছু বলছো?
2: দেখ না ভাই, আমার দেওয়ালে কি বিচ্ছিরি ঝুল হয়েছে। তোর ভাসুর কাল এই নিয়ে আমায় আমার খুব খোঁটাও দিয়েছেন। না আমি কি করব বল, আমার আবার ধুলো বালি নাকে লাগলে আমার হাঁচি শুরু হয়ে যায় যে।
0: তুমি কিচ্ছু ভেবো না দিদি ভাই, ভাসুর ঠাকুর বাড়িতে আসার আগেই আমি তোমার দেওয়ালে সব ঝুল ঝেড়ে পরিষ্কার করে দেব।
2: তুই ভারী ভালো রে ছোট, ভারী ভালো।
3: মা, আমার মা কোথায় গেল? আমার ছোট মা।
0: ওই যে বাবা ডাকছেন, যাই বাবা।
2: বাবা, দুদিন এসেই বাবাকে পর্যন্ত হাত করে নিয়েছিস, এখন শুধু ছোট মা ছোট মা। যা যা তাড়াতাড়ি যা।
0: কিছু বলছেন বাবা?
3: হ্যাঁ হ্যাঁ, এই এই নিম পাতাগুলো ধরো তো, আমি ভাতের সঙ্গে খাবো। এই সময় কাঁচা নিম পাতা বেটে খাওয়া শরীরের পক্ষে খুব উপকারী।
0: আচ্ছা বাবা, আমি এক্ষুনি করে দিচ্ছি।
4: এই কি হলো, আজ রাতে এত দেরি করে শুতে এলে যে?
0: কি করবো বলো, মায়ের হাঁপানি টানটা হঠাৎ বেড়েছে, তাই তেল গরম করে এতক্ষণ বুকে পিঠে মালিশ করছিলাম।
4: এই বাড়ির সবাই তোমার সেবা পায়, শুধু শুধু এই অভাগাই বঞ্চিত হয়।
0: আহা, আমি যেন স্বামীর সেবা করি না।
4: আমি আমি আসল সেবার কথা বলছি।
0: অসভ্য কথাকার।
4: সবে এসো, আমার ঘুম পাচ্ছে।
0: দেখো দেখো কি সুন্দর জ্যোৎস্না উঠেছে, জানলার দিকে দেখো না, ওই নিম গাছটার গায়ে নীল জ্যোৎস্না আছড়ে পড়ে কেমন আশ্চর্য সুন্দর লাগছে গাছটা, তাই না?
4: ওসব কাব্যি করার সময় আমার নেই, কাল সকালে আবার ছুটতে হবে। এসো সবে চলো।
0: হাতটা এমন জোরে মুছে দিলে, আচ্ছা এত জোরে কেউ ধরে নাকি? ছাড়ো না, উফ,
4: জোর করে নিজের পাওনা ছিঁড়ে নিতে হয়, বুঝলে?

0: বুঝলেন হুকুজ্জুম রায়?
1: আপনার ওই চাল তো
0: আগে না, কথাটা হলো কি, আপনার বাড়ির নিম গাছটির ভেষজ গুণ অপূর্ব। হ্যাঁ, এ হলো নিম গাছের রাজা। ছাল ছাড়িয়ে যে ওষুধ আমি প্রস্তুত করেছি তা কিন্তু খুবই ফল দিচ্ছে, আর আমার রুগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। ঔষধও শেষ, ছালও শেষ, কথাটা হলো গিয়ে ওই
2: কারো পৌষ মাস, কারো সর্বনাশ।
0: এই ব্যক্তিটিকে তো ঠিক চিনতে পারলাম না মুকুজ্জ মহারাজ।
1: আমার দূর সম্পর্কের বোনের ছেলে, লিখে টেকে এখানে এসেছে নিরিবিলিতে একটু কাব্য চর্চা করতে।
0: কথাটা হলো কি, ওই কার সর্বনাশ সেইটা তো ঠিক পরিষ্কার হলো না।
2: না, ওই ছাল ছাড়াচ্ছেন নিম গাছের, আর পশার বাড়ছে আপনার, তাই বললাম।
0: নিম গাছের ছাল ছাড়ানোর জন্যেই, তার ভেষজ গুণ লোকের উপকারে লাগবার জন্যেই, তার মানে হলো গিয়ে কথাটা তো নিম গাছের সার্থকতা।
2: হ্যাঁ, আমাদের সুবিধার জন্য এরকম ছাপ্পা আমরা মেরেই থাকি। মহান মহানুভব, উপকারী বন্ধু।
1: আরে তুই থাম বাবু, তখন থেকে বক বক করে কানের পোকা নাড়িয়ে দিলি, কিছু মনে করবেন না কবিরাজ মশাই, ওই নিম গাছ এখন ওর কবিতার বিষয়, তার সঙ্গে ও গল্প করে। ওই নিম গাছও নাকি ওকে অনেক দুঃখের কথা জানিয়েছে, যত সব পাগলাম। হ্যাঁ কবিরাজ মশাই, আপনার যত ইচ্ছে ছাল নিয়ে যান।
0: মুখুজ্জি মশাই, কথাটা হলো গিয়ে
1: আবার কি হলো,
0: মানে দাঁতন, কথাটা হলো গিয়ে দাঁতন, এই নিম গাছের ডাল দিয়ে দাঁতন।
1: হ্যাঁ, যান যান, নিয়ে যান নিয়ে যান, আপনার যা মন চায় নিয়ে যান। আপনি তো আর কবি নন, আপনি হলেন কবিরাজ, যত খুশি নিয়ে যান, নিয়ে যান।
0: আচ্ছা আচ্ছা।

0: ছোট বৌমা
1: কি হলো? ওমা শাড়ির মতো চাটাচ্ছ কেন?
0: ছোট বৌমা গেল কোথায়?
1: পাশের বাড়ির বাচ্চাটার খুব জ্বর।
0: বাবা, জনসেবা! পাড়ার লোকের ফাই ফরমাস কাটাও শুরু হয়েছে।
1: চুপ করো তো, আমিই ওকে পাঠিয়েছি।
0: তার পাঠাবে না, পাশের বাড়ি মানেই তো তোমার সইয়ের বাড়ি। তার বাড়ির ঝামেলা সামলাতে ছোট বৌমাকে তো পাঠাবেই। আর আমার আমার যে এদিকে বাতের ব্যথাটা বেড়েছে তার দিকে কারো খেয়াল নেই। ছোট বৌমা,
2: আমাকে ডাকছিলেন বাবা?
0: হ্যাঁ হ্যাঁ, এ বাতের ব্যথাটা বড্ড বেড়েছে, ওষুধটা একটু মালিশ করে দাও না।
2: দিচ্ছি বাবা, দিচ্ছি, এক্ষুনি দিচ্ছে।
1: আদিক্ষেতা!
2: আপনার চা।
3: চলে যাচ্ছেন বৌঠান?
2: হ্যাঁ, অনেক কাজ পড়ে আছে।
3: বসুন না, এখন কাজ না করলে পৃথিবীর অসাতলে যাবে না।
2: রান্না দেরি হলে তখন দেখবেন।
3: সত্যি, কালকে দুপুর থেকে এসেছি, আপনার একবারও ফুরসত মিলল না আমার সঙ্গে একটু কথা বলার।
2: আপনারা কবি মানুষ, আমার সঙ্গে কথা বললে কি আপনার ভালো লাগবে?
3: বুঝো, কবিরা কি মাটির চার হাত ওপর দিয়ে হাঁটে?
2: বুঝি না বাবা, তবে রান্নাঘরে জোর আলোচনা। আপনি আমাদের নিম গাছে নিয়ে কবিতা লিখছেন।
3: ও, আপনিও বুঝি ওই দলে?
2: বাহ, দলে না ভিড়লে একা পড়ে যাব না?
3: হলেনি বা একা, একা কথা বলে আর একা ভাববার সুখ যে আলাদা বৌঠান।
2: ক্ষমতা কোথায় বলুন? ইগো লড়ে একা ওই দূর আকাশে, তার কত বড় পাখা বলুন তো।
3: এই বৌঠান, আপনিও তো দেখছি কবি।
2: আমি কবি? চলি, অনেক কাজ পড়ে আছে,
3: সময় পেলে আসবেন কিন্তু। আপনাদের নিম গাছ নিয়ে কবিতা কদ্দূর এগোলো দেখে যাবেন।
2: আসবো।
3: কি হলো, এত খুশি যে?
2: ঠাকুরপুর ঘরটা গুছিয়ে দিয়ে এলাম।
3: তাই ভাবছি, এত সময় লাগলো কেন?
2: তোমার সবেতেই বাঁকা বাঁকা কথা।
3: না, ওই কবির ঘর তো কল্পনার রাজ্যকে গুছিয়ে তুলতে একটু সময় লাগে বইকে।
2: না গো ঠাকুরপুকে নিয়ে তুমি বাজে ঠাট্টা করো না। তোমাদের নিম গাছটা নিয়ে কি সুন্দর একটা কবিতা লিখেছে জানো, মনে হবে একদম সত্যি। নিম গাছটা যেন ওর কাছে ওর মনের কথা বলেছে।
3: তুমি এক পাগল, ও এক পাগল, মিলেছে ভালো। যাকগে, আমাদের আর কাব্য করলে পেটের ভাত হজমাবে না। শোনো, আজ রাত্রে আমি অফিসের কাজে বাইরে যাব, আমার সুটকেসটা গুছিয়ে রেখো, আমি একটু ঘুরে আসছি।
2: ঘুরে আসছি মানে তো তাসের আড্ডা।
3: তোমার সবেতে খবরদারি। কি করছেন বৌঠান?
2: আপনার দাদা আজ বাইরে যাবেন, তাই জিনিসপত্রগুলো গুছিয়ে দিচ্ছি। কি হলো, লিখতে লিখতে উঠে এলেন যে?
3: ঠিক হচ্ছে না, আমি ওর দুঃখ কষ্ট ঠিক মতো ফুটিয়ে তুলতে পারছি না।
2: তেমন ভালো করে জিজ্ঞেস করেননি, তাইও আপনাকে বলিনি।
3: আপনি আবার মজা করছেন।
2: ঠিক আছে বাবা, ঠিক আছে। আচ্ছা ঠাকুর, এত কিছু থাকতে হঠাৎ নিম গাছ নিয়ে পড়লেন কেন?
3: সত্যি বলবো বৌঠান, আপনাদের বাড়িতে যখন প্রথম দিন এলাম, অনেকখানি রাস্তা হেঁটে এসেছি তো, সূর্যের তাপে কান মাথা করে ঝাঁ ঝাঁ করছিল, ওই নিম গাছটার তলায় একটু দাঁড়ালাম। কি আশ্চর্য, আমার মুহূর্তে যেন মনে হলো আমার সমস্ত ক্লান্তিও মুছে দিল, যেন বলে উঠলো, তারা কিসের, একটু বসো না।
2: আপনার এরকম মনে হয়? আমারও ছোটবেলায় এরকম মনে হতো। জানেন, আমাদের বাড়ির পাশে একটা দিঘি ছিল, খুব শান্ত দিঘি। জলের মধ্যে মনে হতো লুকিয়ে আছে অনেক কথা, ঢিল মারলে ওর ঢেউগুলো বুকে উঠত। এই মেয়ে, জানিস না আমাকে কথা বলতে নেই? আমাদের পাশের বাড়ির বকুল দিদির স্বামী মারা যাবার পর যখন শ্বশুর বাড়ি থেকে ওকে তাড়িয়ে দিল, তখন ও কেমন যেন ওই দিঘিটার মতো হয়ে গেল।
3: বৌঠান, আপনি কবিতা লেখেন না বৌঠান?
2: কবিতা বই পড়ারই সময় পায় না। আপনার কবিতা ছাপা হলে আমায় এক কপি পাঠিয়ে দেবেন, আমি পড়ব।
3: দূর,

0: আমার কবিতা কেউ ছাপে না।
1: সে কি, আপনি এত সুন্দর লেখেন?
0: আপনি বুঝেন, প্রকাশকরা বুঝলে তো
1: বুঝবে, বুঝবে। আপনি অনেক বড় হবেন। আচ্ছা, তখন আপনার আমাদের কথা মনে পড়বে?
0: পড়বে।
1: কার কথা? আমাদের? নামে মুখপুরি নিম গাছটার।
2: বৌমা রান্না করে যাচ্ছে যে,
1: ওই মা ডাকছে, যাই মা।
3: বাবা একটা কথা ছিল,
4: বলে ফেল।
3: বলছিলাম কি, তিন তিনটে ছেলে পুলে নিয়ে ওই একটা ঘরে আছি, আর বাচ্চারাও তো বড় হচ্ছে।
4: আমি আর কি বিহিত করতে পারি বলো? তার
3: না, আপনাকে কিছুই করতে হবে না। আমি একটা নতুন ঘর তুলে নিতে চাইছি।
4: আর কোথায় ঘর বানাবে?
3: ভাবছিলাম ওই বাড়ির সদর দরজার পাশে জমিতেই তুলবো।
4: আরে ওখানে তো নিম গাছটা রয়েছে, তাহলে সেটাকে যে কাটতে হবে
3: আগে। হ্যাঁ,
4: সে কি, আমাদের বাপ ঠাকুরদের আমলের গাছ কেটে ফেলা কি ঠিক হবে? ঠিক আছে, তা আমি একটু ভেবে দেখি, পরে তোমায় বলবো। খন
1: কি লেখা, কদ্দূর এগুলো?
0: সত্যি এতক্ষণ সময় হলো, সেই কখন থেকে লেখাটা নিয়ে বসে আছি।
1: আচ্ছা, কত কাজ থাকে বলুন তো, সবকিছু সেরে তবে তো আসতে হবে।
0: বোঠান, এ বাড়িতে আপনি ছাড়া কি আর কোনো কাজের লোক নেই?
1: ঠাকুরপো, জীবনে অত হিসেব করে বাঁচা যায় না।
0: সত্যি কিছু কিছু মানুষ থাকে নদীর মতো, গাছের মতো, পর্বতের মতো।
1: তাও যদি আপনার নিম গাছ হতাম
0: কি হতো তাহলে?
1: আচ্ছা, আমায় নিয়ে কবিতা লিখতেন?
0: লিখব, সময় হোক ঠিক লিখব।
1: আর লিখেছেন? আচ্ছা, লেখাটা কতদূর এগুলো?
0: আমি কত অব্দি শুনিয়েছিলাম? আচ্ছা, ওই যে কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ কেউ বা ভাজছে গরম তেলে, খোশ দাঁত হাজা চুলকানিতে লাগাবে।
1: আরে বাবা, এগুলো তো আমি শুনেছি, তারপরে কি হলো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, বাড়ির পাশে গজালে বিজ্ঞেরা খুশি হন, বলেন নিমের হাওয়া ভালো, থাক কেটো না, কাটে না কিন্তু যত্নও করে না। বৌঠান, এইখানটা এসে আমার লেখাটা থেমে যাচ্ছে, কিছুতেই এগোতে পারছি না। আসলে আমি চাইছি নিম গাছ এখানে নিভৃতে কারোর কাছে তার মনের কথা বলুক, এমন কথা যা সে কোনো দিন কাউকে বলেনি, এমন স্পর্শ যা সে নিজেই ভাবতে পারেনি, এমন স্পর্শ তার আছে কিন্তু কেমন করে বলবো বৌঠান?
1: সবাই যেমন করে বলে
0: তা কি করে হবে?
1: সে কি ঠাকুরপো, এই কাছের মানুষের খোঁজ এ আবার আলাদা হয় নাকি? সবার একই রকম।
0: আপনি পেয়েছেন তার খোঁজ?
1: সত্যি কথা বলতে নি ঠাকুরপো, তার চেয়েও বড় কথা স্বামীর বিরুদ্ধে সত্যি হলেও বলতে নেই।
0: তার মানে দাদা আপনার সেই লোক নয়?
1: রাতে ওর আমাকে নিয়ে খেলা শেষ হবার পর মনে আর কিচ্ছু নয়, শুধু আড়ষ্টতা লেগে থাকে। পরদিন সকালে আবার মনকে বুঝাই, না না, এই আমার সেই মানুষ, খোঁজ হতভাগে খোঁজ, ঠিক খুঁজে পাবে।
0: কোনোদিন যদি সেই মানুষের দেখা পান তাকে কি বলবেন?
1: জানি না, তবে খুব ভয় পাবো যদি তার কাছেও ফুরিয়ে যাই। আমি আমি সকলের কাছে বড় দরকারি মানুষ ঠাকুরপো।
0: কি হলো বৌঠান, হঠাৎ এরকম গুড়িসুড়ি মেরে বসলেন কেন?
1: কেমন যেন শীত শীত করছে।
0: শীত শীত করছে? আচ্ছা, এই চাদরটা বরং গায়ে দিয়ে বসুন, দাঁড়ান আমি জড়িয়ে দিচ্ছি। কি হলো বৌঠান?
1: না কিছু নয়।
0: কি দেখছেন অমন ভাবে?
2: দাও, এবার ঠেলা সামলাও, রাজ্যের বাসন পত্র কাঁচা কাচি, আর উনি অসুখ বাঁধিয়ে বসলেন, সব সময় ধেই ধেই করছে।
5: কি হয়েছে মা, কি হয়েছে?
2: কি আবার হবে মা?
5: ছোট কই,
2: মহারানী অসুখ বাঁধিয়ে বিছানায় পড়ে রয়েছেন।
5: শুনুন শুনুন।

0: আমি দেখছি।
1: ছোট বৌমা, ছোট বৌমা, আমার তামাকটা সেজে দিলে না মা।
2: চেঁচিও না তো, তোমার বৌমার ব্যামো হয়েছে, উঠতে পারবে না।
1: হ্যাঁ, সে কি?
2: ওই তো ছোট খোকা এসে গেছে। ছোট বৌমা, খোকা এসেছে।
0: যাই মা।
3: বৌঠান কোথায় যাচ্ছ? একি বড় বৌমা, তাড়াতাড়ি এসো, বৌঠান মাথা ঘুরে পড়ে গেছে।
4: আজ কেমন আছেন বৌঠান?
0: ভালো। আপনার নিম গাছ কি মনের কথা কইল?
4: শুনবেন?
0: হ্যাঁ।
4: হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু।
0: আশ্চর্য, খুবই আপনাদের কল্পনায় রাঙানো চোখ, রঙিন ছাড়া সাদা কিছু দেখতেই পান না। না,
4: আমাদের দেখা বলুন, কথা বলুন, সবই তো কল্পনা বৌঠান।
0: আপনারা বাইরে থেকে ছিঁড়েন না বটে, তবে ভেতরটাকে পুড়িয়ে ছারখার করে দেন।
4: তাই তোমরা সুন্দর, পুড়িয়ে খাঁটি সোনাটা বার করে নি।
0: শুধু কথা আর কথা, কথার জাল বুনতে ভালোবাসেন, আর সেই জালে জড়িয়ে থাকতে আরো বেশি ভালোবাসেন।
4: বৌঠান, আপনার কি হয়েছে বৌঠান?
0: কবি, আপনি সেদিন আমায় জিজ্ঞেস করেছিলেন না, যদি সেই মানুষটাকে আমি খুঁজে পাই তাহলে আমি কি বলবো? বলবো তুমি আমাকে এমন কোথাও নিয়ে চলো যেখানে আমি তোমায় নিয়ে পাগল হতে পারি।
4: আপনি আমাকে কবি বলে ডাকছেন কেন?
0: কবি, কবি, কল্পনার মেঘমালায় আপনাদের বাস। নিম গাছের দুঃখ আপনি কি বুঝবেন?
4: আমি চলে যাচ্ছি বৌঠান, সবাই আপনাকে আমাকে নিয়ে বাজে কথা বলছে, আমার সহ্য হয় না। তাছাড়া একটা সংবাদপত্রের অফিসে আমি চাকরিও পেয়েছি। বৌঠান
0: মরে গেছে।
4: বৌঠান, তুমি কাঁদছ?
0: আমায় ভুলে যাবে না তো?
4: তুমি আমার কাছে নদীর মতো, গাছের মতো, পর্বতের মতো, তোমাকে ভুলে যায়।
0: সত্যি বলছো? তোমার নিম গাছের মতো?
4: কবিতাটা রইল, শেষ করতে পারলাম না, ঠিকানাটাও রইল।
0: ভালো থেকো কবি। আমার মতো করে কবিতাটা শেষ করলাম, তোমার মতো হয়নি, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। না, কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভেতরে শিকড়গুলো যে অনেক দূরে চলে গেছে। নিম গাছটা আজও ভাবে কবির সঙ্গে চলে যাবে দূরে দূরে কোথাও, যেখানে সে পাগল হতে পারবে।

আজ নাটকটি এখানেই শেষ হল। কাহিনী সূত্র বনফুল, বেতার নাট্যরূপ অমল রায়, অভিনয়ে ছিলেন শ্বশুর বসন্ত চৌধুরী, শাশুড়ি শোভা সেন, ভাসুর অশ্রুজিৎ বন্দ্যোপাধ্যায়, বড় জা কাজল চৌধুরী, স্বামী

0: শঙ্কর রায়চৌধুরী, কবিরাজ নিমাই লাহিড়ী, প্রতিবেশিনী মেনকা দাস, কবি সতীনাথ মুখোপাধ্যায়, আর বধূটির চরিত্র অভিনয় করেছেন শ্রীলা মজুমদার। শব্দগ্রহণ রামজীবন মিত্র, সম্পাদনা রফি উদ্দিন। নিম গাছ নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমার জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমার জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com।
2: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাস

0: সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক, ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, শুনতে ভুলবেন না।
1: সংবাদ একটু পরেই।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল, চলবে 13 আগস্ট পর্যন্ত। সর্বদলীয় বৈঠকে আজ উপস্থিত 40টি দলের 50 জনেরও বেশি নেতা। বৈঠকে NCPI থাকায় বিরোধী দলগুলি প্রথমে প্রতীকী ওয়াকআউট করলেও পরে বৈঠকে যোগ দেয়। পশ্চিমবঙ্গের হাওড়ায় আমুলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন। জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চে ভূমিধ্বস ও হরপাবানে 11 জন নিহত, নিখোঁজ 7, উদ্ধারকাজ চলছে। ইরানের IRGC-কে লক্ষ্য করে বিমান হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব দিতে তারা প্রস্তুত বলে ইরানের হুঁশিয়ারি। জাপান ওপেন ব্যাডমিন্টনে খেতাব জয় PV সিন্ধুর। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। আসছি বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশন আগামীকাল শুরু হবে, চলবে 13 আগস্ট পর্যন্ত। অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আলোচনা ও পাশের জন্য উত্থাপন করা হবে। এর আগে আজ সরকার সংসদ ভবনের অ্যানেক্সে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভায় বিজেপির দলীয় নেতা জগৎ প্রকাশ নাড্ডা এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল ও ডঃ এল মুরুগান উপস্থিত ছিলেন। এছাড়াও বৈঠকে আপনা দলের নেত্রী অনুপ্রিয়া প্যাটেল, JDU নেতা সঞ্জয় ঝা, TDP নেতা লাভু শ্রীকৃষ্ণ দেবরায়ালু, কংগ্রেস নেতা জয়রাম রমেশ, সমাজবাদী পার্টির নেতা ধর্মেন্দ্র যাদব, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার রাজ্যসভা সাংসদ মহুয়া মাঝি সহ 40টি রাজনৈতিক দলের 50 জনেরও বেশি নেতা অংশ নেন। বৈঠক শুরুর পরই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া NCPI এর অংশগ্রহণের প্রতিবাদে বিরোধী দলগুলি প্রতীকী ওয়াকআউট করে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অংশ নেওয়া এই দলে সম্প্রতি বেশ কয়েকজন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদ যোগ দিয়েছেন। তবে নিজেদের প্রতিবাদ জানানোর পর বিরোধী দলের সদস্যরা বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে কিরেন রিজিজু সমস্ত রাজনৈতিক দলের কাছে সংসদের কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করার এবং গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য বিশৃঙ্খলা বা হট্টগোলের পরিবর্তে অর্থবহ বিতর্ক অত্যন্ত জরুরি।
1: কই পার্টি ইয়া কই মেম্বার আপনা জো ভি বাত রাখনা চাহতা হ্যায় পার্লামেন্ট মে পুরা রাখ সকতে হ্যায়। মে বিপক্ষ কে সাথিয়ো কো কহনা চাহতা হুঁ কি পহলে মে ভি পার্লামেন্ট কো কাফি চলানে মে দিক্কত আই থি কিউকি হঙ্গামা বহুত জ্যাদা হুয়া থা। হঙ্গামা হোনে সে কোই লাভ নাই হোতা হ্যায় অর লোক পসন্দ নাই করতা হ্যায়। লোক চাহতে হ্যায় কি পার্লামেন্ট সুচারু রূপ সে চলে। ইসলিয়ে মে ফির সে সব পার্টি কে নেতাওঁ কো মে অনুরোধ করতা হুঁ কি পার্লামেন্ট অচ্ছি তরহ সে চলে, ইসমে সব লোক যোগদান করে অর হাম ভি বিপক্ষ কে বাত শুনেঙ্গে অর বিপক্ষ ভি হামারে বাত শুনে।
0: তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র জানান, কংগ্রেস, সমাজবাদী পার্টি, DMK, JMM, তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি সহ সমস্ত বিরোধী দল বৈঠক থেকে ওয়াক আউট করেছে। NCPI কোনো স্বীকৃত সংসদীয় দল নয় বলেও তিনি অভিযোগ করেন।
2: অল পার্টি মিটিং এ সমস্ত অপোজিশন পার্টি আমরা আজকে ওয়াক আউট করেছি মিটিং থেকে। আর কারণ এই যে আমাদের বাংলার যে 20টা MP আনরেকগনাইজড NCPI তে তারা বলেছে তারা যোগদান করেছে, স্পিকার কিন্তু তাদের এই মার্জারটা এখনো অ্যাপ্রুভ করেনি এবং তাদের কোনো রেকগনিশন নেই, মার্জার অ্যাপ্রুভ হয়নি এবং তাদের যে ডিসকোয়ালিফিকেশন পিটিশন সেটা এখনো পেন্ডিং।
0: রাজ্যসভায় কংগ্রেসের নেতা প্রমোদ তিওয়ারি এই ওয়াকআউটকে বৈঠকে NCPI কে আমন্ত্রণ জানানোর বিরুদ্ধে একটি প্রতীকী বয়কট হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলির প্রতিবাদের তীব্র সমালোচনা করেছেন NCPI নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রের লক্ষ্যেই তাঁদের লড়াই চলবে বলে জানিয়েছেন শ্রী
3: বন্দ্যোপাধ্যায়। We are the firm believers of the principles of secularism, communal harmony and unity of the country. But ultimately, if it is the situation, these important matters are to be taken. I have said, house belongs to the opposition, they are to be taken into confidence and if necessary, government should be broad-minded and house should run properly.
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ ভার্চুয়ালি পশ্চিমবঙ্গে হাওড়ার সাঁকরাইলে দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি আমুলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেন। নিউটাউন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অমিত শাহ বলেন, বিশ্বের শ্রেষ্ঠ এই

0: উপায় দেশে দুগ্ধশিল্প ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে বিপ্লব এনেছে। 700 কোটি টাকা বিনিয়োগে বাংলায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র স্থাপিত হতে চলেছে। এছাড়া সমবায় দপ্তরের ইআরসিএস পোর্টালেরও উদ্বোধন করেন তিনি। এর আগে শ্রী শাহ জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করেন। ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর যথাযথ ব্যবহারের মাধ্যমে ভারতীয় ভাষাগুলিকে সমৃদ্ধ ও সুরক্ষিত করার আহ্বান জানান তিনি। দেশের ভবিষ্যৎ গঠনে গ্রন্থাগারের ভূমিকার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যথাযথ ভাষা শিক্ষা না হলে সে দেশের প্রকৃত সংস্কৃতি আত্মস্থ করা কোনোভাবেই সম্ভব নয়।
1: জব তক হামারি আনি ওয়ালি পিড়িয়া মেরে সামনে বেঠে হুয়ে বিদ্যার্থী বচ্চে ভাষা শব্দ সে বনতি হে শব্দ ভাব সে উৎপন্ন হতা হে আর ভাষা সে সংস্কৃতি বনতি হে সংস্কৃতি কি অভিব্যক্তি হতি হে এই যাত্রা কো নহি জানেঙ্গে তব তক ইস দেশ কা সাংস্কৃতিক পুনরুদ্ধার হই নাই সকতা।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ইউরোপের 3 দেশ সফরে রওনা হয়েছেন। মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া ও রোমানিয়া ইউরোপের এই 3টি দেশে সফরের ফলে এই দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চ জেলায় আজ ভোরে প্রবল বর্ষণের ফলে ভূমিধ্বস ও হরপাবানে অন্তত 11 জন নিহত, নিখোঁজ 7। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পুঞ্চ জেলার সুরানকোট তহসিলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। অবিরাম বৃষ্টি ও ক্ষতিগ্রস্ত রাস্তার কারণে প্রতিকূল পরিস্থিতির মধ্যেই নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে ত্রাণ ও সহায়তা প্রদানের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দিল্লি সফরের মাঝপথেই আজ বিকেলে জম্মুতে ফিরে এসেছেন। স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্ধার ও ত্রাণ দলগুলি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। আবহাওয়া দফতর আগামী 23 জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীর জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এদিকে গতকাল সন্ধ্যা থেকেই রাজৌরি ও পুঞ্চ জেলায় অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। রাতের বেলা ভারী বর্ষণের ফলে নদী ও খালবিল উপচে পড়ায় নিচু এলাকার বেশ কয়েকটি স্থানে উদ্বেগ দেখা দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। জর্ডনে মার্কিন সেনা হত্যার পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র আজ ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-কে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের উপকূলীয় নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামুদ্রিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত করার কেন্দ্রগুলিতে আঘাত করেছে। 8 দিন ধরে চলা এই মার্কিন অভিযানের ফলে কী পরিমাণ সামরিক সরঞ্জাম বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে ইরান এখনও পর্যন্ত কোনো সামগ্রিক তথ্য প্রকাশ করেনি। এদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘাত অব্যাহত। অন্যদিকে IRGC দাবি করেছে, তারা ইরানের আহভাজ এলাকায় যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে। কেন্দ্রীয় খাতাম আল আম্বিয়া সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ও ধ্বংসাত্মক পদক্ষেপ নেবে। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে অনুষ্ঠিত চলতি বছরের 37তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড IBO-তে ভারত একটি সোনা ও 3টি রূপো জয় করেছে। হরিয়ানার ভাববা গুনওয়াল স্বর্ণপদক জিতেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে সৌমিল মাইতি, রাজস্থান থেকে নিশীথ কালানি এবং পাঞ্জাব থেকে আনমোল কুমার রৌপ্য পদক জয় করেছেন। গায়নায় পোমেরুন নদীর কাছে 116 জন যাত্রী ও ক্রুসহ একটি ফেরি উল্টে গেছে। গায়নার প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস জানিয়েছেন, এখনও অবধি 53 জনকে উদ্ধার করা হয়েছে। জাপান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন PV সিন্ধু। ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে জাপান ওপেন খেতাব জিতে ইতিহাস গড়লেন তিনি। ফাইনালে আজ সিন্ধু 21-17 ব্যবধানে জাপানের একানে ইয়ামাগুচিকে হারিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এজন্য PV সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা আজ স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। স্পেনের সামনে দ্বিতীয়বার খেতাব জয়ের হাতছানি। অন্যদিকে খেতাব ধরে রাখতে মরিয়া গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিতলে তারা পরপর 2 বার বিশ্বকাপ জেতা তৃতীয় দল হবে। এর আগে ইতালি 1934 ও 1938 ও ব্রাজিল 1958 ও 1962 সালে পরপর 2 বার বিশ্বকাপ জেতে। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপের ব্রোঞ্জ পদক জিতে নিল ইংল্যান্ড। গতরাতে তারা ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে দেয়। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড তৈরি হল এই ম্যাচে। এছাড়া নিজের জোড়া গোলের ফলে এই ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তালিকায় প্রথম স্থানে উঠে এলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রথম স্থানে উঠে এলেন তিনি। চলতি প্রতিযোগিতায় এই নিয়ে 10টি গোল রয়েছে তাঁর। দ্বিতীয় স্থানে 8টি গোল করে রয়েছেন লিওনেল মেসি। আজ ফাইনালে এমবাপেকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকবে তাঁর। লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে সিরিজ নির্ণয়

0: তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য 388 সামনের লক্ষ্যমাত্রা রেখেছে। নির্ধারিত 50 ওভারে ইংল্যান্ড 3 উইকেটে 387 রান করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল, চলবে 13 আগস্ট পর্যন্ত। পশ্চিমবঙ্গের হাওড়ায় আমুলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন নান্দনিক।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান নান্দনিক। আজকের অতিথি মঞ্চাভিনেত্রী নীলাঞ্জনা বিশ্বাস, তাঁর সঙ্গে কথা বলবেন স্পন্দন দাস।
1: দুই বাংলার শ্রোতাবন্ধুদের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নান্দনিক। আজ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তের জনপ্রিয় অভিনেত্রী, বাংলা নাট্য জগতের নীলাঞ্জনা বিশ্বাস। নীলাঞ্জনাদি, নান্দনিক অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
2: আমি ভীষণ খুশি এই অনুষ্ঠানে এসে। আসলে আকাশবাণীর সঙ্গে তো আমার আত্মীয়তাও বলবো না, আমি আকাশবাণীরই তো একটা পার্ট, সেখানে এরকম করে আলাদা করে বেশ একটা নিজের গপ্প বলার সুযোগ, এটা আমি ঠিক কি বলবো আমি জানি না, উৎফুল্ল,
1: আহ্লাদিত,
2: আহ্লাদিত, সুপার আহ্লাদিত, অ্যাকচুয়ালি এটা বললে ঠিকঠাক হবে, সুপার আহ্লাদিত।
1: একদম ছোট্ট একটি বাচ্চা মেয়ে, 7 বছর বয়স, সে বায়না করছে থিয়েটারে অভিনয় করবে, পুতুল, রান্নাবাটি, খেলা বা অন্য কোনো কিছুই নয়। সাধারণত আর 5টা বাড়ির মেয়ে যা করে সেটা নয়, 7 বছরের মেয়েটি বায়না করেছে মা বাবার কাছে, আমি থিয়েটারে অভিনয় করব। তখন বাবা কি করলেন সেটা আমরা শুনে নেব নীলাঞ্জনাদির কাছ থেকে। শুনি আপনার শৈশবের সেই কাহিনী।
2: হ্যাঁ, আসলে আমি বড় হয়েছি তো থিয়েটারের মধ্যে, জন্মের আগে থেকেই বলতে পারো, কারণ মা বাবা থিয়েটার করতেন, অতএব আমার মা যখন অন্তঃসত্ত্বা যখন, তখনও থিয়েটার করেছেন, অতএব তো আমি পেটের ভিতরে বসে বসেই থিয়েটারের সবকিছু বুঝেছি, দেখেছি, শুনেছি। সো থিয়েটারের সঙ্গে তো আমার এমনি একটা আত্মিক যোগাযোগ তখন থেকেই হয়ে গেছে, জন্মের আগে। আর জন্মানোর পর থেকে এভাবেই বড় হয়েছি, কারণ বাড়িতে থিয়েটার রিহার্সাল হচ্ছে, শোতে যাওয়া হচ্ছে, এরকম হচ্ছে, রিহার্সালে গিয়ে এই জেঠু আদর করছে, ওই পিসি ইয়ে করছে, এ পড়াশোনা দেখিয়ে দিচ্ছে। তো সেরকম ভাবে বড় হওয়ার মধ্যে যেটা হয়েছিল সেটা কোনোদিন থিয়েটার একটা আলাদা ব্যাপার এটা মনে হয়নি। তো
1: একদমই
2: তাই, একেবারেই তাই, ঘুম থেকে উঠতে হয়, ব্রেকফাস্ট খেতে হয়, দাঁত মাজতে হয়, স্কুল যেতে হয়, থিয়েটার করতে হয়, এরকম আর কি। এটা একটা প্রাত্যহিক যে রুটিন জীবনের সেটার মধ্যে এটাও একটা পার্ট, এভাবেই বড় হয়েছে। সে কারণে এটা একটা খুব সাংঘাতিক কিছু ব্যাপার নয়, আমি থিয়েটার করতে চাওয়াটা, আমাকে থিয়েটারে না নেওয়াটাই খুব অন্যায় ছিল মা বাবার। আমাকে তোমরা বলছো দাঁত মাজতে হবে, তাহলে থিয়েটারটা করতে হবে, সেটার মধ্যে আমি নেই কেন, আমি কেন করবো না জেদটা? সেই জন্যই জেদ করেছিলাম। জেদটার পেছনে আরেকটা মজার ইনস্টিকেশন ছিল, সেটা হচ্ছে যেখানে আমাদের রিহার্সাল হতো বা শো হয়েছিল এরকম, সেটা হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ শিলং শাখা আর কি, যেটা সেখানে ততদিনে লোকনাট্য বলে একটা দল মা বাবা তৈরি করতেন। অ্যাকচুয়ালি বঙ্গীয় সাহিত্য পরিষদে মা বাবারা অভিনয় করতেন একদম শুরুতে, তারপরে সেই দলটা থেকে, সেই দল এরকম হয়ে থাকে আস্তে আস্তে, একটু নিয়মান হলো, তখন রাখাল মামা বলে একজন ওই দলটা চালাতেন আর কি, রাখাল মামা বিয়ে শাদী করলেন, এসব করে টোরে দলটা একটু ম্রিয়মান হয়ে গেল, তখন মা বাবারা সে দল ছেড়ে বেরিয়ে এলেন। আর বোধ হয় একটু নাটকের কন্টেন্ট নিয়ে হয়তো ছিল, আমার অনেক বড় হওয়ার পরে এটা বুঝেছি বা মনে হয়েছে, কারণ বঙ্গীয় সাহিত্য পরিষদ যে থিয়েটার করত, সেই থিয়েটারের মধ্যে সামাজিক নানান যে বার্তা সেগুলো থাকতো, কিন্তু মা বাবারা যখন থিয়েটার করতে শুরু করলেন তখন যে নাটকগুলো তারা বেছে নিতেন সেই নাটকগুলো অনেক বেশি সোচ্চার ভাবে পলিটিক্যাল কথাবার্তা বলতো, রাজনৈতিক কথাবার্তা বলতো, রাজনৈতিক নানান প্রশ্ন, এজেন্ডা, এই ধরনের ইয়েগুলো উঠত,
1: কারণ তখন দুই দেশের সীমানার মধ্যে কাঁটাতার চলে এসেছে।
2: হ্যাঁ, কাঁটাতার চলে এসেছে। এইবার সেই কারণে হতে পারে যে বাবারা আলাদা করে একটা দল তৈরি করলো, যে দলের নাম লোকনাট্য। তো সেই লোকনাট্যের প্রথম নাটক আমার যদ্যুর মনে আছে বিবর্তন বলে একটি নাটক, কার লেখা মনে নেই, সেই নাটকটি প্রথম নাটক। এবং সেই নাটকটা যখন বাবারা করছেন তখন জাস্ট দল শুরু করেছেন, কঠিন অবস্থা আর কি, দলের কোনো টাকা পয়সা নেই, এই ডালডার টিন কেটে স্পটলাইট বানানো হয়েছে, এবং সেখানে

0: তারা অভিনেতা, তারা উঠে গিয়ে উইংস এর পাশে গিয়ে আলো জ্বালাচ্ছেন, নেভাচ্ছেন এইভাবে, কারণ আলাদা করে কোনো লাইটম্যান নেই, এমন ভাবে সেই কোরিওগ্রাফি বা সবটাকে ঠিক করা হয়েছে নাটকে। একজন যে উঠে গিয়ে লাইটটা জ্বালাচ্ছেন বা আরেকজন গিয়ে যে নেভাচ্ছেন বা কমাচ্ছেন ডিমার, এই যে সবকিছু করছেন সেটা
1: পাঠ করার
0: পাঠের মাঝখানে মানে চলছে। বলে না ইচ্ছে থাকলে সবটাই হয়,
1: এবং থিয়েটার শেখায়ও যে একসাথে সবকিছু করা, মানে অনেকগুলো কাজ একসঙ্গে করা।
0: হ্যাঁ একেবারে তাই, মানে থিয়েটার যে কত কি শেখায়, মানে ভীষণ রকম ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে থিয়েটারটা থাকাটা ভীষণ জরুরি, কারণ থিয়েটার অনেক কিছু শেখায়। যাই হোক, সেই নাটকটা যেখানে হতো, মানে ওই যে বঙ্গীয় সাহিত্য পরিষদের একটা নিজস্ব হল ছিল, রিহার্সাল হতো, শো হয়েছিল, সেখানে যিনি কেয়ারটেকার ছিলেন দাদি, বাবারা দাদি ডাকতেন ভদ্রলোক, কেন দাদি আমি ঠিক জানি না, আমিও দাদি ডাকতাম, সবাই ওনাকে দাদি ডাকতো। তো সেই দাদির যে বাড়ি, সেই দাদির বাড়ি হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদের যে স্টেজ সেখানের ওইটার নিচে, তার নিচে হচ্ছে ওনাদের বাড়ি। সেই বাড়িতে দাদির অনেক মেয়ে টেয়ে ছিল, অনেক সন্তান ছিল আর কি। সেই মেয়েরা আমার খুব বন্ধু ছিল, আমার থেকে অনেকটাই বড়, এবং তারা আমাকে ভীষণ প্যাম্পার করতো। যখন ওপরে রিহার্সাল হতো, ওদের বাড়ি গিয়ে আমি বসতাম, ওরা ঠোঙা বানাতো, আমি বসে বসে দেখতাম, একটু চেষ্টা করতাম ঠোঙা বানাতে, কিচ্ছু না পারলে অন্তত আঠা লাগাতাম, ভারি মজা পেতাম। আর আমাকে ওরা মুগ ডাল ভাজা খাওয়াতো, ওদের কাছে আমি প্রথম মুগ ডাল ভাজা খেয়েছি। একজনের নাম ছিল শিলা, শিলা ছিলেন বড়, আর তার থেকে একটু ছোট ছিল সন্ধ্যা, সন্ধ্যার সাথে ন্যাচারালি বয়সের ডিফারেন্সটা আরেকটু কম বলে আমার আরেকটু বেশি সক্ষমতা ছিল। তো সেই সন্ধ্যা শিলা তারা অভিনয় করছে ওখানে, এবার আমার বন্ধুরা অভিনয় করছে, আমি অভিনয় করছি না, এটা তো হতেই পারে না। আমি তখন ন্যাচারালি ঝুলে পড়েছিলাম, আমাকে পাঠ করতে দিতেই হবে। তখন কি আর করে, মা বাবা তখন ঠিক করলো যে আচ্ছা ঠিক আছে। নাটকটি ছিল আমাদের যে 8 ঘন্টার কাজের লড়াইয়ের যে দাবি, সেই দাবির ওপরেই ভিত্তি করে নাটকটি ছিল। সেইখানে ন্যাচারালি খেটে খাওয়া মানুষের গল্প সেটা, তো সেখানে তারা ওই মাথায় ইয়ে করে নিয়ে ইট ইত্যাদি ওইগুলো নিয়ে যাবে এরকম। তো সেইখানে আমাকে একটা পাঠ দিলেন যে ঠিক আছে তুমি মাথায় এরকম ঝুড়ি নিয়ে এদিক দিয়ে উঠে ওদিক দিয়ে নেমে যাবে। আমি তো দারুণ খুশি হলাম। আর হচ্ছে আরেকটা খুশির গল্প ছিল যে আমি শাড়ি পরতে পারলাম, কারণ ওটাতে আমাকে শাড়ি পরানো হয়েছিল। কিন্তু একটা খুব প্রতিবন্ধকতা ওদেরকে ফেস করতে হয়েছিল, যে কাট আউটটা, সেই কাট আউটে আমার সঙ্গে যারা ওঠানামা করছেন অন্যান্য যারা কুশীলব, তারা তো বড় আমার থেকে, হাইটেল
1: অনেকটাই লম্বা।
0: হ্যাঁ, এবার সেই পেছন দিয়ে যখন যাচ্ছে তাদের যেভাবে দেখা যাচ্ছে, আমার তো কোনো মতে মাথার একটুখানি দেখা যাচ্ছে, সেখানে আবার বেচারাদেরকে মানে বাবাকে ওই দিকটা বাবা দেখতো আর কি, সেট ইত্যাদি গুলো বাবা দেখতো, সেট লাইট এগুলো বাবা দেখতো। তো ওই জায়গাটাতে আরেকটা রস্টম, আরেকটা ছোট কিছু দিয়ে একটু হাইটেন আপ করে আমার ইয়ে করা হতো, এবং সেখানে আমার ধারণা ওই বাকিরা তো আবার মাথা তাদের কেটে যাবে, ওই আমার নিশ্চয়ই কারোর উপরে দায়িত্ব পড়েছিল যে আমি ওঠার আগে ওটা পাতা হবে তুলে নেবে, এরকম কিছু নিশ্চয়ই আমার জন্য এগুলো করতে হয়েছিল আর কি, আমার আবদারের ঠেলায়। কিন্তু এইটুকু আবদার আমার রাখা হয়েছিল, তার জন্য আমি ভীষণ খুশি, কারণ তার জন্যই আজকে আমি একটা ইন্টারভিউ দিচ্ছি।
1: আচ্ছা, এরপর আপনার, আপনি প্রথম পাঠ করলেন কবে, মানে প্রথম একদম সংলাপ বলে?
0: সংলাপ বললাম সেটাও স্টেজে উঠে না, প্রথম সংলাপ বললাম অফ স্টেজে। সেই নাটকের নাম ছিল শুলের ব্যথা। শুলের ব্যথার নাটকে এরকম ছিল যে এক চাষি বোধহয় তিনি শহরে যাচ্ছেন জিনিস কিনতে, এবার আমি সেখানে আবদার করে বলেছি যে বাবা আমার একটা লাল ইজার কিনা দিবা।
1: আচ্ছা,
0: এই আমার ডায়লগ ছিল। তো বাবা যাওয়ার আগে একবার আমি বলেছি, মানে অফ স্টেজ থেকে বলছি, বাবা স্টেজ দিয়ে ক্রস করছে, হ্যাঁ হ্যাঁ আনুম আনুম বলে বাবা চলে যাচ্ছে। এবার তারপরে সেই গ্রামের জমিদার তার উপর অত্যাচার করছে, এ করছে, এবং সে যখন মারা যাচ্ছে, এবং মানে তাকে অত্যন্ত বিচ্ছিরি ভাবে মারধর করা হয়েছে, করেছে, মারা যাচ্ছে। এবার এখানে গ্রামের জমিদার বলছে তো শুলের ব্যথা, কলিকের ব্যথা উঠছে, তো ওই জন্য মারা যাইতেছে। এই তো সেই কারণে নাটকের নাম শুলের ব্যথা। এটাই জমিদারের ইয়ে ছিল আর কি, যেই একটু উন্নতি করার চেষ্টা করবে, যেই একটু চেষ্টা করবে যে হ্যাঁ এবার সে এমন একটা জায়গায় গেছে যে জমিদার আর তাকে মানে বশ করে রাখতে পারবে না, তখনই জমিদার এই ধরনের খেলাগুলো খেলতো। এবার সে যখন মারা যাচ্ছে তখন সে আবার শুনতে পাচ্ছে মেয়ে বলছে, বাবা আমারে লালিজারটা আয়না দিবা তো, বাবা আয়না দিবা তো। এটার মানে এইটা আমার প্রথম ডায়লগ থিয়েটারের বাবার পরিচালনায়, এটা অফ স্টেজে। তারপরে আস্তে আস্তে শুরু হলো সেখানে অনেক লোকনাট্যের ব্যানারেই অনেক কটা নাটকই করেছি। সেই নাটকের মধ্যে এসপারাঞ্জা বলে একটা নাটক, সেইটা আমার মায়ের লেখা নাটক, আমার মা খুব ভালো নাটক লিখতেন, এসপারাঞ্জা বলে একটা নাটক। সেই নাটকটাও খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ভিয়েতনামের প্রেক্ষাপটে, যেখানে ভদ্রমহিলার বাচ্চাটাই হচ্ছে গারদে, মানে অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে বন্দী করা হয়, জেলে বন্দী করা হয়, এবং তার সন্তান সেই গারদেই হয়। সেই বাচ্চার নাম, সেই গারদের বাকি যে ইনমেটসরা তারাই নাম রাখেন এসপারাঞ্জা, এসপারাঞ্জা মানে আশা। তো সেই এসপারাঞ্জার ক্যারেক্টারটা আমি করেছিলাম, তখন ছোট, কিন্তু সেটা আমি করেছিলাম, মা আর মেয়ে মিলে আমরা দুজন মিলে করতাম নাটকটা। না বোধহয় আরো একটা দুটো ক্যারেক্টার। ডিরেক্টর ছিল যারা ওই গারোদের ইয়ে ছিল, ওয়ার্ডেন টোয়ার্ডেন এরম একটু একটু ছিল।

0: এটা ছিল, সেটা একটা আমার কাছে খুব মানে পছন্দের নাটক। এছাড়া তারপরে আরো করেছি অনেক নাটক, উৎপল মিশর অনেক নাটক।
1: তারপরে তো আপনাকে শিলং এর পাট চুকিয়ে চলে আসতে হলো কলকাতায়।
0: হ্যাঁ, তারপর শিলং এর পাট চুকিয়ে মা বাবারা ট্রান্সফার নিয়ে কলকাতায় এলেন। শিলং এ থাকাকালীন যেটা হয়েছিল সেটা হচ্ছে সেখানে উৎপল দত্ত, আমি উৎপল মিশর ডাকি আর কি, মানে উৎপল দত্ত উৎপল দত্ত বলতে আমার একটু অস্বস্তি হবে আর কি, যেহেতু উৎপল মিশর অনেক ছোটবেলা থেকে ডাকি, তো আমার উৎপল বাবু বা উৎপল দত্ত বলতে অস্বস্তি হবে, সে কারণে আমি যা ডাকি আমি সেটাই বলছি। তো উৎপল মিশরা বেড়াতে গিয়েছিল, উৎপল মিশর শোভামাসী পিয়া দিদি এরা সব বেড়াতে গিয়েছিল, তখন ওনারা ওখানকার নাট্যকর্মীদের সঙ্গে আলাপ করতে চেয়েছিলেন। তো তখন যেহেতু লোকনাট্য সব যে পপুলার দল ছিল এবং রাজনৈতিক নাটক তারা করে, এই সব কিছু মিলিয়ে মা বাবাদের সঙ্গে আলাপ হয় এবং ক্রমে ক্রমে আমরা ফ্যামিলি হয়ে যাই আর কি। সেই কারণে যখন আমরা কলকাতায় এলাম তখন ভার্ডিক্ট দিয়ে দিয়েছিল উৎপল মিশর মা বাবাকে যে আলাদা দল, দল আবার কি, এটাই তো তোমাদের দল,
1: পিএলটি,
0: পিএলটি তোমাদের দল, আবার আলাদা করে দল করবে কি, হ্যাঁ কি শোভামাসিয়া বলে, হ্যাঁ এ কি আবার দল কিসের, পিএলটি তোদের দল নয়, হয়ে গেল পিএলটি আমাদের দল।
1: পিএলটিতে প্রথম কোন নাটকে অভিনয় করলেন?
0: পিএলটিতে অভিনয় করেছি প্রথম নাটক শিশু শিল্পী হিসেবে, ছোট আমি আর আমার ভাই দুজনেই করেছিলাম, কমিউনের দিনগুলি হয়েছিল, লাল ঘাসে নীল ঘোড়া হয়েছিল, সেটাতেও যেন কি করেছিলাম সেটা আমার এখন অত মনে, শিশু শিল্পী হিসেবে কিছু করেছিলাম, কমিউনের দিনগুলিটা মনে আছে একদম পরিষ্কার ভাবে মনে আছে করেছিলাম। তারপরে কাজ করতে শুরু করলাম আমি, ভাই আর অতটা করছিল না, তারপরে আমি কাজ করছিলাম, আমি কাজ করেছি প্রথম দাঁড়াও পথিক বরে খেউরের দলে নেচেছি, তারপরে খেউরের দলে পাট করেছি। তো এইগুলো করতে করতে তারপরে পিএলটির প্রচুর নাটকে কাজ করেছি, তখন আস্তে আস্তে বড় হয়ে গেছি, তারপরে যেরকম পাণ্ডবের অজ্ঞাতবাসে পিয়া দিদি প্রথমে উত্তরা করতো, তারপরে পিয়া দিদি পড়তে বাইরে চলে গেল,
1: বিষ্ণুপ্রিয়া দত্ত,
0: বিষ্ণুপ্রিয়া দত্ত ও বাইরে চলে গেল পড়তে, তখন উত্তরা আমি করতে শুরু করলাম। তো সেখানে আমার মনে আছে ততদিন আমি একটু পাকা আর কি, হ্যাঁ আমি একটু নিজে নিজে বেশি তাড়াতাড়ি একটু বিয়ে টিয়ে করে ফেলেছিলাম, মা বাবার আপত্তি ছিল করেছিলাম বিয়ে।
1: থিয়েটারের মানুষকে বিয়ে করেছিলেন?
0: না না, থিয়েটারের মানুষকে বিয়ে করিনি, কিন্তু সেই মানুষটিকে বেশ বসেই এনে ফেলেছিলাম, সে হ্যাঁ মানে তারপর সে থিয়েটার করেছে, থিয়েটার করেছে, নিষ্কৃতি কবিতাটা আছে রবীন্দ্রনাথের, সেটাকে নাট্যরূপ দিয়েছিলাম, সেটা আকাশবাণীতেও হয়েছে সেই নাটক।
1: আচ্ছা, আপনি নাট্যরূপ দিয়েছেন?
0: হ্যাঁ আমি নাট্যরূপ দিয়েছিলাম, প্রথমে অবভিয়াসলি স্টেজের জন্যই দিয়েছিলাম, তারপরে সেটার রেডিও ফরম্যাটও তৈরি করেছিলাম, সেটা এখানে হয়েছে। সেই নিষ্কৃতি নাটকটি যখন ইয়ে হয় সেখানে সে অভিনয় করেছিল আর কি, তাকে ঘষামাজা করা হয়েছিল, সে আমাকে বলেছিল আমি করবো অভিনয়, অবভিয়াসলি আমি অভিনয় করেছি, অভিনয় করেছি, এবং আমার অনেক কিছুতেই সে আমাকে যথেষ্ট সাহায্য করেছিল। তখন লিরিক থিয়েটার বলে কল্যাণ চট্টোপাধ্যায়ের একটি দল লিরিক থিয়েটার, সেই দলটি ভীষণ ভীষণ ভালো ভালো কাজ করেছে একটা সময়, এখন নেই দলটি, আমি জানি না কল্যাণ কাকু কেন এখন আর লেখেন, অনেক দিন হলো সে নির্বাসন নিয়েছেন তিনি, স্বেচ্ছা নির্বাসন আর কি, সেটার ঠিক কারণটা আমি জানি না। তো কিন্তু কল্যাণ কাকু এরকম প্রচুর নাটক লিখতো, এবং কল্যাণ কাকুর দল ছিল লিরিক থিয়েটার, সেই লিরিক থিয়েটারের সাথে আমি প্রচুর নাটক করে বেরিয়েছি।
1: পিএলটিতে অভিনয়ের সঙ্গে সঙ্গে আপনি করছেন?
0: হ্যাঁ, এবার কথা হচ্ছে সেটা হচ্ছে পিএলটি আমাকে এই মানে আমি প্রথম পিএলটিতে যে এই ছাড়পত্রটা পেয়েছিলাম, তখন পিএলটির নিয়ম ছিল যে পিএলটিতে অভিনয় করলে আর কোনো দলে অভিনয় করা যাবে না। এবার আমি যেহেতু তখন মানে এটাই আমার পেশা, আমি তখন দলকে বলেছিলাম যে এটাই তো আমার পেশা, তো আমি অভিনয় অন্য কোথাও না করতে পারলে তো আমার অসুবিধা, তখন আমাকে বলা হয়েছিল যে আচ্ছা ঠিক আছে এই ছাড়পত্র তোমাকে দেওয়া হবে, কিন্তু তোমাকে যেটা করতে হবে প্রায়োরিটি অবভিয়াসলি দল থাকবে, এবং পিএলটি তখন এত ডিসিপ্লিনড যে আমরা এক মাস আগে শো এর ডেটস পেয়ে যেতাম, এক মাস আগে রিহার্সালের ডেটস পেয়ে যেতাম উইথ টাইমিংস, কবে দুপুর থেকে কবে কখন রিহার্সাল, সে সব কিছু আমরা পেয়ে যেতাম, তাই অন্য কোন দলের সঙ্গে মানে অন্য দলেরও অসুবিধে হতো না, পিএলটিরও অসুবিধে হতো না অ্যাডজাস্ট করতে, মানে আমার অসুবিধে হতো না অ্যাডজাস্ট করতে, খুব স্মুথলি পুরো ব্যাপারটা হতো, কারণ আমি তাদেরকে অন্য অন্য দলকেও বলে দিতে পারতাম যে এই ডেটস গুলো আমার এরকম এরকম সময়, এইগুলো বাদ দিয়ে আমি করতে পারবো।
1: এখন কিন্তু আমাদের বাংলা থিয়েটার নিয়ে কোনো আর্কাইভ নেই।
0: সবচেয়ে মজার কথা পিএলটির যে এইরকম সাংঘাতিক সাংঘাতিক নাটক তার কোন ভিডিওস প্রায় নেই।
1: থিয়েটারের প্রতি এই অবহেলাটা কেন এসেছিল, মানে আপনার কি মনে হয়?
0: থিয়েটারের প্রতি অবহেলাটা জানি না, মানে যেহেতু এটা বোধহয় একেবারে একটা লাইভ পারফর্মিং, কারুর আসলে সেভাবে মনেও হয়নি, আর থিয়েটার একটা গরিবিয়ানা তো ছিল, এখন তাও অনেকটা কমেছে, অনেক কমেছে, মানে এখন অনেকের যে রেমুনারেশন শুনি, যে অ্যাক্টার্সরা যেসব রেমুনারেশনে কাজ করে, আমি তো প্রায় ঠাস করে পড়ার মতো হয়, বাবা থিয়েটারে এই রেমুনারেশন পাওয়া যায়, মানে আমি ভীষণ গর্বিত হই যে থিয়েটার এখন এই সেই জায়গায় গেছে যেখানে সে এই রেমুনারেশন একজন কোন অ্যাক্টরকে দিতে পারে, সেটা অত্যন্ত আনন্দের খবর, আগের থেকে এইটুকু ডেফিনেটলি হয়েছে।
1: আরেকটা জিনিস হয়েছে, সেটা গ্রুপ থিয়েটার ফর্মটা বোধহয়
0: ভীষণ রকম ভাবে পাল্টে গেছে, ইনফ্যাক্ট গ্রুপ থিয়েটার যে কনসেপ্টটা মানে সেটা পরিবর্তিত হয়ে গেছে সময়ের সঙ্গে, সব অনেক কিছুই পরিবর্তিত হয় বদলায়,

0: সেটাই স্বাভাবিক, তাতে কোনো মানে অন্যায় বা ইয়ে কিছু আমি বলছি না, কিন্তু সেটা পরিবর্তিত হয়ে গ্রুপ থিয়েটার বলতে যেটা বোঝায় সেটা এখন আর নেই।
1: মানে এই যে এসে নিজেরা রং করছি, সেট করছি বা লাইট নিজে দেখছি, রিকুইজিশন গুলো নিজে গুছিয়ে রাখছি,
0: এটা অনেক বেশি পেশাদারি হয়েছে। এখানে আবার দুঃখের বিষয় নিশ্চয়ই আছে যে এদিকটা যদি এতটাই পেশাদারি হয়ে থাকে তাহলে আরো কি বলবো, মানে থিয়েটার পারফরমেন্সটার কথা বলছি না, যে এই অ্যাক্টিভিটিটার মধ্যে সেই পেশাদারিত্ব বোধ হয় এখনো সেভাবে আসেনি। এখন বেশ কিছুটা টাকা এসে ঢুকেছে, সেখানে বেশ কিছুটা পেশাদারিত্ব ঢুকেছে, কিন্তু এখনো সেই পেশাদারি লেভেলে পৌঁছানো যেখানে সত্যি মানে ফুল ফ্লেজড অনেকেই এখন থিয়েটার করে বেঁচে আছেন, যারা শুধু থিয়েটারটাই করবেন, থিয়েটারটা করেই বেঁচে আছেন, সেটাই তাদের রুজি রুটি নেশা পেশা সবটা একসাথে করতে পেরেছেন অনেকে, কিন্তু এখনো বোধহয় সেই জায়গাটাতে পৌঁছতে আরেকটু সময় বাকি আছে।
1: উৎপল বাবুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, শেখার অভিজ্ঞতা, সেই ডিসিপ্লিন,
0: প্লেনের তো কোনো কথাই হবে না, মানে মানে পিএলটিতে ঢুকলে না ওটা কিরকম ভাবে ভীষণ রকম ভাবে হয়েই যায় যে 6:30 থেকে রিহার্সাল, মানে আমাকে 6:15 মধ্যে পৌঁছতে হবে। 6:30 রিহার্সাল মানে আমি 6:30 গিয়ে ঢুকলাম সেটা নয়, অতএব আমাকে 6:30 মধ্যে মিনিমাম ঢুকতে হবে, সো দ্যাট আমি ঢুকে হাঁপিয়ে হাঁপ ছেড়ে জল খেয়ে আই এম রেডি রিহার্সালের যে স্থান সেখানে গিয়ে আমি রেডি আমার নিজেকে নিয়ে, এই জিনিসটা তৈরি হয়ে যায় একদম। এবং সেটা মানে সেটা এমনি এমনি তৈরি হয়ে যায় না, কারণ সেখানে যিনি এই নিয়মটা করছেন তিনি এই নিয়মটা এত মেটিকুলাসলি মেনটেন করেন যে কারোর পক্ষে সেটা লঙ্ঘন করাটা খুব মানে লজ্জাস্কর একটা ব্যাপার। অন্য কেউ যখন সেটা পারেন না অথচ চোখের উপরে দেখেন, আমি তো অনেক শেষের কথা বলছি, এই মুহূর্তে যেটা বলতে যাচ্ছি সেটা একদম শেষের কথা, যখন উনি ডায়ালিসিস করছেন, ওনার ডায়ালিসিস চলছে, উনি ডায়ালিসিস করে এসে ওনার বাড়িতে হচ্ছে রিহার্সাল ঠিক আছে, কিন্তু রিহার্সালের জায়গাটা তো আলাদা, ওনার ঘরটা তো আলাদা, উনি কিন্তু ঠিকই সেই ডায়ালিসিস পেশেন্টটা সেদিন ডায়ালিসিস হয়েছে, উনি কিন্তু ঠিক 6:30 মধ্যে ছাদে উপরে আমাদের রিহার্সালের জায়গায় তিনি আসেন। তো তারপরে কারুর পক্ষে আমার না জ্বর হয়েছে, আমার না সর্দি হয়েছে, আমার না পেট খারাপ হয়েছে বলে আমার রিহার্সালে আসতে দেরি হলো, এটা হয় না, সেটা বলা যায় না। কেউ যদি কোনো কিছু করেন তা তিনি নিজে যখন আমাদেরকে পথ দেখিয়ে দিচ্ছেন, উপায় দেখিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হয়, আমার জ্বর হলেও আমি কিভাবে সেটাকে ম্যানেজ করব, কিভাবে কি করব, সেটা দেখিয়ে দিচ্ছেন ওনারা, ন্যাচারালি আমরাও শিখে যাচ্ছি।
1: আমি তো শুনেছিলাম আপনার কাছে যে আপনার কোলের সন্তান তখন অসুস্থ, জ্বর,
0: সেটা হচ্ছে মানে সেটা আমার উৎপল মিশ্রর সঙ্গে লাস্ট ইন্টারাকশন, সেটা খুব বেদনাদায়ক আনডাউটেডলি, কিন্তু একদিকে মানে একটা মজাও আছে তার মধ্যে। সেটা হচ্ছে যে আমি তখন, আমার ছেলে বড় সন্তান, সে খুবই ছোট, এবার ওর বাবা বাড়ি আসে, আমি বাবার কাছে হ্যান্ড ওভার দিয়ে আমি রিহার্সালে বেরোই, এটা হচ্ছে আমাদের মধ্যে চল আমার রিহার্সালে যাওয়ার জন্য, সেরম ভাবে সেইরম টাইমিং এ সে এসে বাড়ি ঢুকে যেত, আমি বেরোতাম। এবার একদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমার ছেলের জ্বর, এবার ছেলেকে একাধ সময় এরকমও হয়েছে মানে ও আসতে পারছে না বাকি, আর তখন এসব মোবাইল টোবাইলের কোনো গল্পই নেই, বাড়িতে টেলিফোনই নেই, পাড়ায় টেলিফোন গিয়ে পাড়াতে থাক, তখন তোমরা এগুলো জানো না, তুমি আমার অনেক ছোট, যে তখন হতো কি পাড়ায় একটা বাড়িতে ফোন আছে কি দুটো বাড়িতে ফোন আছে, সেই দুটো ফোন নাম্বার পাড়ার বাকি সব বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে থাকতো যে কোনো খবর কোনো কিছু হলে এই নাম্বারে ফোন করবে, এবং সেই বাড়ির লোকজনের যে কি যন্ত্রণা ছিল, এবং সেটাই হচ্ছে যে তৎকালীন সমাজের মাধুর্য, যেটা আজকে আমরা হয়তো ভাবতেই পারবো না, যে তারা নির্দ্বিধায় কোনো অসুবিধায় দুপুর বেলা হয়তো বেচারারা একটু রেস্ট নিতে গেছেন, সেই সময় ক্রেং ক্রেং ক্রেং ক্রেং করে ফোন এসছে, এসেছেন ফোন ধরেছেন, হ্যালো, আচ্ছা ওই বাড়ির অমুককে ডেকে দেয়া যাবে, ও হ্যাঁ আচ্ছা দিচ্ছি দাঁড়ান, বলে বেচারা সেই ঘুম চোখে রিসিভারটি নামিয়ে হয় নিজে নয় কাউকে বাড়ির থেকে পাঠিয়ে সেই বাড়িতে খবর পাঠানো যে আপনাদের ফোন এসছে করে সেই মানুষ ফোন ধরতে এলো এরকম আর কি। তো সেই যে সামাজিক অবস্থা সেই সময়টার কথা বলছি, তখন তো আর ফোন টোন মানে মোবাইলের তো কোনো সিনই নেই, তো সেখানে এবার অনেক সময় হয়েছে যে ওর বাবার আসতে দেরি হয়েছে, তখন হয়তো আমি ওকে কোলে করে নিয়ে বেরিয়ে চলে গেছি রিহার্সাল দিতে টাইমিং এরিয়া হলে, কিন্তু সেদিন যেহেতু ওর জ্বর এবং ওরকম ধোঁয়া বৃষ্টি পড়ছে, আমি ওইটা সাহস করতে পারছিলাম না যে ছেলেকে ওই জ্বর অবস্থায় বৃষ্টিতে নিয়ে বেরোবো, ভিজেটিজে যাবে বাসে ট্রামে করে তো অসুবিধা, যদি ভিজেটিজে যায় আরো বেড়ে যাবে সেই কারণে, তো এবার অপেক্ষা করতে করতে হতে পারে মানে আমার যতদূর মনে হয় বৃষ্টির কারণেই ওর বাবা তো আসতে পারেনি আর, তো এবার আমি সামনের বাড়িতে গিয়ে ফোন করছি মানে আমাদের রিহার্সালের ঘরে যে আমি যেতে পারছি না এটা বলার জন্য, ফোন করেছি, ফোন ধরেছেন একজন কেউ, এবং সেদিনকে যে রিহার্সাল ছিল সেটা তিতুমিরের রিহার্সাল ছিল, তিতুমির উৎপল মিশ্র ডিরেক্ট করেছেন, কিন্তু আমি যে সময়ের তিতুমিরের প্রোডাকশনের কথা বলছি সেই প্রোডাকশনটা নতুন করে নতুন কুশীলবদের নিয়ে বিষ্ণুপ্রিয়া মানে প্রিয়া দিদি বিষ্ণুপ্রিয়া এবং মৃণাল ঘোষ পিএলটির আরেকজন স্টলওয়ার্ট তার কাছে অসম্ভব সুন্দর করে অভিনয় তার অভিনয় দেখে দেখে শিখেছি, শিখেওছেন কিছু কিছু জিনিস ট্যাকটিস মানে টাইমিং বিষয়টা।

0: কি অসাধারণ জিনিস অভিনয়, সেটা মৃণাল মামার কাছে শিখেছি। তো সেই মৃণাল ঘোষ আর বিষ্ণুপ্রিয়া এরা দুজন মিলে তিতুমীরের ডিরেকশন দিচ্ছেন সেই নাটকের রিহার্সাল সেদিনকে। এবার আমি ফোন করেছি, করে পিয়া দিদিকে চেয়েছি, কারণ পিয়া দিদির সাথে আমার সখ্যতা বেশি। মৃণাল মামাকে না চেয়ে পিয়া দিদিকে চেয়েছি। আমি বলছি পিয়া দিদি আছে? তো যিনি ধরেছেন তিনি আমাকে বলছেন যে না, উনি ওপরে রিহার্সাল দিচ্ছেন, রিহার্সালে রয়েছেন। যদিও তখন রিহার্সালের টাইম মানে 6:30 বাজেনি, 6:30 ইউজুয়ালি আমাদের টাইম থাকতো রিহার্সালের, 6:05 মতো এরকম টাইম। তো পিয়া দিদি বাবার মতোই সে তার মতো চলে গেছে ওপরে। এবার সে যিনি ফোন ধরেছেন আমাকে বলছেন উনি ওপরে। করে আমি বললাম হ্যাঁ আমি জানি উনি ওপরে, একটু ডেকে দেওয়া যাবে? তখন বলছেন না, ওনাকে কি করে ডাকা যাবে, উনি তো রিহার্সালে রয়েছেন। আপনি কে বলছেন? আমি বললাম আমি, আমার ডাক নাম বুড়ু, সেই নামেই আমাকে দলে সবাই চেনে জানে, এর নামেই আমি পরিচিত। তো আমাকে আমি বললাম আমি বুড়ু। তখন উনি আমাকে বলছেন আপনি ওখানে কি করছেন? বললাম না আমি বুড়ু, আমি আসলে আজকে যেতে পারবো না, আমার মানে ভীষণ বৃষ্টি পড়ছে, ছেলেটার জ্বর, এইসব বলছি আর কি। বলতে বলতে তখন উনি আমাকে আপনি ওখানে কি করছেন? আমি তখন একটু বিরক্তই হয়েছে যে আমি এতক্ষণ ধরে পিয়া দিদিকে ডাকছি, একটু ডেকেও দিচ্ছে না, আর এত জেরা করে যাচ্ছে সামহাও। যাই হোক, পরে বলছি যেটা, আমাকে উনি, আমি জিজ্ঞেস করলাম যে আপনি কে বলুন তো? মানে ওদিক থেকে উত্তর হলো আমার নাম উৎপল দত্ত। আমার হাত থেকে ঠাস করে রিসিভারটা পড়ে গেল, এবং আমি ভাবছি যে আমি উৎপল মিশ্রর গলাটা চিনতে পারলাম না কেন, আমি জানি না কেন চিনতে পারিনি। আমি জানি না ইচ্ছে করে উৎপল মিশ্র গলা পাল্টে কিছু করেছিল কিনা, সেটা আর জিজ্ঞেস করার আমার সুযোগ হয়নি। কারণ তার পরের দিন ব্যারিকেডের রিহার্সাল ছিল, সেটা উৎপল মিশ্রই ডিরেকশন দিচ্ছিল, এবং আমি পরের দিন যখন খুব টাইমলি পৌঁছানোর ব্যবস্থা করলাম, ইয়েতে নামলাম, মালঞ্চ স্টপেজে নামলাম, নেমে হেঁটে আমাদের রিহার্সাল রুমের দিকে এগোচ্ছি, গলিতে দেখলাম প্রচুর লোক। তার আগে থেকে একটা ফিল দেখছিলাম, মনে হচ্ছে যেন একটু বেশি কিরম লোক, বেশি লোক। যাই হোক, গলির মুখে পৌঁছে দেখলাম গলি ঠিক ঠিক করছে লোকে, ফ্লাড লাইট জ্বলছে, তখনও অতটা অন্ধকার হয়নি কিন্তু ফ্লাড লাইট জ্বলছে, ছাঁত করে উঠলো বুকটা। ভিড় ঠেলে ঠেলে ঠেলে ঠেলে এগোলাম, বাড়িটাতে ঢুকলাম। পিয়া দিদিও তখন ইউনিভার্সিটিতে থেকে এসছে আর কি, জাস্ট দুজন দুজনকে দেখলাম, তাকালাম, জড়িয়ে ধরলাম, যা স্বাভাবিক সেটাই হলো।
1: বাংলা নাটকে একটা যুগের অবসান ঘটলো।
0: আমার আর জিজ্ঞেস করার সুযোগ হয়নি যে উৎপল মিশ্র তোমার গলাটা চিনতে পারলাম না কেন ফোনে।
1: আচ্ছা, এবার আমি আপনাকে যে প্রশ্ন করব সেটা হলো আমাদের আকাশবাণী কেন্দ্রিক, আকাশবাণীর সঙ্গে আপনার সম্পর্ক, মানে আকাশবাণীতে আপনার আশা বা আকাশবাণীতে কাজ করার অভিজ্ঞতা, এবং সেটা কবে থেকে?
0: আকাশবাণী তো আমাদের বাড়ি না, আরেকটা বাড়ি। এই বাড়িটার সঙ্গে আমার আত্মীয়তা বললেও কমই বলা হয়, বাড়ি তো বাড়ি, বাড়ির সাথে কি আর আত্মীয়তা হয়, বাড়ি তো বাড়ি হয়, মানে যে স্বাচ্ছন্দ্য যে এটা হয় সেটা তো আর কোথাও হয় না। তো সেই আকাশবাণীর সঙ্গে আমার আজকের যে হৃদ্যতা, যে জায়গা, যে গর্ববোধ, যে মান অভিমান কখনো হয়নি তা নয়, সেও হয়েছে, এই যে অসম্ভব রকমের দাবি এই বাড়িটার কাছে, এই প্রতিষ্ঠানটার কাছে, সেটার শুরু হয়েছিল আমি যখন ক্লাস 12 পরীক্ষা দেব তার আগ আগটাতে। তাই আমার সত্যি একটা ভীষণ রকম ভাবে কি বলবো পাওয়া জীবনের, যে আমার এখানেও মা বাবাই পথিকৃত, মা ড্রামা সেকশনের অ্যাপ্রুভড আর্টিস্ট, বাবা যাত্রারে অ্যাপ্রুভড ছিলেন। তো সেই সূত্রে আকাশবাণীর সঙ্গে একটা যোগাযোগ তো ছিলই, একটা মানে শুনতাম গল্প, মার কাছে গল্প শুনেছি যে শোভনলাল দার প্রোডাকশন, শোভনলাল মুখোপাধ্যায় তার প্রোডাকশন, এবং সব স্টলওয়ার্ডসরা অভিনয় করছেন সেখানে, শুক্লা বন্দ্যোপাধ্যায় আছেন, শোভনলাল দা নিজেও বোধ হয় ছিলেন, আরো কারা কারা এরকম আর কি, বোধ হয় দেবাশিস দা ছিলেন নাকি আরেকজন কে ছিল, এক্ষুনি আমি মনে করতে পারছি না। শুক্লাদির কথা মনে আছে, শোভনলাল দার কথা মনে আছে, শোভনলাল দার প্রোডাকশন ছিল এটা আমার মনে আছে, এবং সুনীল গাঙ্গুলির একটা কোনো গল্প নিয়ে ছিল। এবার সেই স্ক্রিপ্ট এত বড় হয়ে গিয়েছিল যে সেটাকে এডিট করার দরকার ছিল, কিন্তু শোভনলাল দা হয়তো বুঝতে পারেননি বা সময় হয়নি, কিছু একটা হয়েছিল আমি জানি না। মার কাছে শুনেছিলাম যে অন রেকর্ডিং সেটা এডিট হচ্ছে, শোভনলাল দা বলছেন যে পাঁচের পাতা থেকে চার পাতা ফেলে দিন, মারা হাতে স্ক্রিপ্ট নিয়ে এরকম নিট পাঁচ পাতা থেকে গুনে গুনে চারটে পাতা, মানে 5, 6, 7, 8 পাতা ফেলে দিলেন, এবার ওই যে 4 পাতা আর 9 পাতা, 4 নম্বর পাতায় শেষ করেছেন আর 9 নম্বর পাতা, ওই যে লিঙ্কিংটা সেটা ওইসব এরকম তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা ওটা ওনারা করে নিয়েছেন,
1: নিজেরাই
0: করে নিচ্ছেন অন স্পট, সেরকম ভাবে রেকর্ডিং হচ্ছে। তো এইসব শুনেছি গল্প, গায়ে কাঁটা দেওয়া গল্প, মানে একটা অ্যাডভেঞ্চার, এটা একটা অসাধারণ একটা গল্প। তো এইসব শুনে শুনে এগুলো তো আমাকেও করতে হবে না, এগুলো না করলে তো জীবন বৃথা, তার জন্য আকাশবাণী আসতে হবে। আকাশবাণী এলাম ক্লাস 12 আগে আগে, অডিশনের ফর্ম নিয়ে গেলাম, ফর্ম নিতে যখন এলাম তখন জগন্নাথ বসু, জগন্নাথ দা ছিলেন, আমাকে জিজ্ঞাসাবাদ করছেন তুমি কে, কোন গোত্রের জীব। তো সেখানে মা বাবার নাম এলো, জগন্নাথ বললেন ও তুমি রত্নাদির মেয়ে? বললাম হ্যাঁ। তখন বললেন যে তুমি তোমার মায়ের মতো অভিনয় পারো, মায়ের মতো অভিনয় করতে পারো? তখন আমি উত্তর দিয়েছিলাম যে এ ধৃষ্টতা করতে পারি না যে আমি আমার মার সমকক্ষ অভিনেত্রী। তো সেটা শুনে উনি খুব আহ্লাদিত হয়েছিলেন, কারণ উনি জানতেন যে আমি ইংলিশ মিডিয়ামে। ও তার আগে বোধ হয় আমার ঠিকুজিকুলুজি যখন নিচ্ছিলেন তখন জিজ্ঞাসাবাদ করেছিলেন যে আমি কোথায় পড়ি কি পড়ি, তো তাদের জানতে পেরেছিলেন যে আমি ইংরেজি মিডিয়ামে পড়েছি।

0: আর এই আমি
1: একদম প্রথম নাটক,
0: প্রথম নাটক। সেই অভিজ্ঞতার মধ্যে অবভিয়াসলি তৃপ্তি মিত্রর কথাই প্রথম আসবে, যিনি এরকম আর কি, যে একদম আমিও টাইমের আগেই এসেছিলাম, কিন্তু তারও আগে উনি এসে পৌঁছে গেছিলেন রিহার্সালে। তখন তো আগে একদিন রিহার্সাল হতো, রেকর্ডিং এর একটা দিন আলাদা হতো, রিহার্সালের দিনও উনি আগে এসে পৌঁছে গেছিলেন। আর যেদিনকে আমাদের রেকর্ডিং, সেদিনও আমি হারাতে পারিনি ভদ্রমহিলাকে, সেদিনও আগে এসে পৌঁছে গেছিলেন। স্বভাবতই ওনাকে প্রণাম করেছিলাম, সবাইকেই করেছিলাম, নীলাদ্রি শেখর বসুকেও করেছিলাম, গৌরীশঙ্কর পাণ্ডাকেও করেছিলাম, ওনাকেও করেছিলাম। এত মিষ্টি একজন মানুষ, আমাকে বললেন উমা কি মিষ্টি, দেখো প্রণাম করছি। হ্যাঁ আজকে তো আসলে আমার প্রথম রেকর্ডিং। তাই বলে ও তাই, আজ তোমার প্রথম রেকর্ডিং? আমি বললাম হ্যাঁ, এটা আমার প্রথম নাটক। তারপরে তো আমরা অভিনয় করলাম, মানে তৃপ্তি মিত্র আমার মা, নীলাদ্রি শেখর বসু আমার বাবা, গৌরীশঙ্কর পাণ্ডা আমার কলেজের প্রিন্সিপাল। মা বাবার মধ্যে একটা গন্ডগোল আছে, চলছে, সিঙ্গেল পেরেন্টিং, বিবাহ বিচ্ছেদ, এরকম যে ক্রাইসিস যেগুলো তৈরি হয় সেটা নিয়ে নাটকটা ছিল আর কি। মজার গল্প হচ্ছে যে তখন আমার বয়স অল্প, তো তখন আমার একটা মানে সদ্য সদ্য প্রেমের গল্প আর কি। তো আমার তখন নাটক তো ডেফিনেটলি মানে এটা তো আমার কাছে একটা মস্ত বড় গল্প, কিন্তু বয়সোচিত কারণে বোধ হয় ওই মানে আমি রেকর্ডিংটা করে দেখা করতে যাব,
1: দেখা করতে যাবেন।
0: এবার দেখা করতে যাব, তখন তো আর এইসব ফোন টোন যেরকম বললাম এরকম ছিল না, আগে ঠিক হয়ে আছে, এবং ওই সময় যা দাঁড়াবো। এবার আমার তো অতটাও আইডিয়া নেই যে কতটা সময় লাগতে পারে, একটা মোটামুটি আইডিয়া করে মা বাবার কাছ থেকে শোনা জানার থেকে একটা আইডিয়া করে বলেছি। এবার তো ভিতরে ভিতরে তারা যে করে হোক আমাকে তো যেতে হবে। যাই হোক, আমার পার্টটা হয়ে গেল এবং আমি এত অসভ্য, পরে মনে হয়েছে যেটা না এটা মানে সত্যি হাসির বিষয় নয়, এটা চূড়ান্ত অসভ্যতাই করেছি আমি, যে ওই রকম স্টলওয়ার্ডসরা সব রয়েছেন তখনও রেকর্ডিং করছেন, আর আমার যেহেতু তারা ছিল, আমি ভীষণ মেটিকুলাসলি বাড়িতেও বোধ হয় ভালো করে পড়াশোনাটা করেছিলাম, হোমওয়ার্কটা করেছিলাম, সে কারণে আমি একটাকে সব হয়ে গেছিল আর কি। আমি নির্মল গুহ প্রডিউসার ছিলেন, তাকে আমি বললাম আমি তাহলে যাই, উনি বললেন যাবে, আচ্ছা। উনিও ভাবতে পারেননি হয়তো, উনিও আর কি আচ্ছা ঠিক আছে চলে যাও, তোমার তো হয়ে গেছে ঠিক আছে চলে যাও। এবং তৃপ্তি মিত্র ভীষণ মিষ্টি করে বললেন ওমা কি সুন্দর, দেখো প্রথম রেকর্ডিং একটাও হলো না,
1: রিটেক হলো,
0: হ্যাঁ রিটেক হলো না। আমি একটু ক্যামেরার মতো হাসলাম টাসলাম, কিন্তু ধেই ধেই করতে করতে বেরিয়ে গেলাম। আজও মনে হয় যে সেটা ভারী অসভ্যতা হয়েছিল আমার, এটা অত্যন্ত অসৌজন্যমূলক একটি কাজ হয়েছিল, বয়সের ধর্মে কল নড়ে আমাকে দিয়ে এই অসভ্যতাটা করিয়েছিল। এটা বলে বোধ হয় আমি কিছুটা আসলে আমার ওই পাপস্খালন করার চেষ্টা করছি আর কি।
1: আপনার এতদিনের মঞ্চ জীবন আর থিয়েটার যাপনে সেই পাপস্খলন নিশ্চয়ই হয়ে গেছে, সময় আর বেশি নেই, কিন্তু যাওয়ার আগে আপনার গলায় থিয়েটারের একটি গান শুনে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব।
0: বাবু পান খাওয়াবে, বাবু গাল রাঙাবে, বাবু পান খাওয়াবে, বাবু গাল রাঙাবে, এক পয়সায় পাতা পান দু পয়সা শুন, এক পয়সায় পাতা পান দু পয়সা শুন, তিন পয়সা যেমন তেমন সারে সোটে খুন, আমার পানের এমন গুণ।
1: অসাধারণ অসাধারণ দিদি, আপনাকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার বাড়িতেই আপনি এসেছেন,
0: ধন্যবাদ,
1: একেবারেই তাই, ভালো থাকবেন।
0: হ্যাঁ, আমাকে বলার জন্য, এসো চারদিকে গপ্প করি তোমার সঙ্গে, সেটার জন্য আমি ভীষণ আনন্দিত আপ্লুত বলে আজকে আমি এখান থেকে যাব।
1: ধন্যবাদ।
2: শুনলেন অনুষ্ঠান নান্দনিক, আজকের অতিথি ছিলেন মঞ্চাভিনেত্রী নীলাঞ্জনা বিশ্বাস, তাঁর সঙ্গে কথা বললেন স্পন্দন দাস।
3: শেষ হল অনুষ্ঠান নান্দনিক, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ব্যান্ডের গান। প্রথম গান কায়া ব্যান্ডের, অরিন্দম এর কথায় এবং পুলকের সুরে।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গতে শুনছেন ব্যান্ডের গান, পরের গান ডিঙ্গা, ব্যান্ডের ঝিরিঝিরি বৃষ্টি।

পাঁচ মিটারে 594 কিলোহার্টজ এ মিডিয়াম ওয়েভে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন ব্যান্ডের গান। এর পরের গান মাইলস ব্যান্ডের।

ব্যান্ডের গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান সংবাদ একটু পরেই।

আপনারা টিউন করেছেন 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজে মিডিয়াম ওয়েভে, আর শুনছেন আকাশবাণী মৈত্রীর রবিবারীয় দ্বিতীয় অধিবেশনে কথায় গানে অনুষ্ঠান। আর স্টুডিওতে আপনাদের সঙ্গে আমি মৈত্রীবন্ধু ধীমান চক্রবর্তী। এই অনুষ্ঠানকে মূলত সাজানো হয়েছে কিছু কথা এবং কিছু গান দিয়ে, এবং অবশ্যই তা আধুনিক কিংবা চলচ্চিত্রের গানের ছোঁয়াচ থেকে বাঁচিয়ে। গানের বৈচিত্র্যতার সম্ভার থেকে যেসব গান নিয়মিতভাবে শোনা যায় না অথবা শোনানোর নির্দিষ্ট সময়সীমাও নিবন্ধীকৃত করা নেই, তেমনই সব গানের সম্ভারে সাজানো হয়েছে এই অনুষ্ঠান কথায় গানে, প্রতিদিন রাত 9টায় শুধুমাত্র আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

আজকের এই অনুষ্ঠানে প্রথমে যে গানটি শুনলেন তা প্রকৃতিগতভাবে কীর্তন। কীর্তন এক সংস্কৃত শব্দ, ভারতীয় ধর্মে বিশেষ করে যার অর্থ ধারণা বা গল্পের বর্ণনা বা আবৃত্তি করা। ধর্মীয় সাধন ভাবধারাকে এক অর্থে বোঝায় যা আধ্যাত্মিক ধর্মীয় ধারণার বর্ণনা বা ভাগ করা বা আবৃত্তি সঙ্গীতের রূপকেও এই শব্দ দ্বারা বোঝানো যায়। মূলত দেবদেবীর নাম, গুণাবলী, কীর্তি কাহিনী এই সম্বন্ধিত গান হল কীর্তন। এ গানের প্রকৃত উৎস হল প্রখ্যাত সংস্কৃত পণ্ডিত জয়দেব রচিত গীত গোবিন্দম। গানটি শুনলেন যার কণ্ঠে, তিনি ছিলেন পদাবলী কীর্তন ঘরানার সঙ্গীতের একজন প্রথিত যশা শিল্পী তথা বাঙালি ভারতীয় গায়িকা এবং সঙ্গীত শিক্ষিকা। নাম অবশ্যই আমাকে আর বলে দিতে হবে না, তিনি গীতশ্রী ছবি বন্দ্যোপাধ্যায়। অনেক গানের অ্যালবামের সঙ্গে তাঁর রয়েছে রামপ্রসাদী, দ্বিজেন্দ্রগীতি, কান্তগীতি, অতুলপ্রসাদী, শ্যামসঙ্গীত ইত্যাদি নানান ঘরানার গান। নেপথ্য সঙ্গীত শিল্পী হিসেবে তিনি চলচ্চিত্রে প্রায় ৪০টির মতো ছবিতে কণ্ঠদান করেছেন। উল্লেখযোগ্য শ্রীকৃষ্ণ চৈতন্য, নীলাচলে মহাপ্রভু, রাইকমল, পণ্ডিত মশাই প্রমুখ। ১৯৫৫ সালে তিনি বেঙ্গল মোশন পিকচার্স পুরস্কার লাভ করেন। ১৯৮৬ সালে ভূষিত হন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে। গীতশ্রী সম্মানজনক পুরস্কারেও তিনি ভূষিত হন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট প্রদান করে। শুনেনব তাঁরই কণ্ঠে আরও একটি গান, কীর্তন এবং গীতশ্রী ছবি বন্দ্যোপাধ্যায় একে অপরের পরিপূরক বা বলা যায় অঙ্গাঙ্গীভাবে জড়িত।

আকাশবাণী মৈত্রী দেশ বিদেশের খবর বিশ্ব পরিক্রমা নিয়ে আপনাদের সঙ্গে সঞ্জয় দত্ত, আমার সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকের শিরোনাম, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের সাঁকরাইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন, জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন, সমবায় ভারত ট্যাক্সি প্রকল্পের বাস্তবায়নে

0: কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমঝোতা পত্র স্বাক্ষরিত।
1: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করলেন অমিত শাহ। রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশি সক্ষমতা বৃদ্ধি এবং মাদক পাচার রোধে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ।
0: সংসদের বাদল অধিবেশন আগামীকাল থেকে শুরু হচ্ছে। সরকারের ডাকে আজ সর্বদলীয় বৈঠক। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার অংশগ্রহণের প্রতিবাদে বিরোধী দলগুলির প্রতীকী ওয়াকআউট ও পরে ফের যোগদান।
1: মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া ও রোমানিয়া ত্রিদেশীয় সফরে রওনা হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
0: ভারত সফরে জাঞ্জিবারের প্রেসিডেন্ট ডক্টর হুসেন আলী মৈনি উপরাষ্ট্রপতি ও বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ।
1: জম্মু কাশ্মীরে প্রবল বর্ষণে ভূমিধ্বস ও আকস্মিক বন্যায় অন্তত 11 জনের মৃত্যু, নিখোঁজ 7। নাগাল্যান্ডেও দুর্যোগে অন্তত 4 জনের মৃত্যু।
0: পশ্চিম এশিয়ায় সংকট ফের ঘনীভূত। ইরানে ব্যাপক বিমান হামলা, মার্কিন বায়ুসেনার পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের।
1: ইয়েমেনের উপকূল থেকে তানজানিয়ার ট্যাঙ্কার ছিনতাই সোমালি জলদস্যুদের, 15টি শিশু সহ 67 জনকে উদ্ধার।
0: ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব। বিশ্বকাপ ফুটবল ফাইনালে আজ রাতে মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন।
1: প্রথম ভারতীয় হিসেবে জাপান ওপেন ব্যাডমিন্টনের খেতাব জিতে ইতিহাস গড়লেন পিভি সিন্ধু। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন।
0: আসছে বিস্তারিত খবরে। আজ প্রথমেই দেশের খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ ভার্চুয়ালি পশ্চিমবঙ্গে হাওড়ার সাঁকরাইলে দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি আমুলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন। রাজ্য সফরের শেষ দিনে নিউটাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অমিত শাহ বলেন, বিশ্বের শ্রেষ্ঠ এই সমবায় দেশে দুগ্ধ শিল্প ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে বিপ্লব এনেছে। 700 কোটি টাকা বিনিয়োগে বাংলায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র স্থাপিত হতে চলেছে। শ্রী শাহ বলেন, বাংলাকে তার পুরনো স্থান ফিরিয়ে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। 700 কোটি টাকা বিনিয়োগে এই নতুন প্রকল্পের ফলে 2,50,000 পশুপালক উপকৃত হবেন। দেশের ঘরে ঘরে মিষ্টি দই পৌঁছে যাবে।
2: কোঅপারেটিভ আন্দোলন মে ইস দেশ কে অসংগঠিত কৃষি ক্ষেত্র কো সংগঠিত করনে কি ক্ষমতা হ্যায়। মে অমুল কা হি উদাহরণ দেনা চাহতা হু। আজ জিনোনে ইয়াহা পর ইতনা বড়া কাম কিয়া হ্যায়, আজ ও বিশ্ব কি নম্বর এক কোঅপারেটিভ সোসাইটি বনি হোজ। 3 করোড় লিটার দুধ কা প্রসেসিং হামারা অমূল আন্দোলন করতা হ্যায়।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ট্যাক্সি চালকদের ক্ষমতায়নে সমবায় ভারত ট্যাক্সি প্রকল্পের বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে।
2: হমনে ট্যাক্সি ড্রাইভার কি জগে সারথী কা কনসেপ্ট লঞ্চ কিয়া হ্যায়, সারথী কো হি কম্পানি কা মালিক বনাকর এক কোঅপারেটিভ ভারত ট্যাক্সি কি স্থাপনা কি। আজ বঙ্গাল মে জো ট্যাক্সি চলতি হিসো ভারত ট্যাক্সি কে সাথ আজ ইসকা এমওইউ কিয়া গয়া হ্যায়। ইসে ইসে বঙ্গাল কে কিসি ভি সারথী কো ট্যাক্সি ড্রাইভার নাই বননা পড়েগা, ও আপনি গাড়ি কা ভি মালিক হোগা আর ভারত ট্যাক্সি কম্পানি কা ভি মালিক হোগা, মুনাফা সিধা উসকে ইয়াহা সে জায়েগা।
0: এর আগে শ্রী শাহ জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করেন। ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর যথাযথ ব্যবহারের মাধ্যমে ভারতীয় ভাষাগুলিকে সমৃদ্ধ ও সুরক্ষিত করার আহ্বান জানান তিনি। দেশের ভবিষ্যৎ গঠনে গ্রন্থাগারের ভূমিকার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যথাযথ ভাষা শিক্ষা না হলে দেশের প্রকৃত সংস্কৃতি আত্মস্থ করা কোনোভাবেই সম্ভব
2: নয়। মেরে সামনে বেঠে হুয়ে বিদ্যার্থী বচ্চে, ভাষা শব্দ সে বনতি হ্যায়, শব্দ ভাব সে উৎপন্ন হতা হ্যায়, আর ভাষা সে সংস্কৃতি বনতি হ্যায়, সংস্কৃতি কি অভিব্যক্তি হতি হ্যায়। এই যাত্রা কো নহি জানেঙ্গে তব তক ইস দেশ কা সাংস্কৃতিক পুনরুদ্ধার হো হি নহি সকতা।
1: অনুষ্ঠানে শ্রী শাহ সমবায় দপ্তরের পোর্টাল WBERCS এরও সূচনা করেন। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আওতায় 9টি জেলায় 1400 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন 14টি গুদাম ঘরের শিলান্যাস করেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনা এবং কোচবিহারে 100 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন 2টি গুদামের উদ্বোধন করেছেন। 11টি নবগঠিত বহুমুখী গ্রামীণ সমবায় সমিতির প্রতিনিধির হাতে শংসাপত্র তুলে দেন এদিন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, এই নতুন প্ল্যান্ট চালু হলে রাজ্যে শ্বেত বিপ্লবের পাশাপাশি বাংলার মিষ্টি দইয়ের বাণিজ্য

0: এই প্রসারে মিষ্টি বিপ্লব শুরু হবে।
1: আজকের এই প্ল্যান আমাদের হাওড়া জেলার ধুলাগড়ে সাকলাইলে তার ভূমি পূজনের মধ্য দিয়ে শুরু হবে এবং শ্বেত বিপ্লবের সঙ্গে মিষ্টি বিপ্লব শুরু হয়ে যাবে। অর্থাৎ মিষ্টি দই শুধু পশ্চিমবঙ্গের প্রিয় খাদ্য থাকবে না, গোটা ভারতেও ছড়িয়ে পড়বে।
2: অমিত শাহ আজ কলকাতায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্য সচিব, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং পশ্চিমবঙ্গ সরকারের শীর্ষ আধিকারিকরা। বৈঠকে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং পুলিশি সক্ষমতা আরও শক্তিশালী করতে অমিত শাহ একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। গ্রামীণ এলাকায় মহিলাদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তিনি উইমেন আউটরিচ প্রোগ্রাম চালুর নির্দেশ দেন। নিয়মিত সরকারি আধিকারিকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে গ্রামীণ মহিলা ক্ষমতায়নের উপর জোর দেন তিনি। এই সংক্রান্ত প্রয়োজনে রাজ্য সরকার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করতে পারে বলে তিনি জানান। পশ্চিমবঙ্গ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, পরিকাঠামোর উন্নয়ন এবং অত্যাধুনিক সুবিধা গড়ে তোলার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রাজ্য পুলিশের আধুনিকীকরণ এবং পরিষেবা ব্যবস্থার উন্নয়নের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে বলে অমিত শাহ আশ্বাস দেন। তিনি জানান, জাতীয় গড়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পুলিশ বাহিনীর জনবল বাড়ানোর লক্ষ্যে ক্যাডার কাঠামোর পূর্ণাঙ্গ পর্যালোচনা করা হবে এবং পুলিশ জেলার সংখ্যা পুনর্নির্ধারণ করা হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমস্ত শূন্যপদ পূরণ, প্রশিক্ষণ ব্যবস্থার মূল্যায়ন, ধাপে ধাপে সিভিক ভলান্টিয়ারদের উপর নির্ভরতা কমানো এবং কনস্টেবল নিয়োগে অগ্রাধিকার দেওয়ার বিষয়েও জোর দেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগেকার বামপন্থী চরমপন্থা প্রভাবিত এলাকায় স্থাপিত নিরাপত্তা শিবিরগুলির এক তৃতীয়াংশকে জনসেবা কেন্দ্রে রূপান্তরিত করা হবে, যাতে সাধারণ মানুষ সহজে সরকারি পরিষেবা পেতে পারেন। এছাড়া সাইবার নিরাপত্তা ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি, মাদক পাচার রোধে নিয়মিত সমন্বয় বৈঠকের আয়োজন এবং কলকাতার জন্য একটি সমন্বিত বন্যা ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়। রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স, অ্যান্টি টেররিস্ট স্কোয়াড এবং ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির আদলে একটি স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উপরেও গুরুত্ব আরোপ করা হয়। রাজ্যের সীমান্তবর্তী এলাকায় সরকারি জমিতে অবৈধ দখলদারি উচ্ছেদের জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
0: সংসদের বর্ষাকালীন অধিবেশন আগামীকাল শুরু হবে, চলবে আগামী মাসের 13 তারিখ পর্যন্ত। সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রাক্কালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে আজ সংসদ ভবনে সর্বদলীয় বৈঠক বসে। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভায় লিডার অব দ্য হাউস জগৎ প্রকাশ নাড্ডা, সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, ড এল মুরুগান, জেডিইউ নেতা সঞ্জয় ঝা, টিডিবি নেতা লাভু শ্রীকৃষ্ণ দেবরায়লু, সমাজবাদী পার্টির নেতা ধর্মেন্দ্র যাদব সহ 40টি রাজনৈতিক দলের 50 জনের বেশি নেতা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শুরু হবার পরপরই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই এর অংশগ্রহণের প্রতিবাদে বিরোধী দলগুলো সভা থেকে প্রতীকী ওয়াক আউট করে। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিকদের জানান, কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, জেএমএম, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি সহ সকল বিরোধী জোট প্রতিবাদের অংশ হিসেবে ওই বৈঠক থেকে বেরিয়ে আসে। তার অভিযোগ, সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণকারী NCPI কোন স্বীকৃত সংসদীয় দল নয়।
3: Today the entire opposition, all parties have all walked out, all party meeting in protest because NCPI, which is an unrecognized party, these so-called rebel 20 MPs, their merger has not been approved by the speaker.
0: প্রতিবাদ জানানোর পর কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, সিপিআইএম নেতা জন ব্রিটাস, জেএমএম এর মহুয়া মাঝি এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র সহ বিরোধী দলের সদস্যরা পুনরায় বৈঠকে যোগ দেন। এদিকে এনসিপিআই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় সভায় প্রতিবাদ করার জন্য বিরোধী দলগুলোর তীব্র সমালোচনা করে বলেছেন, এনডিএতে এনসিপিআই এখন দ্বিতীয় বৃহত্তম দল। শ্রী কিরেন রিজিজু সমস্ত রাজনৈতিক দলকে সংসদের সুষ্ঠু কার্যকারিতা নিশ্চিত করতে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি গঠনমূলক আলোচনায় অংশ নেবার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন যে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য বিঘ্ন ঘটানোর পরিবর্তে অর্থপূর্ণ বিতর্ক অপরিহার্য।
4: There are various demands by various political parties for discussion. We have said that let parliament function smoothly. Exactly what are the issues to be discussed? That has to be decided in the business advisory committee.
2: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশ সফরে আজ রওনা হয়েছেন। বিদেশমন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিবি জর্জ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান, এ মাসের 25 তারিখ পর্যন্ত এই সফর চলবে। এই প্রথম।

0: কোনো ভারতীয় রাষ্ট্রপতি মলদোভা প্রজাতন্ত্র এবং উত্তর ম্যাসিডোনিয়ায় সরকারি সফরে যাচ্ছেন, তিন দশক পর কোনো ভারতীয় রাষ্ট্রপতি রোমানিয়ায় সফর করবেন। মলদোভা এবং রোমানিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর মনোজ কুমার মহাপাত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই দুই দেশ সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। প্রসার ভারতীকে ডক্টর মহাপাত্র বলেন, ভারত ও মলদোভার মধ্যে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। রাষ্ট্রপতির এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে বিস্তৃত অংশীদারিত্বে উন্নীত করবে বলে তাঁর আশা। তিনি বলেন, রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের এক গুরুত্বপূর্ণ অংশীদার। ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ফলে আগামী সময়ে দ্বিপাক্ষিক অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেন।
1: It is the first ever visit by any Indian president to Moldova. Similarly, when we talk about Romania, and it would be basically in the more than 3 decades. So given that importance, it is historic. Both the countries and the leaders with the leadership, we would be very much happy to review our existing bilateral relationship. We would be also identifying the key areas. In fact, Honorable President is accompanied by a strong business delegation. Similarly, Honorable President would be visiting the parliament in Romania as well as Moldova, which would help us strengthen the parliamentary relationship.
2: জাঞ্জিবারের প্রেসিডেন্ট এবং রেভলিউশনারি কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর হুসেন আলী মুইনি আজ নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করেন। জাঞ্জিবার তানজানিয়ার একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, এর নিজস্ব সংবিধান, রাষ্ট্রপতি, আইনসভা এবং পতাকা রয়েছে। বৈঠকে দুই নেতা ভারত তানজানিয়ার সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন জানান, এই বৈঠক ভারত তানজানিয়ার দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব এবং শতাব্দী প্রাচীন সামুদ্রিক, সাংস্কৃতিক ও জনগণের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা ভারত জাঞ্জিবারের বিশেষ সম্পর্ককে আরও দৃঢ় করেছে। তিনি বলেন, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, সহযোগিতা, পর্যটন, নীল অর্থনীতি, শিক্ষা, প্রযুক্তি ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে। ড. মুইনি চেন্নাইয়ের আইআইটি মাদ্রাস ক্যাম্পাস সফর করে সন্তোষ প্রকাশ করেন এবং আইআইটি মাদ্রাসের জাঞ্জিবার ক্যাম্পাস প্রতিষ্ঠায় ভারতের সহযোগিতার প্রশংসা করেছেন। তিনি জল প্রকল্প, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর বৃত্তি এবং ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন প্রশিক্ষণ কর্মসূচিতে ভারতের সহযোগিতারও ভূয়সী প্রশংসা করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের আমন্ত্রণে প্রেসিডেন্ট মুইনি বর্তমানে 4 দিনের সরকারি সফরে ভারতে রয়েছেন। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী এবং মন্ত্রী ও শীর্ষ সরকারি আধিকারিকদের সমন্বয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিদেশ মন্ত্রক জানিয়েছে, দক্ষিণী বিশ্বের অংশীদার হিসেবে ভারত ও তানজানিয়ার মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। নানা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা ক্রমশ শক্তিশালী হয়েছে। এই সফরের মাধ্যমে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে নতুন গতি সঞ্চার হবে বলেও আশা করা হচ্ছে।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ জাঞ্জিবার সংযুক্ত প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি এবং রেভলিউশনারি কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর হোসেন আলী মইনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে ডক্টর জয়শঙ্কর বলেন, বৈঠকে তাঁরা উচ্চশিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, জল সরবরাহ, স্বাস্থ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি ও অন্যান্য ক্ষেত্রে ভারত ও তানজানিয়ার মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, আইআইটি মাদ্রাসের জাঞ্জিবার ক্যাম্পাসটি আফ্রিকার শিক্ষা ও উন্নয়নের অগ্রাধিকারের ক্ষেত্রে ভারতের ঘনিষ্ঠ অংশীদারিত্ব এবং দীর্ঘস্থায়ী অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
2: জম্মু কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চের সীমান্তবর্তী জেলাগুলিতে আজ ভোরে প্রবল বর্ষণের জেরে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত 11 জন নিহত এবং আরও 7 জন নিখোঁজ হয়েছেন বলে খবর। পুঞ্চ জেলার সুরানকোট তহসিলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, উদ্ধার অভিযান চলেছে। উপরাজ্যপাল মনোজ সিনহা পরিস্থিতি পর্যালোচনা করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে ত্রাণ ও সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও তার দিল্লি সফর সংক্ষিপ্ত করে আজ জম্মুতে ফিরে যান। প্রবল বৃষ্টিতে রাজৌরি এবং পুঞ্চের সীমান্তবর্তী জেলাগুলিতে জনজীবন বিপর্যস্ত। আবহাওয়া দপ্তর 23 জুলাই পর্যন্ত জম্মু কাশ্মীর জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে।
0: নাগাল্যান্ডের বেশ কয়েকটি জেলাতেও প্রবল বর্ষণের জেরে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া গেছে। মন জেলায় 9 জনের মৃত্যু হয়েছে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যুগ্ম প্রধান জনি রুয়াংমেই আকাশবাণীকে জানিয়েছেন, 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। নাগিনী মোড়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া 4 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী নেইফিউরিও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নিহতদের নিকট আত্মীয়দের 4 লক্ষ টাকা এবং প্রত্যেক আহত ব্যক্তিকে 74,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ওখা এবং মুকোকুচুং জেলা থেকেও ভূমিধসের খবর পাওয়া গেছে। আবহাওয়া দপ্তর রাজ্যের সমস্ত জেলার জন্য আগামীকাল পর্যন্ত কমলা সতর্কতা জারি করেছে।

0: এবার বিদেশের খবর।
1: পশ্চিম এশিয়ার সংকট ফের ঘনীভূত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান নতুন করে শুরু হওয়া সামরিক সংঘাত আজ অষ্টম দিনে পড়েছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ অব্যাহত। মার্কিন সেনাবাহিনী আজ ইরানে বিমান হামলা চালিয়েছে। জর্ডনে মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে ওয়াশিংটন জানিয়েছে। হামলায় লক্ষ্যবস্তু করা হয়। এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের উপকূলীয় নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামুদ্রিক সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুদ কেন্দ্রগুলিতে হামলা চালানো হয়। অভিযানে এই প্রথমবার সরাসরি ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থার অন্যতম প্রধান শক্তিকেন্দ্র হিসেবে পরিচিত এই বাহিনী দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের নিয়ন্ত্রণ করে। মার্কিন অভিযানে ইরানের সামরিক ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনও প্রকাশ করেনি তেহরান। তবে আইআরজিসির দাবি, ইরানের আহবাজ অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন ভূপতিত হয়েছে। ইরানের খাতাম আল আনবেনিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রাসনের লক্ষ্যে যে কোনো পদক্ষেপ নিলে ইরানের সশস্ত্র বাহিনী তার ধ্বংসাত্মক জবাব দেবে। ইরান হামলার পরিধি আরও বাড়ানোর হুমকিও দিয়েছে। এর জেরে সংযুক্ত আরব আমিরশাহী সতর্কবার্তা জারি করেছে। এদিকে কুয়েতে সেনাবাহিনী ইরানের সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় আজ সকালে আবারও দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।
0: রাশিয়ার রাতভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিভে একজন নিহত এবং 16 জন আহত হয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি অনুযায়ী রাশিয়া 41টি ক্ষেপণাস্ত্র এবং 125টি ড্রোন হামলা চালিয়েছে। রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই রাজধানী লক্ষ্য করে ছোড়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, এই হামলা ইউক্রেনের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়। পাশাপাশি রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলে অবস্থিত কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম টার্মিনালে দুটি তেল ট্যাঙ্কারে হামলার ফলে সেখানে তেল বোঝাই প্রক্রিয়া আপাতত বন্ধ হয়ে গেছে।
1: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে যেসব দেশ বাণিজ্যিক সম্পর্ক রেখেছে তাদের উপর নিষেধাজ্ঞা জারির জন্য প্রস্তাবিত বিলে ইরানকে অন্তর্ভুক্ত করার পক্ষে সমর্থন জানিয়েছেন এবং রিপাবলিকানদের এই আইনে তেহরানকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন। ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেছেন, রিপাবলিকানদের উচিত রাশিয়া নিষেধাজ্ঞা বিলে ইরানকে অন্তর্ভুক্ত করা। ট্রুথ সোশ্যাল পোস্টে স্যাংশনিং রাশিয়া অ্যাক্টের কথা উল্লেখ করা হয়েছে। এই আইনের লক্ষ্য হল রাশিয়া ও তার সমর্থকদের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ।
0: ইয়েমেনের উপকূল থেকে সন্দেহভাজন সোমালি জলদস্যুরা তানজানিয়ার পতাকাবাহী একটি ট্যাঙ্কার ছিনতাই করে সোমালিয়ার উত্তর পূর্বে বাড়ি অঞ্চলের উপকূলীয় জলসীমায় নিয়ে গেছে। 15 জন শিশু সহ 67 জনকে উদ্ধার করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। নিরাপত্তা সূত্র ও স্থানীয় আধিকারিকরা জানিয়েছেন, ইয়েমেনের মুকাল্লা থেকে যাত্রা শুরুর পর শুক্রবার এমটি আসানা নামের জাহাজটিকে অপহরণ করে পুন্টল্যান্ডের কালুলা উপকূলের কাছে রাখা হয়েছে। 7 জন সশস্ত্র সোমালি জলদস্যু জাহাজটিকে ছিনতাই করে জাহাজে কতজন নাবিক ছিলেন বা কেউ আহত হয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
1: আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের সরাসরি বিমান পরিষেবা সম্প্রসারণ ঘটাচ্ছে। আগামী আগস্ট মাস থেকে ভারতের 17টি শহরের পরিবর্তে 22টি শহরের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালু হবে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের নতুন পরিষেবার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আবুধাবি এয়ারপোর্টসের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা কার্স্টেন নরল্যান্ড এই তথ্য জানিয়েছেন। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস চলতি সপ্তাহে নবি মুম্বাই, ইন্দোর, লখনৌ থেকে আবুধাবির উদ্দেশ্যে সরাসরি বিমান পরিষেবা শুরু করেছে। আগামী মাসে গুয়াহাটি থেকে এই পরিষেবা চালু হবে। কার্স্টেন নরল্যান্ড জানান, ভারত থেকে যাত্রী চলাচল প্রতি বছর 20% বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ভারতীয় যাত্রী সংখ্যা প্রায় 70 লক্ষ। অতিরিক্ত বিমান পরিষেবার চাহিদা অত্যন্ত বেশি হলেও দ্বিপাক্ষিক উড়ান অধিকার সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে পরিষেবা সম্প্রসারণে কিছু বাধা রয়েছে বলে তিনি জানিয়েছেন।
0: এবার খেলার খবর। প্রথমে বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবল ফাইনালে আজ রাতে খেতাব দখলের লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা ও স্পেন। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। একটি প্রতিবেদন,
2: সারা বিশ্বের সঙ্গে ফুটবলের মক্কা কলকাতাতেও ফাইনালকে ঘিরে সাজো সাজো রব। পাড়ায় পাড়ায় ক্লাবগুলিতে জায়ান্ট স্ক্রিন বসানোর কাজ সম্পূর্ণ। বৃষ্টির কারণে সতর্কতায় কোথাও কোথাও লাগানো হয়েছে ত্রিপলের আস্তরণ।

0: বিশ্বকাপ ফাইনালে স্টেডিয়ামের আদলে ক্লাবগুলির সংলগ্ন মাঠে গোলপোস্ট ও ফুটবল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, রাখা হয়েছে মেসি ইয়ামালের কাট আউট। ভারতীয় সময় রাত 12:30 ম্যাচ শুরু হলেও ইতিমধ্যেই অত্যুৎসাহী দর্শকদের ভিড় চোখে পড়ছে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: এদিকে আজ সকালে মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে ইংল্যান্ড ব্রোঞ্জ পদক জয় করেছে। একাধিক রেকর্ডের সাক্ষী থাকল এই ম্যাচ। বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড তৈরি হল এই ম্যাচে। দুদল মিলে মোট 10টি গোল করেছে।
2: দুবারের অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনে খেতাব জয় করেছেন। তিনি ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে জাপান ওপেন খেতাব জিতে ইতিহাস গড়লেন। তিনি আজ ফাইনালে 21-17 ব্যবধানে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আকানে ইয়ামাগুচিকে পরাজিত করেন। দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ধরে চলা শিরোপার খরা কাটিয়ে 31 বছর বয়সী এই খেলোয়াড় সুপার 750 টুর্নামেন্টে জয়লাভ করলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় হিসেবে জাপান ওপেন 2026 মহিলাদের সিঙ্গলসের শিরোপা জয়ের জন্য পি ভি সিন্ধুকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি উল্লেখ করেন, সিন্ধুর এই খেতাব জয় তরুণ ক্রীড়াবিদদের খেলাধুলার শ্রেষ্ঠত্ব অর্জনে অনুপ্রাণিত করবে। এই জয়কে ভারতীয় ব্যাডমিন্টনের জন্য একটি ঐতিহাসিক কীর্তি বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1: লর্ডসে চলতি সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে ইংল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য 388 রানের লক্ষ্য রেখেছে। টসে জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে। 50 ওভারে ইংল্যান্ড 3 উইকেটে 387 রান করে। বেন ডাকেট 141, জ্যাকব বেথেল 91 রান করেছেন। ভারতের পক্ষে প্রসিদ্ধ কৃষ্ণা 2টি, প্রিন্স যাদব 1টি উইকেট নিয়েছেন। শেষ পাওয়া খবরে জানা গেছে ভারত 22 ওভারে বিনা উইকেটে 127 রান করেছে। 3 ম্যাচের সিরিজের ফলাফল এখন 1-1। এবার দৃষ্টিকোণ। দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

রবীন্দ্র নজরুলের পাশাপাশি বাংলা গানের ভাণ্ডারে মণিমাণিক্য দিয়ে ভরিয়ে রেখেছিলেন এক ত্রয়ী, দ্বিজেন্দ্রলাল, অতুলপ্রসাদ, রজনীকান্ত। এদের গানের কথা, সুরের স্বাতন্ত্র্য সৃষ্টি করেছিল আলাদা এক ঘরানা, অনায়াসে চিনিয়ে দিত।

দ্বিজেন্দ্রলাল রায়। কথায় সুরে বাংলা আধুনিক গানের এক আঙ্গিক বলা যেতে পারে তার গানকে। সঙ্গীতে মিশেছে কিছু রাগাশ্রয়ী সুরের ছোঁয়া, আলাদা এক ভারিক্কি, এক মেজাজ। তার সঙ্গে কোথাও বেদনা, কোথাও প্রতীক্ষা, কোথাও প্রেম, কখনো বা রাগের টানের বদলে লঘু মিষ্টি সুরের

পারিবারিক জীবনের শুরুটা যতটাই মধুর, চাকরি জীবনটার ততটাই অস্থিরতায় ভরা। দেশাত্মবোধক সঙ্গীত, নাটক বারবার তাকে এনে দিয়েছে ইংরেজ সরকারের রোষানলে। সরকারি চাকরিতে ঘন ঘন বদলি ভুগিয়েছে তাকে, কিন্তু তার লেখনী সৃষ্টি করে গেছে কালজয়ী রচনা।

0: কবি গীতিকার দ্বিজেন্দ্রলালের সঙ্গে সমানে টেক্কা দিয়েছে নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়, চন্দ্রগুপ্ত, শাহজাহান তার উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে অন্যতম। পড়াশোনা, চাকরি, লেখালেখি সবেতেই কৃতি এই মানুষটি ভেঙে পড়েন তার স্ত্রী সুরবালার মৃত্যুর পর। মানসিক ও শারীরিক দুদিক থেকে শেষ জীবনটা কিছুটা ভোগান্তিতেই রাখে তাকে। মহাসিন্ধু রূপার থেকে ডাক আসে 1913 17 মে।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের সাকরাইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন। জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন। সমবায় ভারত ট্যাক্সি প্রকল্পের বাস্তবায়নে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরিত।
2: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করলেন অমিত শাহ। রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং মাদক পাচার রোধে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ।
1: সংসদের বাদল অধিবেশন আগামীকাল থেকে শুরু হচ্ছে। সরকারের ডাকে আজ সর্বদলীয় বৈঠক। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার অংশগ্রহণের প্রতিবাদে বিরোধী দলগুলির প্রতীকী ওয়াকআউট ও পরে ফের যোগদান।
2: মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া ও রোমানিয়া ত্রিদেশীয় সফরে রওনা হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
1: ভারত সফরে জাঞ্জিবারের প্রেসিডেন্ট ডক্টর হুসেন আলী মুইনি উপরাষ্ট্রপতি ও বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ।
2: পশ্চিম এশিয়ায় সংকট ফের ঘনীভূত। ইরানে ব্যাপক হামলা, মার্কিন বায়ুসেনার পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের।
1: ইয়েমেনের উপকূল থেকে তানজানিয়ার ট্যাঙ্কার ছিনতাই, সোমালি জলদস্যুদের 15 শিশু সহ 67 জনকে উদ্ধার।
2: ফুটবল জোরে কাঁপছে বিশ্ব। বিশ্বকাপ ফুটবল ফাইনালে আজ রাতে মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন।
1: প্রথম ভারতীয় হিসেবে জাপান ওপেন ব্যাডমিন্টনের খেতাব জিতে ইতিহাস করলেন পিভি সিন্ধু। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
2: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন গ্রন্থ পরিচয়।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন গ্রন্থ পরিচয়। আজকের গ্রন্থ শান্তনু বন্দ্যোপাধ্যায় অনুদিত আমার ভারতের স্মৃতি ওটেন। ওটেন সাহেবের লেখা এই বইয়ের অনুবাদ, সে সম্পর্কে আলোচনা এই গ্রন্থের পরিচয় করাচ্ছেন অধ্যাপক সব্যসাচী চট্টোপাধ্যায়।
2: এক ইংরেজের ভারতের স্মৃতি। এডওয়ার্ড ফার্লে ওটেনকে মনে পড়ে? এই প্রশ্ন শুনেই বলবেন মনে আবার পড়বে না, সেই যে সুভাষচন্দ্র বসুর সঙ্গে সংঘাত, প্রেসিডেন্সি কলেজে ওটেন সাহেবের সঙ্গে ছাত্রদের সংঘাতের জন্যই তো

চন্দ্রকে কলেজ থেকে বিতাড়িত হতে হয়েছিল। আর ওই উটেনকাণ্ডের পরেই তো সুভাষচন্দ্র ভর্তি হয়েছিলেন স্কটিশ চার্চ কলেজে। সেই ঘটনা ঘটেছিল 1916 সালে। এত বছর পরে এ কথা বলতে গিয়ে মনে হচ্ছে ওটেনকে আমরা ভারতীয়রা মনে রেখেছি সুভাষচন্দ্রের সঙ্গে তার সংঘাতের কারণে। কিন্তু ওটেন কিভাবে ভারতকে মনে রেখেছিলেন সে কথা জানার উপায়ই বা কি? সত্যি যদি আমরা ওটেনকে চিনতে চাই, ওটেন সম্পর্কে জানতে চাই, তাহলে তার উপায় কিন্তু আছে, আর সেই উপায় করে দিয়ে গেছেন স্বয়ং ওটেন সাহেব। তিনি লিখে গেছেন তার ভারতের স্মৃতি। সে বইয়ের খবর কারুর কারুর জানা থাকলেও দুর্লভতার কারণে তা পড়া সহজ ছিল না। সেই সুযোগটাই মিলেছে সাম্প্রতিককালে। ওটেনের ভারতবাসের স্মৃতি নিয়ে লেখা বইটা বের হয়েছে। বাংলা ভাষীদের কাছে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, তা হল ওটেনের বইটা বের হয়েছে বাংলা ভাষায়। সাধু বাংলায় বইটি অনুবাদ করেছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। ওটেন তার ভারতবাসের জীবনকে তিনটে পর্বে ভাগ করেছেন। প্রথম পর্ব কলকাতার প্রেসিডেন্সি কলেজকে ঘিরে, 1909-18 অক্টোবর থেকে 1916-15 সেপ্টেম্বর পর্যন্ত তিনি ছিলেন সেখানে, ছিলেন ইতিহাসের শিক্ষক। 1916-16 সেপ্টেম্বর চলে যান পাঞ্জাবে, যোগ দেন ব্রিটিশ রাজের অশ্বারোহী বাহিনী প্রভিন্স হর্সে, পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে জলন্ধরে এবং সেন্ট্রাল প্রভিন্সের সাগর স্টাফ ট্রেনিং কলেজে। তৃতীয় পর্বের সময়সীমা 1919 থেকে 1930, তার মধ্যে শেষের দুবছর তিনি ছুটিতে ছিলেন। আর এই পর্বে তিনি অনেক দায়িত্ব সামলেছিলেন। ভারতীয় শিক্ষা দপ্তরের অধীনে নানান পদে কাজ করেছিলেন ওটেন। ছিলেন কলেজের অধ্যক্ষ, শিক্ষা দপ্তরের সহনির্দেশক এবং পরে নির্দেশক, হয়েছিলেন বাংলার আইনসভার পরিষদের সদস্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট এবং সিন্ডিকেটের সদস্য, আবার সেনাবাহিনীর পদও ছিল। পাঞ্জাবের অভিজ্ঞতার ধারাবাহিকতায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড অক্সিলিয়ারি ব্যাটালিয়নের মেজর। কাজেই এই বইয়ের পাতা উল্টোলে আমাদের মনের মধ্যে থাকা অনেক প্রশ্নের উত্তর মিলবে। সত্যি তো, ওটেনকাণ্ডের পরে সুভাষচন্দ্রের কি হল তা তো আমরা সবাই জানি, কিন্তু ওটেন তারপরে কি করলেন? তিনি কতদিন ছিলেন প্রেসিডেন্সি কলেজে? প্রেসিডেন্সি কলেজের কোন স্মৃতি তার মনের মধ্যে রয়ে গিয়েছিল? তিনি লিখেছেন কলেজের কমন রুমটা ছিল বেশ প্রাণবন্ত, বিজ্ঞানের শিক্ষকদের খুব একটা দেখা যেত না সেখানে। ডক্টর ইপি হ্যারিসন, জগদীশচন্দ্র বসু, পরে স্যার জগদীশচন্দ্র বসু FRS এবং স্যার PC রায় রসায়নের অধ্যাপক এবং অন্যরা বেশিরভাগই তাঁদের ল্যাবরেটরিতেই কাটাতে পছন্দ করতেন। কিন্তু আমরা আর্টসের লোকেরা কমন রুমে প্রায় সব বিষয়ে তুমুল আলোচনা করতাম। প্রায়শই দর্শনের অধ্যাপক ডক্টর আদিত্যনাথ মুখার্জির সঙ্গে কথা হতো। প্রফুল্লচন্দ্র ঘোষকে মনে আছে আমার দেখা সবচেয়ে বহির্মুখী ভারতীয়। উনি ইংরেজি পড়াতেন, সামান্য সরসতার ছোঁয়া পেলেই একেবারে মুক্তর মতো হাসিতে ফেটে পড়তেন। ওটেন ভারতীয় সমাজের বিভিন্নতাও নজর করেছেন। তিনি লিখেছেন কলেজের পরিসরে মুসলমানদের অবদান ছিল বেশ কম, কেননা মুসলমানদের শিক্ষা হিন্দুদের শিক্ষার তুলনায় বেশ পিছিয়েই ছিল। কিন্তু কলেজে ওই ধর্মের সঙ্গে যুক্ত ভাষাগুলি পড়ানো হতো, ফার্সি, আরবি এবং উর্দু, এবং সেজন্য একজন মুসলমান শিক্ষকও ছিলেন। মনে পড়ে প্রফেসর হোসেন ছিলেন, যিনি মাঝে মাঝে কমন রুমে নানান গভীর বিষয়ের আলোচনায় অংশও নিতেন। সেই দলে এক নতুন ধর্মের, এক নতুন রকমের আগমন ঘটেছিল, সেটা আমার সময়ের প্রায় শেষ দিকে। প্রফেসর জাকারিয়া, উনি এসেছিলেন দক্ষিণ ভারত থেকে। উনি ছিলেন সিরিয়ার খ্রিস্ট ধর্মাবলম্বী, এমন একটা ধর্মীয় সংস্থা যার মূল খুঁজতে গেলে ভারতে ঈশ্বরের বার্তাবাহী দূত থমাসের কিংবদন্তি ভ্রমণের সূত্র খুঁজে পাওয়া যাবে। উনিও অক্সফোর্ডের লোক, অত্যন্ত দক্ষ এবং আমাদের কমন রুমের মূল্যবান সংযোজন ছিলেন।

এসময় আমাদের কমন রুমে দার্শনিক এবং ধর্মীয় আলোচনার জন্য সব ধর্মের প্রতিনিধি মজুদ। খ্রিস্টীয়, সিরীয় এবং প্রোটেস্ট্যান্ট, মুসলমান, গোঁড়া হিন্দু এবং ব্রাহ্ম সমাজের প্রতিনিধি। মনে হয় না আমাদের মধ্যে কোনো শিখ ছিলেন, কিন্তু আমাদের মধ্যে একজন পার্সি ছিলেন। জাকারিয়া কিছুদিনের জন্য ইতিহাস পড়িয়েছিলেন, কিন্তু বেশিদিন চলার আগেই প্রশাসনিক কাজে বদলে নিয়ে চলে যান। ওটেনের প্রেসিডেন্সির স্মৃতির কথা তো শুনলেন, এবার কি একটু জানতে ইচ্ছে করছে প্রেসিডেন্সি পর্ব পরবর্তী ওটেনের কথা? ইংরেজি সাহিত্যের অধ্যাপক ওটেন পরে এক সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছিলেন। সে কলেজের নাম হুগলি কলেজ, পরে যার নাম হয় হুগলি মহসেন কলেজ। সেখানে অবশ্য ওটেন অধ্যক্ষ ছিলেন খুবই অল্প সময়ের জন্য, মোটে দেড় মাস। দীর্ঘজীবী ওটেনের লেখায় শুধু এই দুই কলেজ অধ্যাপনা নয়, ভারতের বহু স্মৃতি বিবৃত রয়েছে। ওটেনের মৃত্যু 1973-এ 88 বছর বয়সে। স্মৃতির মধ্যে রয়েছে তার অধ্যয়ন, অধ্যাপনা আর লেখালেখির কথা। শিক্ষা প্রশাসক হিসেবে এবং সর্বোপরি এক ইংরেজ হিসেবে তার অভিজ্ঞতার কথা। আমাদের কোনো মানুষকে দেখার ধরন বড় বেশি একমাত্রিক। ওটেন সুভাষচন্দ্র বিতর্কের পর আমরা ওটেনের আর যে পরিচয় পাই তা হল, তিনি ছিলেন সরকারের আজ্ঞাবাহী এক অধ্যক্ষ। তিনি বিখ্যাত নন, বরং কুখ্যাত। হুগলি কলেজে যে সমস্ত ছাত্র অসহযোগ আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে ওটেন নিন্দিত হন। ছাত্ররা তাঁর ক্লাস বয়কট করে। শিক্ষা দপ্তর সরকারের কাজের প্রচার করে এক প্রচারপত্র বের করে কলেজে পাঠান ছাত্রদের মধ্যে বিতরণের জন্য। ওটেন তার বেশি সংখ্যায় চেয়ে পাঠান। অথচ ঠিক তার পরে তার উত্তরসূরি অধ্যক্ষ ছিলেন যে ইংরেজ, তিনি কিন্তু অন্যরকম কাজ করেছিলেন। তার নাম র্যামস বোথাম। তিনি এই প্রচারপত্র বিতরণ করতে আপত্তি জানিয়ে বলেন, যদি সরকারি কলেজের শিক্ষকদের রাজনৈতিক প্রচারপত্র বিলির কাজে যুক্ত করা হয় তবে তা শিক্ষাকে দূষিত করবে। ওটেনের এই শাসনকর্তার ভূমিকা অস্বীকার করা যায় না, তার কর্তৃত্বের কথা মানতেই হবে। সাদা কালো নয়, এক একজন মানুষের জীবনে যে নানান ধূসর এলাকা থাকে, তাকে আলো আবছায়ার বিভিন্ন দিক, তা ভুললে চলবে কেন? আর যদি কেউ তার স্মৃতিকথায় অনেকটাই অকপট থাকেন তবে এই আলো আঁধারি কাটিয়ে কোথাও যেন এক আলোর ঝলকানি এসে হাজির হয়। সেই অভিজ্ঞতাই হয় ওটেনের আমার ভারতের স্মৃতি পড়তে গিয়ে। ভাবতে পারেন, ওটেন তার এক ছাত্রের বিয়েতে ঘটকালি করেছিলেন। সেই ছাত্রের নাম প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়। তার বাবা তার মতামতের তোয়াক্কা না করেই প্রমথনাথের বিয়ের ব্যবস্থা করেছিলেন, আর প্রমথনাথ চাইছিলেন অন্য আর একজনকে বিয়ে করতে। প্রমথনাথ যে প্রণয়জনিত কারণে বিয়ে করতে চাইছিলেন তা নয়, তবে ওটেনের মনে হয়েছিল যার বিয়ে তার পছন্দই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার মতামতকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আর তাই তিনি সে কথা প্রমথনাথের পিতার সঙ্গে দেখা করে যুক্তি দিয়ে বুঝিয়ে বলেন যে নিজের বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকা উচিত, তার মধ্যস্থতায় কাজ হয়। বিয়ে হয় প্রমথনাথের আশুতোষ মুখোপাধ্যায়ের মেয়ের সঙ্গে। ওটেন লিখেছেন, বিয়ে বাড়িতে নিমন্ত্রিত হয়ে সেখানে গিয়ে তিনি পান স্বয়ং আশুতোষ মুখোপাধ্যায়ের আপ্যায়ন। ওটেন শাসক হিসেবে, সাদা চামড়ার সাহেব হিসেবে এদেশে স্বভাবতই বিশেষ সুযোগ সুবিধা পেয়েছেন, তার সুফল ভোগ করেছেন। যেমন একবার পাটনা স্টেশনে গিয়ে দেখেন লোকে লোকারণ্য, ভয় হয় ভিড়ে ঠাসা ট্রেনে উঠবেন কি করে, আর তাই স্টেশন মাস্টারকে গুটিকয় প্রথম শ্রেণীর যাত্রী একটু জায়গার বন্দোবস্ত করে দেওয়ার অনুরোধ করেন। স্টেশন মাস্টার তখনই তৃতীয় শ্রেণীর একটা ভিড়ে ঠাসা কামরা খালি করে দিয়ে ওটেনদের বলেন এটুকুই তার সামর্থ্য। সে রাতটা ওটেন অস্বস্তি নিয়ে কাটিয়েছিলেন। ইস্টার্ন রেলের শেষ স্টেশন হাওড়া আসার পথে বারবারই ভাবছিলেন সেই সব হতভাগ্য যাত্রীদের কথা, যাদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল উটেনের মতো সাহেবদের স্বার্থে। আত্মধিক্ষার জানিয়ে তিনি লিখেছেন, আজও ওই ঘটনার জন্য আমার অনুতাপ হয়। সেদিন আমাদের কারুর এটুকু বলার কলজে জোর হল না যে না, এ বিশেষ সুবিধা আমরা গ্রহণ করতে পারছি না। এরকম হরেক স্মৃতিতে ভর্তি ওটেনের
মাই মেমোরিজ অব ইন্ডিয়া।

0: এই স্মৃতির কিছু একেবারেই ব্যক্তিগত, কিছু আবার নৈর্ব্যক্তিক। যেমন ওটেন যখন ভারতীয়দের ধুতি পরার ধরন বর্ণনা করছেন, তখন তার সেই বিবরণ আর ব্যক্তিগত থাকে না, বরং সব সাহেবের বিস্ময় যেন সেখানে এক হয়ে যায়। ওটেন লিখছেন, সাধারণ বাঙালিদের মধ্যে নিম্নাঙ্গের সঠিক চালু পোশাকটি হল পায়ের গোচ অবধি এক ধরনের খোলামেলা ঢোলার ট্রাউজার, বাইরে একটা লেজের মতো পরা। খুব কাছ থেকে ভালো মতো দেখে বুঝতে পেরেছি বস্তুটা মোটেই কোনো ট্রাউজার নয়, ওটা একটা লম্বা সুতি কাপড়ের ফালি, যেটা কোমরের চারপাশে পেঁচিয়ে পরে একটা অংশ দুপায়ের ফাঁক দিয়ে নিয়ে কোমরের পেছনে গুঁজে নিম্নাঙ্গের জন্য একটা চমৎকার খোলামেলা পোশাক বানানো, গরমের জন্য আদর্শ পোশাক। এই পর্যবেক্ষণে বইটির সম্পদ ওটেন শুধুই দেখেননি, লক্ষ্য করেছেন, আর তার সেই নিরীক্ষণের ছাপ বইটির পাতায় পাতায়। তার ভারতবাসীর জীবনকে তিনটি সময় পর্বে ভাগ করে ওটেন তার স্মৃতির পাতা উল্টেছেন, তুলে ধরেছেন ভারতের জনজীবন ও জীবনচর্যার কথা। এটা আশ্চর্যের ব্যাপার, তাঁর দেখা শুধু দেশ আর দেশের মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, আর তাই তাঁর স্মৃতিকথায় ঠাঁই পায় ১৯১০ দেখা হ্যালির ধূমকেতুর কথা, ৭৬ বছর পরে পরে যে ধূমকেতু দেখা যায়, ১৯৮৬তে যে ধূমকেতু দেখার অভিজ্ঞতা আমাদের কারুর কারুর আছে। বিশ শতকে ১৯০৯ থেকে ১৯৩০ এই ২১ বছর ধরে ভারতের শিক্ষাজীবন ও সমাজজীবনের সঙ্গে জড়িয়ে থাকা ওটেনের স্মৃতিচারণের প্রত্যক্ষ কারণ ছিল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ সাউথ এশিয়ান স্টাডিজের স্যার আর্থার জে ড্যাশের অনুরোধ। তবে লেখাগারে নথি হয়ে ওঠাই ওটেনের লেখা ভারতের স্মৃতিকথার একমাত্র উদ্দেশ্য ছিল না। তিনি চেয়েছিলেন তার পরিজনদের জন্য, বর্তমানের জন্য এবং ভাবিকালের জানার জন্য তার অভিজ্ঞতাকে লিপিবদ্ধ করে রাখতে। তার সেই বাসনা ২১ শতকে পূরণ হতে পারছে এই বঙ্গানুবাদ প্রকাশের জন্য। আজকের প্রজন্মের মানুষের এ বই কেমন লাগবে সে উত্তর দেওয়া কঠিন, তার জবাব মিলবে বইটি পড়লে। তবে উপসংহার থেকে একটু অংশ তুলে ধরতে ইচ্ছে করছে। ওটেন লিখেছেন, আমি সত্যি সত্যি দারুণ একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছিলাম, প্রচুর ঘুরেছি, আর এমনভাবে ঘুরেছি যা সাধারণত ইউরোপে হলে খুব ধনী কোনো মানুষের পক্ষেই সম্ভব হতো। যেসব শহরে ঘুরেছি আর যেসব দেশে আমি গিয়েছি তার তালিকাটা যথেষ্ট লম্বা আর ঝলমলে। সামাজিকভাবে বহু বহু মান্যগণ্য আকর্ষণীয় সব মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে আমার, আমার সুবিশাল অভিজ্ঞতার ঝুলি। এবং এই ধরনের কিছু লোকের স্মৃতি ছিল, থুকিডিডিস যেমন বলেছেন, চিরকালীন অমূল্য সম্পদ। ওটেন যখন অভিজ্ঞতার উপলব্ধির কথা বলতে গিয়ে লেখেন, ক্রমশ আমি নিজেকে বলেছি এবং সঠিকভাবেই বলেছি যে ক্রমাগত একটানা রাজনৈতিক অশান্তির ফলে প্রথম ক্ষতিটাই হয়েছিল প্রকৃত শিক্ষার। মন্ত্রীরা কেবল সুবিধাজনক দিক দেখে চললে কলেজ বা স্কুলে সবসময় কর্তৃপক্ষের বিরুদ্ধে রণংদেহী ভাব অথবা রাজনৈতিক কারণে ধর্মঘট হলে শিক্ষাটা খারাপ থেকে আরও খারাপ হতে বাধ্য, আর প্রশাসনও উত্তরোত্তর অসন্তোষজনক ও অসন্তুষ্ট হয়ে ওঠে। তখন পাঠক হিসেবে কি মনে হয় আপনার, এ কি শাসকের কর্তৃত্বের সুর নাকি এক শিক্ষক?
1: সংবাদ একটু পরে।
2: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, সংসদে বাদল অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। সর্বদলীয় বৈঠকে আজ অংশ নেন ৪০টি দলের ৫০ জনেরও বেশি নেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভার্চুয়ালি পশ্চিমবঙ্গের সাঁকড়াইলে আমূলের ৭০০ কোটি টাকার দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন। দেশের প্রথম শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করে শ্রী শাহ বলেছেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, তা সভ্যতা ও সংস্কৃতির ভিত্তি। পশ্চিমবঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তাকে মজবুত করতে এনআইএর আদলে বিশেষ তদন্ত সংস্থা এসআইএ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। জম্মু কাশ্মীর ও নাগাল্যান্ডে ভূমিধ্বস ও হরপাবানে ২০ জনের প্রাণহানি, নিখোঁজ ৭। ইরানের আইআরজিসিকে লক্ষ্য করে বিমান হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব দিতে তারা প্রস্তুত বলে ইরানের হুঁশিয়ারি। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা স্পেন।

0: আসছি বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে, চলবে 13ই অগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। অধিবেশন শুরুর প্রাককালে আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। 40টি রাজনৈতিক দলের 50 জনেরও বেশি নেতা বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বাদল অধিবেশনে সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানান। গণতন্ত্রের স্বার্থে সংসদের কাজে বাধা সৃষ্টি না করে কার্যকরী আলোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। এদিকে বৈঠক শুরুর ঠিক পরেই ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই এর সাংসদদের সেখানে ডেকে পাঠানোর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি সভা থেকে প্রতীকী ওয়াক আউট করেন। উল্লেখ্য, সম্প্রতি কাকুলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় সহ তৃণমূল কংগ্রেসের 20 জন বিক্ষুব্ধ সাংসদ এনসিপিআই তে যোগ দিয়েছেন, যদিও পরে বিরোধীরা ফের বৈঠকে যোগ দেন। সাংবাদিকদের কাছে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেন, এনসিপিআই কোন স্বীকৃত রাজনৈতিক দল নয়। এনসিপিআই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বৈঠক চলাকালীন বিরোধী দলগুলির ওয়াক আউটের তীব্র বিরোধিতা করে বলেন, এনসিপিআই বর্তমানে এনডিএ জোটের দ্বিতীয় বৃহত্তম দল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের স্বাধীনতা আন্দোলন, সাহিত্য সহ সর্বক্ষেত্রে বাংলার অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেছেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পশ্চিমবঙ্গের ঐতিহ্য কার্যত ধ্বংস হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সফরের শেষ দিনে আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি হাওড়ার সাঁকড়াইলে সমবায় দুগ্ধ সংস্থা আমুলের দই উৎপাদন কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। শ্রী শাহ বলেন, বাংলাকে তার পুরনো স্থান ফিরিয়ে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। 700 কোটি টাকা বিনিয়োগে এই নতুন প্রকল্পের ফলে 2,50,000 পশুপালক উপকৃত হবেন, দেশের ঘরে ঘরে মিষ্টি দই পৌঁছে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ট্যাক্সি চালকদের ক্ষমতায়নে সমবায় ভারত ট্যাক্সি প্রকল্পের বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে।
1: हमने टैक्सी ड्राइवर की जगह सारथी का कंसेप्ट लॉन्च किया है और सारथी को ही कंपनी का मालिक बनाकर एक कोऑपरेटिव भारत टैक्सी की स्थापना की। आज बंगाल में जो टैक्सी चलती है इसको भारत टैक्सी के साथ आज इसका एमओयू किया गया है और इससे बंगाल के किसी भी सारथी को टैक्सी ड्राइवर नहीं बनना पड़ेगा, वो अपनी गाड़ी का भी मालिक होगा और भारत टैक्सी कंपनी का भी मालिक होगा, मुनाफा सीधा उसके यहाँ से जाएगा।
0: অনুষ্ঠানে শ্রী শাহ সমবায় দপ্তরের পোর্টাল WBERCS এরও সূচনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ কলকাতার জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ল্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করেন। তিনি বলেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, তা হল সভ্যতা ও সংস্কৃতির ভিত্তি। ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের মধ্য দিয়ে ভারতীয় ভাষাগুলিকে আগামী 1,000 বছরের জন্য সমৃদ্ধ ও সুরক্ষিত করা সম্ভব হবে।
1: जब तक हमारी आने वाली पीढ़ियां मेरे सामने बैठे हुए विद्यार्थी बच्चे, भाषा शब्द से बनती है, शब्द भाव से उत्पन्न होता है और भाषा से संस्कृति बनती है, संस्कृति की अभिव्यक्ति होती है। ये यात्रा को नहीं जानेंगे तब तक इस देश का सांस्कृतिक पुनरुद्धार हो ही नहीं सकता।
0: বাংলা ভাষার মর্যাদা ও বৃদ্ধি প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তাঁর লেখা একটি চিঠির কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই চিঠি নিয়ে আগামীকাল বিধানসভায় বিস্তারিত জানাবেন তিনি। পশ্চিমবঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে এনআইএর আদলে বিশেষ তদন্ত সংস্থা স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি এসআইএ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা সৌজন্য সভাগৃহে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক হয়। পাশাপাশি নারী নিরাপত্তা জোরদার করতে রাজ্য সরকার গ্রামীণ এলাকায় মহিলাদের জন্য বিশেষ জনসংযোগ কর্মসূচি চালু করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ইউরোপের 3 দেশ সফরে রওনা হয়েছেন। মলদোভা, উত্তর মেসিডোনিয়া ও রোমানিয়া ইউরোপের এই 3টি দেশে সফরের ফলে এই দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চ জেলায় আজ ভোরে প্রবল বর্ষণের ফলে ভূমিধ্বস ও হড়পাবানে অন্তত 11 জন নিহত, নিখোঁজ 7। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পুঞ্চ জেলার সুরানকোট তহসিলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে ত্রাণ ও সহায়তা প্রদানের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দিল্লি সফরের মাঝপথে আজ বিকেলে জম্মুতে ফিরে এসেছেন। স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্ধার ও ত্রাণ

দলগুলি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। নাগাল্যান্ডের বিভিন্ন জেলায় আজ প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। মন জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ঘরবাড়ি ভেসে যাওয়ায় 9 জন প্রাণ হারিয়েছেন। মুখ্যমন্ত্রী নেইফিউরিও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং জানিয়েছেন সরকার পরিস্থিতির উপর নজর রাখছে ও উদ্ধার কাজ চলছে। তিনি মৃতদের নিকটাত্মীয়দের জন্য 4 লক্ষ টাকা এবং আহত প্রত্যেক ব্যক্তির জন্য 74,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জর্ডনে মার্কিন সেনা হত্যার পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র আজ ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ইরানের উপকূলীয় নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামুদ্রিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত করার কেন্দ্রগুলিতে আঘাত করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে এই অভিযানে প্রথমবারের মতো সুনির্দিষ্টভাবে গার্ড বাহিনীকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘাত অব্যাহত। অন্যদিকে আইআরডিসি দাবি করেছে তারা ইরানের আহভাজ এলাকায় যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে। কেন্দ্রীয় খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে কোনো আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ধ্বংসাত্মক পদক্ষেপ নেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রাশিয়ার ওপর প্রস্তাবিত নিষেধাজ্ঞা বিলে ইরানকেও অন্তর্ভুক্ত করার বিষয়টি সমর্থন জানিয়েছেন। তিনি সব রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তাঁরা এই আইনে তেহরানকে যুক্ত করেন। ট্রাম্পের ওই ট্রুথ সোশ্যাল পোস্টে স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট বা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ বিষয়ক আইনের প্রসঙ্গটি উল্লেখ করা হয়েছে। আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর অগস্ট মাসে ভারতের 22টি শহরে সরাসরি উড়ান সংখ্যা আরও বাড়াবে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের নতুন পরিষেবা চালুর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আবুধাবি এয়ারপোর্টসের চিফ কমার্শিয়াল অফিসার কার্স্টিন নরল্যান্ড একথা জানান। পেরুর আন্দিজ অঞ্চলে 5.5 মাত্রার ভূমিকম্পে 5 জন নিহত হয়েছে এবং 20 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত প্রায় 300 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী আজ সকালে আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হুয়ানকাও প্রদেশের সিকায়া শহরের পশ্চিম দক্ষিণ পশ্চিমে 2 কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল 10 কিলোমিটার। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক ওড়িশা উপকূল বরাবর 8,000 কোটি টাকারও বেশি ব্যয়ে 160 কিলোমিটারও বেশি দীর্ঘ রামেশ্বর পারাদ্বীপ মহাসড়ক নির্মাণ করবে। এই মহাসড়কটি খুর্দা, পুরী, কেন্দ্রপাড়া ও জগৎসিংহপুর জেলার মধ্য দিয়ে যাবে। এবার ফুটবল বিশ্বকাপের খবর।

0: বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। বাংলার ফুটবল প্রেমীদের কথা মাথায় রেখে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ রাজ্যের প্রতিটি জেলায় গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। একটি প্রতিবেদন,
1: সারা বিশ্বের সঙ্গে ফুটবল মক্কা কলকাতাতেও ফাইনালকে ঘিরে সাজোসাজ রব। পাড়ায় পাড়ায় ক্লাবগুলিতে জায়ান্ট স্ক্রিন বসানোর কাজ সম্পূর্ণ। বৃষ্টির কারণে সতর্কতায় কোথাও কোথাও লাগানো হয়েছে ত্রিপলের আস্তরণ। বিশ্বকাপ ফাইনালের স্টেডিয়ামের আদলে ক্লাবগুলির সংলগ্ন মাঠে গোল পোস্ট ও ফুটবল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। রাখা হয়েছে মেসি ইয়ামালের কাট আউট। ভারতীয় সময় রাত 12:30 ম্যাচ শুরু হলেও ইতিমধ্যে অত্যুৎসাহী দর্শকদের ভিড় চোখে পড়ছে। সারা বিশ্বের সঙ্গে ফুটবল মক্কা কলকাতাতে
0: আমাদের সংবাদদাতা অরিজিৎ দত্তের প্রতিবেদন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদে বাদল অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। খবর শেষ হল, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মৈত্রী স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় রাত 10:10 বাংলাদেশের সময় রাত 10:41 এখন মৈত্রীর আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 সুচিন্তন মাইকেল মধুসূদন দত্তের রচনা থেকে পাঠ। প্রথম আলো সুভদ্র সঙ্গীতের এই অনুষ্ঠানে

সকাল 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়ালে রাগ নটভৈরব পরিবেশন করে শোনাবেন অর্ঘ্য চক্রবর্তী। তবলায় সহযোগিতা করেছেন সুব্রত গুপ্ত। মনের মতো গান উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। সকাল 9:30, 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন মিতালি সেনগুপ্তর কণ্ঠে আধুনিক, পরে ম্যান্ডোলিন পরিবেশন করে শোনাবেন সায়ন চট্টোপাধ্যায়। সংগ্রহশালা থেকে গানের অনুষ্ঠান বেলা এগারোটা বেজে পনেরো মিনিটে নজরুল গীতি উমা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। ব্রহ্মগীতি শোনা যাবে 11:30। বেলা 12টায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা উপস্থাপনায় অঙ্কিতা চৌধুরী। 12:30 লোকসঙ্গীত। দুপুর 1টায় বেতার নাটক অগ্নি, রচনা বনফুল, বেতার নাট্যরূপ ও প্রযোজনা সমীর ঘোষ। 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হবে ভারতীয় সময় দুপুর 2:30।

দ্বিতীয় অধিবেশন শুরু ভারতীয় সময় দুপুর 3:30, দুপুর 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় চেনা পথের বাইরে, উপস্থাপনায় ব্রততি দাস, বন্ধু তোমারই জন্য 4:35 উপস্থাপনায় ডক্টর মানস প্রতিম দাস ও রমা ঘোষ, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়, 5:05, 5:50 ক্রীড়াঙ্গন নিয়ে হাজির থাকবেন শুভজিৎ সরকার, 6:20 ক্ষেত খামারের কথা, খরিফ ভুট্টার চাষ, এ বিষয়ে সঞ্জয় ভট্টাচার্য সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী, আপনার স্বাস্থ্য বিষয়ে ফাঙ্গাল ইনফেকশন বলবেন ডক্টর আশিস কুণ্ডু, 6:50, 7:00 নাটক অগ্নি পুনঃপ্রচারিত হবে, রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা জ্ঞান বিজ্ঞানের আসন, 9:45 স্নায়ুর অবক্ষয় নিয়ে অধ্যাপক কৃষ্ণানন্দ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মানস প্রতিম দাস, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা পরিবেশন করবেন মিতালী সেনগুপ্ত, দেশ মালহাট ঠুমরি ও কিরবানি দাদরা এবং পিলু, তবলে সহযোগিতা করবেন সুব্রত গুপ্ত, উপমহাদেশের খবর 10:45 হারানন্দনের গান নিয়ে স্টুডিওতে কালকে থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায় রাত 11:00 থেকে। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হবে ভারতীয় সময় রাত 12:00। মৈত্রীর আগামীকালের অনুষ্ঠান পরিচিতি এ পর্যন্তই।

আকাশবাণী মৈত্রী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন সেতারে রাগ দেশ পরিবেশন করে শোনাবেন সৌমাল্যা চক্রবর্তী। তবলায় সহযোগিতা করেছেন প্রশান্ত দে রায়। সেতারে রাগ দেশ, শিল্পী সৌমাল্যা চক্রবর্তী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতারে রাগ দেশ পরিবেশন করে শোনালেন সৌমাল্য চক্রবর্তী। তবলায় সহযোগিতা করলেন প্রশান্ত দে রায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। উপমহাদেশের খবর একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত। আজকের শিরোনামে রয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের সাকরাইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন, জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন, সমবায় ভারত ট্যাক্সি প্রকল্পের বাস্তবায়নে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরিত।
1: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করলেন অমিত শাহ। রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশি সক্ষমতা বৃদ্ধি এবং মাদক পাচার রোধে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ।
0: সংসদের বাদল অধিবেশন আগামীকাল থেকে শুরু হচ্ছে, সরকারের ডাকে আজ সর্বদলীয় বৈঠক, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার অংশগ্রহণের প্রতিবাদে বিরোধী দলগুলির প্রতীকী ওয়াকআউট ও পরে ফ্রে যোগদান।
1: মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া ও রোমানিয়া ত্রিদেশীয় সফরে রওনা হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
0: ফুটবল জলে কাঁপছে বিশ্ব, বিশ্বকাপ ফুটবল ফাইনালে আজ রাতে মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন।
1: প্রথম ভারতীয় হিসেবে জাপান ওপেন ব্যাডমিন্টনের খেতাব জিতে ইতিহাস করলেন পিভি সিন্ধু, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন।
0: আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ ভার্চুয়ালি পশ্চিমবঙ্গে হাওড়ার সাকরাইলে দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি আমুলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন। রাজ্য সফরের শেষ দিনে নিউটাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অমিত শাহ বলেছেন, বিশ্বের শ্রেষ্ঠ এই সমবায় দেশে দুগ্ধ শিল্প ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে বিপ্লব এনেছে। 700 কোটি টাকা বিনিয়োগ

0: যুগে বাংলায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র স্থাপিত হতে চলেছে। শ্রী শাহ বলেন, বাংলাকে তার পুরনো স্থান ফিরিয়ে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। 700 কোটি টাকা বিনিয়োগে এই নতুন প্রকল্পের ফলে 2.5 লক্ষ পশুপালক উপকৃত হবেন। দেশের ঘরে ঘরে মিষ্টি দই পৌঁছে যাবে।
1: কোঅপারেটিভ আন্দোলন মে ইস দেশ কে অসংগঠিত কৃষি ক্ষেত্র কো সংগঠিত করনে কি ক্ষমতা হ্যায়। মে অমূল কা হি উদাহরণ দেনা চাহতা হুঁ। আজ জিনোনে ইয়াহাঁ পর ইতনা বড়া কাম কিয়া হে, আজ ও বিশ্ব কি নম্বর এক কোঅপারেটিভ সোসাইটি বনি হে। রোজ 3 করোড় লিটার দুধ কা প্রসেসিং হামারা অমূল আন্দোলন করতা হে।
2: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ট্যাক্সি চালকদের ক্ষমতায়নে সমবায় ভারত ট্যাক্সি প্রকল্পের বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্র মৌং স্বাক্ষরিত হয়েছে।
1: হমনে ট্যাক্সি ড্রাইভার কি জগে সারথি কা কনসেপ্ট লঞ্চ কিয়া হে, ওর সারথি কো হি কম্পানি কা মালিক বানাকর এক কোঅপারেটিভ ভারত ট্যাক্সি কি স্থাপনা কি। আজ বঙ্গাল মে জো ট্যাক্সি চলতি হে ইসকো ভারত ট্যাক্সি কে সাথ আজ ইসকা এমওইউ কিয়া গয়া হে, অর ইসসে ইসসে বঙ্গাল কে কিসি ভি সারথি কো ট্যাক্সি ড্রাইভার নাই বননা পড়েগা, ও অপনি গাড়ি কা ভি মালিক হোগা অর ভারত ট্যাক্সি কম্পানি কা ভি মালিক হোগা, মুনাফা সিধা উসকে ইয়াহাঁ সে জায়েগা।
0: এর আগে শ্রী শাহ জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করেন। ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় এআই এর যথাযথ ব্যবহারের মাধ্যমে ভারতীয় ভাষাগুলিকে সমৃদ্ধ এবং সুরক্ষিত করার আহ্বান জানান তিনি। দেশের ভবিষ্যৎ গঠনে গ্রন্থাগারের ভূমিকার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যথাযথ ভাষা শিক্ষা না হলে সে দেশের প্রকৃত সংস্কৃতি আত্মস্থ করা কোনোভাবেই সম্ভব নয়।
1: जब तक हमारी आने वाली पीढ़ियां, मेरे सामने बैठे हुए विद्यार्थी बच्चे, भाषा शब्द से बनती है, शब्द भाव से उत्पन्न होता है और भाषा से संस्कृति बनती है, संस्कृति की अभिव्यक्ति होती है, ये यात्रा को नहीं जानेंगे तब तक इस देश का सांस्कृतिक पुनरुद्धार हो ही नहीं सकता।
2: অনুষ্ঠানে শ্রী শাহ সমবায় দপ্তরের পোর্টাল WBERCS এরও সূচনা করেন। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আওতায় 9টি জেলায় 1400 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন 14টি গুদাম ঘরের শিলান্যাস করেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনা এবং কোচবিহারে 100 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন 2টি গুদামের উদ্বোধন করেন। 18টি নবগঠিত বহুমুখী গ্রামীণ সমবায় সমিতির প্রতিনিধির হাতে শংসাপত্র তুলে দেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এই নতুন প্ল্যান্ট চালু হলে রাজ্যের শীত বিপ্লবের পাশাপাশি বাংলার মিষ্টি দইয়ের বাণিজ্যিক প্রসারে মিষ্টি বিপ্লব শুরু হবে।
3: আজকের এই প্ল্যান আমাদের হাওড়া জেলার ধুলাগড়ে সাকলাইলে তার ভূমি পূজনের মধ্য দিয়ে শুরু হবে এবং শ্বেত বিপ্লবের সঙ্গে মিষ্টি বিপ্লবও শুরু হয়ে যাবে। অর্থাৎ মিষ্টি দই শুধু পশ্চিমবঙ্গের প্রিয় খাদ্য থাকবে না, গোটা ভারতেও ছড়িয়ে পড়বে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্য সচিব, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্যের সরকারের শীর্ষ আধিকারিকরা। বৈঠকে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, পুলিশি সক্ষমতা আরও শক্তিশালী করতে অমিত শাহ একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। গ্রামীণ এলাকায় মহিলাদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তিনি উইমেন আউটরিচ প্রোগ্রাম চালুর নির্দেশ দেন। নিয়মিত সরকারি আধিকারিকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের উপর তিনি জোর দেন। এই সংক্রান্ত প্রয়োজনে রাজ্য সরকার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করতে পারে বলেও তিনি জানান। পশ্চিমবঙ্গ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, পরিকাঠামোর উন্নয়ন এবং অত্যাধুনিক সুবিধা গড়ে তোলার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রাজ্য পুলিশের আধুনিকীকরণ এবং পরিষেবা ব্যবস্থার উন্নয়নের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে বলে অমিত শাহ আশ্বাস দেন। তিনি জানান, জাতীয় গড়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পুলিশ বাহিনীর জনবল বাড়ানোর লক্ষ্যে ক্যাডার পরিকাঠামোর পূর্ণাঙ্গ পর্যালোচনা করা হবে এবং পুলিশ জেলার সংখ্যা যৌক্তিকভাবে পুনর্নির্ধারণ করা হবে। এছাড়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমস্ত শূন্যপদ পূরণ, প্রশিক্ষণ ব্যবস্থার মূল্যায়ন, ধাপে ধাপে সিভিক ভলান্টিয়ারদের উপর নির্ভরতা কমানো এবং কনস্টেবল নিয়োগে অগ্রাধিকার দেওয়ার বিষয়েও জোর দেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগেকার বামপন্থী চরমপন্থা প্রভাবিত এলাকায় স্থাপিত নিরাপত্তা শিবিরগুলির 1/3 জনসেবা কেন্দ্রে রূপান্তর করা করা হবে যাতে

0: সাধারণ মানুষ সহজে সরকারি পরিষেবা পেতে পারেন। এছাড়া সাইবার নিরাপত্তা ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি, মাদক পাচার রোধে নিয়মিত সমন্বয় বৈঠকের আয়োজন, কলকাতার জন্য একটি সমন্বিত বন্যা ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নেরও নির্দেশ দেওয়া হয়। বৈঠকের শেষে অবিলম্বে বাস্তবায়নের জন্য কয়েকটি অগ্রাধিকারমূলক কর্মসূচি চিহ্নিত করে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা আরও জোরদার করতে অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স, অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির আদলে একটি স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবার উপরেও গুরুত্ব আরোপ করা হয়। রাজ্যের সীমান্তবর্তী এলাকায় সরকারি জমিতে অবৈধ দখলধারী উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার নির্দেশ দেওয়া হয়েছে।
1: শুনছেন উপমহাদেশের খবর।

0: সংসদের বাদল অধিবেশন আগামীকাল থেকে শুরু হচ্ছে, চলবে আগামী মাসের ১৩ তারিখ পর্যন্ত। এর প্রাক্কালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে আজ সংসদ ভবনে সর্বদলীয় বৈঠক বসে। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, রাজ্যসভার লিডার অব দ্য হাউস জগৎ প্রকাশ নাড্ডা, সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল প্রমুখ এতে যোগ দেন। বৈঠক শুরু হবার পরই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া এনসিপিআই এর অংশগ্রহণের প্রতিবাদে বিরোধী দলগুলি সভা থেকে প্রতীকী ওয়াক আউট করে। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিকদের বলেন, কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, জেএমএম, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি সহ সমস্ত বিরোধী জোট প্রতিবাদের অংশ হিসেবে বৈঠক থেকে বেরিয়ে আসে। তার অভিযোগ, সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণকারী এনসিপিআই কোন স্বীকৃত সংসদীয় দলই নয়।
1: Today the entire opposition, all parties have all walked out, all party meeting in protest because NCPI, which is an unrecognized party, these so-called rebel 20 MPs, their merger has not been approved by the speaker.
0: প্রতিবাদ জানানোর পর বিরোধীরা আবার পুনরায় বৈঠকে যোগ দেন। শ্রী কিরণ রিজিজু সমস্ত রাজনৈতিক দলকে সংসদের সুষ্ঠু কার্যকারিতা নিশ্চিত করতে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে গঠনমূলক আলোচনায় অংশ নেবার আহ্বান জানান।
2: There are various demands by various political parties for discussion. We have said that let parliament function smoothly. Exactly what are the issues to be discussed? That has to be decided in the business advisory committee.
3: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশ সফরে আজ রওনা হয়েছেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিবি জর্জ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান, এ মাসের ২৫ তারিখ পর্যন্ত এই সফর চলবে। ওই তিন দেশের রাষ্ট্রপতিদের আমন্ত্রণে রাষ্ট্রপতি মুর্মুর এই সফর এই প্রথম কোন ভারতীয় রাষ্ট্রপতি মলদোভা প্রজাতন্ত্র এবং উত্তর ম্যাসিডোনিয়ায় সরকারি সফরে যাচ্ছেন। মলদোভা এবং রোমানিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত ড মনোজ কুমার মহাপাত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই দুই দেশ সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন।
0: জাঞ্জিবারের প্রেসিডেন্ট এবং রেভলিউশনারি কাউন্সিলের চেয়ারম্যান ড হুসেন আলী মইনি আজ নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করেন। জাঞ্জিবার তানজানিয়ার একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, এর নিজস্ব সংবিধান, রাষ্ট্রপতি, আইনসভা এবং পতাকা রয়েছে। বৈঠকে দুই নেতা ভারত তানজানিয়া সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে উপরাষ্ট্রপতি জানান, এই বৈঠক ভারত তানজানিয়ার দীর্ঘস্থায়ী অংশীদারি এবং শতাব্দী প্রাচীন সামুদ্রিক, সাংস্কৃতিক ও জনগণের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা ভারত জাঞ্জিবার বিশেষ সম্পর্ককে আরও দৃঢ় করেছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবল ফাইনালে আজ রাতে খেতাব দখলের লড়াইয়ে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা ও স্পেন। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ১২:৩০। একটি প্রতিবেদন,
4: সারা বিশ্বের সঙ্গে ফুটবলের মক্কা কলকাতাতেও ফাইনালকে ঘিরে সাজো সাজো রব। পাড়ায় পাড়ায় ক্লাবগুলিতে জায়ান্ট স্ক্রিন বসানোর কাজ সম্পূর্ণ। বৃষ্টির কারণে সতর্কতায় কোথাও কোথাও লাগানো হয়েছে ত্রিপলের আস্তরণ। বিশ্বকাপ ফাইনালে স্টেডিয়ামের আদলে ক্লাবগুলি সংলগ্ন মাঠে গোলপোস্ট ফুটবল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। রাখা হয়েছে মেসি ইয়ামালের কাট আউট। ভারতীয় সময় রাত ১২:৩০ ম্যাচ শুরু হলেও ইতিমধ্যেই অত্যুৎসাহী দর্শকদের ভিড় চোখে পড়ছে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে আজ সকালে মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ইংল্যান্ড ব্রোঞ্জ পদক জয় করেছে। একাধিক রেকর্ডের সাক্ষী থেকেছে এই ম্যাচ। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড তৈরি হল এই ম্যাচে। দুদল মিলে মোট ১০টি গোল করেছে। এর আগে এই রেকর্ড ছিল ১৯৫৮ সালের বিশ্বকাপ।

0: বিশ্বকাপে, যেখানে ফ্রান্স 6-3 গোলে পশ্চিম জার্মানিকে হারিয়েছিল।
1: দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনে খেতাব জয় করেছেন। তিনি ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে জাপান ওপেন খেতাব জিতে ইতিহাস গড়েন। তিনি আজ ফাইনালে 21-17 ব্যবধানে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আকানে ইয়ামাগুচিকে পরাজিত করেন। দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে চলা শিরোপার খরা কাটিয়ে 31 বছর বয়সে এই খেলোয়াড় সুপার 750 টুর্নামেন্টে জয়লাভ করলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় হিসেবে জাপান ওপেন 2026-এ মহিলাদের সিঙ্গলসের শিরোপা জয়ের জন্য পিভি সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি উল্লেখ করেন যে সিন্ধুর এই খেতাব জয় তরুণ ক্রীড়াবিদদের খেলাধুলায় শ্রেষ্ঠত্ব অর্জনে অনুপ্রাণিত করবে। এই জয়কে ভারতীয় ব্যাডমিন্টনের জন্য একটি ঐতিহাসিক কীর্তি মনে করেন প্রধানমন্ত্রী মোদী। টুর্নামেন্ট জুড়ে পিভি সিন্ধুর দৃঢ় সংকল্প এবং অসাধারণ দক্ষতা প্রদর্শনের কথাও তিনি উল্লেখ করেছেন।
0: লর্ডসে চলতি সিরিজের তৃতীয় শেষ একদিনের ম্যাচে ইংল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য 388 রানের লক্ষ্য রেখেছে। টসে জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে 50 ওভারে ইংল্যান্ড 3 উইকেটে 387 রান তোলে। শেষ পাওয়া খবরে জানা গেছে ভারত 39 ওভারে 2 উইকেটে 262 রান করেছে। 3 ম্যাচের সিরিজের ফলাফল এখন 1-1। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের সাঁকরাইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন। জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন। সমবায় ভারত ট্যাক্সি প্রকল্পের বাস্তবায়নে কেন্দ্র রাজ্যের মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরিত।
1: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করলেন অমিত শাহ। রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশি সক্ষমতা বৃদ্ধি এবং মাদক পাচার রোধে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ।
0: সংসদের বাদল অধিবেশন আগামীকাল থেকে শুরু হচ্ছে। সরকারের ডাকে আজ সর্বদলীয় বৈঠক। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার অংশগ্রহণের প্রতিবাদে বিরোধী দলগুলির ওয়াকআউট এবং পরে ফের যোগদান।
1: মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া ও রোমানিয়া ত্রিদেশীয় সফরে রওনা হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
0: ফুটবল জোরে কাঁপছে বিশ্ব। বিশ্বকাপ ফুটবল ফাইনালে আজ রাতে মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন।
1: প্রথম ভারতীয় হিসেবে জাপান ওপেন ব্যাডমিন্টনের খেতাব জিতে ইতিহাস করলেন পিভি সিন্ধু। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন।
0: উপমহাদেশের খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন হারানো দিনের গান, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী।

পৃথিবীর প্রথম আলো দেখান মা। মায়ের লালন পালনে, সোহাগে, শাসনে বেড়ে ওঠার পাশাপাশি জন্মভূমি মায়ের অর্থাৎ দেশমাতৃকার ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ। আরেক মা হলেন প্রকৃতি মা। ত্রয়ী মায়ের পারস্পরিক সহযোগিতায় বেড়ে উঠতে উঠতে নদী নালা গাছপালা জীবজন্তু আকাশ বাতাস পাহাড় সমুদ্র জঙ্গল কখন যেন জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জুড়ে যায়। বেড়ে ওঠে শিশুটি পরিণত বয়সে পৌঁছলে এদের কারো কারো সঙ্গে বা অনেকের সঙ্গেই তৈরি হয় মিতালি সখ্যতা বন্ধুত্ব। কেউ কথা বলে জঙ্গলে হারিয়ে গিয়ে গাছপালার সঙ্গে, তো কেউ হয়ে ওঠে পশু বা পক্ষী প্রেমিক, আবার তেমনি কেউ পাহাড়ের কোলেই শান্তি খুঁজে পায়, তো কেউ আবার সমুদ্রের বালুকাবেলায় ঢেউয়ের ছলাৎ ছল ছলাতে গা ভিজিয়ে মনের আরাম পায়, বা বাদুলে ঘন কালো মেঘের সুনীল আকাশে চলাফেরায় কারো মন হয়ে ওঠে ভারী।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানের পর হারানো দিনের গানের অনুষ্ঠানে ফিরলাম। মেঘের ভেলায় ভেসে যাওয়ার এমন সুযোগ তো বড় একটা আসে না। মৈত্রী শ্রোতা বন্ধুদের নিয়ে মেঘের রাজ্যে মেঘেদের সঙ্গে ভাব জমাতে স্টুডিওর এপারে মৈত্রী বন্ধু ধীমান চক্রবর্তী, আর রেডিও সেটের সামনে আপনারা। স্টুডিওর ভিতরে বোঝা না গেলেও বাইরে যে পরিবেশ ঠিক এখন এই মুহূর্তে, অর্থাৎ হতে পারে, আমি তো আর সঠিক বলতে পারবো না, হতে পারে সেখানে বর্ষণ মুখর রাতের একটা প্রস্তুতি শুরু হয়েছে, হয়তো খানিক পরেই ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নামবে, কিন্তু সারাদিনে কখনো না কখনো বর্ষা কিন্তু তার খেলা চালিয়েই যাচ্ছে, অর্থাৎ বৃষ্টি কিন্তু হচ্ছে। তার মূল কারণ মেঘ। আদতে মেঘ হলো একটি বাতাস যা দৃশ্যমান ভরের ক্ষুদ্র তরল ফোঁটা। পৃথিবীতে বাতাসের স্যাচুরেশনের ফলে সৃষ্টি হয় মেঘের। পারিপার্শ্বিক থেকে যথেষ্ট পরিমাণ আর্দ্রতা আসায় শিশিরাঙ্ক পরিবেষ্টিত তাপমাত্রায় যখন তা পৌঁছয়, জলকণাগুলি তখন বড় বড় আকারের হলে তা বৃষ্টির আকারে নেমে আসে।

অখিল বন্ধু ঘোষের উদাত্ত কণ্ঠে। গানটার পরেই হঠাৎ করে মন উদাস করা এক ভালো লাগার কবিতার কথা মনে পড়ে গেল, আমার অত্যন্ত প্রিয় কবিতাগুলির অন্যতম মেঘ এবং একটি মেয়ের কাল্পনিক কথোপকথন, যেখানে দুটি জীবনকে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, এক নিয়ম বাঁধা জীবন আর এক অন্য জীবন। এই দ্বিতীয় জীবন প্রথম জীবনকে হাতছানি দেয়, তাকে অনেক দূরে নিয়ে গিয়ে নানান পাহাড় পর্বত ঝর্ণা দেখাবে, পাখির কিচির মিচির শুনে সকাল হবে, সূর্য উঠবে। জীবন হারানোর শঙ্কা এবং নিয়মের বাঁধা থাকায় প্রথম জীবন তাতে রাজি হয় না, দ্বিতীয় জীবনকে আশ্বস্ত করে কখনো সে যাবে বলে। তার বদলে এখন স্বপ্নেই সব জায়গায় ঘুরে বেড়ানো হয়। ছোট্ট মেয়েরূপী বাঁধা পড়া জীবনের মেঘরূপী স্বাধীন জীবনের মতো স্বেচ্ছায় চলার অধিকার নেই। মেঘ বলল, যাবি অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন শিবন কেলেই দেখতে পাবি, যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি আমার সঙ্গে, যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উঠবে পাখি, গেলেই দেখতে পাবি, যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল, যাবি আমার সঙ্গে, যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে জীবন হারাব? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল, দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব, সবুজ পাতায় পাতায় ভালো।

এবং আমার জীবন কাঁচ কাঠের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। দুপুরে মেঘ চাপ একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে যাবরে মেঘ চাপ। সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাব। যাবরে মেঘ যাব, যাবরে মেঘ যাব, যাবরে মেঘ যাব।

মেককে সঙ্গী বা বন্ধুর মতো তুলনায়, তার অজানা ঠিকানায় উড়ে যাওয়ার কারণ জানতে চাওয়া হয়েছে গানের মাধ্যমে। তবে তার আগে বলে দিই, গানটি শুনলেন ভূপেন হাজারিকার কণ্ঠে, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথা এবং তার ভূপেন হাজারিকা নিজেরই সুরে। বন্ধু সঙ্গ বিরহে বিরহী হয়েও সমস্ত ক্ষোভ অভিমান হৃদয়ে জমা রেখে সহ্য করে নেওয়ার নিদান দিয়েছেন গীতিকবি। যেহেতু সেই অচেনা অজানা জগতে যেখানে মেঘের নতুন ঠিকানা হতে চলেছে সেখানে কবির কেউ থাকে না। কবি অতঃপর স্বীকার করেছেন, বন্ধুত্বের অনুরাগে বিচ্ছেদ ঘটার যে ব্যথা, সে ব্যথা অবশ্যই প্রত্যেকের জীবনে আসে। এই ব্যথা কি প্রেমের ব্যথা যা মনকে কাঁদায়? পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় হেমন্ত মুখোপাধ্যায় সুরে, তারই কণ্ঠে শুনিনি গানটি।

ষাটের দশকে শেষ পর্যন্ত ছবিতে ব্যবহৃত কথাকার গৌরী প্রসন্ন মজুমদারের অন্যতম সৃষ্টি যে গান, তা যার কণ্ঠে সবচাইতে বেশি মানাত, সেই তিনি সুর করে তাতে কণ্ঠদান করলেন, গড়লেন এক নতুন অধ্যায়ের। আসলে মেঘের সঙ্গে মনের রসায়নের এক অদ্ভুত মিল আছে। এই মেঘলা দিনে একলা ঘরে মন বড় উচাটন হয়ে তারই সান্নিধ্য লাভের অপেক্ষায় গুনতে থাকে বলের পর বল। সারাদিন ধরে মেঘবৃষ্টির খেলায় মন উদাসীন চঞ্চল হয়ে ওঠে। মেঘের গানে মেঘেরই টানে যারা আমার সামনে, আমার সঙ্গে যারা রেডিও সেটির সামনে বসে আছেন, তাদের জন্য পরের গানটি।

মেঘের সঙ্গে মনের অদ্ভুত এক যোগাযোগ আছে, তেমনি মেঘের সঙ্গে আকাশ, বৃষ্টি, বাতাস, এদেরও সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। বর্ষায় মেঘবৃষ্টির মোহন আবেশে মন উড়ে চলে যায় সুদূরে অচানা অনুরাগের অন্তহীন নীলে। মেঘ বৃষ্টির আশ্চর্য এক অনুভূতি নানা দোতনায় ছড়িয়ে দেয় রঙের পাহাড়ে, হৃদয়ের প্রতিটি কোণায়। ঠিক কি নামে ডাকা চায় তাকে, ভালো লাগা, ভালোবাসা, নাকি অন্তহীন দহনের গহন অনুভব, কোনটাই যেন ঠিক সঠিকভাবে না হয়ে ওঠে না। মেঘের গানে, মেঘের টানে আপনাদের শ্রবণেন্দ্রের সেবায়।

মেঘ এবং মনের সম্পর্ক এক গভীর ও বহুবিধ ধারণার সংমিশ্রণ, যা আমরা সাহিত্যের নানান শাখায় সঙ্গীতে দর্শনে প্রতিফলিত হতে দেখতে পাই। মেঘ মূলত প্রকৃতির অংশ বিশেষ, যা বৃষ্টিধারায় রূপান্তরিত হয়ে পৃথিবীকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে তোলে এবং প্রাকৃতিক জলের উৎস হিসেবে থাকে। মেঘ মানুষের মন ও আবেগের সাপেক্ষে সাথেও সম্পর্কিত। মেঘের গতিবিধি, আকার, রঙের পরিবর্তনগুলি মানুষের মানসিক অবস্থার সম্পর্কিতই শুধু নয়, পরিবর্তিত হয় একই রকমভাবে। আগের গানটি শুনছিলাম অজয় ভট্টাচার্যের কথা হিমাংশু দত্তের সুরে গীতা দাসের কণ্ঠে। মেঘের গানে মেঘের টানে আপনাদেরই জন্য পরের গান সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে এবং আনন্দ মুখোপাধ্যায়ের কথায়।

এতক্ষণ বলছিলাম না যে মেঘের যে ব্যাপার, সেটা তো মন উদাস হয়ে যায়, মন পাগল হয়ে যায়, মন আবেগি হয়ে যায়, মন উচাটন হয়ে যায়, মন হারিয়ে যায়। আপনাদের সঙ্গে আমিও না কোথায় হারিয়ে গেছি, হঠাৎ সূর্যের ঘড়িতে চোখ পড়তেই মনে হলো আরে সত্যি তো ভুলে গেছি, আগামীকালের বিষয়টা তো বলা হয়নি। রিল রিয়েলের মহানায়ক যখন এই নায়িকাকে প্রথম দেখেন তখন তিনি ফ্রক পরতেন, পরিচয়ের প্রথম পর্বেই তাঁদের মধ্যে প্রেম হয়নি। 1952 সালে দুজনের একসঙ্গে করা প্রথম সিনেমাতেও তারা হয়েছিলেন ভাই বোন, নায়ক নায়িকা হিসেবে জুটি বেঁধে তাদের প্রথম সিনেমা আরও 8 বছর বাদে। কিন্তু নিয়তির অমোক টানে বাস্তবেও প্রেমের বাঁধনে বাঁধা পড়েছিলেন দুজনে। কিন্তু প্রেম কবে আর একা এসেছে, সে তো বিরহ বিবাদ ও ব্যঙ্গকে সঙ্গে নিয়েই থাকে। তাই উত্তম কুমারকে ভালোবেসে সুপ্রিয়া দেবীকেও পীড়িত হতে হয়েছে পদে পদে। তবুও ময়রা স্ট্রিটে সুপ্রিয়া দেবীর ভাড়ার ফ্ল্যাটেই তারা একসঙ্গে ছিলেন দীর্ঘ 17টি বছর। আগামীকালের হারানো দিনের গানে টুকরো টুকরো কথায় উঠে আসবে মহানায়কের জীবনে সুপ্রিয়া দেবীর জুড়ে থাকার কথাই, আর শুনবেন তাঁদের দুজনের একসঙ্গে অভিনীত সিনেমার গান। আর গল্প কথায় সঙ্গে হবে মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। তাহলে আগামীকাল উত্তম সুপ্রিয়া জুটির অনেক ভিতরের গল্প কাহিনী নিয়ে মৈত্রীবন্ধু শ্রাবণী আপনাদের সঙ্গে থাকছে, শ্রাবণী মুখোপাধ্যায় আপনাদের সঙ্গে থাকছে আগামীকাল ঠিক রাত 11টায় মৈত্রী স্টুডিওতে। ফিরে আসছি আজকের কথায়, আবারও কিন্তু হারিয়ে যাব আপনাদের সঙ্গে আমিও, কারণ বিষয় হচ্ছে মেঘ। মেঘ মুলুকে ভাব জমাতে পাড়ি দিয়েছি আমরা বর্ষা রাতে। বর্ষায় বৃষ্টি পড়ে টাপুর টুপুর, কখনো বা অবিরাম জলের মুষলধারা, কচিত কদাচিত রোদের দর্শনে সেই বোধে লাগে চমক। ময়ূরের মতো মনও নিচে ওঠে মেঘের সঙ্গে, অদৃশ্য মায়াবী ভুবন হাতছানি দিয়ে ডাকে। নস্টালজিয়ার স্রোতে হৃদয়ের একুলকুল দুকুল ভেসে যায়, কখনো বিরহ বিষাদময়তার গহীনে, কখনো বা তা আনন্দ সুখানুভূতির গাঢ় আলিঙ্গলে। মেঘ মেতুরের বর্ষামূলক এমনই নানাভাবে নানা রঙে ধরা দেয় বিচিত্র বোধে। মেঘের গানে মেঘের টানে পরের গান আপনাদের জন্য।

পণ্ডিত অরুণ ভাদুড়ির কণ্ঠে অমলেন্দু বিকাশ কর চৌধুরীর কথায় শুয়ে শুনলেন গানটি। ফিরে আসে আবার কথায়, মেঘের অকাতরে ঝরে পড়া থেকে বর্ষার সূচনা, অর্থাৎ কিনা মেঘ ভারী হয়ে গেলে তার ধরে রাখতে পারে না, নেমে আসে বৃষ্টির কণারূপে। শীতল সজীব ধারার বর্ষা খাল বিল নদী নালাকে করে পূর্ণ, শাপলা শালুক পদ্ম ফুলের জলছোঁয়া সৌন্দর্য প্রকৃতিকে করে তোলে অনিন্দ্য সুন্দর, ভালোবাসা বেদনার অনুরাগে ফোটে কদম ফুল, হাঁটু জলের নদী ভরা জলে বেগবান হয়ে গ্রামীণ জনপদে বয়ে আনে ভিন্ন মুখরতা, কৃষকের ব্যস্ততা বাড়িয়ে পতিত জমি ও চর পলিমাটির উর্বরতায় জেগে ওঠে। মেঘের কানে মেঘের টানে পরের গান আপনাদের জন্য, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে প্রবোধ ঘোষের কথায় ও অনিল চট্টোপাধ্যায়ের সুরে।

মেঘের বিজ্ঞান ভিত্তিক সংজ্ঞা একটা থাকলেও কবিরা তথা মানুষেরা মেঘকে একান্ত আপন করে তার নিজস্ব একটা সংজ্ঞা সৃষ্টি করেছেন। মেঘকে মনের নানান আবেগের সঙ্গে তুলনা করে মনের প্রতিরূপ হিসেবে কল্পনা করেছেন। তাই তো মেঘেতেই পাওয়া যায় মন ভালো করা সুর, যা প্রিয়ার সঙ্গে ভাগ করে নিতে না পারলে মন খারাপ হয়ে যায়। সেই সুরে যে কথা ভেসে আসে মনের মাঝে, তাতে উদাসীনতা আরো বাড়ে, মন হয়ে ওঠে উতলা। মেঘের টানে, মেঘের গানে। পরের গান আপনাদের জন্য গায়ত্রী বসুর কণ্ঠে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে।

শাওনী মেঘের সাথে কাজল কালো নয়নের তুলনা, অর্থাৎ মেঘ আমাদের জীবনের প্রতিটি পরতে জড়িয়ে রয়েছে অঙ্গাঙ্গিভাবে। অভিমানের তুঙ্গে পৌঁছলে যেমন কাজল কালো নয়নে বান ডাকে, এমনই সেই বানের তুলনা চলে একমাত্র শাওন গগনে ঘোর ঘন ঘটার সেই মেঘ ভাঙা বৃষ্টির সঙ্গে। মেঘের টানে, মেঘের গানে, নীরবে থেকে গান যারা শুনছেন রেডিও সেটের সামনে, এই গান তাদের শ্রবণেন্দ্রের সেবায়।

শুনলেন গানটি তালাত মামুদের কণ্ঠে, শ্যামল গুপ্তের কথায় ও কানু ঘোষের সুরে। আমরা আছি আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানের অনুষ্ঠানে, আর মেঘ মুলুকে ভাব জমাতে পাড়ি দিয়েছি বর্ষা রাতে। ব্যথা বা বুক ভরা যন্ত্রণার প্রতীক হল কালো, যা তুলনীয় কালো মেঘের সঙ্গে। বেদনা যখন হালকা থাকে তা বাতাসে উড়িয়ে নেওয়ার মতো বুক থেকে বেরিয়ে যায়। ক্রমশ যখন তা গাঢ় হতে থাকে, শিকড় মেলে গভীরে, তখন তা কৃষ্ণবর্ণ জলধারের সঙ্গেই তুলনীয় হয়। সেই যন্ত্রণা নিরসনে মন খুঁজতে থাকে প্রিয়াকে, পেতে চায় তার সাহচর্য সান্নিধ্য। মেঘের টানে, মেঘের গানে রেডিও সেটের সামনে যারা বসে আছেন নীরবভাবে, তাদের শ্রবণে নির সেবায় পরের গানটি।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। গান দিয়ে শেষ করলাম আজকের হারানো দিনের গানের অনুষ্ঠান। মিল্টু ঘোষের কথায় হেমন্ত মুখোপাধ্যায় নিজেরই সুরে তাঁরই কণ্ঠে গান। অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের ইমেল maitribondhu@gmail.com, আবারও বলছি maitribondhu23@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজে এটি সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না। জানো, শেষ করলাম আজকের আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় সকাল 6:26। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 6 সেকেন্ড, বাংলাদেশের সময় 12:29 হয়ে 38 সেকেন্ড। রাত 12:00 থেকে ডিটিএইচ পরিষেবার সম্প্রচার সরাসরি।

আকাশবাণী কলকাতা। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ওয়েফএম প্রচার তরঙ্গে এক চোখে 107 মেগাহার্সে। স্টুডিও ঘড়িতে এখন 12:44 সময়, এখন আধুনিক বাংলা গানের। আজ ডিটিএইচ বাংলা পরিষেবায় 12 থেকে 2 পর্যন্ত শুনবেন আধুনিক বাংলা গান, 2 থেকে 3 পর্যন্ত শুনবেন বাংলা ছায়াছবির গান, 3 থেকে 4 পর্যন্ত শুনবেন নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। আধুনিক বাংলা গানের প্রথম শিল্পী আজ মান্নাতে।

শুনছেন মান্না দের কণ্ঠে আধুনিক বাংলা গান। পরবর্তী গানগুলিও শুনবেন মান্না দের কণ্ঠে।

0: শুনলেন মান্নাদের কণ্ঠে আধুনিক বাংলা গান আকাশবাণী কলকাতা। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন জোজোর কণ্ঠে।
1: সব বন্ধ হয়ে গেল, আলো বাতি সব গেল রে,
2: তাহলে কি হবে?

আকাশবাণী কলকাতা শুনলেন জোজোর কণ্ঠে আধুনিক বাংলা গান। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ওয়েফ্রম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্জে। আধুনিক বাংলা গানের পরবর্তী শিল্পী কিশোর কুমার।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্টজে শুনছেন আধুনিক বাংলা গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনবেন ইমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী এবং শেষ আধুনিক বাংলা গান শুনবেন মুকেশের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা শুনছিলেন আধুনিক বাংলা গান ডিটিএইচ বাংলা পরিষেবায় ও এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্টজে। সময় এখন বাংলা ছায়াছবির গানের, তিনটে পর্যন্ত শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন হার মানা হার বাংলা ছায়াছবি থেকে মান্না দের কণ্ঠে গানটি।

আকাশবাণী কলকাতা, ব্রিটিশ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন হার মানাহার বাংলা ছায়াছবি থেকে গানগুলি। পরবর্তী গানগুলি শুনবেন ধন্নি মেয়ে ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন মান্না দে।

ছেড়ে পালিয়েছে ইংরেজ, নখ দাঁত ভাঙা এক মৃত সিংহ সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

সেজে বড়ই মজার বাঁধন, যে ডোরে রয় বাধা এমন সেজে বড়ই মজার বাঁধন, বাহিরে আলগা হলে ভিতরে জড়ায়।

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নুক দাঁত ভাঙা এক মৃত্য সিংহ, সেজে নেই তার জারি জুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

বউ, যে কথা কইব যা পালা। গৃহস্থের খোকা হোক, ন্যাকা দূর হোক, কি ঝালা।

0: শুনলেন ধন্যী ছায়াছবি থেকে গানগুলি, আকাশবাণী কলকাতা। পরবর্তী গানগুলি শুনবেন মন বাগানের মেয়ে ছায়াছবি থেকে।
1: মোহন বাগান ইস্ট বেঙ্গলে খেলা।

খেলার মাঠে খেলা হলো, কেউ জিতলো কেউ হেরে গেল।

0: 啊哈哈的
1: 爷爷
0: 苦手苦心叫他就得够的摩托的把干一起变高的开了回去আমরা দুরি দলা দলি কেউ বাঙাল কেউ খটি বলি দুঃখের হাসি প্রাণীর কথা দিয়েছি সব জলাঞ্জলি।

0: খেলা দলি মোহন বাগান ইস্ট বেঙ্গলে খেলা হয়েছে।
1: শুনলেন অনুপ ঘোষালের কণ্ঠে গানটি। পরবর্তী গান হিমন্ত
2: দিন গেছে রাত গেছে সব কিছু পাল্টেছে কলকাতা বদলেছে অনেক ভাবে। এই দিন গেছে রাত গেছে সব কিছু পাল্টেছে কলকাতা।

0: দরের মাঠ, দরের মাঠ, সে আমাদের দরের মাঠ, রে মোদের দরের মাঠ।
1: ভালো যদি লেগে থাকে ভালোবেসে।

0: বাবা
1: শুনছেন,
0: বাতাসা খাও বাবা,
1: অনুষ্ঠান
0: কথা বলো,
1: পরবর্তী গানগুলো শুনবেন,
0: বাবা বাতাসা খাও বাবা, কথা বলো
1: বাতাসা
0: খাও বাবা, কথা বলো।

নরসিংহ অবতারের রূপ ধরেছো আজ কোথায়? উত্তর দাও। যে তুমি কংসকে ধ্বংস করেছো আজ কোথায়? উত্তর দাও। যে তুমি মীরার বিষের পাত্র অমৃতে ভরেছো আজ কোথায়? উত্তর

আকাশবাণী কলকাতা শুনছিলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। একটু পরেই শুনবেন নানা রঙের গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন নজরুল গীতি ফিরোজা বেগমের কণ্ঠে।

শুনলেন নজরুল গীতি মোহাম্মদ রফির কণ্ঠে, আকাশবাণী কলকাতা শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান। পরবর্তী গান শুনবেন লোকগীতি, শিল্পী স্বপন বসু।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্টজে শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান। এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী স্বপন বসুর কণ্ঠে। পরবর্তী গান শুনবেন বাউল, পূর্ণদাস বাউলের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছিলেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্সে শুনছিলেন বাউল শিল্পী পূর্ণদাস বাউলের কণ্ঠে শুনলেন বাউল আকাশবাণী কলকাতা। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

শেষ হলো আপকে লিয়ে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এখন প্রভাতী। প্রভাতীর প্রথম পর্বে আমরা শুনব খেয়াল, শিল্পী বিদুষী অঞ্জনা নাথ, রাগ ভাটিয়ার।

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন বিদুষী অঞ্জনানাথ, রাগ ভাটিয়ার। এবার শুনব একক তবলাবাদন, শিল্পী দেবজিৎ পুতিতুণ্ডি, রাগ তাল ঝাপতাল।

0: আমরা শুনলাম একক তবলাবাদন, শিল্পী ছিলেন দেবজিৎ পুতিতুন্ডি, ঝাঁপতাল। এই সঙ্গে শেষ হল আজকের প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এখন আনন্দধ্বনি।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে। মোহন সিং এর কণ্ঠে আমরা শুনলাম এই গানটি, আর এই গানটির সঙ্গে শুরু হলো আজকের আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত। 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে শুনছেন আপনারা এই অনুষ্ঠান। আপনাদের

আমরা শুনছি আনন্দধ্বনি। লোপামুদ্রা মিত্রের কণ্ঠে শুনলাম কৃষ্ণকলি আমি তারেই বলি, আর এখন শ্রীকান্ত আচার্য।

মনোজ মুরলী নায়ার এবং মনীষা মুরলী নায়ারের কণ্ঠে শুনলাম দক্ষিণ হাওয়া জাগো জাগো। এরপর আরও একবার রমা মণ্ডল।